0: صدق الله العلي العظيم.
1: এখন তরজমা পাঠ করছেন মাওলানা মোহাম্মদ হাফিজুর রহমান।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের তিলাওয়াতকৃত সূরা নাহালের 38 থেকে 40 আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আর তারা দৃঢ়তার সাথে আল্লাহর নামে কসম করে বলে, যে ব্যক্তি মারা যায় আল্লাহ তাকে পুনরায় জীবিত করবেন না। অবশ্যই করবেন, এ ওয়াদা তো আল্লাহ নিজের উপর অবশ্য পালনীয় করে রেখেছেন, কিন্তু অধিকাংশ মানুষই তা জানে না। পুনরুজ্জীবিত করবেন এজন্য যে তিনি প্রকাশ করে দেবেন সে বিষয় যাতে তাদের মধ্যে মতানৈক্য ছিল এবং যারা কুফরি করেছিল তারা যেন জানতে পারে যে তারাই ছিল মিথ্যাবাদী। আমি যখন কোনো কিছু করার ইচ্ছে করি তখন তার জন্য আমার কথা শুধু এই যে তাকে বলি হয়ে যাও, ফলে তা হয়ে যায়। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
1: পথ ও পাথেয়, আজকের বিষয় সাহাবীদের দৃষ্টিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ সম্পর্কে বলছেন মাওলানা ডক্টর মোহাম্মদ লোকমান হাকিম।
3: বিসমিল্লাহির রহমানির রহিম। সাহাবী শব্দের অর্থ সঙ্গী সাথী। পরিভাষায় যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ লাভ করেছেন, তাঁর উপর ঈমান এনেছেন এবং ঈমানদার অবস্থায় ইন্তেকাল করেছেন তাদেরকেই সাহাবী বলা হয়। সাহাবীগণের সংখ্যা লক্ষাধিক, নবী রসুলগণের পরেই তাদের মর্যাদা। কোরআন ও হাদিসে তাদের প্রশংসা করা হয়েছে। সাহাবায়ে কেরামের মহান শিক্ষক হলেন স্বয়ং রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তালিম, তারবিয়াত, শিক্ষা ও প্রশিক্ষণ, ইসলাহ ও সংশোধনের মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যোগ্য করে গড়ে তুলেছিলেন। সাহাবায়ে কেরামের জীবন, তাদের আমল আখলাক, চরিত্র ও কার্যধারার অনুসরণই হল রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক অনুসরণ। সাহাবায়ে কেরাম আল্লাহর নির্দেশ মতো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ আনুগত্য করেছেন। নবীজির আনুগত্যের যে দৃষ্টান্ত তারা স্থাপন করেছেন এর নজির কেবল তারাই। সাহাবায়ে কেরাম নবীজির আদেশ নিষেধ, শিক্ষা দীক্ষা, বাণী কর্ম সব কিছুর অনুসরণ করতেন। তার আদেশ নিষেধ মানার জন্য সর্বদা প্রস্তুত থাকতেন। তার আদেশ নিষেধকে সব কিছুর উপর প্রাধান্য দিতেন। তার পছন্দ নয় এমন কাজ পরিহার করতে বিন্দুমাত্র দ্বিধা করতেন না। আকিদা বিশ্বাস, ইবাদত বন্দিগি, লেনদেন, চলাফেরা, স্বভাব চরিত্র, আচার ব্যবহার, এক কথায় জীবনের সব ক্ষেত্রে তারা নবীজিকে উসওয়াতুন হাসানাহ তথা উত্তম আদর্শরূপে ধারণ করেছিলেন। তার চোখের ইশারা ও মনের ভাষা পর্যন্ত তারা অনুধাবন করতেন। তাদের জীবন ছিল নববী আদর্শের জীবন্ত ছবি। আনুগত্যের পাশাপাশি সাহাবায়ে কেরাম নবীজিকে জীবনের চেয়েও ভালোবাসতেন। এ সম্পর্কে কোরআনুল কারিমে সূরা আলে ইমরানের 31 আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। হে নবী, আপনি বলুন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তবে আমাকে অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের অপরাধসমূহ ক্ষমা করবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ, ভালোবাসা ও আনুগত্যের সর্বশ্রেষ্ঠ মডেল হলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। সাহাবীদের দৃষ্টিতে তিনি ছিলেন মহান আল্লাহর বান্দা, হেদায়াতের কাণ্ডারি নবী ও রাসুল, সাহাবিদের একজন পরম বন্ধু, তাদের হিতাকাঙ্ক্ষী, সুসংবাদদাতা, সতর্ককারী, বিচার ফয়সালাকারী, দুনিয়া ও আখেরাতের কল্যাণকামী, শান্তি ও ন্যায় প্রতিষ্ঠার এক অনুপম উজ্জ্বল নক্ষত্র। মহান আল্লাহ তাআলা আমাদেরকেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা, আনুগত্য ও তার পথে অবিচল থাকার তৌফিক দিন, আমিন।
1: এতক্ষণ শুনলেন পথ ও পাথেয়। আজকের বিষয় ছিল সাহাবিদের দৃষ্টিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ সম্পর্কে বললেন মাওলানা ডক্টর মোহাম্মদ লোকমান হাকিম। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার। এখন আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হচ্ছে।

0: আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হল।
1: বাংলাদেশ বেতার এখন পবিত্র গীতা থেকে পাঠ করছেন মণীন্দ্রচন্দ্র সূত্রধর।
2: ও মখণ্ড মণ্ডলাকারম ব্যপ্তম যেন চরাচরম তৎপদম দর্শিতম যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। ও মজ্ঞান তিমিরান্দস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুন্মীলিতম যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ওম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। ওম পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমম তপ পিতুরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। ওম শান্তি রূপাং ক্ষমা রূপাং স্নেহ রূপাং শুভঙ্করিং সাক্ষাৎ ভগবতী দেবীং মাতরং তাং নমাম্যহম্। শ্রীমৎ ভগবদ্গীতা একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ। অর্জুন উবাচ কিরীটিনম গদিনম চক্রিণম চ তেজরাশিম সর্বত দীপ্তিমন্তম পশ্যামি তাম দুঃ নিরীক্ষম সমন্তাত দীপ্ত অনল অর্কদ্যুতিম অপ্রমেয়ম তমঃক্ষরম পরমম বেদিতব্যম তমঃস্য বিশ্বস্য পরম নিধানম তমভ্যয় শাশ্বত ধর্মগুপ্তা সনাতন তম পুরুষ মতমে অনাদি মধ্য অন্তম অনন্ত বীর্যম অনন্ত বাহুম শশী সূর্য নেত্রম পশ্যামীতাম দীপ্ত হুতাশ বক্রম সতেজসা বিশ্বম ইদম তপন্তম। সরলার্থ, প্রজ্জ্বলিত অগ্নি বা সূর্যের অপরিমেয় জ্যোতিচ্ছটার মতো মহাদীপ্তিমান তোমার দেহ থেকে সর্বত্র বিচ্ছুরিত তেজরাশির জন্য তোমার রূপ দর্শন করা কঠিন। তবু আমি বহু বিচিত্র কিরীট গদা চক্রে সজ্জিত তোমার দ্যুতিময় মূর্তি সর্বত্র দেখতে পাচ্ছি। হে ভগবান, তুমি পরম জ্ঞাতব্য অক্ষর ব্রহ্ম, তুমি এই বিশ্বের পরম আশ্রয়, তুমি অব্যয় রূপে শাশ্বত ধর্মপালক, তুমি সেই আদি সনাতন পুরুষ, হে আমার অভিমত। হে ভগবান, তোমার আদি মধ্য ও অন্ত নেই, তোমার শক্তি অনন্ত, তোমার স্বীয় তেজে তুমি জগৎ সন্তপ্ত করছ। শ্রী শ্রী গীতা মাহাত্ম্য ও ক্ষমা প্রার্থনা। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিতানন্দা ভবগ্নিভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্তার্থ জ্ঞানমঞ্জরি। ওম ইয়ৎস্খরম পরিবেষ্টম মাত্রহীনঞ্চ ইয়দ্ভবেত পূর্ণম ভবতু তৎসর্বম ত্বৎপ্রসাদাৎ জনার্দন। ওম পূর্ণমদ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেব অবশিষ্যতে। সর্বেষাং মঙ্গলম ভূয়াৎ সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ ভবেত্। হরি ওম শান্তি ওম হরি ওম শান্তি ওম হরি ওম শান্তি ওম।
1: পবিত্র গীতা থেকে পাঠ করলেন মণীন্দ্রচন্দ্র সূত্রধর। বাংলাদেশ বেতার আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর নৌ সতর্কতা সংকেত ১ নম্বর নৌ সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
3: আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। আর সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর 5:37, অস্ত যাবে সন্ধ্যে 6:24। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
1: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক 96.3 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, FM 106 মেগাহার্টজ ও FM 102 মেগাহার্টজ।

0: বাংলাদেশ বেতার ঢাকা। সুপ্রিয় শ্রোতা, জানিয়ে দিচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান সূচি। প্রথমেই ঢাকা কয়ের অনুষ্ঠান, নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির শুনবেন সকাল ৭:৪৫।
1: সকাল ৮:৩০ শুনতে পাবেন ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ।
0: শ্রোতাদের ভোটে নির্বাচিত সেরা গানের গ্রন্থিত অনুষ্ঠান প্রিয় গান সকাল ৯:০৫।
1: জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টিশীল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্য সুখের মূল বেলা ১১:৩০।
0: স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান রোগ জিজ্ঞাসা বেলা ২:২০।
1: জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টিশীল প্রযোজিত অনুষ্ঠান এসো গড়ি ছোট পরিবার শুনতে পাবেন বিকেল ৪:০৫।
0: ইংরেজি ভাষা শিক্ষার আসর লেটস স্পিক ইংলিশ বিকেল ৫:৩০।
1: কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে ৬:০৫।
0: সন্ধ্যে ৭:০৫ কৃষি বিষয়ক কার্যক্রমে জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
1: সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার শুনতে পাবেন সন্ধ্যে ৭:৩০।
0: রাত ৮:১০ জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার।
1: রাত ৯:০৫ শুনতে পাবেন বেতার ম্যাগাজিন উত্তরণ।
0: নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান রবিশ্বর শুনবেন রাত ১০:০৫।
1: সঙ্গীত বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান কথা সুরে আলাপন শুনতে পাবেন রাত ১০:৩০।
0: এবারে জানিয়ে দিচ্ছি এফএম এর অনুষ্ঠান। এফএম ৯২ মেগাহার্জে সন্ধ্যে ৭:০০ থেকে রাত ১১:০০ পর্যন্ত শুনতে পাবেন।

বাংলাদেশ বেতার ঢাকা। এবারে ভোরের গান শুনবেন চম্পা বণিকের কণ্ঠে। কথা লিখেছেন মোহাম্মদ হেলাল উদ্দিন আহমেদ, সুর করেছেন রাজু আহমেদ।

0: ভোরের গান শুনলেন চম্পা বণিকের কণ্ঠে।
1: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, এখন রয়েছে নজরুল সঙ্গীত। প্রথমে তুমি আমার সকালবেলার সুর।

আপনারা নজরুল সঙ্গীত শুনছেন। মোহাম্মদ ইয়াকুব আলী খান এবারে গিয়েছেন আমি তব তারে প্রেম ভিখারী।

0: এতক্ষণ নজরুল সঙ্গীত পরিবেশিত হল। শিল্পী ছিলেন মোহাম্মদ ইয়াকুব আলী খান।
1: অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। শ্রোতা বন্ধুরা, আজন্মালার এ পর্যায়ে শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সঞ্জিতা খাতুন।

0: সঞ্জিতা খাতুনের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার।

0: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের সবাইকে প্রীতিময় শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, পরিবেশ আমাদের বন্ধুর মুখ। পরিবেশের ভারসাম্য ঠিক থাকলে আমরাও ঠিক থাকি, তাই আমাদের পরিবেশ সুরক্ষায় সচেতন হতে হবে, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে আমাদের কাজ করতে হবে। অনুষ্ঠানের শুরুতে শুনবো একটি সাক্ষাৎকার, আমরা জানব বাড়িতে সহজ উপায়ে ঔষধি গাছের চাষ সম্পর্কে। আপনারা জানেন ঔষধি গাছ আমাদের জন্য অনেক উপকারী। চলুন সাক্ষাৎকারটি শুনি।
1: প্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ফয়সাল আহমেদ অনন্ত। আমাদের আজকের বিষয়, বাড়িতে সহজ উপায়ে ঔষধি গাছের চাষ। এ বিষয়ে বলবার জন্য আমাদের সঙ্গে আছেন তাহসিন তাবাসুম, প্রকাশনা কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। এবং প্রথমে জানতে চাই, বাড়িতে ঔষধি গাছের চাষাবাদের জন্য উপযুক্ত স্থান কেমন হতে হবে এবং এর চারা রোপণ ও যত্ন কিভাবে করা যেতে পারে এই বিষয়ে?
2: আসলে বাড়িতে ঔষধি গাছের চাষ করা খুবই সহজ। ঔষধি গাছের অনেক উপকারিতা রয়েছে। সঠিক যত্ন নিলে সহজেই বাড়িতে বিভিন্ন ধরনের ঔষধি গাছ লাগিয়ে প্রাকৃতিক উপায়ে রোগ নিরাময়ের জন্য ব্যবহার করা যেতে পারে। বাড়িতে সাধারণত ঔষধি গাছের চাষাবাদের জন্য সূর্যালোক আছে এমন স্থান নির্বাচন করতে হবে। তবে কিছু গাছ আছে যা আংশিক ছায়াতেও ভালো জন্মাতে পারে। এছাড়া গাছের আকার অনুযায়ী পর্যাপ্ত জায়গা নিশ্চিত করতে হবে। পাশাপাশি ঔষধি গাছ চাষে জৈব পদার্থ সমৃদ্ধ সুনিষ্কাশিত মাটিও ব্যবহার করতে হবে। এবার আসি চারা রোপণ এবং এর যত্নের বিষয়ে। ঔষধি গাছের বীজ বা কাটিং থেকে চারা রোপণ করতে হবে। এছাড়া মাটি সব সময় আর্দ্র রাখতে হবে, তবে খেয়াল রাখতে হবে যেন অতিরিক্ত পানি কোনো অবস্থাতেই না জমে। সেই সাথে পোকামাকড় এবং রোগের আক্রমণ থেকে গাছকে বাঁচাতে নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে এবং প্রয়োজনে কীটনাশকও ব্যবহার করতে হবে। গাছের সঠিক বৃদ্ধির জন্য পর্যাপ্ত সার প্রয়োগ এবং নিয়মিত আগাছা পরিষ্কারেও যথাযথ গুরুত্ব দিতে হবে।
1: এবারে জানতে চাই, ঔষধি গাছ চাষে আর কি কি বিষয়ে খেয়াল রাখতে হবে সেই সম্পর্কে?
2: ঔষধি গাছ চাষে আরও যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে তা হচ্ছে, এলাকার আবহাওয়ার সঙ্গে সঙ্গতি রেখে গাছ নির্বাচন করতে হবে। এরপর বিভিন্ন উৎস থেকে গাছের যত্ন এবং রোগবালয়ের সম্পর্কেও তথ্য সংগ্রহ করতে হবে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী অভিজ্ঞ কারো পরামর্শ নিতে হবে। সেটি হতে পারে উপজেলা কৃষি অফিসার, মেট্রোপলিটন কৃষি অফিসার বা কৃষি সম্প্রসারণ অফিসার।
1: কিছু জনপ্রিয় ঔষধি গাছের নাম এবং উপকারিতা সম্পর্কে সংক্ষেপে বলুন।
2: ঔষধি গাছের কথা বললে প্রথমেই যে গাছটির কথা সকলের মাথায় আসে সেটি হচ্ছে তুলসী। এটি একটি জনপ্রিয় ঔষধি গাছ যা প্রায় সবার বাড়িতেই দেখা যায়। এটি সাধারণ সর্দি, কাশি, গলা ব্যথা ইত্যাদি নিরাময়ে বেশ ব্যবহৃত হয়। এরপর আছে পুদিনা, যা হজমের সমস্যা এবং পেটের অন্যান্য রোগের জন্য বেশ উপকারী। পরের যে ঔষধি গাছটির নাম আমি বলবো সেটি হলো নিম। এটি অ্যান্টিসেপ্টিক এবং অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাবলীর জন্য বিশেষভাবে পরিচিত। তারপর আরও আছে অ্যালোভেরা। এটি ত্বক এবং চুলের যত্নে প্রচুর ব্যবহৃত হয়। এছাড়া প্রতিদিন আমরা আদা চা খেয়ে থাকি। এই আদা সর্দি কাশির জন্য বহুল পরিচিত ঘরোয়া একটি প্রতিকার। আরও আছে মেহেদি, যেটি চুল এবং ত্বকের যত্নে বিশেষভাবে ব্যবহৃত হয়।
1: সব শেষে আপনার কাছে জানতে চাই, স্বাস্থ্য রক্ষায় ভেষজ ঔষধি গাছের ভূমিকা কিরূপ হতে পারে এ সম্পর্কে?
2: আসলে ভেষজ ঔষধ এখন বিভিন্ন দেশে মানুষের সার্বিক স্বাস্থ্য সংরক্ষণে যথেষ্ট গুরুত্বপূর্ণ অবদান রাখছে। পৃথিবীর বিভিন্ন দেশের অগণিত মানুষ ভেষজ ঔষধের বদলে সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করছেন। পৃথিবীর সার্বিক জনগোষ্ঠীর প্রায় 80% ভেষজ ঔষধের উপর নির্ভর করে তাদের রোগ ব্যাধির চিকিৎসা করে থাকেন। অর্থাৎ এই ভেষজ ঔষধ না থাকলে একটি বিরাট জনগোষ্ঠী চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হতো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা উন্নয়নশীল দেশগুলোর সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে ভেষজ ঔষধ ব্যবহার করার জন্য জোর সুপারিশ করেছে। ভেষজ ঔষধের উপর বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই গুরুত্বারোপ বিজ্ঞানসম্মত, নিরাপদ ও নির্ভরযোগ্যতা সন্দেহাতীতভাবে প্রমাণ করে। পরিশেষে আমি বলতে চাই, শহরের এই যান্ত্রিক জীবনে ঔষধি এসব গাছ হাতের কাছে পাওয়া মোটেই সহজ বিষয় নয়। আর বাজারে সাধারণত এ ধরনের গাছের উপকরণও সহজলভ্য নয়। তাই সহজ সমাধান হিসেবে অতি প্রয়োজনীয় কিছু ঔষধি গাছ চাইলেই বাসার ছাদে বা বারান্দার টবে সহজেই লাগানো যেতে পারে। এতে বাসার সৌন্দর্য যেমন বর্ধন হবে, তেমনি স্বাস্থ্য উপকারিতাও পাওয়া সম্ভব হবে।
1: অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার গুরুত্বপূর্ণ সময় দেবার জন্য এবং আমাদেরকে বাড়িতে সহজ উপায়ে ঔষধি গাছের চাষ সম্পর্কে বিস্তারিত বলবার জন্য। নিশ্চয় আমাদের কৃষিজীবী ভাই বোনেরা এই বিষয়গুলো মেনে চলবেন এবং উপকৃত হবেন। সবাই ভালো থাকবেন।
0: আমরা শুনছিলাম সাক্ষাৎকার বাড়িতে সহজ উপায়ে ঔষধি গাছের চাষ সম্পর্কে। প্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, এবারে শোনাব কৃষি বিষয়ক গান। শিল্পী সিদ্দিকুর রহমান, গীতিকার দিন মোহাম্মদ আকন্দ, সুর করেছেন মোহাম্মদ আসাদুজ্জামান খান।

0: শ্রোতা বন্ধুরা, কৃষি বিষয়ক গানটি শুনলেন। কৃষিই আমাদের সমৃদ্ধি। আসুন আমরা কৃষিকে এগিয়ে নিয়ে যাই। আমাদের কৃষি সমাচার থেকে এই আহ্বান রেখে বিদায় নিচ্ছি।
1: কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার আজকের মতো এখানেই শেষ হল। গ্রন্থনা ও উপস্থাপনায় সচিব দত্ত, সম্পাদনা মোহাম্মদ ফকরুদ্দিন মাহমুদ, তত্ত্বাবধানে খালেদা পারভীন এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন হরবিলাস রায়।
2: বাংলাদেশ বেতার অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক 693 কিলোহার্টস, FM 106 মেগাহার্টস, FM 102 মেগাহার্টস ও FM 90 মেগাহার্টসে এবং বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, কক্সবাজার, কুমিল্লা, ঠাকুরগাঁও, রাঙামাটি, বান্দরবান কেন্দ্র থেকে। একটু পরেই শুনতে পাবেন বাংলা খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল 7টা, আজ সোমবার, 9 ভাদ্র, 10 রবিউল আউয়াল, 24 অগস্ট। বাংলাদেশ বেতার, খবর পড়ছে খালেদ মাসুদ। শুরুতেই শিরোনাম। রাজনৈতিক মতাদর্শ ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে উঠে সততা ও মেধার ভিত্তিতে নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তাদের পদোন্নতি নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুম, খুন, নির্যাতন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তি ও পরিবারের কল্যাণ পুনর্বাসনে নতুন অধিদপ্তর গঠনের সিদ্ধান্ত। স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিতে সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান নবনিযুক্ত তথ্য সম্প্রচার মন্ত্রী। সাংবিধানিক নিয়ম মেনে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে জানালেন এলজিআরডি মন্ত্রী। রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত রাজনৈতিক এবং নৈতিক দায়িত্ব বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে ময়লারির স্তূপ ধসে নিহত অন্তত 30 জন। এবং আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে 3 ধাপ এগিয়ে প্রথমবারের মতো ষষ্ঠ স্থানে উঠল বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে উঠে কর্মকর্তাদের পদোন্নতি প্রদানে নৌ ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদকে নির্দেশনা দিয়েছেন। তিনি গতকাল ঢাকা সেনানিবাসে বিমানবাহিনীর সদর দপ্তরে নৌবাহিনী ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ 2026-এর উদ্বোধনকালে নির্দেশনা দেন। এই পদোন্নতি পর্ষদে বাংলাদেশ নৌবাহিনীর ক্যাপ্টেন কমান্ডার ও লেফটেন্যান্ট কমান্ডার এবং বিমানবাহিনীর গ্রুপ ক্যাপ্টেন, উইং কমান্ডার, স্কোয়াড্রন লিডার পদবীর যোগ্য কর্মকর্তারা পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন। প্রধানমন্ত্রী বলেন, এক্ষেত্রে বাহিনীর কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলার মান, সততা, বিশ্বস্ততা এবং আনুগত্য ও সর্বোপরি নিযুক্তগত উপযুক্ততার উপর গুরুত্ব আরোপ করতে হবে। তিনি বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ নৌ বিমান বাহিনী দায়িত্ব পালনের পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা, স্থিতিশীলতা ও দুর্যোগ মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে সহায়তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। প্রধানমন্ত্রী এজন্য নৌ বিমান বাহিনী প্রধান থেকে শুরু করে বাহিনীর সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানান। নির্বাচনী পর্ষদ 2026 উদ্বোধনের আগে প্রধানমন্ত্রী নৌবাহিনী প্রধান খন্দকার মিসবাহুল আজিমকে অ্যাডমিরাল র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেন এবং নতুন প্রধান নৌপ্রধান হিসেবে নিযুক্ত হয় তাকে অভিনন্দন জানান। পরে প্রধানমন্ত্রী বিমানবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ অপারেশনাল স্থাপনার সরেজমিনে পরিদর্শন করেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত শুক্রবার শপথ গ্রহণের পর গতকাল প্রথমবারের মতো বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন। রাষ্ট্রপতি গতকাল সকালে বঙ্গভবনে পৌঁছলে বাংলাদেশ পুলিশ বাহিনীর একটি সুসজ্জিত অশ্বারোহী দল তাকে অভ্যর্থনা জানায়। পরে বাংলাদেশ সেনাবাহিনী প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট PGR এর একটি সুসজ্জিত চৌকশ দল তাকে গার্ড অব অনার প্রদান করে। গুম, খুন, নির্যাতন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তি ও পরিবারের কল্যাণ পুনর্বাসনে নতুন অধিদপ্তর গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খানের সভাপতিত্বে গতকাল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রী বলেন, বিগত 17 বছরের ফ্যাসিবাদী দুঃশাসনে যারা গুম, খুন বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, দৃষ্টিশক্তি হারিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে এই অধিদপ্তর গঠনের পদক্ষেপ নেওয়া হয়েছে। তথ্য সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান সরকারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে মন্ত্রণালয় অধীনস্থ দত্তক সংস্থার প্রধানদের সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে প্রথম কর্মদিবসে আয়োজিত এক পরিচিতি সভায় এই আহ্বান জানান। এই সময় মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর সংস্থার পক্ষ থেকে ফুল দিয়ে মন্ত্রীকে শুভেচ্ছা জানানো হয়। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় বেশ কিছু পরিবর্তন এসেছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টি চেয়ারম্যান এবং ভোলা এক আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান। শুক্রবার শপথ গ্রহণের পর রোববার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয় নতুন মন্ত্রীর প্রথম কর্মদিবসের পরিচিতি সভা। সভায় আন্দালিব রহমান সরকারি কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে মন্ত্রণালয় ও অধীনস্থ দপ্তর সংস্থার প্রধানদের একসঙ্গে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন,
3: বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ডিফিকাল্ট টাইমে এই সরকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের নেতৃত্বে এসেছেন। আমরা আপনারা দেখতে পাচ্ছি যে আমরা 100% এফোর্ট আমরা দিচ্ছি। ভুল ত্রুটি তো হবেই, আমাদের সবারই হতে পারে, বাট নৈতিকতার জায়গা থেকে আমরা খুবই স্ট্রং এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে আমরাও যারা আছি এবং সবাই আমরা এই ইনস্ট্রাকশনই পাই যে উই হ্যাভ টু সার্ভ দ্য কান্ট্রি অ্যান্ড আপলিফট দ্য ইন্টারেস্ট অফ দ্য পিপল, এটাই আমাদের দরকার।
2: বিগত সরকারের সময়ে গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণের কথা তুলে ধরে তিনি বলেন, নানা বাধা ও নিয়ন্ত্রণের মধ্যেও দেশের অনিয়ম, ব্যর্থতা ও নির্যাতনের খবর জনগণের সামনে তুলে ধরেছে সংবাদ মাধ্যম।
3: সংবাদ মাধ্যম থেকে আমরা দেখেছি যে ওনারাও গণতন্ত্রের একটা অনেক বড় স্তম্ভ। এই 17 বছর আমাদের লড়াইটা ছিল গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা, যেটা নামে মাত্র গণতন্ত্র ছিল। বাট আমরা জানতাম যে একটা ফেসবুক স্ট্যাটাস দেওয়ার পরেও অনেকের অনেকবারই 10 বার চিন্তা করতে হতো স্ট্যাটাসকে আমি রাখবো কি রাখবো না।
2: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানার সভাপতিত্বে সভায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান বক্তব্য রাখেন। এ সময় প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আমূল পরিবর্তন প্রয়োজন। প্রতিটি দপ্তরের জন্য পৃথক পরিকল্পনা রয়েছে, সময় এসেছে দ্রুতগতিতে এসব পরিকল্পনা বাস্তবায়নের। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান বলেন, বর্তমান সময়ে অন্য যে কোনো সময়ের তুলনায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গুরুত্ব বেড়েছে। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
0: স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, সরকার পুঙ্খানুপুঙ্খভাবে সাংবিধানিক নিয়ম পালন করে স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করবে। তিনি গতকাল সচিবালয়ে তাঁর মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থা, দপ্তর প্রধান এবং গণমাধ্যমের সাথে শুভেচ্ছা বিনিময়কালে একথা বলেন। এই সময় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, নবনিযুক্ত স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খানকে শুভেচ্ছা জানান। ডক্টর আব্দুল মঈন খান বলেন, বিগত সরকারের সময় যেভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেরকম নির্বাচনই গণতান্ত্রিক সরকার করবে না। দুর্নীতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, বর্তমান সরকার কোনো ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেবে না। কৃষি এবং মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেছেন, আগামী দিনে কৃষি পণ্যই হবে বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি পণ্য। তিনি গতকাল রাজধানীতে আকুয়াকালচার নলেজে 2026 অনুষ্ঠানে একথা বলেন। কৃষিমন্ত্রী বলেন, দেশের প্রায় 75% মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষি ও মৎস্য খাতের সঙ্গে জড়িত, তাই এ দুটি খাতকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করা গেলে দেশের সামগ্রিক অর্থনীতি আরও টেকসই হবে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর আনাম ও এসানুল হক মিলন বলেছেন, দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রশিক্ষণের বিকল্প নেই। তিনি গতকাল রাজধানীর সোহানবাগে দক্ষ উৎপাদনশীল বাংলাদেশের লক্ষ্যে কারিগরি বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ শীর্ষক জাতীয় সংলাপে একথা বলেন। বিশ্বে কারিগরি শিক্ষায় দক্ষ ব্যক্তিদের প্রচুর চাহিদা রয়েছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, জনগণকে দক্ষ করে বিদেশে পাঠাতে পারলে দেশের অর্থনীতি আরও সমৃদ্ধ হবে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রাশেদুজ্জামান মিল্লাত বলেছেন, অক্টোবরের মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম চালু হবে। মন্ত্রী গতকাল সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা জানান। এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী বিমানকে গড়ে তুলতে কাজ অব্যাহত রয়েছে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
4: খবরের বাকি অংশ পড়ছি মাহমুদা আখতার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম বলেছেন, বাংলাদেশের একার পক্ষে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান করা সম্ভব নয়, বরং এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত রাজনৈতিক ও নৈতিক দায়িত্ব। তিনি গতকাল রাজধানীতে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ ডিক্যাব এবং অক্সফাম ইন বাংলাদেশের যৌথ আয়োজনে রোহিঙ্গা সংকটের 10 বছর মানবিক সহায়তা থেকে টেকসই সমাধানের পথে শীর্ষক সংলাপে একথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকটের প্রায় 10 বছর পূর্তি শুধু ফিরে দেখার সময় নয়, বরং নতুন করে উদ্যোগ নেওয়া ও জবাবদিহি নিশ্চিত করার সময়। ইউরোপীয় ইউনিয়ন সহ আন্তর্জাতিক অংশীদারদের অবদানের প্রশংসা করে তিনি বলেন, শুধু মানবিক সহায়তা দিয়ে এ সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয়। রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনই বাংলাদেশের চূড়ান্ত লক্ষ্য উল্লেখ করে শামা ওবায়দ ইসলাম বলেন, এটি শুধু একটি রাজনৈতিক পছন্দ নয়, এটি একমাত্র টেকসই পথ। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাদ জানিয়েছেন, প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে। তিনি গতকাল বরিশালে শিল্পকলা একাডেমিতে বাংলাদেশের প্রাথমিক শিক্ষায় শ্রেণী কার্যক্রম পরিচালনা, মনিটরিং, জবাবদিহিতা ও প্রশাসনিক কাঠামো সংস্কার শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় একথা বলেন। আগামী 8ই ডিসেম্বর থেকে সারাদেশে একযোগে শুরু হবে চলতি বছরের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জুনিয়র বৃত্তি পরীক্ষা। শেষ হবে 15ই ডিসেম্বর। গতকাল ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়। প্রকাশিত সময়সূচি অনুযায়ী 8ই ডিসেম্বর বাংলা, 10ই ডিসেম্বর ইংরেজি, 13ই ডিসেম্বর গণিত, 15ই ডিসেম্বর বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল 10টা থেকে বেলা 1টা পর্যন্ত পরীক্ষা চলবে। দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে আরও 5 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 82। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সময়ে 839 জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদিকে গতকাল সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় দেশে হামের উপসর্গে আরও 3 শিশুর মৃত্যু হয়েছে। 7 দশক ধরে বাংলাদেশ বেতারকে সঙ্গী করে ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন অবসরপ্রাপ্ত এক পুলিশ সুপার। প্রযুক্তির পরিবর্তনের ছোঁয়ায় মোবাইল অ্যাপস বা লাইভ স্ট্রিমিং এলেও পুরনো রেডিও সেটের মেটালিক শব্দেই তিনি খুঁজে পান নিখাদ আনন্দ। বাণিজ্যিক সংস্কৃতির ভিড়ে দেশীয় ঐতিহ্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এই রাষ্ট্রীয় মাধ্যমটি তাঁর কাছে শেষ আশ্রয়স্থল। এ নিয়ে আমাদের বিশেষ প্রতিবেদন।
5: ছাত্র জীবনে শুনেছি, চাকরি করাকালীনও শুনেছি, অবসর জীবনে এখনো শুনছি।
6: প্রযুক্তির ডানায় ভর করে বিনোদনের মাধ্যম বদলেছে বহুদূর, তবে সব বদলের ভিড়েও কিছু অভ্যাস থেকে যায় চিরন্তন। বয়স পেরিয়ে 7টি দশক যিনি পার করেছেন এক বিশ্বস্ত সুরকে সঙ্গী করে, তিনি বাংলাদেশ বেতারের একনিষ্ঠ শ্রোতা, পুলিশের একজন সাবেক কর্মকর্তা। সেই স্কুল জীবনের টিফিনের ফাঁকে বা পড়ার টেবিলে শুরু হওয়া রেডিও শোনার প্রেম আজও বিন্দু মাত্র ম্লান হয়নি তার অবসর জীবনে। একসময়ের সেই ভারী কিংবা কাঠের রেডিও সেটগুলো এখন আর বাজারে সহজে দেখা মেলে না, তবে কালের নিয়মে রেডিও থমকে থাকেনি, নিজেকে মানিয়ে নিয়েছে আধুনিক প্রযুক্তির সাথে। মোবাইল অ্যাপস কিংবা ফেসবুক লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে বেতারের অনুষ্ঠান এখন ছড়িয়ে পড়েছে বিশ্বময়। এসব আধুনিক মাধ্যমের খবর এবিএসএম আলম ঠিকই রাখেন, কিন্তু তার মন আজও টানে সেই চিরাচরিত রেডিও সেটের স্পর্শ।
5: 1958 সালে আমি যখন ক্লাস 6-এ পড়ি তখন থেকে আমি রেডিও শোনা শুরু করছি। এই তো সেই তখন থেকে শুরু করে এখন পর্যন্ত শুনে যাচ্ছি। 80 সালে ঢাকায় আসার পর থেকে কিছুদিন টেলিভিশন রেডিও দুটাই শুনতাম, কিন্তু পরে টেলিভিশন দেখা আমি একেবারে টোটাল বাদ দিয়েছি। রেডিওতে সুবিধা একটা আছে কি, বিভিন্ন দেশের, বিদেশ থেকে যেসব বাংলা অনুষ্ঠান হতো সেসব শুনে আমার খুব একটা ছাত্র জীবনে যে ইন্টারেস্ট জমেছিল সেইটার থেকেই আমার শোনার একটা স্ক্রিয়া।
7: ভাষাতে প্রথম বলে
6: ব্যবসায়িক চটক আর বৈচিত্র্যের দাপটে দেশীয় সংস্কৃতি যখন কোণঠাসা, তখনও দেশীয় ঐতিহ্য ও শুদ্ধ সংস্কৃতিকে লালন করার প্রধান কারিগর হিসেবে তিনি দেখেন এই রাষ্ট্রীয় গণমাধ্যমকে। বস্তুনিষ্ঠ সংবাদ আর শেকড় সন্ধানী অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশ বেতার যে আবহ তৈরি করেছে, এবিএসএম আলমের কাছে তা নিখাত বিনোদনের শেষ আশ্রয়স্থল।
5: যুগের তালে বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে, কাজে সেইগুলো রেডিও ভালো মধ্যে প্রচার করছে। একটা সময় ছিল একটা অনুষ্ঠান হয়েছে, যেমন বাংলাদেশ বেতারে দর্পণ, উত্তরণ, মহানগর ইত্যাদি অনুষ্ঠান, এগুলো তো শুনি। এই বিয়ে যেসব অনুষ্ঠান প্রচার হয় সেসব অনুষ্ঠানের বিষয়ে অনেক কিছু জানার আছে, বোঝার আছে, যেটা আমি হয়তো ঘরে বসে খবরের কাগজ পড়ে অনেক সময় হয়তো জানা যায় না।
6: স্মার্টফোনের স্ক্রিনে জীবন যখন অ্যাপ নির্ভর, তখনও পুরনো রেডিও সেটের মেটালিক শব্দে খাঁটি আনন্দ খুঁজে পান এই প্রবীণ শ্রোতা। তার এই 7 দশকের পথচলা প্রমাণ করে প্রযুক্তির রূপ যাই হোক, বাংলাদেশ বেতারের সাথে হৃদয়ের টান কখনো পুরনো হওয়ার নয়। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
7: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
4: এবার আন্তর্জাতিক সংবাদ। পশ্চিম আফ্রিকার দেশ গিনির রাজধানীতে আবর্জনার পাহাড় সম স্তূপ ধসে অন্তত 30 জন নিহত এবং 22 জন আহত হয়েছে। দারেস সালাম এলাকায় খোলা জায়গায় রাখা ময়লার স্তূপ প্রবল বর্ষণে ভেসে যায়। এতে বেশ কিছু ঘরবাড়ি ধ্বংস হয়। সরকারি সূত্র জানায়, জীবিতদের সন্ধানে, দুর্গতদের উদ্ধারে এবং মরদেহ উদ্ধারে সামরিক বাহিনী সহ গুরুত্বপূর্ণ উপকরণ ও জনবল নিয়োজিত রয়েছে। গাজা উপত্যকার মধ্যাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় 4 বছরের এক শিশুসহ অন্তত 3 জন ফিলিস্তিনি নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। স্বাস্থ্যকর্মীরা জানান, ইসরায়েলি বিমান মধ্য গাজার আজ জাওয়াইদা শহরে প্রথম হামলার পর দ্বিতীয় হামলা করে পার্শ্ববর্তী নুসেইরাত শরণার্থী শিবিরে। এছাড়া গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস শহরে নতুন করে ড্রোন হামলা শুরু করেছে ইসরায়েল। খেলার খবর। ক্রিকেট। ম্যাকাইয়ে বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ টেস্টে পরাজিত হলেও আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে রেকর্ড 3 ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছে। বাংলাদেশ দ্বিতীয় ও শেষ টেস্টে 1 ইনিংস ও 51 রানে পরাজিত হয়। চূড়ান্ত রান সংখ্যা বাংলাদেশ 64 ও 95 এবং অস্ট্রেলিয়া 210। উভয় দেশের মধ্যে অনুষ্ঠিত 2 ম্যাচ টেস্ট সিরিজটি 1-1 ড্র হয়। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ তৈরি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5টা 37 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 6টা 24 মিনিটে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে উঠে সততা ও মেধার ভিত্তিতে নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তাদের পদোন্নতির নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুম, খুন, নির্যাতন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তি ও পরিবারের কল্যাণ ও পুনর্বাসনে নতুন অধিদপ্তর গঠনের সিদ্ধান্ত। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান নবনিযুক্ত তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। সাংবিধানিক নিয়ম মেনেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে, জানালেন এলজিআরডি মন্ত্রী। রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত রাজনৈতিক এবং নৈতিক দায়িত্ব, বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে ময়লার স্তূপ ধসে নিহত অন্তত 30 জন। এবং আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে 3 ধাপ এগিয়ে প্রথমবারের মতো ষষ্ঠ স্থানে উঠল বাংলাদেশ। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8টায় ইংরেজিতে।

0: বাংলাদেশ বেতার সুখের ঠিকানা। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: আজ আমরা কথা বলবো সামাজিক একটি সমস্যা নিয়ে, বাল্যবিয়ে। নানা কারণে আমাদের দেশে এই সংকট তীব্র। বাল্যবিয়ে রোধে সরকার আইন করেছে, অভিভাবকদের মধ্যে সচেতনতা তৈরিতেও গ্রহণ করা হয়েছে নানামুখী ব্যবস্থা, কাজ করছে বেসরকারি সংস্থাগুলো। তারপরও এই সামাজিক সংকটকে আমরা কেন জানি মোকাবেলা করতে পারছি না, এর অভিশাপ থেকে মুক্ত হতে পারছি না। আজ এ বিষয়টি নিয়ে কথা বলবেন সাইকোথেরাপিস্ট রেজিনা পারভিন। রেজিনা পারভিন, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনি তো নিশ্চয়ই এই বিষয়টি সম্পর্কে অবহিত আছেন, বাল্যবিয়ে এবং শিশু অধিকার। এটা নিয়ে আপনার সঙ্গে আরেকটু বিস্তারিত কথা বলতে চাচ্ছি, জানতে চাচ্ছি আপনার অভিজ্ঞতা এবং আপনার কাছে এ ব্যাপারে যে তথ্যগুলো রয়েছে সেগুলো। বাল্যবিয়ে নিয়ে আমরা কথা বলবো, তবে তার আগে একটু জেনে নিতে চাই শিশু অধিকার আসলে কি।
2: শুরুতে আপনি বলছিলেন বাল্যবিবাহ, বাল্যবিবাহ নিয়ে কথা বলতে গেলেই শিশু অধিকার বিষয়টি চলে আসে আসলে। কারণ শিশুর অধিকার সম্পর্কে আমাদের জানতে হবে যে অধিকারগুলো কি। সিআরসির 1989 সালে শিশু অধিকার কনভেনশন সিআরসি একজন শিশুকে 18 বছরের কম বয়সী মানুষ হিসেবে সংজ্ঞায়িত করে, যদি না শিশুটির জন্য প্রযোজ্য আইনের অধীনে শিশু থাকে, সংখ্যাগরিষ্ঠতা আগে অর্জন করা হয়। শিশু অধিকার রক্ষা করা কিন্তু আমাদের প্রত্যেকেরই দায়িত্ব, কাজে অধিকারগুলো আগে জানতে হবে যে অধিকারগুলো কি। তার মধ্যে রয়েছে বাবা মা উভয়ের সাথে তাদের মেলামেশার অধিকার, মানুষের পরিচয় এবং শারীরিক সুরক্ষা, খাদ্য, সার্বজনীন রাষ্ট্রপ্রদত্ত শিক্ষা, স্বাস্থ্যসেবা, শিশুর বয়স ও বিকাশের জন্য উপযুক্ত ফৌজদারি আইন, সমান সুরক্ষা, শিশুর নাগরিক অধিকার এবং শিশুর জাতি, লিঙ্গ, যৌন অভিমুখ, লিঙ্গ পরিচয়, জাতীয় উৎপত্তি, ধর্ম, অক্ষমতা, রং, জাতিগততা বা অন্যান্য বৈশিষ্ট্যের ভিত্তিতে বৈষম্য থেকে মুক্তি। মূলত এই বিষয়গুলো শিশুর ক্ষেত্রে বাস্তবায়ন করা আমাদের অভিভাবক যারাই আছেন কেন আমাদের দায়িত্ব।
1: বাল্যবিয়ের কুফলগুলি যদি একটু,
2: প্রথমেই হচ্ছে নারী বা শিশু, মেয়ে শিশুটির মানে ধ্বংস, আমি বলবো যে জীবন ধ্বংস, একদম জীবনটা আসলেই ধ্বংস হয়ে যায়। তার শারীরিক মানসিকভাবে সে কিন্তু কোনো মতেই স্বাভাবিক জীবনে থাকে না। এবং শিশুটির যখন আবার বিয়ে হচ্ছে, শিশুর আবার শিশু হচ্ছে, তাহলে একটা শিশুর ডেভেলপমেন্ট বৃদ্ধিটা হচ্ছে 25 বছর বয়স পর্যন্ত। সেখানে এই 25 বছরের মধ্যে যদি সে কন্যা শিশুর বিয়ে হয় এবং তার সন্তান হয়, তাহলে সেই মা এবং শিশু উভয়ই কিন্তু ঝুঁকির মুখে থাকে। বাল্যবিবাহের ক্ষতিকর মূল দিকগুলো যদি বিশ্লেষণ করি, তাহলে দেখব যে বাল্যবিবাহ মাতৃমৃত্যু বৃদ্ধি করে, বাল্যবিবাহ একজন শিশুর বর্তমান ও উজ্জ্বল ভবিষ্যৎকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করে, অল্প বয়সে সন্তান জন্ম দিলে মা ও শিশু উভয়ই অপুষ্টিতে ভোগে, বাল্যবিবাহের কারণে মেয়েরা শিক্ষা ও দক্ষতা উন্নয়নের সুযোগ থেকে বঞ্চিত হয়, অল্প বয়সে বিয়ে এবং গর্ভধারণ দুটোই অত্যন্ত বিপজ্জনক। বাল্যবিবাহের ফলে একজন অপুষ্ট মা একজন অপুষ্ট শিশুর জন্ম দেয়, অল্প বয়সে বিয়ে এবং গর্ভধারণ দুটোই মা ও শিশুর মৃত্যুর কারণ হতে পারে। বাল্যবিবাহ জাতীয় উন্নয়নের প্রতিবন্ধকতা, মূলত বাল্যবিবাহ যৌতুক প্রথাকে উৎসাহিত করে। বাল্যবিবাহের ফলে একজন শিশু বঞ্চিত হচ্ছে শিক্ষা, অর্থনৈতিক সক্ষমতা, জীবনমানের দক্ষতা, মানসিক উন্নয়ন, অভিজ্ঞতা অর্জন এবং উন্নত জীবন থেকে। মূলত বাল্যবিবাহের ফলে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র প্রত্যেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছে।
1: এত কুফল, এত সংকট, এটা নিয়ে কথাবার্তাও হচ্ছে দীর্ঘদিন থেকে, তারপরও সামাজিকভাবে যে মানুষের মধ্যে এখনো কুফলগুলি জানার পরও বাচ্চাদের বিয়ে দিয়ে দেওয়ার যে প্রবণতাটা, এটি কেন?
2: এটা আসলে একটা প্রচলিত প্রথা, যুগ যুগ ধরে চলে এসেছে। বাল্যবিবাহ একটা প্রচলিত প্রথা

0: শতকরা 13 ভাগ বেড়েছে গত 25 বছরে, যা বাংলাদেশের সর্বোচ্চ, যেটা আপনি বলছিলেন। এছাড়া আরও একটি গবেষণায় বলা হয়েছে যে 85% বাল্যবিবাহ হচ্ছে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তার কারণে, এবং 71% হয়েছে মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার কারণে। এবং এটা খুব আশ্চর্যজনক যে 62% বিয়ে হয়েছে, যে ভালো পাত্র পাওয়া গেছে, বিদেশ ফেরত ভালো পাত্র পাওয়া গেছে এবং তাদেরকে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। তাহলে কিভাবে এই বাল্যবিবাহ, তো আসলে ব্যাপক কাজকর্ম করতে হবে। এছাড়া কাজ চলছে সর্বক্ষেত্রে, কিন্তু সচেতনতার অভাব, অজ্ঞতার অভাব, আবার কেউ আছে যে দায় সারে।
1: তার মানে তো জিনিসটা দাঁড়াচ্ছে সেই আদিকাল থেকে যেটা ছিল কুসংস্কার, মেয়ে মানে কন্যা সন্তান মানে একটি দায়, কন্যা সন্তান না চাওয়া, তাদের ব্যাপারে এক ধরনের অনাগ্রহ, বিতৃষ্ণা। তাহলে আমরা বাল্য বিয়ের মতো একটি সামাজিক সমস্যা থেকে বের হয়ে আসবো কি করে?
0: ব্যাপক কাজ চলছে এবং আরো কাজ করতে হবে, থেমে গেলে চলবে না। মানে আমরা এক একটা ইস্যু ভিত্তিক কাজ হয় অনেক সময়, যে এখন এই বিষয়টা আসছে সমাজে, এটা নিয়ে কাজ হচ্ছে, ওই পিছনে পড়ে গেল আর একটা জিনিস। কিন্তু আমার মনে হয় যে চলমান কার্যক্রমগুলো থাকতে হবে সরকারি বেসরকারি পর্যায়ে, শুধু তাই না, মানে অভিভাবককে সচেতন হতে হবে, প্যারেন্ট মানে প্যারেন্টসকে কিন্তু বিভিন্ন ট্রেনিং কর্মশালার মাধ্যমে তাদেরকে শিক্ষিত করতে হবে এই ব্যাপারে, বাল্য বিবাহ সচেতনতার যে ব্যাপারগুলো, এগুলো অভিভাবকদের মধ্যে দিতে হবে। তাহলে তারা তাদের মেয়েদের একটা প্রস্তাব আসলেও না বলতে পারবে, লজিক্যাল গ্রাউন্ডগুলো জানবে যে এই কারণে আমি আমার মেয়েকে এখন বিয়ে দিব না, কারণ সে শিশু, সে পড়াশোনা করছে।
1: হ্যাঁ, সে যেহেতু মানে আন্ডার এজ, 18-র কম বয়সী, কাজেই তার মতামত তো এক্ষেত্রে গ্রহণযোগ্য কিছু না।
0: বাল্য
1: বিয়ে যদি আমরা রোধ করতে চাই, কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে, কিভাবে এগোনো গেলে সুবিধা হয়, সেগুলি যদি আমাদের শ্রোতাদের একটু বল।
0: যেমন দেশে বাল্যবিবাহ বন্ধের আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করা জরুরি, আইনের সঠিক প্রয়োগ, আইন থাকলেই হবে না, আইনের প্রয়োগটা যেন সঠিক হয়, এটা নিয়ে তো অনেক কথা হয়, কাজ হচ্ছে এগুলো নিয়ে। বাল্যবিবাহ রোধে বিবাহ নিবন্ধন প্রক্রিয়ার আধুনিকায়ন করা দরকার, বিবাহ নিবন্ধনে অদ্বিতীয় শনাক্তকরণ নাম্বার চালু করা দরকার, বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা রোধে সামাজিক সাংস্কৃতিক চর্চা, রীতিনীতি এবং আচরণের পরিবর্তনের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া দরকার, দেশে বাল্যবিবাহের প্রকৃত অবস্থা বোঝার জন্য একটি কেন্দ্রীয় তথ্য ভাণ্ডার তৈরি করা অত্যন্ত জরুরি, বাল্যবিবাহ প্রতিরোধ সংক্রান্ত কমিটি শক্তিশালী করা, সমাজের মানুষকে সচেতন করা ও বাল্যবিবাহের শিকার নারীদের এসব কার্যক্রমে যুক্ত করা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে মেয়েদেরকে কাজে অংশগ্রহণ করে, যে হতাশা হয়ে যাচ্ছে বাল্যবিবাহের পরে, তখন তাদেরকে নিয়ে বিভিন্ন কার্যক্রম করা জরুরি, বাল্যবিবাহ বন্ধের বিষয়টি সরকারের অগ্রাধিকার তালিকায় রাখা জরুরি, বাল্যবিবাহের ক্ষতিকর দিকগুলি নিয়ে ব্যাপক প্রচার প্রচারণা চালিয়ে যাওয়া, সচেতনতা তৈরি করতে হবে, স্কুল পাঠ্যক্রমে বাল্যবিবাহের ঝুঁকি ও বাল্যবিবাহ রোধে কিভাবে সাহায্য চাইতে হবে তা অন্তর্ভুক্ত করা দরকার। মানে সাহায্য যে কোথায় চাইবে, কিভাবে চাইতে হবে সেটা তারা জানে না, মাধ্যমটা জানে না, সেগুলো এই জন্য পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা জরুরি। সর্বোপরি দেশে বাল্যবিবাহ বন্ধ আইনের সঠিক প্রয়োগের পাশাপাশি আমাদের আচরণের পরিবর্তনের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া জরুরি, তবেই যে বাল্যবিবাহ মুক্ত বাংলাদেশ অর্জনের লক্ষ্য রয়েছে তা বাস্তবায়ন করা সম্ভব। বাস্তবায়ন করলে কিন্তু বাল্যবিবাহ রোধ আমরা করতে পারব।
1: আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। প্রিয় শ্রোতা, অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। শেষ কথার রেশ টেনে বলে যেতে চাই, অনুষ্ঠানের গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম আমি তামান্না মিনহাজ, সম্পাদনায় মোহাম্মদ আকবর হোসেন, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন শাহিদা মঞ্জুরি।
2: সুখের ঠিকানা অনুষ্ঠানটি শেষ হল, পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি।

এফএম 102 মেগাহার্স ও এফএম 90 মেগাহার্সে। প্রিয় শ্রোতা, আয়োজন সূচিতে এবার আপনাদের জন্য রয়েছে দেশের গান। প্রথম গানটি শুনবেন সুবীর নদীর কণ্ঠে, গানের গীতিকার জসিম রায়হান, সুরকার অজিত রায়।

দেশাত্মবোধক গান শুনছেন। এবারে গানটিতে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন। গানের কথা লিখেছেন মোহাম্মদ রফিকুজ্জামান, সুর করেছেন খন্দকার নুরুল আলম।

দেশাত্মবোধক গানের আয়োজনী। এবারের গানটি শিল্পী তারিক এম এস সৈয়দ, গানটির গীতিকার পুলক রঞ্জন, সুরকার শিবু রায়।

0: শুনলেন তারেক এম এস সৈয়দের কণ্ঠে দেশাত্মবোধক গান, এবং এই গানটির মধ্য দিয়ে শেষ হল দেশাত্মবোধক গানের আয়োজন। বাংলাদেশ বেতার ঢাকা, এদেশ আপনার আমার আমাদের সকলের। আসুন দেশকে ভালোবাসি এবং সবাই মিলে দেশের সেবায় আত্মনিয়োগ করি। যে যে অবস্থানে আছি সেই অবস্থান থেকেই দেশের জন্যে কাজ করে যাই, তাহলে দেশ পৌঁছে যাবে সৌভাগ্যের স্বর্ণশিখরে।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে নজরুল বর্ষ উপলক্ষে নজরুল সঙ্গীতের বিশেষ অনুষ্ঠান চক্রবাক।

0: বাংলা গানকেই একটি নবধারায় সুপ্রতিষ্ঠিত করতে যুগস্রষ্টা কবি, স্বাধিকার ও জাতীয় মূল্যবোধের কবি, সর্বোপরি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অবদান অনস্বীকার্য। তাঁর গানের ভাব, ভাষা, শ্রেণী ও গায়কী বৈশিষ্ট্য সহ সুর ও বৈচিত্র্য যেমন অনন্য, তেমনি শ্রোতাচিত্ত মননে প্রণিধানযোগ্য।
1: সঙ্গীতে নজরুল ছিলেন প্রত্যুৎপন্নমতিত্বের অধিকারী। তাঁর গান মূলত খেয়াল ও ঠুমরি ধারায় অনুসৃত হলেও তিনি শ্রেণীর গানে রাগরাগিনীর ব্যবহার হয়েছে, সাঙ্গীতিক রীতিনীতি এবং বাণী সুরের মধ্যে সমতা ও সামঞ্জস্য বিধানকে অনুকরণের মাধ্যমে।
0: এমনকি তাঁর লোকাঙ্গিক শ্রেণীর গানের মধ্যেও রাগের উপস্থিতি লক্ষ্য করা যায়। তাই আমাদের প্রাণের কবি, জাতীয় জাগরণের কবি কাজী নজরুল ইসলামের সৃজিত তথা রূপবদ্ধ গান প্রমিত বাণী সুরে পরিবেশন করা একজন শিল্পীর নৈতিক দায়িত্বের মধ্যেই পড়ে।
1: বর্তমানে নজরুল সঙ্গীতের প্রমিত বাণী ও সুরের কোনো অভাব বা ঘাটতি নেই। এখন আদি রেকর্ড ও আদি রেকর্ড থেকে কৃত স্বরলিপি যথেষ্ট সহজলভ্য।
0: তাই নজরুল সঙ্গীতের শিল্পীগণ সর্বদা আদি বা প্রমিত সুর ও বাণীতে পরিবেশন করবেন এমনটাই সকলের কাম্য হওয়া শ্রেয় বলে আমরা মনে করি।
1: প্রিয় শ্রোতাবন্ধু, আপনাদের সঙ্গে আজ উপস্থাপনায় আছি আমি মাহফুজ আক্তার সুমি
0: এবং আমি শামীম আহমেদ। অনুষ্ঠানের প্রথমেই আদি রেকর্ডে কাজী নজরুল ইসলামের স্বকণ্ঠে গাওয়া বিখ্যাত একটি গজল গান, পাষাণের ভাঙালে ঘুম কে তুমি সোনার ছোঁয়ায়। ইহজাগতিক ও পরজাগতিক এই দ্ব্যর্থ ব্যঞ্জকতাপূর্ণ প্রেমী গজল রচনার মূল প্রতিপাদ্য। নজরুলের বাণগীতি গ্রন্থভুক্ত গানটি ভীম পলশ্রী মিশ্র রাগ ও দাদ্রাতালে নিবদ্ধ এবং মেগাফোন JNG 8 নম্বর রেকর্ডে 1932 খ্রিস্টাব্দে সেপ্টেম্বর মাসে নজরুলের স্বকণ্ঠে প্রকাশিত। এখন নজরুলের স্বকণ্ঠে গাওয়া রেকর্ডটি শুনুন।

বাবুর মাধন কত জনমের কাতন ও পায়ে লুটাতে চায়।

তোমার প্রেমীর পন্থে গো মরিতে চায়।

এবারে ঝুমুর শ্রেণীর একটি অপ্রচলিত গান ও তুই যাসনে রাই কিশোরী কদমতলাতে। ভারতের বর্ধমান জেলার রাঢ় অঞ্চলে নজরুলের জন্ম এবং এই অঞ্চলটিতে ঝুমুর গানের জন্য বিশেষভাবে খ্যাত। আর বাংলা গানেও নজরুল ইসলাম সংযোগ করেছেন বিশেষ গায়কী সম্পন্ন বিখ্যাত সব ঝুমুর গান। বর্তমান গানটি তারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত। ফেব্রুয়ারি 1933 খ্রিস্টাব্দে HMV 7076 নম্বর রেকর্ডে গানটি গেয়েছেন শিল্পী আশ্চর্যময়ী দাসী। এখন তাল ফেরতা অর্থাৎ দ্রুত দাদরা ও কাহারবা তালে গানটি পরিবেশন করছেন শিল্পী ফেরদৌস আরা।

0: শুভ সকাল। নজরুল বর্ষ 2026-2027 উপলক্ষে বিশেষ অনুষ্ঠান পরিকল্পনা করেছে বাংলাদেশ বেতার ঢাকা। চির উন্নত মমশির এই প্রতিপাদ্য নিয়ে এবারে নজরুল বর্ষের নানা আয়োজন থাকছে, কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম, সাহিত্য ও গান নিয়ে। স্মৃতির জানালায় বিশেষ সাক্ষাৎকার ভিত্তিক এই পর্ব সকাল 7:45 প্রচারিত হবে। আমি প্রিয়াঙ্কা গোপ আজকে বাংলাদেশ বেতার ঢাকার স্টুডিওতে আছি। সকালটায় কাকে সঙ্গে নিয়ে? আমাদের বাংলাদেশের বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী, নজরুল সঙ্গীতের শিক্ষক এবং গবেষক শ্রোতা ইয়াকুব আলী খানকে নিয়ে। শুভ সকাল, কেমন আছেন?
1: খুব ভালো আছি এবং এই অনুষ্ঠানে আসতে পেরে খুব ভালো লাগছে।
0: সকাল সকাল গান গাইতে কি ভালো লাগে নাকি শুধুই রেয়াজ করতে ভালো লাগে কিংবা শুনতে ভালো লাগে?
1: গান গাইতে তো ভালো লাগেই, কিন্তু একটা শিল্পীকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হয়। আমার জীবনটা একদম রুটিনে বাঁধা, নিয়মের মধ্যে বাঁধা। যে সকাল উঠে এক্সারসাইজ, প্রতিদিনের নিয়ম, সেই জন্য বোধ হয় শারীরিক দিক দিয়ে আমি খুব ভালো আছি, কোনো অসুবিধা নেই শরীরে। আর ব্যায়াম করে সঙ্গে সঙ্গে গোসল, সঙ্গে সঙ্গে রেয়াজের রুমে চলে যাওয়া, এটা নেশা হয়ে গিয়েছে, এটা কোনো ব্যতিক্রম হওয়ার উপায় নেই।
0: বাহ, দারুণ। এবং আমার মনে হয় যে আপনার দুজন সুপুত্র আছেন, তারাও বাবাকে দেখে তারা শিখছে এবং তাদের সামনের দিকটাও আশা করছি এভাবে এগিয়ে নিয়ে যাবে। আপনার সন্তানদের মধ্যে আপনি কিংবা আপনি শিক্ষার্থীদের মধ্যে, তারাও তো আপনার সন্তান তুল্য, তাদের মধ্যে কিভাবে নজরুলের চর্চা, নজরুলকে প্রবেশ করালেন?
1: যেমন আমার সন্তানেরা এবং স্ত্রী গান করতেন, নজরুলের গান এখন করেন না। যাই হোক, ছেলেরা জন্মের পর থেকে নজরুলের গান শুনে আসতেছে, বাসায় উচ্চাঙ্গ সঙ্গীত রেওয়াজ শুনে আসতেছে, ছাত্রছাত্রীরা আসতেছে, তাদের তালিম দেখতেছে, এটা তো খুব সহজেই অনুমান করা যায়। যেমন আমার ছোট ছেলের একটা কথা বলি, ইমতিয়াজ আহমেদ খান, ও বলছে আধুনিক গান ওটা সব, ও বয়সে যা হয় সব গানই করে, কিন্তু নজরুলের কোনো ভালো গান শুনলে বাবা আর যাই বলো, নজরুলের গান আসলে গাওয়ার মতো জিনিস, গান গাইতে হলে এমন কথা এমন সুরি গাইতে হয়, এই যে অনুভূতিটা, এটা সাংঘাতিক ব্যাপার।
0: ওরাও এগিয়ে যাক নজরুলের গান নিয়ে, আরো নতুন প্রজন্মের মধ্যে তারা আরো প্রতিষ্ঠিত হোক, সেই শুভকামনা থাকলো। এবারে একটু অন্যরকম প্রশ্ন করি, নিজেকে নজরুল সঙ্গীত শিল্পী হিসেবে বলতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন নাকি নজরুল অনুসারী বলতে ভালোবাসবেন নাকি নিজেকে নজরুলের শিক্ষক কিংবা নজরুল গবেষক, কোনটা বললে আপনার মনে হয় যে না আমি এটা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি?
1: প্রত্যেকটি আমার কাছে আকর্ষণীয় বিষয়। নজরুলের গান নিয়েও তো অবশ্যই কম বেশি আমরা গবেষণা করি, আর নজরুল সঙ্গীত তো গাচ্ছি প্রত্যেক দিন, নতুন গান তোলার দিকে খেয়াল রাখছি, নজরুলের গান শেখাচ্ছি ছেলে মেয়েদের, ভালো কণ্ঠ পেলে তাদের গলায় গানটা তুলে দিতে পারলে একটা আত্মতৃপ্তি পাই এবং মনে হয় যে আমি একটা কাজ করতে পারলাম। এই রকম প্রত্যেকটাই আমার কাছে আকর্ষণীয়।
0: আপনার এখন কি সময় করে গান শোনা হয়? আমরা আমাদের মনে হয় যে সময়ের সাথে সাথে আমরা যারা গান করি বা আপনারা দীর্ঘদিন ধরে গানের চর্চা করছেন, দেখা যায় যে আসলে গান শোনার সময়টা ক্রমশ কমে আসে, সেটা কি হয়?
1: সেটা অবশ্যই কমে আসছে, কিন্তু আসলে আমার মানসিক বার্ধক্য এখনো ধরে নাই। একটু গানের প্রতি আমার আকর্ষণ আছে, গান শুনি মাঝে মাঝে এবং সবার গানের থেকে ভালো জিনিসটা তুলে নেওয়ার চেষ্টা করি, এবং আমার ছাত্রছাত্রীদের গানের মধ্যে যদি কোনো ভালো কিছু পাই সেটা আমি তুলে নিই, এবং আবার টেলিভিশনের কিছু লাইভ প্রোগ্রাম শুনি বা অনেক সময় ইউটিউবে গান শুনি টেলিভিশন ছেড়ে, সেটা অন্যদের গান শুনে আমি সমৃদ্ধ হই। প্রত্যেকের গানেই, যার যেমনই কণ্ঠ থাকুক, প্রত্যেকের গানে কিন্তু ভালো জিনিস আছে।
0: এখন কার কণ্ঠে ভালো লাগে নজরুলের গান শুনতে?
1: নজরুলের গান আমাদের সময়ে যারা গাচ্ছে, সালাউদ্দিন আহমেদ, খলিল আলম শাকিল, সুজিত মোস্তফা, প্রিয়াঙ্কা গোপ, সন্ধ্যা চক্রবর্তী, শারমিন সাথী ময়না, শহীদ কবির পলাশ, বিজন মিস্ত্রি, এদের সবার গানই ভালো লাগে। হয়তো কোনো গান খারাপ লাগলো, কিন্তু আবার অন্য একটা গান দারুণ ভালো লাগলো, সবার গানই ভালো লাগে। এবং ছোট যারা, তাদের প্রতি আমার সবসময় আশীর্বাদ থাকে, একটা ভুল করলেও আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখি, কারণ এত বেশি বেশি ভুল ধরলে তো ওরা নজরুলের গানে আগ্রহ
0: পাবে।
1: ছোটদের প্রতি অগাধ স্নেহ থাকবে, ভালোবাসা থাকবে আমাদের, এটা না হলে আমাদের বড়দের দায়িত্ব কি থাকবে?
0: আমরাও তো সকলেই ভুল করতে করতে
1: শিখবে,
0: শিখতে শিখতেই যতটুকু।
1: আমার বড় ছেলে নজরুলের আধুনিক গান করতো অনেক, এখন নজরুলের গানে সে সাপোর্ট পাচ্ছে, জনগণ তাকে
0: ভালোবেসে তাকে গায় এবং মানুষ শুনে ভালো।
1: অনেক ভুল করে, আমি বাসায় আসলে বলি যে এটা করলে কেন, এটা করলে কেন, কিন্তু বেশি বেশি ভুল ধরলে তো ওরা নজরুলের গানে আগ্রহ হারিয়ে ফেলবে, আস্তে আস্তে একাই বোধ চলে আসবে যে আমি ঠিক করছি না, 2-4-10 বছর পরে আপনি সঠিক রাস্তায় চলে আসবে, আমি এটা আশা করি।
0: নজরুলের কিছু কবিতা আছে, সুন্দর কিছু কবিতা, প্রেমের কবিতা আছে, এটা কি কখনো সম্ভব কিংবা এটা কি আমরা অ্যালাউ করবো যে সেখানে সেই গানে সুরারোপ করছি আমরা, সেটাকে আপনি কিভাবে দেখেন?
1: যেমন অনেক গান সুর নেই বা সুর আরো হয়নি। আমার মনে হয় যারা 20-50 বছর নজরুলের গান সাধনা করেছেন তাদের ভিতরে কিন্তু একটা নজরুলের গানের সুরের সেন্স চলে আসছে, গায়কের সেন্স চলে আসছে। যেমন আমাদের জাতীয় গুরু বলবো আমি সুধীন দাসের সুর, সকাল মিলনমালা, এর সুর নাই রেকর্ডে, কিন্তু তিনি যে সুরটা করেছেন চমৎকার, খুব আকর্ষণীয়।
0: এটা এক্সেপ্ট হয় কোথা থেকে? মানে আমার সাধারণ দর্শক,
1: আমার মনে হয় আমি বলছি এই জন্য যে এমন যদি নজরুল ইনস্টিটিউটের দায়িত্ব পালন করে একটা বিশেষজ্ঞ কমিটি থাকলো বা নজরুলের আধুনিক গানের সুরকার দিয়ে এই কাজটি হবে না, এটা নজরুলের গান যারা করেন
0: সুযোগ আছে কিনা
1: সুযোগ করে নেওয়া উচিত সরকারিভাবে। তা নইলে ওই গানগুলো কবিতার আকারে গ্রন্থবদ্ধ থেকে কোনো লাভ আছে কোনো? এত হাজার গান, এত হাজার গান বলছি, অনেক গানের সুর নাই, রেকর্ড নাই, বদ্ধ হয়ে থাকবে।
0: এই বিষয়টা অনেকেই কিন্তু জানে না যে বেশ কিছু গান আছে যেটি নজরুল পরবর্তী অর্থাৎ তিনি চলে যাওয়ার পরে কিংবা তার শেষ দিকে অনেক কিছু বেশ কিছু গানে সুরারোপ হয়েছে এবং সেটা অ্যাকসেপ্টেড। তো সেই ব্যাপারগুলো আসলে বিষয়গুলো সবার জানা উচিত,
1: জানা উচিত। এবং আমি এটা খুব প্রগতিশীল চিন্তায় আনতে চাই। আবার কেউ বলবে না ওটা আছে না ওটা করা যাবে না, উনি একসময় অসুস্থ হয়ে গেলেন, উনি কাকে অধিকার দিয়ে যাবেন? উনি তো ওই রকম নজরুল সঙ্গীত সাধকদের দ্বারা এরকম যারা বয় বৃদ্ধ এবং সারা জীবনের অভিজ্ঞতা রয়েছে তাদের দিয়ে এটা করানো যেতে পারে এবং একাধিক জনে করলো যারটা সুন্দর হলো সেটা আমরা নজরুল ইনস্টিটিউট নিয়ে নিতে পারি এবং সেটা স্মরণবি করে ফেললো। প্রগতিশীল চিন্তা তো কেন করবো না, আমি প্রগতিশীল মানুষকে পছন্দ করি এবং নিজে প্রগতিশীল, সোজা কথা।
0: খুব ভালো লাগলো শুনে। তো আমরা আসলে এরকম একটা প্রস্তাব রাখতেই পারি সরকারের, রাষ্ট্রের কাছে, যে নজরুল ইনস্টিটিউটের মাধ্যমে যারা সেখানে আছেন সবটা মিলেই আমার মনে হয় যে ভালো কিছুই হয়তো হবে। সেটা বুঝেই আমাদের আসলে ডিসিশন নিতে হবে, তারপরে দেখা যাবে যে আসলে কতটুকু কি করা যায়। তো নজরুলকে নিয়ে এমন কি কাজ আসলে, এরকম যেমন একটা কাজ বললেন, যে আর কি এরকম কাজ হতে পারে যা নতুন প্রজন্মকে নজরুল ইসলামকে বিদ্রোহী কবির বাইরে চিন্তা করবে?
1: বিদ্রোহী কবি বাইরে চিন্তা করার তো আমাদের সাধারণ যারা নজরুল ভাবনায় ভাবে তাদের মধ্যে এগুলো অলরেডি ঢুকে গেছে। নজরুলকে আমাদের রিলিজনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, সেখানে আমাদের কোনো নজরুল ছাড়া উপায় নেই, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে মুসলিম। আমাদের অঞ্জলি লহমর ছাড়া কি হিন্দুর পূজা হবে? ও রমজানের রোজার শেষে ছাড়া কি ঈদ হবে? নজরুল ছাড়া আমাদের কোনোখানে আশ্রয় নেওয়ার কোন জায়গা নেই, সমস্ত ক্ষেত্রে আমরা নজরুল আশ্রয় নিতে পারি। শুধু বিদ্রোহী কবি বললে আমরা একটা সিল মেরে রেখে দিয়েছি নজরুলকে, কিন্তু শুধু দ্রোহের কবি তো নন, তিনি প্রেমের কবি, সাম্যের কবি, অসাম্প্রদায়িকতার কবি, নারী জাগরণের কবি, যে প্রসঙ্গেই কথা বলা হোক দেখা যাবে নজরুল সেটার সমাধান রয়ে গেছে।
0: মানবতাকে আমার মনে হয় যে আমরা সবচেয়ে উনি তুলে ধরেছেন, আরো গুরুত্ব দিয়ে।
2: নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ছিল উন্নত মমশির, এখানেই শেষ হল। আজকের অনুষ্ঠানের অতিথি ছিলেন মোহাম্মদ ইয়াকুব আলী খান, সঞ্চালনা করলেন প্রিয়াঙ্কা গোপ, সম্পাদনা মোহাম্মদ আরিফুল ইসলাম, তত্ত্বাবধানে কানিজ কুলসুম, আর অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মাসরুফা তাজিয়া নসুন। বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরে শুনবেন খবর।

0: বৌমা।
1: জি আব্বা।
0: বাবুর জ্বরটা কি কমছে?
1: জি আব্বা, ওহন তো কম কমই লাগে।
0: চিন্তা করো না মা, বিকাল পর্যন্ত দেহ, তারপর না হয়।
1: চিন্তা তো করি অন্য কারণে আব্বা।
0: কি কারণে?
1: হুনতাছি সাইড থেকে নাকি বাসাগো খালি হাম হইতাছে, হাম আর হাম।
0: যত হুনতাছ তত হয়তো নাও হইতে পারে, তবে হামের প্রকোপ হঠাৎ করে কিছুটা বাড়ছে সত্য।
1: সাইড দিক থেকে খালি খারাপ খারাপ সংবাদ পাই, হামে নাকি।
0: মা গো, আমি ডাক্তারের সাথে কথা বলে আসছি, চিন্তা করো না মা।
1: ডাক্তারে কি বলছে আব্বা?
0: বিকালবেলায় বাবুরে নিয়ে যাইতে।
2: আব্বা, এই জ্বরের মধ্যে তুমি বাবুরে নিয়ে কই যাইবা?
0: ডাক্তারের কাছে।
2: কেওর কাছে যাওন লাগবো না, সব ব্যবস্থা আমি করতেছি।
1: আফা
2: আফা আফা করো না, ঠিক মতন বাচ্চারে যত্ন নিলে আর।
1: আমার বাচ্চার যত্ন আমি নেই না।
0: নাদিরা, তুই বাচ্চার মার থেকে বেশি বুঝস।
2: আমারে খোটা দিও না আব্বা, এমন বাটপার জামাইয়ের কাছে আমার বিয়া দিছিলা যে ছয় মাসের মাথায় আমারে ছাইলা দিয়া গেছে গা, নাইলে আমার বাচ্চাও আইস তোমার গর্দান ছাড়াইতো।
0: তোর এই খাসলতার কারণে তোর জামাই পলাইছে।
1: আব্বা আব্বা, এসব কথা কই না, থাক।
2: যে যাই কোক, আমি আমার দায়িত্ব পালন করে যাবো ইনশাল্লাহ। এই যে খনকারের কাছ থেকে হামের দাওয়াই নিয়ে আইছি, নিম পাতা সেচ্চা।
0: আর নিম পাতা সেচ্চা কিছু করণ লাগবো না তোমার। কইলাম না, আমি ডাক্তারের লগে আলাপ করে আইছি, ডাক্তারে কইছে ভয়ের কিছু নাই।
2: ভয়ের কিছু না থাকলে হামে এত বাচ্চা মরিয়া যাইতেছে কেন?
0: যেসব বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কম আর যেসব বাচ্চার মা বাবা কম সচেতন, তাদের সমস্যা হইতাছে। হামের পরে যাগো নিউমোনিয়া হয়েছিল অথবা অন্য কোনো জটিলতা হয়েছিল, সেই সব বাচ্চাগুলোর মধ্যে অনেকে হয়তো মারা গেছে, কিন্তু হামের লক্ষণ দেখেই সেই সব বাচ্চারে ডাক্তারের কাছে নিলে এমনটা হয়তো হইতো না।
1: আব্বা, আপনি তো দেখছেন বাবুরে, কোন লক্ষণ কি?
0: ডাক্তারে কইল হাম সাধারণ সর্দি কাশির মতোই একটা ভাইরাস জনিত রোগ, শুরুতে সর্দি কাশি জ্বর, তারপরে খেয়াল করতে হয় কানের আশেপাশে পিঠে লাল ঘামাচির মতন দানা দানা দেখা যায় কিনা, চোখ উঠার মতো চোখ লাল হয় কিনা, তারপর মুখের ভিতর গালে সাদা সাদা দাগ দেখা যায় কিনা।
1: আল্লাহ মেহেরবান, বাবুর তো এইসব লক্ষণ দেখলাম না আব্বা, কিন্তু জ্বরে কাহিল হয়ে পড়ছে।
2: আব্বা, আপনি আর আপনার আদরের বৌমা যা খুশি করেন, আমি এই যে ওষুধ পুষ্কুনিতে ফালামু, আমিও কইলাম বাপের বেটি।
0: আমার বেটি এমন হইলো কেমনে বুঝি না।
1: থাক আব্বা, ঘর সংসার না থাকলে মাইয়া মানুষের মাথায় এমনও ঠিক থাকে না।
0: শোনো মা, হামের রোগীর কাছ থেকে সুস্থ বাচ্চা করে দূরে রাখতে হইব, অসুস্থ বাচ্চার হাঁচি কাশি থেকে এই রোগ ছড়ায়। হাম একটা ছোঁয়াচে রোগ, সাধারণত 9 মাস বয়সে প্রথম ডোজ আর 15 মাস বয়সে দ্বিতীয় ডোজ হামের টিকা দিতে হয়।
1: আব্বা, বাবুরে তো 9 মাস বয়সে হামের টিকা দেওয়ানো হয়েছিল, তারপরেও হাম।
0: হাম নাও তো হইতে পারে, তবে সামান্য সর্দি জ্বর অবহেলা করা ঠিক না, ডাক্তারের পরামর্শ লওয়াটা কর্তব্য। বিকালে তুমি রেডি হয়ে ডাক্তারের কাছে যামুনে, তারপর দ্বিতীয় টিকার সময় হলে টিকাটাও দেওয়ানোর ব্যবস্থা করুন।
1: জি আব্বা।
0: আরেকটা কথা, বর্তমানে সরকারের বিশেষ ব্যবস্থায় টিকাদান কর্মসূচির আওতায় সকল টিকাদান কেন্দ্রে হামের টিকা দেওয়া হইতেছে। এখন থেকে 9 মাসের পরিবর্তে 6 মাস বয়সের শিশুদের প্রথম ডোজ টিকা দেওয়া হবে, মানে 6 মাস থেকে 10 বছর বয়সের শিশুদের হামের টিকা দেওয়া হইব।
1: তাইলে তো দেরি না কইরে এই খবরটা সবারই পৌঁছায় দিতে বাবা।
0: হ্যাঁ।
3: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন বিশেষ অনুষ্ঠান অন্ধকারের 17 বছর। সাক্ষাৎকার প্রদানে মোহাম্মদ ফজলে হুদা, মাননীয় সংসদ সদস্য নওগাঁ 3। সাক্ষাৎকার গ্রহণে শামীম আহমেদ।

0: সম্মানিত শ্রোতা, যারা আমাদেরকে শুনছেন, সবাইকে বাংলাদেশ বেতারের বিশেষ আয়োজন অন্ধকারের 17 বছর শিরোনামে অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন মাননীয় সংসদ সদস্য নওগাঁ 3 মোহাম্মদ ফজলে হুদা। জনাব ফজলে হুদা, আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি।
1: ধন্যবাদ বাংলাদেশ বেতার এবং আপনাকে সহ সকল শ্রোতাকে আমাকে আমন্ত্রণের জন্য।
0: শ্রোতাবৃন্দ, যারা শিরোনামটি শুনেছেন নিশ্চয়ই বুঝেছেন যে আমরা শিরোনামটি নির্ধারণ করেছি অন্ধকারের 17 বছর, এবং এই অন্ধকারের 17 বছর নিয়ে নানা ঘটনা দুর্ঘটনা আমাদের প্রাত্যহিক জীবনে সবারই কম বেশি আছে। বাংলাদেশের নাগরিক মানি নাগরিক বলতে প্রত্যেকেই কোনো না কোনোভাবে এর সাক্ষী হয়েছেন, এর ঘটনার শিকার হয়েছেন। শুরুতে আপনার কাছে জানতে চাইব, অন্ধকারের 17 বছর এই শিরোনামটুকু যদিও বা বলতে কয়েক সেকেন্ড লাগছে, কিন্তু ব্যাপ্তি কিন্তু অনেক, এই সম্পর্কে যদি আপনি কিছু বলতেন।
1: এটা একটা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় গেছে বাংলাদেশের, অন্ধকার ছন্ন অধ্যায়। আপনি যদি বলেন তো অনেক কাহিনী আছে, যেটা শ্রোতারা সবই জানেন, যে 1.5 লক্ষ মামলা, 60 লক্ষ আসামি, এই তথ্যগুলো আমরা সবাই জানি, কিন্তু এর ভিতরেরও কিছু তথ্য আছে যেগুলো আসলে ঢাকা পড়ে যায়। আমার মনে আছে খিলগাঁয়ের এক ছাত্রনেতা মারা গেল, স্ত্রী তার প্রেগনেন্ট, এই সন্তানটা জন্মের পর তাকে দেখতে পারেনি। আমার মনে আছে আমার এক উপজেলার বিএনপি শ্রমের বিষয়ক সম্পাদক মারা গেছেন, আমি আজ পর্যন্ত তার বাড়িতে যেতে পারিনি। মানুষের যে আত্মদান এই গণতন্ত্র পুনরুদ্ধারের, এটার প্রত্যেকটা জায়গার কোনো না কোনো গল্প আছে, এবং সেই গল্পগুলো এত মর্মান্তিক যে সেখানে শুধু নির্যাতন নয়, শুধু গুম নয়, শুধু খুন নয়, শুধু নিজেদের কর্ম হারানো নয়, মা হসপিটালে সন্তান দেখতে যাইতে পারেনি, কারণ ওই হসপিটালে যেয়ে গোয়েন্দা সংস্থার লোকেরা ঘোরাফেরা করছে যে আসলে তাকে ওখান থেকে ধরা হবে। আপনি যদি খেয়াল করেন, অনেক জায়গায় আপনি দেখেছেন যে ডান্ডা বেরি পরে বাপের জানাজায় এসেছে, কিন্তু সবকিছু কি মিডিয়ায় এসেছে? কি দুঃসহ জীবন, শুধু বিএনপি করার কারণে অনেককে মাসের পর মাস জেলে থাকতে হয়েছে। ওই ছেলেটা হচ্ছে হয়তো রিক্সাওয়ালা, হয়তো না, আমারই, আমার সাথে জেল খেটেছে একটা রায়হান নামে একটা ছেলে, সে ভ্যান চালায়, সে দলের কোন পদে ছিলেন, কোনদিন মিছিল মিটিং এ আসেনি, সে হ্যাঁ বিএনপির পক্ষে কথা বলে মাঝে মধ্যে, আসামি করা হয়েছে। নির্মম কিছু ঘটনা ঘটেছে, কারণ আপনি যখন স্বৈরাচারের আরো উপরের স্তরকে আমরা ফ্যাসিজম বলি, ফ্যাসিস্ট বলি, সেই স্তরও বোধ হয় মানে উতরে গেছে। একটা সময় লাস্টে তো 2022-23 আমি কোথাও থাকতে পারতাম না, অনেক সময় আত্মীয় স্বজনরাও খুব ভালো চোখে দেখত না, একটা সময় ট্রেনে ঘুমাতাম, আমার বাড়ি নওগাঁ, আমি আক্কেলপুর স্টেশন থেকে ট্রেনে স্লিপিং ঘুমাতাম। এবং মজার বিষয় হচ্ছে, আপনি ঢাকায় সকালে আসলেন, সারাদিন ঢাকায় আবার আপনি আন্দোলন করলেন, মিটিং করলেন, মিসিং করলেন, রাতে আবার আপনি ট্রেনে সকালে গেলেন। একদিন আমি বাড়িতে তোরার বাসায় কাপড় চোপড় আর কি, ময়লা কাপড় চোপড় চেঞ্জ করে আয়রন করাগুলো নিতে আসছি, সাথে সাথে চারিদিকে পুলিশ। নামলাম, ফরচুনেটলি আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক ছিলেন, তো ওনাকে বললাম যে কোথায় নেওয়া হবে, না আলোচনার জন্য নেওয়া হবে, নিয়ে গেলেন, দেখলাম সেই 5-star হোটেলে মুজিব কর্নার। মানে কি দুঃসহ জীবন গেছে, রাতে ঘুমাতাম না, যদি এক রাত বাসায় আছে, পুলিশের গাড়ি দেখলে জানলার পর্দাটা তুলে দেখতাম গাড়িটা যাচ্ছে না দাঁড়ায় আছে, ঘুম আসত না। কারণ এটা আমার ব্যক্তিগত কথা বলছি, কিন্তু সারা বাংলাদেশের যে ঘটনাগুলো, সেই শুরু হয়েছে ইলিয়াস আলীকে ঘুমের মাধ্যমে। আমি নিজে শিলং এ গেছি, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কোন অবস্থায় ছিলেন আমি নিজে দেখে এসেছি, নিজে প্রায় রান্না করে খেতেন, অসহ্য একটা জীবন। এখন তো মিডিয়ায় অনেকে ওনার সম্পর্কে অনেক কথা বলেন, একটা গেস্ট হাউসে থাকতেন, গেস্ট হাউসে আপনি যেও ভাড়া নিয়ে থাকতে পারতেন, তো আমি তখন গেস্ট হাউসে একটা রুম বুক করলাম, গেলাম, ফরচুনেটলি ওনার পাশের রুমটা আমি পেয়ে গেলাম, পরিচয় দিলাম, অনেক কথা, কিভাবে ওনাকে নিয়ে গেল, কোথায় নিয়ে গেল, ওনার সমস্ত শরীরে স্কিন ডিজিজ হলো, কিভাবে হসপিটালাইজড হলো, কারা হেল্প করলো, ওইখানে প্রাণে দুইটা ছেলে, একটা নারায়ণগঞ্জ, একটা আমাদের নওগাঁতে আমার উপজেলায় বাড়ি, তারা তাকে চাংডালা করে নিয়ে গেলেন, তারা এখনো তো বেঁচে আছেন, এবং সেখানে যে দুর্বিষহ জীবন যাপন, এটা শুধু স্বরাষ্ট্রমন্ত্রী, উনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন এই জন্য বলছি না, এরকম তো কত আরমান, এই মোহাম্মদপুরের এখন সংসদ সদস্য আরমান, কার কথা বলবেন, হুম্মাম কাদের,
0: হুম্মাম কাদের, সালাউদ্দিন কাদের চৌধুরী,
1: সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে, সালাউদ্দিন কাদের চৌধুরী সহ জাতীয় অনেক নেতাকে, অনেক ইসলামী চিন্তাবিদকে অস্বচ্ছ বিচারের মাধ্যমে, বিন্দুমাত্র স্বচ্ছতা যেখানে করা হয়নি, এই 17 বছর যে জুলুম, অত্যাচার, প্রতিষ্ঠান নষ্ট, দেশ নষ্ট, সংস্কৃতি নষ্ট, শিক্ষা নষ্ট, কবিরা বিভাজিত, সাংবাদিকরা বিভাজিত, আপনি কোথায় যাবেন? আমাদের ভাটিয়ালি, ভাওয়াইয়া, নজরুলসঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত আমরা কিন্তু বিশ্বে এগুলা বিক্রি করতে পারিনি। একটা অসহায় জাতিতে গত 17 বছরের যে অন্ধকার জগৎ, সেখান থেকে এখনো কাটিয়ে ওঠা, লক্ষ কোটি টাকা বিদ্যুতে সে আদানির গল্প, কুইক রেন্টাল সবাই জানে।
0: তো আমার মনে হয় যে শুরুটা আপনি কিভাবে করবেন, যে এই যে ফ্যাসিস্ট হয়ে যাওয়া, এই যে দুঃশাসনের সূচনাটা, উনি এটার ভিত, মানে পতিত সরকার এটির ভিত কিভাবে রচনা করেছেন?
1: দেখুন, প্রথম কথা হচ্ছে একটা ডেমোক্রেটিক কান্ট্রির যখন 5 বছর পর পর নির্বাচনের মাধ্যমে সরকার গঠন হয়, তখন কিন্তু ওই সংসদ সদস্যটাকে গ্রামে আবার যেতে হয়, আবার ভোট চাইতে হয়। এই সিস্টেমটা যখন বন্ধ হয়ে গেল, কেউ কেউ বলে কোনো বুদ্ধিজীবী কোড আন কোড যে 8-এর নির্বাচন ভালোই ছিল, আমি এটার সাথে একমত নই। সেই 1/11 সময়ে যখন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান জনাব তারেক রহমান, বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকারের, তাকে যখন উল্টিয়ে পেটানো হয়েছে, তখন তো তার পরের গুলো আর নির্বাচন হয় না। এটা একটা করদ রাজ্য ছিল এবং সেখানে যে পরিকল্পনা তাদের, এটা ম্যাডাম খালেদা জিয়া 2008-এ যত মাইল ট্রাভেল করেছে বাই রোডে, তার যে সাহসিকতা, কিন্তু তাদের সেই দুঃসাহসিক পরিকল্পনা, এজেন্ডা বাস্তবায়ন ছিল এই নির্বাচনকে নিয়ে, সেটা তারা সফলভাবে করেছে।
0: তখন গণতান্ত্রিক যে চর্চা করতে গিয়ে আপনারা কেমন ভাবে বাধাগ্রস্ত হয়েছিল?
1: দেখুন, প্রথম কথা হচ্ছে কি, যে বিএনপি একটা ডানের বামে, বামের ডানে একটা মধ্যপন্থা একটা রাজনৈতিক দল। আপনি জানেন 75-এর পট পরিবর্তনের পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এসে সকল সংবাদপত্র অবমুক্ত করে দেন। এই যে 17 বছরের যে গণতান্ত্রিক আন্দোলন বিএনপির, অনেকে বলতো বিএনপির মিছিলে লোক হয় না, কিন্তু আমি নিজে যেহেতু রাজপথের সৈনিক ছিলাম, লক্ষ লক্ষ লোক পেয়েছি আন্দোলনে, গ্রামেও তাই। মিডিয়া আমাদেরকে কভারেজ দেয়নি, এটা একটা দিক ছিল। কিন্তু যেটা মজার দিক, যেটা কেউ বলবে না আপনাকে, আমি বলছি, সেটা হচ্ছে দল অনেক সুসংগঠিত হয়েছে। জনাব তারেক রহমান লন্ডনে থাকলেও ইউনিয়নের নেতার সাথেও কথা বলতেন এবং উনি লন্ডন থেকে এটা পেরেছেন। এই 17 বছরে বিএনপি অনেক পরিপক্ক দল হিসেবে, এবং এইটার ক্রেডিট কিন্তু ম্যাডাম খালেদা জিয়ার পরেই যিনি, এটা হচ্ছে জনাব তারেক রহমানের। দল সুসংগঠিত হয়েছে এবং এটা ডিউ টু জনাব তারেক রহমানের নেতৃত্বের কারণে।
0: 17 বছরে যে আমরা অন্ধকারের সময় বলি, এই সময়টা নানাভাবেই আমাদের স্বাভাবিক জীবনযাপন বিঘ্নিত হয়েছে এবং আমাদের রাষ্ট্র যেভাবে এগিয়ে যাওয়ার কথা ছিল সেভাবে এগোতে পেরেছে কিনা, এটা কিন্তু একটি প্রশ্ন বলেই কিন্তু 24-এর গণ অভ্যুত্থানটা সংগঠিত হয়েছিল। তো সেখানে দেখা গেল যে 17 বছরে যে অর্থনৈতিক ব্যাপারগুলো ঘটেছে নানাভাবে আলোচিত এসছে কিন্তু, এবং প্রমাণও আমরা দেখতে পাচ্ছি, এই সামগ্রিক বিষয়টা আপনি যদি বলতেন।
1: দেখেন, একজন ব্যক্তি যতটা অত্যাচারিত হয়েছে, রাষ্ট্র তার চেয়ে আরো বেশি অত্যাচারিত হয়েছে। যে এইটা আমরা এই 17 বছরের কারণে 35 বছর পিছিয়ে গেছে। আমি মনে করি ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে দায়িত্ব পেয়েছে, জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা পুষিয়ে উঠতে পারব এবং এটাকে রেকটিফাই করতে পারব।
0: ওই 17 বছরে আমরা যে 17 বছর নিয়ে আলোচনা করছি, তখন আপনাদের বারবারই আমরা বলতে শুনেছি যে বিচার ব্যবস্থাকে ব্যবহার করে আপনাদের উপর অন্যায়ভাবে বিভিন্ন আচরণ করা হচ্ছে। আমি আপনার কাছে শুনতে চাইব যে তৎকালীন বিচার ব্যবস্থা, আইনের শাসন, এ সম্পর্কে যদি একটু বলতেন।
1: কোনদিন কোর্টে যাইতে হবে, জেলে যেতে হবে আমাকে, এটা আমি কোনদিন ভাবিনি। বিস্ফোরক মামলার 1 নম্বর আসামি, এবং মজার বিষয় হচ্ছে যদি এরকম কোন ঘটনা ঘটত, এবং আমি যখন জামিনের জন্য গেছি, সে সময়ে যিনি জেলা দায়রা জজ

0: প্রত্যেকটা জায়গা থেকে দেশকে যারা রক্ষা করেছে, বিশেষ করে তরুণরা, শিশুরা জীবন দিয়েছে, কিশোররা জীবন দিয়েছে, রিক্সাওয়ালা জীবন দিয়েছে, আমি নিশ্চিত যারা দেশের জন্য কাজ করবে তাদেরকে আল্লাহ শহীদের মর্যাদা দিবেন, আমি নিশ্চিত তার সবাই শহীদের মর্যাদা পাবে, কারণ এই দেশটাকে তারা রক্ষা করেছে সবাই।
1: এই ১৭ বছরের দুঃশাসন পেরিয়ে আপনি যাদের কথা বলছেন, তো আপনাদের সরকার কেমন বাংলাদেশ বিনির্মাণ করবে বা করছে বা কতটা এগুবে, এবং এই এগুনের পথে এই যে আমরা যারা আজকে শুনছি, আমাদের কি করণীয়, জনগণের জন্য কি মেসেজ আপনাদের, সেটা যদি একটু বলতেন।
0: দেখেন, আমরা ৬ মাস পার হলাম, ৬ মাসের মধ্যে আমরা রাষ্ট্রপতি ভাষণ উপলক্ষে যে সংসদটা চলল প্রায় দীর্ঘকালীন আপনারা জানেন, এবং তারপরে আপনি দেখুন যে আমরা বাজেট অধিবেশন করলাম এবং নির্বাচন হলো আমাদের, আমরা শপথ নিলাম ১৭ ফেব্রুয়ারিতে। তো আমরা এর মাঝেও ২০০০ কিলোমিটার ইতিমধ্যে খাল খনন করে ফেলেছি, আমরা এর মাঝেও প্রায় ৭২,০০০ ফ্যামিলিকে আমরা ফ্যামিলি কার্ড দিয়েছি, আমরা এর মাঝেও কৃষক কার্ড দিয়েছি পাইলট প্রজেক্ট হিসেবে, আমরা এর মাঝে এই কৃষকদের ১০,০০০ টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মুকুব করেছি, এর মাঝে আমরা শিক্ষাঙ্গনকে রাজনীতি মুক্ত করার চেষ্টা করেছি, এবং শুধু তাই নয়, শিক্ষাকে কত আনন্দদায়ক করা যায়, শিক্ষকদের কিভাবে ক্লাসে ফেরত আনা যায় আমরা কাজ করছি। স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর অবস্থা খুবই বাজে ছিল, এই সরকার স্বাস্থ্যক্ষেত্রে গত বছরের চেয়ে দ্বিগুণ বাজেট দিয়েছে, এবং শুধু তাই নয় বলছে আগামী ৫ বছরের মধ্যে এটাকে আরো ৫ গুণ করা হবে, এবং আমরা প্রায় ১,০০,০০০ স্বাস্থ্যকর্মী নিয়োগ প্রক্রিয়ার মধ্যে আছি, নির্বাচনী ইস্তিহারে আমরা যা বলেছি সেই কাজগুলো আমরা করছি, এবং প্রায় ইতিমধ্যেই ২ কোটি গাছ ইতিমধ্যেই লাগিয়ে ফেলেছে বৃক্ষরোপণ, মানে প্রত্যেক বছর আমরা ৫ কোটি করে ২৫ কোটি বৃক্ষরোপণ করব। আমাদের ওয়ান ট্যাব ওয়ান টিচার সেই প্রোগ্রামটা চলমান, আমাদের মূলত শিক্ষাটাকে আগে ঠিক করতে হবে, এরপরে আমরা স্বাস্থ্য এবং শিক্ষা দুটো পাশাপাশি আমরা যদি ঠিক করতে পারি, ইনশাল্লাহ আগামীর পথচলাগুলো সোজা হয়ে যাবে। আমরা আইনগুলো সংস্কার করছি, এবং সেজন্য যে ডেমোক্রেটিক সিস্টেম যেটা চালু হয়েছে, আমরা জুলাই সনদের প্রত্যেকটা ধারা নিয়ে আমরা কাজ করছি এবং সংস্কার চলমান আছে, এবং ইনশাল্লাহ আমার মনে হয় যে বিএনপি কোনো অতিরিক্ত প্রতিশ্রুতি দেন না, জনাব তারেক রহমানও অতিরিক্ত প্রতিশ্রুতি দেন না, উনি যে পরিকল্পনা দিয়েছেন আমার মনে হয় যত ঝড়ঝাপটাই আসুক না কেন ওনার নেতৃত্বে আমরা সেটা আর সফলভাবে আগামীতে আসতে পারব। আমি বিরোধী দলের কাছেও অনুরোধ জানাই, আপনাদের পরিকল্পনাগুলো আমাদের সাথে শেয়ার করুন, বিরোধী দল রাজপথে থাকবেন, সমালোচনা করবেন, সরকারকে প্রেশার দিবেন, কিন্তু বাংলাদেশ যে পুনর্গঠনের যে সংস্কারের যে ধারা চালু হয়েছে এটাতে আমি জনগণকে ধৈর্যের সাথে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করবার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি, বিরোধী দল সহ সকল শ্রেণী পেশার মানুষকে, আমরা যেন আগামীতে ঠিক এভাবে ডেমোক্রেটিক ওয়েতে আমরা যেন যে সংসদীয় গণতন্ত্র বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে এই ধারাটা যেন অব্যাহত থাকে, তাহলে সাধারণ জনগণ দিন শেষে তাদের সুবিধাগুলো পাবে।
1: আর জনাব মোহাম্মদ ফজলুহুদা, মাননীয় সংসদ সদস্য ৯-৩, নানা ব্যস্ততার মাঝেও আজ আপনি আমাদের সময় দিয়েছেন, এবং এই সময় দিয়ে গত ১৭ বছরের অর্থাৎ অন্ধকার সময়ের নানা দিক তুলে ধরেছেন, এবং একই সঙ্গে আপনারা দায়িত্বপ্রাপ্ত হয়ে একটি সমৃদ্ধ শুদ্ধ বাংলাদেশ বিনির্মাণের যে কাজ করছেন নিরন্তরভাবে সেটি তুলে ধরেছেন, এই জন্য আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। একই সঙ্গে অগণিত শ্রোতা যারা আপনারা আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন তাঁদের প্রতিও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের আয়োজন।
2: এতক্ষণ শুনলেন বিশেষ অনুষ্ঠান অন্ধকারের ১৭ বছর। সাক্ষাৎকার প্রদানে মোহাম্মদ ফজলে হুদা, মাননীয় সংসদ সদস্য ৯-৩, সাক্ষাৎকার গ্রহণে শামীম আহমেদ, প্রযোজনায় বাংলাদেশ বেতার ঢাকা। অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে মধ্যম তরঙ্গ ৬৯৩ কিলোহার্টজ, এফএম ১০৬ মেগাহার্জ, এফএম ১০২ মেগাহার্জ ও এফএম ৯০ মেগাহার্জে। একটু পরেই শুনবেন আমাদের পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

0: শুরু হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ।
1: শ্রোতা বন্ধু, আবার পেয়েছি নতুন দিন, পেয়েছি নতুন দিনের এক সকাল। আমাদের সময়ের নতুন এক চিত্রপট হল সকাল। প্রতিটি সকাল বয়ে আনে নতুন কোনো বার্তা। সকাল যেন বলে, আবার শুরু করো, শুরু করো নতুনভাবে, আরো ভালোভাবে।
2: সকাল মানেই নতুন কোনো সম্ভাবনার দরজা, গতকালের সব ক্লান্তি পেরিয়ে আবার এক নতুন শুরু। সকালে সূর্যের আলো শুধু অন্ধকারকেই সরায় না, মনে জাগায় নতুন স্বপ্নের আলো, যে আলো মনের ভেতর নতুন কোনো আশার সঞ্চার করে।
1: শ্রোতা বন্ধু, আমরা বিশ্বাস করি যে সকালকে সুন্দরভাবে গ্রহণ করতে যে জানে, তার দিনটাও সুন্দর হয়ে ওঠে। নতুন সকাল, নতুন আশা, নতুন স্বপ্ন আমাদের জীবনে প্রতিদিনই সুযোগ এনে দেয় ভালো কিছু করার, যে ভালো আমাদের জীবনকে করবে আলোকিত।
2: আমাদের এই জীবন সে তো থেমে থাকার নয়, জীবন সব সময়ই বহমান। সময়ের সঙ্গে এই জীবন বদলায়, আর অভিজ্ঞতার সঙ্গে আমরা নিজেকে নতুন করে চিনতে শিখি। এই জীবনের সৌন্দর্য কেবল গন্তব্যে নয়, পথ চলার প্রতিটি মুহূর্তে।
1: আর হ্যাঁ, জীবন যতটা কঠিনই হোক না কেন, সুন্দর পরিকল্পনায় আমরা জীবনকে সহজ সুন্দর করে গড়ে তুলতে পারি। এই জীবন যেন অসমাপ্ত এক গল্প, আর প্রতিটি সকাল তার নতুন একটি পৃষ্ঠা। হার মানা জীবনের শেষ নয়, বরং সেখান থেকে শুরু হয় নতুন অধ্যায়। আসুন আমরা সবাই জীবনের হিসেব মেলাই, স্বপ্নকে বাস্তবায়িত করি নতুন জীবনের মাঝে।

0: সময় বয়ে যায়, কিন্তু কোনো কোনো আয়োজন থেকে যায় হৃদয়ের পাতায়। সবার ভালো লাগা, প্রত্যাশা আর আগ্রহের কথা বিবেচনায় রেখে প্রিয় শ্রোতা, এবারে জানিয়ে দিচ্ছি দর্পণের অনুষ্ঠান সূচি।
1: শ্রোতাবন্ধু, আজ সোমবার, তাই আজও আবার দর্পণ থেকে একে একে নিবেদন করব এই দিনে রূপালী সংস্কৃতি, জীবনের গল্প, সুর স্পন্দন এবং আমাদের গান। জানিয়ে দিলাম সূচি পরিচিতি, সবাইকে জানাই সঙ্গে থেকে সম্পূর্ণ দর্পণ সুরবার আহ্বান।

0: সবকিছুরই যেমন প্রথম থাকে থাকে শুরু বা সূচনা, এই দর্পণের মূল আয়োজনেরও আছে সূচনা। এই দিনে পর্বটি হল এই সূচনার ডাকনাম।
1: সবাইকে বেশ কিছু তথ্যের বার্তা জানাতেই শুরুতেই শোনাবো এখন আজকের এই দিনের পর্বটি।

আমাদের এই পৃথিবীতে কত কি ঘটনা ঘটে, কিছু ঘটনার কথা হারিয়ে যায় আর কিছু ঘটনা আমাদেরকে ইতিহাসের গল্প শোনায়। প্রিয় শ্রোতা, আজকে 24শে আগস্ট 2026 খ্রিস্টাব্দ। আজকের এই দিনে শুরুতেই শোনাব ভয়ঙ্কর এক আগ্নেয়গিরির গল্প, নাম তার ভেসুভিয়াস। আর এই ভেসুভিয়াস আগ্নেয়গিরির অগ্নুৎপাতে ইতালির পম্পেই নগরীতে এক ভয়াবহ ধ্বংসলীলা সাধিত হয়। সময়টা ছিল প্রথম শতাব্দীর 79 খ্রিস্টাব্দের আজকের এই দিনে, যা ইতিহাসের পাতায় হয়ে আছে অমলিন। শোনাব এক সাঁতারুর গল্প, নাম তার ম্যাথিউ ওয়েব। 1875 সালের আজকের দিনে এই ইংরেজ প্রথম ইংলিশ চ্যানেল সাঁতরে পার হওয়া শুরু করেন এবং পরের দিন সাঁতার শেষ করেন। এভাবেই তিনি রেকর্ড সৃষ্টি করেন। এবারে শোনাব এক যুদ্ধের খবর। 1921 সালের এই দিনে সাকারিয়া নদীর যুদ্ধে মোস্তফা কামালের নেতৃত্বে তুর্কি বাহিনী গ্রিকদের হটিয়ে দেয় এবং জোর তাবেদারি শুরু করে। ফখরুদ্দিন আলী আহমেদ ভারতের পঞ্চম রাষ্ট্রপতি নির্বাচিত হন 1974 সালের আজকের এই দিনে। প্রিয় শ্রোতা, এতক্ষণ শোনালাম ঐতিহাসিক কিছু ঘটনার কথা, এবারে শোনাব বিখ্যাত কিছু মানুষের জন্মগ্রহণের কথা। উইলিয়াম উইলবার ফোর্স ছিলেন একজন বিখ্যাত রাজনীতিবিদ এবং সমাজ সংস্কারক। দাসপ্রথা বিলুপ্ত করার আন্দোলনের প্রধান নেতা ছিলেন তিনি। 1759 সালের আজকের এই দিনে তিনি ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন। জেমস ওয়েডেন ছিলেন একজন স্বনামধন্য নাবিক। 1787 সালের আজকের এই দিনে তিনি বেলজিয়ামে জন্মগ্রহণ করেন। সাহিত্যিক হিসেবে বিখ্যাত ছিলেন লুই বোর্হেসে। 1890 সালের এই দিনে তিনি আর্জেন্টিনায় জন্মগ্রহণ করেন। 1974 সালে নোবেল পুরস্কার পান বেলজীয় মার্কিন বিজ্ঞানী আলবের ক্লদ। 1898 সালের আজকের দিনে তিনি জন্মগ্রহণ করেন। বিশিষ্ট সঙ্গীতশিল্পী এবং সুরকার কৃষ্ণচন্দ্র দে 1893 সালের আজকের এই দিনে কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন বিখ্যাত শিল্পী মান্না দের আপন কাকা। বিশিষ্ট কিছু মানুষের জন্মগ্রহণের কথা তো শোনালাম, এবারে শোনাব বিখ্যাত কিছু মানুষের মৃত্যুবরণের কথা। রোমান প্রকৃতিবিদ, লেখক এবং মনীষী প্লিনি প্রথম শতাব্দীর 79 খ্রিস্টাব্দের আজকের দিনে মৃত্যুবরণ করেন। ফরাসি পদার্থবিদ নিকোলাস সাদি কার্নো ছিলেন নাম করা একজন অধ্যাপক, মৃত্যুবরণ করেন 1832 সালের আজকের এই দিনে। সাংবাদিক ও সাহিত্যিক আবু জাফর শামসুদ্দিন খ্যাতিমান হয়ে আছেন তাঁর কর্মগুণে। ধর্মনিরপেক্ষ এবং প্রগতিশীল লেখক হিসেবে তিনি সুপরিচিত। তাঁর লেখা বেশ কিছু বই ইংরেজি, হিন্দি, উর্দু, মারাঠি এবং জাপানি ভাষায় অনুদিত হয়েছে। বিখ্যাত এই মানুষটি 1988 সালে 77 বছর বয়সে মারা যান আজকের এই দিনে। শ্রোতা বন্ধুরা, দর্পণের এই দিনে পর্ব আজ এ পর্যন্তই।

0: সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। শ্রোতা বন্ধু, দিনের মাঝে ঘটে যাওয়া অনেক রকম ঘটনার কথাই জানা হলো আজকের দিনে পর্বের ভেতর দিয়ে, যা বাড়িয়ে দিল জানবার পরিধি। এমনই আরও বিষয় জানবার জন্য দর্পণ আমাদেরকে চায় মনে প্রাণে সহযোগিতা করতে, চায় শুনিয়ে মনকে খুশি করতে।
1: হ্যাঁ বন্ধুরা, আর তাই এবার শোনাতে চাই দর্পণের রূপালি সংস্কৃতি পর্বটি, যেখানে আমরা কোনো সিনেমার গল্প শোনাই। এ সিনেমা আমাদের বাংলা সিনেমা, এক সময় যার ছিল দারুণ সুদিন।
0: এমন একটি সিনেমার গল্প নিয়ে আজকের রূপালী সংস্কৃতি পর্বটি গ্রন্থনা করেছেন গোলাম মোর্শেদ আহমেদ, আর এ পর্বের উপস্থাপনায় আছেন সাইদা জান্নাত বাঁধন।
2: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি রূপালী সংস্কৃতির আজকের আয়োজন। আমাদের আজকের ছায়াছবি অবুঝ মন।

0: vino shudhu gaan ge poricha
1: 1972 সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রটি পরিচালনা করেছেন প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক কাজী জহির। উল্লেখ্য, স্বাধীনতার পরপর অবুঝ মন ছায়াছবিটি সারা দেশে অসম্ভব জনপ্রিয়তা ও খ্যাতি লাভ করেছিল। তো শ্রোতা বন্ধুরা, আলোচনা করছি অবুঝ মন ছায়াছবির সংক্ষিপ্ত কাহিনী।

0: মেধাবী ছাত্র মাসুম অর্থের অভাবে লেখাপড়া করতে পারে না, কিন্তু তার জীবনে বন্ধুর অনন্য নিদর্শন হিসেবে বিজয়ের আবির্ভাব হয়। বিজয়ের আর্থিক সাহায্যে মেডিকেলে পড়াশোনা করে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে ডাক্তারি পাশ করে মাসুম।
1: মাসুম পাশ করেছে, মাসুম ডাক্তার হয়েছে। আপনাকে বলেছিলাম না, ও শুধু পাশই করবে না, ফার্স্ট হয়ে পাশ করবে।
2: তাই নাকি?
1: হ্যাঁ, দেখুন না, দেখুন না, কাগজের ছবি গড়িয়েছে।
0: মাসুম বিদেশে পড়াশোনার অফার, বড় হসপিটালে চাকরির অফার উপেক্ষা করে, কারণ সে সিদ্ধান্ত নেয় গ্রামে গিয়ে ডাক্তারি করবে, গ্রামের অসহায় মানুষের সেবা করবে।
3: আমার জীবনের এই স্বপ্নটা তুই সার্থক করে তুলতে দে। গ্রামের গরিব দুঃখীদের সেবা করবো বলেই তো আমি ডাক্তার হতে চেয়েছিলাম।
0: গ্রামের পথে রওনা হয় মাসুম, ট্রেনে পরিচয় হয় জমিদারের মেয়ে মাধবের সাথে, আর পরিচয়ের পরেই হয় প্রেম।

0: ঘটনাচক্রে মাধবীর বাবা জমিদার সাহেব গুরুতর অসুস্থ হলে ডাক পড়ে ডাক্তার মাসুমের।
1: খুব ভালো ডাক্তার বাবা, তুমি দেখে নিও, এর হাতেই তুমি ভালো হবে।
2: আপনি আর একটু ঘুমোন।
0: সময়ের বিবর্তনে জমিদারের চোখে ধরা পড়ে মাধবী মাসুমের প্রেম। তার একমাত্র কন্যা ভালোবাসে গ্রামের অনাথ গরিব ডাক্তারকে, মেনে নিতে পারে না জমিদার।
3: শুধু বিয়ে কেন, আমার বংশের মান মর্যাদা রক্ষার জন্য পাপ হয়ে আমি আমার সন্তানকে বলি পর্যন্ত দিতে পারি।
0: মাধবীর বাবা জমিদার সাহেব অনুরোধ করে মাসুমকে মাধুরীর জীবন থেকে দূরে চলে যেতে। মাধুরীর সুন্দর জীবন ও জমিদার সাহেবকে দেওয়া ওয়াদা রক্ষায় কাউকে না জানিয়ে গ্রাম ছেড়ে চলে যায় মাসুম।
2: আমার অশ্রুর বিনিময়ে যদি আপনার মান মর্যাদা রক্ষা পায় তাহলে দেব, মাসুম মাধবীর জীবন থেকে সরে যাবে।
0: এদিকে জমিদার সাহেব মাধবীর বিয়ে ঠিক করে। বাবার সম্মান রাখতে মাধবী বিজয়ের সঙ্গে বিয়েতে রাজি হয়। কিন্তু বাসর রাতে মাধবী জানায় অন্য একটি ছেলেকে ভালোবাসে সে। বিজয়ের ভালোবাসার স্বপ্ন অঙ্কুরে শেষ হয়ে যায়। জীবন হয়ে ওঠে ছন্নছাড়া পাখির মতো।
4: কিন্তু তুমি কোথায় যাচ্ছ?
2: বাইরে।
4: কেন?
2: একটু শান্তি পেতে।
4: আমাকে সব খুলে বল তো বাবা।
2: তোমাকে বলে আর কি হবে বাবা, শুনে শুধু তুমি কষ্টই পাবে।
0: দীর্ঘদিন পর হঠাৎ মাসুম বিজয়ের সাথে দেখা করতে এসে জানতে পারে তার ভালোবাসা এখন তারই পরম বন্ধু বিজয়ের ঘরণি। এদিকে মাসুমকে দেখে নিজেকে সংবরণ করতে পারে না মাধবী। দুজনার কথোপকথন শুনতে পায় বিজয়।
5: কি করে বেঁচে আছি, কেমন সুখে সংসার করছি, একবারও কি শুনবে না কিভাবে আমার দিন কাটাচ্ছি
2: মাধবী।
0: যে বন্ধু মাসুমকে বিজয় প্রাণের চেয়েও ভালোবাসে তারই ভালোবাসার মানুষ আজ তার ঘরণী। এ বেদনা সহ্য করতে পারে না বিজয়। ড্রাইভ করার পথে দুর্ঘটনায় চোখ হারায় বিজয়।
1: আর কোনো ভয় নেই, তবে
2: তবে
1: দুটো চোখই একেবারে নষ্ট হয়ে গেছে।
0: এদিকে মাসুমের দেখা হয় তার মেডিকেল কলেজের সহপাঠী রাবেয়ার সাথে, যে একসময় প্রচণ্ড ভালোবাসত মাসুমকে। মাসুম ডাক্তারকে অনুরোধ করে তার দুটি চোখ বিজয়কে দান করবে, কিন্তু ডাক্তার প্রথমে রাজি না হলেও শর্ত দেয় মাসুমকে দুটি চোখ নয় একটি চোখ বন্ধুকে দান করলে তিনি অপারেশন করবেন। কিন্তু বাদ সাধে রাবেয়া, কিছুতেই সে মাসুমকে চোখের অপারেশন করতে দেবে না। সবাইকে উপেক্ষা করে মাসুম তার চোখ দান করে প্রিয় বন্ধু বিজয়কে।
2: আমি তোর চোখে তোকে দেখতে পাচ্ছি মাসুম।
0: পরিশেষে মাসুমের অনুরোধে মাধবী বিজয়কে মেনে নেয়। অন্যদিকে মাধবী মাসুমকে অনুরোধ করে রাবেয়াকে জীবন সঙ্গিনী হিসেবে গ্রহণ করতে। আর এভাবেই ছায়াছবিটির পরিসমাপ্তি ঘটে। শ্রোতা বন্ধুরা, ছায়াছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রাজ্জাক, শাবানা, সুজাতা, শওকত আকবর, নারায়ণ চক্রবর্তী, খান জুয়েল, সাইফুদ্দিন, হাসমত, জাবের রহিম, ওয়াহিদা, এ টি এম শামসুজ্জামান, দিন মোহাম্মদ, খলিলুল্লাহ, চাষী নজরুল ইসলাম সহ আরো অনেকে। আজ এ পর্যন্তই। কথা হবে আসছে সপ্তাহে অন্য কোন ছায়াছবির গল্প নিয়ে।

0: বন্ধুরা, আমাদের সবার জীবনেই গল্প থাকে। কোনো কোনো গল্প আবার নতুন করে তৈরি হয়। এই গল্পের মাঝেও থাকে জয় পরাজয়, থাকে জীবন গড়ে তোলার অনুপ্রেরণা মাখা ইতিহাস।
1: হ্যাঁ বন্ধুরা, আমাদের জীবনের সঙ্গে থাকে শ্রমের সংযোগ। এই শ্রম সঠিক হলেই জীবন পায় সফলতায় রূপ, আর তখন জীবনের গল্প হয়ে ওঠে এক শান্তির প্রতীক। দর্পণের এখনকার নিবেদন প্রামাণ্যধর্মী আয়োজন জীবনের গল্প, গ্রন্থনা ও উপস্থাপনায় মোহাম্মদ গোলাম কিবরিয়া।

0: স্বাগত জানাচ্ছি আজকের প্রামাণ্য পর্বে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমি এই মুহূর্তে রয়েছি ঝালকাঠির জেলা সদরে। এখানে একজন তরুণ বন্ধু রাইড শেয়ারিং করছেন, এ নিয়েই চলছে তার জীবন সংসার। আজ তাকে নিয়েই সাজিয়েছি আজকের শ্রমকণ্ঠ। কি নাম ভাই আপনার?
1: আমার নাম মাসুম।
0: আপনার বাড়ি কি এখানেই?
1: ঝালকাঠির জেলা নলছিটি উপজেলার চোদ্দবুড়িয়া গ্রাম।
0: আপনি কবে থেকে রাইড শেয়ারিং করছেন?
1: এই 2 বছর যাবত আমি রাইড শেয়ারিং করতেছি।
0: এর আগে আপনি কি করতেন?
1: ঢাকায় একটা কারখানায় চাকরি করতাম। আসলে আমি ঢাকায় সেট হতে পারিনি, কারণ যান্ত্রিকতা, কোলাহল, এগুলো আমার কাছে ভালো লাগে না। আর বিশেষ করে আমার সবসময় নিজ এলাকা আমাকে টানে বেশি, কারণ আমি গ্রামে বড় হয়েছি, মাটির টানে গ্রামে চলে আসছি।
0: এখানে আপনার কেমন আয় উপার্জন হচ্ছে?
1: এই তো আলহামদুলিল্লাহ, আল্লাপাক মোটামুটি ভালোই চালাই নিচ্ছে।
0: আপনার পরিবারে কে কে আছে?
1: আমার পরিবারে আমার আব্বা, আমার স্ত্রী, 2 সন্তান এবং আমার মা ছিল, সে কিছুদিন আগে মারা গেছে।
0: এই অবস্থায় আপনার ভবিষ্যৎ কি স্বপ্ন?
1: আপাতত রাইড শেয়ারিং করছি, আর পাশাপাশি আমি গ্রামে মাছ চাষ করছি, আমার স্ত্রী মুরগি পালন করছে, হাঁস পালন করছে, সেখান থেকে আমার একটা আর্ন হয়। আমি যে এখন স্বপ্নটা দেখতেছি সেটা হচ্ছে জালকাটিতে বালাম চাল বিক্রি হয় এবং এটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যায়। তো আমার ইচ্ছা যে কৃষিভিত্তিক যে ব্যবসাটা সেটা আমি করতে চাই।
0: এবার জানতে চাই আপনার ভালো লাগাগুলো, আপনার কি কি ভালো লাগে?
1: আমার ভীষণ মাছ ধরার নেশা, সেখান থেকেই আমি মাছ চাষ করি। আর এই যে জালকাটির যে সুগন্ধা নদী আপনি দেখতেছেন, এখানে আমি অনেক সময় মাছ ধরি অবসর সময়ে, এটা আমার খুবই ভালো লাগে। আর আমার গ্রাম্য সংস্কৃতি এটা সবসময়ের জন্যই টানে, বিশেষ করে যাত্রাপালা, কবি গান, নৌকো বাইস, এগুলো আমার খুবই ভালো লাগে। গ্রাম্য মেলা আমি এনজয় করি, আমি প্রচুর গান শুনি এবং নিজেও গান গাই। আমার যখন মন খারাপ থাকে তখন আমি সুগন্ধা নদীর পাড়ে আসি, মন খুলে গলা ছেড়ে তারপরে গান করি, তাতে করে আমার মন প্রাণ হালকা হয়।
0: আপনি গানের কথা বললেন, আপনি নিজেও গান গেয়ে থাকেন, কি ধরনের গান আপনার সবচেয়ে পছন্দ?
1: বিশেষ করে পুরোনো দিনের সিনেমার গানগুলো আমার বেশি ভালো লাগে।
0: এবার তাহলে আপনার কণ্ঠে একটি গান শুনতে চাই।
1: আয়নাতে ওই মুখ দেখবে যখন, কপোলের কালো তিল পড়বে চোখে, ফুটবে যখন ফুল

0: আবারও অন্য কোন শ্রমজীবী বন্ধুকে নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন।
1: বন্ধুরা, আমাদের মনের ভেতর যদি যন্ত্রণা বা কষ্ট ভর করে, সেই যন্ত্রণাকে অনেক সময় উপশম করে তোলে সুরযন্ত্রের সুর। এই সুরযন্ত্রেরও আছে ইতিহাস এবং ঐতিহ্য।
2: আছে জানার মতোই অজানা কোনো কথা। দর্পণের এবারে নিবেদন সুর স্পন্দন পর্বটি উপস্থাপনায় আছেন অধ্যাপক রিনাত ফৌজিয়া।
3: তবলা বায়া একে অপরের জুটি, দুটিতে মিলে তৈরি হয়েছে সম্পূর্ণ একটি বাদ্যযন্ত্র। বর্তমান যুগে উচ্চাঙ্গ সঙ্গীত ও লঘু সঙ্গীত, কণ্ঠসঙ্গীত এবং যন্ত্রসঙ্গীত যে কোনো ধরনের সঙ্গীতের সাথে সবচেয়ে প্রচলিত এবং জনপ্রিয় তাল যন্ত্র হচ্ছে তবলা বায়া। তবলা বায়া খুব প্রাচীন বাদ্যযন্ত্র, আর এর উৎপত্তি এই উপমহাদেশের মাটিতেই। প্রাচীন যে বাদ্যযন্ত্র থেকে তবলা বায়ার উৎপত্তি হয়েছে তার নাম পুষ্কর। খ্রিস্টীয় ষষ্ঠ সপ্তম শতাব্দীতে ভুবনেশ্বরের মুক্তেশ্বর মন্দিরে, খ্রিস্টীয় ষষ্ঠ শতাব্দীতে মুম্বাইয়ের বাদামী মন্দিরে এবং উত্তর ও দক্ষিণ ভারতের বিভিন্ন প্রাচীন বৌদ্ধ বিহার ও মন্দিরগুলিতে একসাথে তিনটি করে পুষ্করের প্রস্তর চিত্র দেখা যায়। এগুলো ছিল মৃদঙ্গ জাতীয় আনধ্যযন্ত্র। আনধ্যযন্ত্র তাদেরকে বলে যাদের ভেতরটা ফাঁপা, এক অথবা দুই মুখ খোলা এবং খোলা মুখ চামড়ায় ছাওয়া থাকে। প্রাচীন চিত্রে দেখা যায় তিনটি পুষ্করের মধ্যে দুটি একটি বড়, সেগুলো সোজাভাবে দাঁড় করানো, অন্যটি একটি ছোট এবং মাটির শোয়ানো। অর্থাৎ প্রথম দুটি তবলা বায়ার মতো করে বাজাতে হতো, আর তৃতীয়টি ঢোল বা মৃদঙ্গের মতো করে বাজানো হতো। তিনটি পুষ্করের মধ্যে যে দুটো সোজাভাবে দাঁড় করিয়ে বাজানো হতো, সে দুটো তবলা বায়ার আদিরূপ। তবলা বায়া নামের উৎপত্তি তখনও ঘটেনি। তবলার নামের উৎপত্তি আরবি শব্দ তবুল থেকে, তাই অনেকে ভাবেন এই যন্ত্রের আগমন আরব দেশ থেকে। কিন্তু এদেশে আরবদের আগমনের অনেক আগে থেকেই পুষ্কর জাতীয় যন্ত্রের ছবি দেখতে পাওয়া গেছে। অর্থাৎ তবলা জাতীয় যন্ত্র আরও আগে থেকেই এদেশে প্রচলিত ছিল, তবে তবলার নামটি তখন ছিল না। ঐতিহাসিকদের মতে আরব সেনাবাহিনী তাদের সাথে রণবাদ্য হিসেবে তাদের দেশে প্রচলিত তুবুল এবং আরও কয়েকটি তালযন্ত্র নিয়ে আসে। এই যন্ত্রগুলো তবলার মতো সোজাভাবে দাঁড় করিয়ে বাজানো হতো। এদেশে এসে যখন তারা দেখল এদেশেও সোজাভাবে দাঁড় করিয়ে বাজাবার তালযন্ত্র রয়েছে, তখন সেগুলোকে একই নামে অভিহিত করল। তুবুল শব্দটি ক্রমে তবলা নামে পরিচিত হয়। তবলা বায়া এমন বাদ্যযন্ত্র যেখানে দুই হাতের প্রায় সকল অংশ বিভিন্নভাবে ব্যবহার করে বোল বাজানো হয়। বোলগুলো এই ধরনের হয়: তেড়ে কেটে তাকো তাকো, তাকো তেড়ে কেটে তাকো, ধেড়ে ধেড়ে কেটে তাকো ইত্যাদি। এই বোলগুলো হচ্ছে তবলা বায়ার ভাষা। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তবলার এই বোলগুলোকে একটু এদিক ওদিক করে খুব মজার গান লিখেছিলেন। ভেগে যা, মেগে খা, মেরে কেটে খা, মেরে কেটে খা, তেড়ে ধরে কাট দুম, ধরে কেটে রাখুন না, রাখুন না, নাক ধরে টান, কান ধরে টান, শুধু কাটা থাক দুম। ভারী মজার, তাই না? তবে এগুলো শুধুই মজার জন্য লেখা। সাধারণত ডান হাতে তবলা আর বাঁ হাতে বায়া বাজানো হয়ে থাকে, সেজন্য তবলাকে অনেক সময় ডাহিনা বা ডাইনা বলা হয়ে থাকে। এটি কাঠের তৈরি, আকারে বায়ার চেয়ে কিছুটা ছোট। তবলা আম, কাঁঠাল, নিম বা এ জাতীয় কাঠের তৈরি হয়ে থাকে। প্রথমে চোঙার আকৃতির এক টুকরা কাঠ নেওয়া হয়। এর নিচের দিক খানিকটা মোটা আর উপর দিক কিছুটা সরু। এই কাঠকে খুদে এর ভেতরে প্রায় অর্ধেকটা অংশ ফাঁপা করে ফেলা হয়। এর উপরে গরু বা ছাগলের চামড়া ছাউনি লাগানো হয়। চামড়া লাগাবার কিছু কৌশল আছে। প্রথমে তবলার মুখে ব্যাসের চেয়ে সামান্য বড় এক টুকরা চামড়া বসানো হয়। এর উপর আরেক টুকরা বসানো হয়। এর দ্বিতীয়টা অনেকটা রিং এর মতো, অর্থাৎ এর চারপাশের ব্যাস আছে কিন্তু মাঝখান গোল করে কাটা। প্রথমটার উপরে দ্বিতীয়টা একসাথে তবলার ফাঁপা মুখের উপর বসিয়ে তার উপর তবলার মুখ ঘিরে বৃত্তাকারে পাকানো বিনুনি বাঁধা হয়। বাঁধার সময় খেয়াল রাখা হয় ছাউনি যেন টান টান থাকে। এই টান টান ভাব বজায় রাখার জন্য চামড়া তৈরি লম্বা এক ফিতে নেওয়া হয়। একে দোয়ালি বা ছোট বলা হয়। তবলার উপরের অংশে বিনুনির ভেতরে একবার এবং তবলার নিচে রিংয়ের মতো গোল করে লাগানো আরেকটা ছোটে একবার, এভাবে বারবার অতিক্রম করানো হয়। এর ফলে এটি তবলার চারপাশ ঘুরে আসে। তবলার সুর কতখানি উঁচু বা নিচু হবে তা কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে। তার মধ্যে একটি হচ্ছে ছাউনির টান টান ভাব। ছাউনির টান কম হলে সুর নিচু হয়, বেশি হলে সুর উঁচু হয়। এই টানকে নিয়ন্ত্রণ করবার জন্য দোয়ালির সঙ্গে আটটি কাঠের গুটি আটকানো থাকে। প্রয়োজন মতো এই গুটিগুলোকে ওপরে বা নিচে নামিয়ে তবলা সুর উঁচু নিচু করা হয়। ছাউনির মাঝামাঝি জায়গায় গোল করে গাব বা ক্ষীরণ লাগানো হয়। ক্ষীরণ তৈরি করা হয় ময়দার সাথে লোহার গুঁড়া, কয়লার গুঁড়া এবং আঠা মিশিয়ে। বায়া মাটি বা ধাতু দু ধরনের পদার্থ দিয়ে তৈরি হতে পারে। ধাতুর মধ্যে তামা ও পিতল ব্যবহৃত হয়। গঠন কৌশল অনেকটা তবলার মতোই। ফাঁপা কাঠামো তৈরি করে তার উপর ছাউনি লাগানো হয়, ছাউনির উপর খিরণ লাগানো হয়। তবে ছাউনির টান ঠিক রাখার জন্য বায়াতে ধাতুর তৈরি রিং ব্যবহার করা হয়। তবলার মুখের ব্যাস 5 থেকে 5.5 ইঞ্চি, উচ্চতা সাধারণত 10.5 ইঞ্চি। বায়ার মুখে ব্যাস 8 থেকে 10 ইঞ্চি, উচ্চতায় প্রায় তবলা সমান। আধুনিক যুগে সব ধরনের গানের সঙ্গে তবলা রীতিমতো অত্যাবশ্যকীয় একটি তালযন্ত্র, এমনকি পাশ্চাত্যেও এই তালযন্ত্রটি সাদরে গৃহীত হয়েছে।
2: শ্রোতা বন্ধু, এবার দর্পণে আমাদের গান আয়োজনে শুনব সিনেমার একটি গান। এই গানের মাঝে পাব পুরনো স্মৃতির আহ্বান।
1: সমাধান সিনেমার এই কালজয়ী গানটির সুরকার ও শিল্পী সত্য সাহা।

0: শ্রোতা বন্ধু, চলতে চলতে সময় এসে দাঁড়িয়েছে শেষ সময়ের প্রান্তে, তাই এ সময় শেষ কথাই বলতে চাই। আজকে দর্পণ গ্রন্থনায় ছিলেন তাপসী মনির, উপস্থাপনায় ছিলাম আমি আনিসুর রহমান,
1: এবং আমি উপমা শিরিন। প্রযোজনের সহযোগিতায় ছিলেন মোহাম্মদ আকিবুর রহমান, তত্ত্বাবধানে কানিজ কুলসুম, এবং দর্পণ অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মাহফুজুল ইসলাম।
0: সবার সুন্দর জীবনের সফলতা কামনা করি,
1: সবাইকে জানাই বিদায় শুভেচ্ছা।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি সুপ্রভা সেবতী। প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে উঠে কর্মকর্তাদের পদোন্নতি প্রদানে নৌ ও বিমানবাহিনীর নির্বাচনী পর্ষদকে নির্দেশনা দিয়েছেন। তিনি গতকাল ঢাকা সেনানিবাসে বিমানবাহিনীর সদর দপ্তরে নৌবাহিনী ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ 2026 উদ্বোধনকালে এই নির্দেশনা দেন। এই পদোন্নতি পর্ষদে বাংলাদেশ নৌবাহিনীর ক্যাপ্টেন, কমান্ডার ও লেফটেন্যান্ট কমান্ডার এবং বিমানবাহিনীর গ্রুপ ক্যাপ্টেন, উইং কমান্ডার ও স্কোয়াড্রন লিডার পদবীর যোগ্য কর্মকর্তারা পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন। প্রধানমন্ত্রী বলেন, এক্ষেত্রে বাহিনীর কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলার মান, সততা, বিশ্বস্ততা ও আনুগত্য এবং সর্বোপরি নিযুক্তিগত উপযুক্ততার উপর গুরুত্বারোপ করতে হবে। তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ নৌ ও বিমান বাহিনী দায়িত্ব পালনের পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা, স্থিতিশীলতা ও দুর্যোগ মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে সহায়তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। নির্বাচনী পর্ষদ 2026 উদ্বোধনের আগে প্রধানমন্ত্রী নৌবাহিনী প্রধান খন্দকার মিসবাউল আজিমকে অ্যাডমিরাল র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। পরে প্রধানমন্ত্রী বিমানবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ অপারেশনাল স্থাপনা সরেজমিনে পরিদর্শন করেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত শুক্রবার শপথ গ্রহণের পর গতকাল প্রথমবারের মতো বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন। রাষ্ট্রপতি গতকাল সকালে বঙ্গভবনে পৌঁছালে বাংলাদেশ পুলিশের একটি সুসজ্জিত অশ্বারোহী দল তাঁকে অভ্যর্থনা জানায়। পরে বাংলাদেশ সেনাবাহিনীর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর এর একটি সুসজ্জিত চৌকশ দল তাঁকে গার্ড অফ অনার প্রদান করে। রাষ্ট্রপতি তাঁর অফিস কক্ষে অবস্থান করে দাপ্তরিক নথিপত্রে স্বাক্ষর করেন। গুম, খুন, নির্যাতন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তি ও পরিবারের কল্যাণ ও পুনর্বাসনে নতুন অধিদপ্তর গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খানের সভাপতিত্বে গতকাল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রী বলেন, বিগত 17 বছরের ফ্যাসিবাদী দুঃশাসনে যারা গুম, খুন বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, দৃষ্টিশক্তি হারিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে এই অধিদপ্তর গঠনের পদক্ষেপ নেওয়া হয়েছে। তথ্য সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান সরকারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে মন্ত্রণালয় ও অধীনস্থ দপ্তর সংস্থার প্রধানদের সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে প্রথম কর্মদিবসে আয়োজিত এক পরিচিতি সভায় এই আহ্বান জানান। আন্দালিব রহমান বলেন, পূর্ববর্তী সরকারের সময়ে গণমাধ্যমের ওপর যে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছিল, সেই সংস্কৃতি থেকে বেরিয়ে স্বাধীন ও উন্মুক্ত সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য। সভায় তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর সংস্থাগুলোর গৃহীত পরিকল্পনা দ্রুতগতিতে বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করেন। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, সরকার পুঙ্খানুপুঙ্খভাবে সাংবিধানিক নিয়ম পালন করে স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করবে। তিনি গতকাল সচিবালয়ে তার মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থা ও দপ্তর প্রধান এবং গণমাধ্যমের সাথে শুভেচ্ছা বিনিময়কালে একথা বলেন। ড. আব্দুল মঈন খান বলেন, বিগত সরকারের সময় যেভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেরকম নির্বাচন এই গণতান্ত্রিক সরকার করবে না। দুর্নীতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, বর্তমান সরকার কোনো ধরনের দুর্নীতিকেই প্রশ্রয় দেবে না। খেলার খবর ক্রিকেট। ম্যাকায়ে বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ টেস্টে পরাজিত হলেও আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে 3 ধাপ এগিয়ে রেকর্ড 6ষ্ঠ স্থানে উঠে এসেছে। বাংলাদেশ দ্বিতীয় শেষ টেস্টে 1 ইনিংস এবং 51 রানে পরাজিত হয়। বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে অনুষ্ঠিত 2 ম্যাচ টেস্ট সিরিজটি 1-1 ড্র হয়। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ তৈরি হয়েছে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে শ্রোতাদের ভোটে নির্বাচিত সেরা গানের গ্রন্থিত অনুষ্ঠান প্রিয় গান। গ্রন্থনায় লায়লা আলম।

0: প্রিয় শ্রোতা বন্ধুরা, সকালের এই ব্যস্ত সময়ে আপনারা যারা বাংলাদেশ বেতারের সাথে যুক্ত আছেন, সবার প্রতি রইল আমাদের কৃতজ্ঞতা ও ভালোবাসা। সপ্তাহ ঘুরে সোমবার সকালে ঘড়ির কাঁটা ধরে আজ আবারও চলে এলাম আপনাদের প্রিয় সঙ্গীতানুষ্ঠান, প্রিয় গান নিয়ে। আপনাদের পছন্দের কিছু মৌলিক গান নিয়ে আমরা থাকব খানিকটা সময়।
1: হ্যাঁ প্রিয় শ্রোতা বন্ধুরা, প্রিয় গান অনুষ্ঠান সম্পর্কিত যে কোনো মতামত জানাতে চাইলে কিংবা আপনাদের পছন্দের গানটিকে ভোট করতে চাইলে চিঠি লিখুন এই ঠিকানায়। প্রিয় গান প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার ঢাকা, শেরেবাংলা নগর, ঢাকা 1207, অথবা আমাদের ইমেলের মাধ্যমে ভোট পাঠাতে পারেন bbpriyogan priyogan@gmail.com এই ঠিকানায়। আর কথা না বাড়িয়ে মূল অনুষ্ঠান শুরু করি।
0: বন্ধুরা, এই সপ্তাহের প্রিয় গান অনুষ্ঠানের গানের তালিকায় প্রথম যে গান রয়েছে সেই গানে কণ্ঠ দিয়েছেন শিল্পী কে এম আবদুল্লাহ আল মুর্তজা মোহিন। গত সপ্তাহে যে সকল শ্রোতা বন্ধু গানকে পছন্দ করে ভোট করেছেন তারা হচ্ছেন
1: ব্রাহ্মণবাড়িয়া থেকে শিকদার ইসাক আলী, ঝিনাল থেকে এস এম সবেদ আলী, ঢাকা থেকে আপন শরীফ, ফারজানা ইয়াসমিন আঁখি, আরিজা শরীফ, নুরুল ইসলাম মানিক, নোয়াখালী থেকে সবুজ হারুন, আমিন রাজু, আমান মাহদি, রেজা, মানিগঞ্জ থেকে মেহেদি হাসান মামুন, আরিয়ান শামীম, আজিজ খান, রংপুর থেকে জাকিয়া সুমি, সোহেল তালুকদার।
0: নাটোর থেকে ভোট করেছেন জহির আলী, পাপিয়া বেগম, ময়মনসিং থেকে জুবের আল ফাহাদ, সাইমা রহমান, টাঙ্গাইল থেকে আফিয়া আফরিন, শামীম, আশিক, আকাশ, জাহিদুল ইসলাম, পারভেজ, সায়েম, সিয়াম আলভি। সাভার থেকে ভোট করেছেন জাকারিয়া শাহিন, দুলাল আহমেদ, গাজীপুর থেকে অমিত হাসান ও মুসলিম উদ্দিন।
1: বন্ধুরা, গানের কথা এই জনমে তোমার আমার, অবশ্যই বাকি অংশটুকু আমরা সুরে সুরে শুনে নেব। গানটির গীতিকার হাসান হাফিজ এবং সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন শেখ সাদী খান। চলুন বন্ধুরা, তাহলে শুনে আসি আমাদের আজকের আয়োজনের প্রথম গান। আর হ্যাঁ,
0: যদি ভালো লাগে তাহলে কি করতে হবে?
1: অবশ্যই আমাদেরকে ভোট করতে হবে আমাদের নির্ধারিত ঠিকানায়।

0: প্রিয়শ্রোতা বন্ধুরা, শিল্পী রোকসানা মমতাজের কণ্ঠে এখন শুনবেন একটি আধুনিক গান। গত সপ্তাহে যে সকল শ্রোতা বন্ধুরা এই গানকে পুনরায় ভোট করে আমাদের গানের তালিকার দ্বিতীয় স্থানে ধরে রেখেছেন, তারা হচ্ছেন
1: ফরিদপুর থেকে সায়েম আহমেদ, সোনিয়া পারভিন, লিলিয়া আক্তার, রাজবাড়ী থেকে কফিল উদ্দিন, রায়হান শেখ, ফরিদ রেজা, ময়মনসিংহ থেকে মানিক, রাকিব, ফারুক, এজাজ, আসিফ, জাহিদ, সিরাজগঞ্জ থেকে ভোট করেছেন শাহেদ আলী, লাকি খানম, জামালপুর থেকে গিয়াস সর্দার, চট্টগ্রাম থেকে মেহেদী হাসান, নাজিম, সাজ্জাদ ও সাদিকা, শেরপুর থেকে অমিত মণ্ডল, জয়শ্রী মজুমদার,
0: মানিকগঞ্জ থেকে ভোট করেছেন জলিল মিয়া, শাহনাজ আক্তার, নারায়ণগঞ্জ থেকে আদনান আলম, খন্দকার বশির, নরসিংদী থেকে ভোট করেছেন ইলিয়াস হোসেন, জুয়েল হাসান, মিতু আক্তার, খুলনা থেকে রীতা আক্তার, আব্দুল রাজ্জাক এবং শরীয়তপুর থেকে ভোট করেছেন মাসুম বিল্লা।
1: তুমি সূর্য, আমি সূর্যমুখী, এমনই শিরোনামে গানটি শুনবেন আপনারা। গানটির গীত রচনা, সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন সৈয়দ জামান। চলুন তাহলে বন্ধুরা গানটি আমরা শুনে আসি। আর হ্যাঁ, অবশ্যই আপনাদের কাছে যদি এই গান ভালো লেগে থাকে তাহলে আবারও ভোট করতে ভুল করবেন না।

0: বন্ধুরা, প্রিয় গান অনুষ্ঠানে শিল্পী মোহাম্মদ মনির হোসেনের সুরেলা কণ্ঠে এখন শোনাব একটি লোকগান। গানের তালিকায় তিন নম্বরে থাকা সুন্দর সুরের এই লোকগানকে আপনারা যারা পুনরায় ভোট করেছেন তারা হলেন
1: গাজীপুর থেকে মৌমিত সরকার, সৌমিক রায়, হরিপদ বর্ষাক, ঢাকা থেকে রায়হান জান্নাত, সাবাত আলম সামিন, লায়লা আলম, মুনিয়া আলম, কুড়িগ্রাম থেকে ফারুক আহমেদ, কুমিল্লা থেকে রাজীব হায়দার, রানু বেগম, ময়মনসিং থেকে ভোট করেছেন বিকাশ, রতন, রিয়া, সলমান, রাজু, আকাশ, সাবিনা, রাজীব, মিলা, জুয়েল, আরিফ, ওয়াহিদ, ফারুক, উজ্জ্বল, তসলিমা, আজরিফ এবং এজাজ। মাদারীপুর থেকে ভোট করেছেন রতন মোল্লা, রুবেল মোল্লা, মিলন এবং কামালউদ্দিন।
0: গানের কথা নলুক পরানাকে কন্যা, গানের গীতিকার মোল্লা আলিম এবং সুরসঙ্গীত পরিচালনা করেছেন আবদুল্লাহ খান। তো বন্ধুরা, চলুন আবারও শুনে আসি এই গানটি এবং পছন্দ হলে পুনরায় ভোট করুন।

0: প্রিয় বন্ধুরা, প্রিয় গান সঙ্গীত অনুষ্ঠানে এখন আপনারা শুনবেন আরো একটি লোকগান। গানটিতে কণ্ঠ দিয়েছেন শিল্পী গোল্ডেন মন্ডল নিপা। এ সপ্তাহের গানের তালিকায় 4 নম্বরে থাকা এই গানটিকে যারা ভোট করেছেন তারা হচ্ছেন
1: সিলেট থেকে নাদিয়া বেগম, শফিক রেজা, তানিয়া আহমেদ, ঢাকা থেকে উম্মে সালমা, বিপাশা, তাহিয়া আলম তাইন, ময়মনসিংহ থেকে উজ্জ্বল, ফাহিম আদনান, সারতাজ, মাধুরী সবুজ, ফরিদপুর থেকে জহির মোল্লা, রহমান মোল্লা, শেখ রাকিব, তন্ময়, রোজিনা আক্তার, রাজবাড়ি থেকে সজল মিয়া, কাশেম মাতব্বর, দোহার থেকে মঞ্জুরি, অঞ্জলি ও সুলেখা।
0: বন্ধুরা, গানের কথা হচ্ছে তোর প্রেতের বিশ্বাস। কথা লিখেছেন জয়নাল আবেদিন এবং সুর সঙ্গীত পরিচালনা করেছেন মোহাম্মদ গোলাম সরোয়ার। চলুন তাহলে গানটি উপভোগ করি।
1: হ্যাঁ বন্ধুরা, আরো একবার মনে করে দিচ্ছি, যারা যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হলেন নতুন করে এবং যারা আছেন তাদের তো জানেনই, আমাদের কাছে ঠিকানা লেখার প্রিয় গান প্রযত্নের পরিচালক বাংলাদেশ বেতার ঢাকা, শেরে বাংলা নগর, ঢাকা 1207, এবং ইমেল যারা করতে চান অর্থাৎ ইমেলের মাধ্যমে ভোট পাঠাতে চান তাদের জন্য আরও একবার স্মরণ করিয়ে দিচ্ছি, bbpriyogan@gmail.com এই ঠিকানায় ইমেল করুন। চলুন বন্ধুরা গানে চলে যাই।

প্রিয় শ্রোতা বন্ধুরা, এই সপ্তাহের প্রিয় গান অনুষ্ঠানে এখন আপনাদের জন্য থাকছে শিল্পী পুনম চন্দ্র মিত্রের গাওয়া একটি সুন্দর আধুনিক গান। পাঁচ নম্বরী গানকে গত সপ্তাহে ভোটকৃত শ্রোতারা হলেন ঢাকা থেকে মোহাম্মদ বাশারত আলম তাহসিন, সুহাইলা সুবহি, মোহাম্মদ তৌহিদুল আলম, সোহেল সর্দার, ফজলুর রহমান, ফরজানা হোসেন, লাবিবা হোসেন, কুষ্টিয়া থেকে মেহেদী হাসান, শিউলি আক্তার, মোহলা থেকে এনামুল হক আবির, নাসিমুন নেসা, মুন্সীগঞ্জ থেকে ফরিদা পারভিন, শায়লা বেগম, আবুল কাশেম, ফঞ্জগড় থেকে শ্রীদীপক চক্রবর্তী, শ্রীপ্রিয়ম চক্রবর্তী, শ্রী বিকাশ চন্দ্র ঝা, দীপক কুমার শর্মা। গানের কথা এতটা কি করে ভাবো, গানের গীতিকার মোহাম্মদ মাহবুল উল ইসলাম এবং এই গানে সুর সঙ্গীত পরিচালনা করেছেন বিমান চন্দ্র বিশ্বাস। বন্ধুরা, চলুন সবাই মিলে গানটি শুনি। আর এই গান যদি ভালো লাগে তবে ভোট করতে ভুল করবেন না।

0: প্রিয় বন্ধুরা, প্রিয় গান অনুষ্ঠানের সবশেষ গানের শিল্পী পপি পাল এই গানটিকে ভোট করেছেন আপনারা যারা টাঙ্গাইল থেকে পুরবি জোয়ারদার, নাটোর থেকে শিখারানী, রাজশাহী থেকে সুলতানা সালমা এবং মোহাম্মদ মাসুদুর রহমান, শরীয়তপুর থেকে নাসিরুদ্দিন মোল্লা, জসিম ব্যাপারী, বরিশাল থেকে সর্দার গিয়াসুদ্দিন, মনামী ঘোষ, নোয়াখালী থেকে হারু, রোদেলা নীলা, সাজু শান্তা, শম্পা, নারায়ণগঞ্জ থেকে দেলোয়ার হাসান।
1: আমি খাঁচার পাখি, এমনই শিরোনামের এই গানটির গীতিকার ডক্টর আবু ইসাক হোসেন এবং সুরসঙ্গীত পরিচালনা করেছেন আলাউদ্দিন বাবুল। চলুন বন্ধুরা শুনে আসি গানটি।

0: প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। তবে যাবার আগে আপনাদের আবারও মনে করিয়ে দিই, আমাদের অনুষ্ঠান সম্পর্কিত যে কোনো মতামত জানাতে চাইলে কিংবা আপনাদের প্রিয় গানটিকে ভোট করতে চাইলে আমাদের কাছে চিঠি লিখুন এই ঠিকানায়।
1: প্রিয় গান প্রযত্ন পরিচালক বাংলাদেশ বেতার ঢাকা, শেরেবাংলা নগর, ঢাকা 1207, অথবা ইমেল করুন bbpriyogan@gmail.com এই ইমেল অ্যাড্রেসে।
0: এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। আগামী সপ্তাহে ঠিক একই সময়ে আবারও এসে হাজির হয়ে যাব আপনাদের পছন্দের এই গানগুলো নিয়ে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাংলাদেশ বেতারে সাথে থাকুন।
2: শ্রোতাদের ভোটে নির্বাচিত সেরা গানে গ্রন্থিত অনুষ্ঠান প্রিয় গান। উপস্থাপনায় ছিলেন মোহাম্মদ জসিমউদ্দিন ও বনশ্রী অধিকারী। প্রকৌশল দায়িত্বে লুৎফুন্নাহার মিরি। তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ হাবিবুর রহমান। গ্রন্থনায় লায়লা আলম এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
3: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে নজরুল বর্ষ উপলক্ষে নজরুল সঙ্গীতের বিশেষ অনুষ্ঠান চক্রবাক।

0: বাংলা গানকেই একটি নবধারায় সুপ্রতিষ্ঠিত করতে যুগস্রষ্টা কবি, স্বাধিকার ও জাতীয় মূল্যবোধের কবি, সর্বোপরি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অবদান অনস্বীকার্য। তাঁর গানের ভাব, ভাষা, শ্রেণী ও গায়কী বৈশিষ্ট্য সহ সুর ও বৈচিত্র্য যেমন অনন্য, তেমনি শ্রোতাচিত্ত মননে প্রণিধানযোগ্য।
1: সঙ্গীতে নজরুল ছিলেন প্রত্যুৎপন্নমতিত্বের অধিকারী। তাঁর গান মূলত খেয়াল ও ঠুমরি ধারায় অনুসৃত হলেও তিনি শ্রেণীর গানে রাগ রাগিনীর ব্যবহার হয়েছে, সাঙ্গীতিক রীতিনীতি এবং বাণী সুরের মধ্যে সমতা ও সামঞ্জস্য বিধানকে অনুকরণের মাধ্যমে।
0: এমনকি তাঁর লোকাঙ্গিক শ্রেণীর গানের মধ্যেও রাগের উপস্থিতি লক্ষ্য করা যায়। তাই আমাদের প্রাণের কবি, জাতীয় জাগরণের কবি কাজী নজরুল ইসলামের সৃজিত তথা রূপবদ্ধ গান প্রমিত বাণী ও সুরে পরিবেশন করা একজন শিল্পীর নৈতিক দায়িত্বের মধ্যেই পড়ে।
1: বর্তমানে নজরুল সঙ্গীতের প্রমিত বাণী ও সুরের কোনো অভাব বা ঘাটতি নেই। এখন আদি রেকর্ড ও আদি রেকর্ড থেকে কৃত স্বরলিপি যথেষ্ট সহজলভ্য।
0: তাই নজরুল সঙ্গীতের শিল্পীগণ সর্বদা আদি বা প্রমিত সুর ও বাণীতে পরিবেশন করবেন এমনটাই সকলের কাম্য হওয়া শ্রেয় বলে আমরা মনে করি।
1: প্রিয় শ্রোতাবন্ধু, আপনাদের সঙ্গে আজ উপস্থাপনায় আছি আমি মাহফুজ আক্তার সুমি
0: এবং আমি শামীম আহমেদ। অনুষ্ঠানের প্রথমেই আদি রেকর্ডে কাজী নজরুল ইসলামের স্বকণ্ঠে গাওয়া বিখ্যাত একটি গজল গান, পাষাণের ভাঙালে ঘুম কে তুমি সোনার ছোঁয়ায়। ইহজাগতিক ও পরজাগতিক এই দ্ব্যর্থ ব্যঞ্জকতাপূর্ণ প্রেমী গজল রচনার মূল প্রতিপাদ্য। নজরুলের বাণগীতি গ্রন্থভুক্ত গানটি ভীম পলশ্রী মিশ্র রাগ ও দাদ্রাতালে নিবদ্ধ এবং মেগাফোন JNG 8 নম্বর রেকর্ডে 1932 খ্রিস্টাব্দে সেপ্টেম্বর মাসে নজরুলের স্বকণ্ঠে প্রকাশিত। এখন নজরুলের স্বকণ্ঠে গাওয়া রেকর্ডটি শুনুন।

ভাঙালে তুম গে তুমি সোনারি ছোঁয়ায় পাষাণে ভাঙালে তুম গে তুমি সোনারি ছোঁয়ায় পাষাণে ভাঙা।

যাতে যাতে বাবুর মাধন কত জনমের কাতন ও পায়ে লুটাতে চায়।

ভগ তোমার চরণ ছন্দে মোর মুঞ্জরিল কানের মুকুর, তোমার প্রেমীর বন্ধে গো মরিতে চায় সুনারি ভগ।

এবারে ঝুমুর শ্রেণীর একটি অপ্রচলিত গান ও তুই যাসনে রাই কিশোরী কদমতলাতে। ভারতের বর্ধমান জেলার রাঢ় অঞ্চলে নজরুলের জন্ম এবং এই অঞ্চলটিতে ঝুমুর গানের জন্য বিশেষভাবে খ্যাত। আর বাংলা গানেও নজরুল ইসলাম সংযোগ করেছেন বিশেষ গায়কী সম্পন্ন বিখ্যাত সব ঝুমুর গান। বর্তমান গানটি তারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত। ফেব্রুয়ারি 1933 খ্রিস্টাব্দে HMV 7076 নম্বর রেকর্ডে গানটি গেয়েছেন শিল্পী আশ্চর্যময়ী দাসী। এখন তাল ফেরতা অর্থাৎ দ্রুত দাদরা ও কাহারবা তালে গানটি পরিবেশন করছেন শিল্পী ফেরদৌস আরা।

এবারে দ্রুপদ শ্রেণীভুক্ত একটি সাদ্রা গান গগনে পবনে আজ ছড়িয়ে গেছে রং। সাদ্রা মূলত দ্রুপদ থেকে একটু হালকা অঙ্গের গান, যা সর্বদা ঝাঁপ তালে গাওয়া হয়ে থাকে। এই গানটি ১৯৩৪ খ্রিস্টাব্দের এপ্রিল মাসে টুইন এফটি ৩০৮৩ নম্বর আদি রেকর্ডে গিয়েছেন শিল্পী মিস উষা রানী। নজরুলের ভুবনে ভুবনে আজ ছড়িয়ে গেছে রং। এই গানের শ্রেণী, সুর, তাল ও গায়কির মধ্যে বিশেষ সাদৃশ্য লক্ষ্য করা যায়। এখন এই গানটি পরিবেশন করছেন শিল্পী রুমি

এবারে দ্রুত দাদরা তালে নিবদ্ধ এবং কাহিনী চিত্রনাট্য ও প্রযোজনা এস ফজলি তথা ফজলি ব্রাদার্সের বাংলা চলচ্চিত্র ও নবেন্দু সুন্দর পরিচালিত চৌরঙ্গি সিনেমার অপ্রচলিত একটি ঘুমপাড়ানি গান ঘুমপাড়ানি মাসি পিসি ঘুম দিয়ে যেও। চলচ্চিত্রে সঙ্গীত ও সুরযোজনায় ছিলেন কাজী নজরুল ইসলাম এবং 12 সেপ্টেম্বর 1942 তারিখ শনিবার রূপবাণী প্রেক্ষাগৃহে চলচ্চিত্রটি মুক্তি লাভ করে। চলচ্চিত্রে ভিখারিণী চরিত্রে নেপথ্য কণ্ঠশিল্পী ছিলেন প্রমীলা ত্রিদেবী। এখন গানটি পরিবেশন করছেন শিল্পী শাহিনা আক্তার পাপিয়া।

0: ভৈরবী রাগ ও কাহারবা তালে আজকের অনুষ্ঠানের সর্বশেষ পরিবেশনা একটি অপ্রচলিত গজল গান, আজ প্রভাতে বাহির পথে কে ডাকে সই ইশারায়। গজলের বাণী, মাহাত্ম্য ও ভাব সম্পদ ইহজাগতিক ও পরজাগতিক এই দ্বৈত প্রেমাদর্শ প্রকাশ করে থাকে। গানটির আদি রেকর্ড নম্বর মেগাফোন JNG 73, রেকর্ড শিল্পী নিমাই চন্দ্র চক্রবর্তী, রেকর্ড প্রকাশকাল October 1933, পরিবেশন করছেন ডক্টর পরিতোষ কুমার মণ্ডল। তার পূর্বে প্রিয় শ্রোতা বন্ধুগণ, আমি শমী মাহমেদ
1: ও আমি মাহফুজ আক্তার সুমি
0: আপনাদের শেষ কথা জানিয়ে বিদায় নিব আজকের অনুষ্ঠান থেকে।
1: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সঙ্গীত জীবন যেমন বর্ণিল ঐশ্বর্যে ভরপুর, তেমনি নান্দনিক সৃষ্টি ঐশ্বর্যে বৈচিত্র্যময়। সর্বস্তরে শ্রোতাচিত্ত প্রশমন ও মূল্যায়ন সহ বাংলা গানের ইতিহাসে জনপ্রিয়তার শীর্ষ বলয়ে যার সঙ্গীত বৈশিষ্ট্যে ও বৈয়াকরণে বাণীভাব ও সুর বৈচিত্র্যে ওজগুণ সমৃদ্ধ গায়কী স্বাতন্ত্র্যে এবং সর্বাধিক শ্রেণী বৈচিত্র্যের সমাহারে বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত হয়ে বাংলা গানের বিভিন্ন ধারার আজবধি অনবদ্য রসদ নিশ্চিত করে চলেছে
0: সেই নজরুলের গান আমরা প্রমিত বাণী ও সুরে পরিবেশন করব। সম্মানিত শিল্পীদের প্রতি এই উদাত্ত আহ্বান জানিয়ে আজকের মতো অনুষ্ঠানের সমাপ্তি টানছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও শান্তিতে থাকবেন, এই কামনাপূর্বক বিদায় নিচ্ছি আজকের আয়োজন থেকে।
1: আল্লাহ হাফেজ।
0: এখন অনুষ্ঠানের শেষ গানটি শুনুন।

এতক্ষণ শুনলেন নজরুল বর্ষ উপলক্ষে নজরুল সঙ্গীতের বিশেষ অনুষ্ঠান চক্রবাক। গবেষণা গ্রন্থনা ইদ্রিস আলী, উপস্থাপনায় শামীম আহমেদ ও মাহফুজ আক্তার সুমি, অনুষ্ঠান সম্পাদনায় তানভীর সিদ্দিকী সৈকত, সার্বিক নির্দেশনায় মোহাম্মদ বশির উদ্দিন, নির্দেশনায় এবিএম মাহবুবুর রহমান, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তৃপ্তিকণা বসু ও মোহাম্মদ মনিরুজ্জামান। বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল ১০টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি সাদিয়া ইসলাম। প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে উঠে কর্মকর্তাদের পদোন্নতি প্রদানে নৌ ও বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদকে নির্দেশনা দিয়েছেন। তিনি গতকাল ঢাকা সেনানিবাসে বিমান বাহিনীর সদর দপ্তরে নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ ২০২৬ উদ্বোধনকালে এ নির্দেশনা দেন। এই পদোন্নতি পর্ষদে বাংলাদেশ নৌবাহিনীর ক্যাপ্টেন কমান্ডার ও লেফটেন্যান্ট কমান্ডার এবং বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন, উইং কমান্ডার ও স্কোয়াড্রন লিডার পদবীর যোগ্য কর্মকর্তারা পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন। প্রধানমন্ত্রী বলেন, এক্ষেত্রে বাহিনীর কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলার মান, সততা, বিশ্বস্ততা ও আনুগত্য এবং সর্বোপরি নিযুক্তিগত উপযুক্ততার উপর গুরুত্বারোপ করতে হবে। তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ নৌ ও বিমান বাহিনী দায়িত্ব পালনের পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা, স্থিতিশীলতা ও দুর্যোগ মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে সহায়তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। নির্বাচনী পর্ষদ উদ্বোধনের আগে প্রধানমন্ত্রী নৌবাহিনী প্রধান খন্দকার মিসবাহুল আজিমকে অ্যাডমিরাল র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেন। পরে প্রধানমন্ত্রী বিমান বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ অপারেশনাল স্থাপনা সরেজমিনে পরিদর্শন করেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন। রাষ্ট্রপতি গতকাল সকালে বঙ্গভবনে পৌঁছালে বাংলাদেশ পুলিশের একটি সুসজ্জিত অশ্বারোহী দল তাঁকে অভ্যর্থনা জানায়। পরে বাংলাদেশ সেনাবাহিনীর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর এর একটি সুসজ্জিত চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। রাষ্ট্রপতি তাঁর অফিস কক্ষে কিছু নথিপত্রে স্বাক্ষর করেন। গুম, খুন, নির্যাতন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তি ও পরিবারের কল্যাণ ও পুনর্বাসনে নতুন অধিদপ্তর গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খানের সভাপতিত্বে গতকাল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রী বলেন, বিগত ১৭ বছরের ফ্যাসিবাদী দুঃশাসনে যারা গুম, খুন বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, দৃষ্টিশক্তি হারিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে এই অধিদপ্তর গঠনের পদক্ষেপ নেওয়া হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান সরকারি কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে মন্ত্রণালয় ও অধীনস্থ দপ্তর সংস্থার প্রধানদের সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে প্রথম কর্মদিবসে পরিচিতি সভায় এ আহ্বান জানান। আন্দালিব রহমান বলেন, পূর্ববর্তী সরকারের সময়ে গণমাধ্যমের ওপর যে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছিল, সেই সংস্কৃতি থেকে বেরিয়ে স্বাধীন ও উন্মুক্ত সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য। সভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর সংস্থাগুলোর গৃহীত পরিকল্পনা দ্রুত গতিতে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, সরকার পুঙ্খানুপুঙ্খভাবে সাংবিধানিক নিয়ম পালন করে স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করবে। তিনি গতকাল সচিবালয়ে তার মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থা ও দপ্তর প্রধান এবং গণমাধ্যমের সাথে শুভেচ্ছা বিনিময়কালে এ কথা বলেন। ডক্টর আব্দুল মঈন খান বলেন, বিগত সরকারের সময়ে যেভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেরকম নির্বাচন এই গণতান্ত্রিক সরকার করবে না। দুর্নীতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, বর্তমান সরকার কোন ধরনের দুর্নীতিকেই প্রশ্রয় দেবে না। পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে আবর্জনার স্তূপ ধসে অন্তত ৩০ জন মারা গেছেন, আহত হয়েছে ২২ জন। প্রবল বর্ষণে ভেসে যাওয়া ময়লার স্তূপে বেশ কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। জীবিতদের সন্ধান এবং দুর্গতদের উদ্ধারে সামরিক বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। খেলার খবর, ক্রিকেট। বাংলাদেশ আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে রেকর্ড ষষ্ঠ স্থানে উঠে এসেছে। তালিকার শীর্ষ স্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া, দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। উল্লেখ্য, অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ করে বাংলাদেশ। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ তৈরি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 11টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা গমধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, FM 90 মেগাহার্স, FM 102 মেগাহার্স এবং FM 106 মেগাহার্স। সুপ্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি পল্লী গানের আয়োজনে। সরাসরি পরিবেশনা শুনবেন এখন কৃষিবিদ মোহাম্মদ হাবিবুর রশিদের লেখায়, সুর করে গিয়ে শোনাবেন স্টুডিও থেকে সরাসরি সুজন রাজা।

এখন আমি যে গানটি পরিবেশন করব, এটি লিখেছেন কৃষিবিদ মোহাম্মদ হাবিবুর রহমান, সুর করেছি আমি নিজেই।

0: এতক্ষণ স্টুডিও থেকে সরাসরি পল্লিকিতে গিয়ে শোনালেন সুজন রাজা।
1: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন আধুনিক গান শুনবেন শিল্পী আইরিন পারভিন অন্না। প্রথম গানটি লিখেছেন অশোক কুমার দে, সুর করেছেন তৌহিদ হাসান ফারুক বাবু।

আপনার আধুনিক গান শুনছেন আইরিন পারভিন অন্যার কণ্ঠে। এবারে গানটির গীতিকার ডাক্তার পিয়া মোহাম্মদ, সুরকার নজরুল ইসলাম।

0: এতক্ষণ আধুনিক গান শুনলেন, গিয়েছেন আইরিন পারভিনন্না, বাংলাদেশ বেতার, ঢাকা।
1: আপনি কি আপনার পরিবারকে ভালোবাসেন? আপনি কি আপনার সন্তানকে একটি সুন্দর পৃথিবী উপহার দিতে চান? প্রাকৃতিক দুর্যোগ হতে নিরাপদে থাকতে চান? প্রাণ ভরে অক্সিজেন নিতে চান? সকল প্রশ্নের উত্তর একটাই, বৃক্ষরোপণ। সবুজ হোক দেশ, নির্মল হোক পরিবেশ। সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। আমরা এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই।
2: বাংলাদেশ বেতার, ঢাকা। সুপ্রিয় শ্রোতা, এই মুহূর্তে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন মম মণ্ডল, শিল্পী নজরুল সঙ্গীত গেয়ে শোনাবেন।

0: এতক্ষণ স্টুডিও থেকে সরাসরি নজরুল সঙ্গীত গেয়ে শোনালেন মম মন্ডল।
1: বাংলাদেশ বেতার ঢাকা, আবহাওয়ার সতর্ক বার্তা। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়ার সতর্ক বার্তা শুনলেন।
0: বাংলাদেশ বেতার ঢাকা, অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। শ্রোতাবন্ধুরা, আজ বেলা 2:20 থেকে বেলা 3 পর্যন্ত ঢাকা ক 693 kHz, FM 90 MHz, FM 102 MHz, FM 106 MHz, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ বাংলাদেশ বেতার, ইউটিউব চ্যানেল বাংলাদেশ বেতার ঢাকা, একই সাথে বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচার করা হবে স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান রোগ জিজ্ঞাসা। এবারের বিষয়, ডিমেনশিয়া রোগের কারণ ও প্রতিকার। এ বিষয়ে আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহ জহিরুল হক চৌধুরী, অধ্যাপক ক্লিনিক্যাল নিউরোলজি বিভাগ, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল। আপনারা 01553841500 নম্বরে ফোন করে সরাসরি কথোপকথনের মাধ্যমে অনুষ্ঠানে অংশ নিতে পারেন। নম্বরটি আবারও বলছি, 01553841500। সঞ্চালনায় থাকবেন ডাক্তার রেজাউল আলম খান এবং ইয়াসমিন আক্তারের তত্ত্বাবধানে অনুষ্ঠানটি প্রযোজনা করবেন মোহাম্মদ হাসনাতুল আজম। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন।
2: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে গিটারে আধুনিক গানের সুর শুনবেন, বাজিয়েছেন মোহাম্মদ শরীফুর রহমান জুয়েল।

0: এতক্ষণ যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে গিটারে আধুনিক গানে সুর শুনলেন, বাজিয়েছেন মোহাম্মদ শরীফুর রহমান জুয়েল।
1: বাংলাদেশ বেতার, ঢাকা। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন স্টুডিও থেকে সরাসরি পল্লীগীতি গিয়ে শোনাবেন পাওয়েল বিশ্বাস।

0: বাংলাদেশ বেতার ঢাকার নিউ মিডিয়া স্টুডিও থেকে এতক্ষণ আপনারা উপভোগ করলেন প্রথমে টিপল লিখিতে এবং তারপর লালন গীতে। শিল্পী ছিলেন পাওয়েল বিশ্বাস।
1: আপনারা এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আয়োজনটালিতে এখন আপনাদের জন্য রয়েছে বৃক্ষরোপণের গান সমবেত কণ্ঠে। শিল্পীরা হলেন শানশা, প্রিয়াঙ্কা গোপ এবং সুকন্যা মজুমদার। গানটি রচনা করেছেন সিরাজুল হক সিরাজ, সুর করেছেন শানশা।

শুনলেন বৃক্ষরোপণের গান। শিল্পী ছিলেন শানশা প্রিয়াঙ্কা ঘোষ ও সুকন্যা মজুমদার। বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। বেলা 11টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছে স্নিগ্ধা সোহানা হক। প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে উঠে কর্মকর্তাদের পদোন্নতি প্রদানে নৌ ও বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদকে নির্দেশনা দিয়েছেন। তিনি গতকাল ঢাকা সেনানিবাসে বিমান বাহিনী সদর দপ্তরে নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ 2026 উদ্বোধনকালে এই নির্দেশনা দেন। এই পদোন্নতি পর্ষদে বাংলাদেশ নৌবাহিনীর ক্যাপ্টেন কমান্ডার ও লেফটেন্যান্ট কমান্ডার এবং বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন, উইং কমান্ডার ও স্কোয়াড্রন লিডার পদবীর যোগ্য কর্মকর্তারা পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন। প্রধানমন্ত্রী বলেন, এক্ষেত্রে বাহিনীর কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলার মান, সততা, বিশ্বস্ততা ও আনুগত্য এবং সর্বোপরি নিযুক্তিগত উপযুক্ততার উপর গুরুত্বারোপ করতে হবে। তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ নৌ ও বিমান বাহিনী দায়িত্ব পালনের পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা, স্থিতিশীলতা ও দুর্যোগ মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে সহায়তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। নির্বাচনী পর্ষদ উদ্বোধনের আগে প্রধানমন্ত্রী নৌবাহিনী প্রধান খন্দকার মিজবা উল আজিমকে অ্যাডমিরাল র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। পরে প্রধানমন্ত্রী বিমান বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ অপারেশনাল স্থাপনা সরেজমিনে পরিদর্শন করেন। গুম, খুন, নির্যাতন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তি ও পরিবারের কল্যাণ ও পুনর্বাসনে নতুন অধিদপ্তর গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমদ আজম খানের সভাপতিত্বে গতকাল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রী বলেন, বিগত 17 বছরের ফ্যাসিবাদী দুঃশাসনে যারা গুম, খুন বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, দৃষ্টিশক্তি হারিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে এই অধিদপ্তর গঠনের পদক্ষেপ নেওয়া হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিফ রহমান সরকারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে মন্ত্রণালয় ও অধীনস্থ দপ্তর সংস্থার প্রধানদের সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে প্রথম কর্মদিবসে পরিচিতি সভায় এই আহ্বান জানান। আন্দালিফ রহমান বলেন, পূর্ববর্তী সরকারের সময় গণমাধ্যমের ওপর যে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছিল, সেই সংস্কৃতি থেকে বেরিয়ে স্বাধীন ও উন্মুক্ত সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য। সভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর সংস্থাগুলোর গৃহীত পরিকল্পনা দ্রুত গতিতে বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করেন। ইরানের বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সমর ক্ষেত্রে ইরানকে পরাস্ত করার চেয়ে অর্থনৈতিকভাবে দেশটিকে দুর্বল করতে ওয়াশিংটন এই পদক্ষেপ নিয়েছে। আজ মার্কিন অর্থমন্ত্রী স্কট বাসেন্ট এক সংবাদ সম্মেলনে ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের রূপরেখা তুলে ধরবেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগোজি মার্কিনি এই উদ্যোগের কঠোর সমালোচনা করে বলেছেন, হতাশা থেকে যুক্তরাষ্ট্র তার দেশের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধে অবতীর্ণ হয়েছে। এদিকে ইরানের নিরাপত্তা বিষয়ক প্রধান মোহসেন রেজাই সতর্ক করে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নিষেধাজ্ঞা শুরু হলে উপসাগরীয় অঞ্চল থেকে জ্বালানি রপ্তানি বন্ধ করে দেওয়া হবে। এছাড়া যেসব দেশ ইরানের বিরুদ্ধে মার্কিন অবরোধে সহায়তা করবে, তাদের বিরুদ্ধে তেহরান যুদ্ধ ঘোষণা করবে। পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে আবর্জনার স্তূপ ধসে অন্তত 30 জন মারা গেছে, আহত হয়েছে 22 জন। প্রবল বর্ষণে ভেসে যাওয়া ময়লার স্তূপে বেশ কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। জীবিতদের সন্ধান এবং দুর্গতদের উদ্ধারে সামরিক বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। খেলার খবর ক্রিকেট। বাংলাদেশ আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে 3 ধাপ এগিয়ে রেকর্ড 6ষ্ঠ স্থানে উঠে এসেছে। তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া, দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। উল্লেখ্য, অস্ট্রেলিয়ার বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ 1-1 সমতায় শেষ করে বাংলাদেশ। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধে ছটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন আধুনিক গান শুনবেন শিল্পী রুকসানা মমতাজ। প্রথম গানটি লিখেছেন খোন্দকার আব্দুল মুতালেব, সুর করেছেন এস এম আব্দুল আওয়াল।

রোকসানা মুমতাজের গাওয়া আধুনিক গান শুনছেন। এই গানটি লিখেছেন সাইফুল ইসলাম সর্দার, সুর করেছেন শমখায়রুল ইসলাম।

0: দুখানে আধুনিক গান শুনলেন, শিল্পী ছিলেন রুকসানা মমতাজ।
1: বাংলাদেশ বেতার, ঢাকা।
2: বাংলাদেশের সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হলো এক নতুন অধ্যায়।
3: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শুরু হয়েছে ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচি। এর মূল দর্শন, ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক।
2: পরিবারের মায়ের নামে কার্ড ইস্যুর মাধ্যমে নিশ্চিত হচ্ছে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা।
3: পিএমটি স্কোরিং এবং ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি ব্যবহারের মাধ্যমে প্রকৃত অভাবী পরিবারকে চিহ্নিত করে পৌঁছে যাবে রাষ্ট্রীয় সহায়তা।
2: প্রথম পর্যায়ে গত 10 মার্চ 2026 তারিখে 37,567 জনকে প্রদান করা হয়েছে ফ্যামিলি কার্ড। স্বচ্ছতা, প্রযুক্তি ও মানবিকতার সমন্বয়ে
3: ফ্যামিলি কার্ড কর্মসূচি গড়ে তুলছে সামাজিক নিরাপত্তার
2: নতুন বাংলাদেশ।
1: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি উচ্চাঙ্গ সঙ্গীতের আয়োজনে। বাগেশ্রীর আগে খেয়াল শুনবেন বিপুল কুমার দাসের পরিবেশনায়। তবলা সঙ্গত করেছেন প্রদীপ কুমার সূত্রধর।

0: এতক্ষণ উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠানে বিপুল কুমার দাসের পরিবেশনায় বাগিশ্রী রাগে খেয়াল শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, দ্বিতীয় পালায় আপনাদের স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছে লাইলা পারভিন কেয়া এবং উম্মে হাবিবা হিমি। প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ আমিনুল ইসলাম, মোহাম্মদ রুহুল আমিন, এলিজা আক্তার, আফরোজা আক্তার এবং লুৎফুন নাহার মেরি। অধিবেশন তত্ত্বাবধানে আছেন রওনক জাহান।
2: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরে শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

0: জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার ঢাকা। স্বাস্থ্যই সুখের মূল।
1: আমাদের জীবনে সম্পর্কের একটি প্রকৃষ্ট বন্ধন হল পরিবার। জন্মের পর একটি শিশুর বেড়ে ওঠা শুরু হয় পরিবারে। এরপর মৃত্যু পর্যন্ত বিভিন্ন পরিবেশে আমাদের শারীরিক মানসিক বিকাশ ঘটতে থাকে। তবে জীবনের সকল পর্যায়ে আমাদের উপর পরিবারের প্রভাব অনেক বেশি। পরিবারের কারণেই আমাদের জীবন সুন্দর হতে পারে, আবার পরিবারের কারণেই আমাদের জীবনে ঘটতে পারে নানা ধরনের বিপত্তি। শারীরিক সুস্থতার জন্য শিশুর পুষ্টির চাহিদা মেটানো পরিবারের অন্যতম দায়িত্ব। তারপর মানসিক বিকাশে পরিবারের নৈতিক শিক্ষা শিশুর জীবনে অতীব জরুরি। এছাড়া পরিবার থেকে একটি শিশু ভদ্রতা, শিষ্টাচার, শৃঙ্খলার চর্চার সুযোগ পায়। শিশুর জীবনে পরিবারের বড়দের স্নেহ ও শাসন উভয়ের প্রভাব থাকা প্রয়োজন। অন্যদিকে নিয়ম শৃঙ্খলা ও সুশিক্ষার অভাবে আজকাল অনেক পরিবারের সদস্যদের মধ্যে দ্বন্দ্ব, সংঘাত এবং সম্পর্কচ্ছেদের ঘটনা ঘটে। এ কারণে যৌথ পরিবার ভেঙে এখন এত বেশি একক পরিবার গড়ে উঠেছে। তাই সুস্থ সুন্দর জীবন গঠনের জন্য সুস্থ এবং পরিকল্পিত পরিবার গঠন করা জরুরি। পরিবার ছোট রাখার গুরুত্ব, এ বিষয়ের আলোকে এখন আলোচনা শুনব সঞ্চালনায় শফিকুল ইসলাম বাহার।

0: কিন্তু আমরা ছোটর উপর গুরুত্ব দেব, যে ছোট আমাদের জন্য মঙ্গল বয়ে আনে। সেটা কি? সেটা হলো এই যে আমরা যারা পারিবারিক জীবনে বসবাস করছি, পরিবারকে ছোট রাখলে আমাদের জীবনের জন্য ভালো, সবার জন্য ভালো। শ্রোতা বন্ধুরা, বিষয়ভিত্তিক আলোচনায় আমরা আছি। আজকের আলোচনার বিষয় পরিবার ছোট রাখার গুরুত্ব। এই যে আমরা সবাই বুঝি কিন্তু যে পরিবার ছোট না হলেই সেটা মরিবার মতো ঘটনা ঘটাইয়া থাকে, অতএব আমরা চাইব পরিবার ছোট রাখি। আর এই বিষয়ের আলোকে তিনজন সম্মানিত আলোচক বলবেন তাদের মনের কথা, এবং যে কথার ভিতর দিয়ে আমরাও সচেতনতা পেয়ে যাব, আমরাও জানার মতো অনেক কথা শুনতে পারব। আমাদের সঙ্গে আছেন সেতু বিভাগের অবসরপ্রাপ্ত পরিচালক এবং বাংলাদেশ বেতার ও টেলিভিশনের বিশেষ শ্রেণীর গীতিকার এবং দৈনিক পত্রিকার কলামিস্ট মোহাম্মদ আব্দুর রহমান খান। এছাড়াও আছেন বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক ফাতেমা রহমান, এবং এছাড়াও যাকে সঙ্গী পেয়েছি আমরা, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম প্রধান দিলরুবা বেগম। আমরা আলোচনায় যেতে চাই। প্রথমেই, যেহেতু বিষয়ের ভিতরেই গুরুত্ব শব্দটা গুরুত্ব পাচ্ছে, অথবা এই গুরুত্ব সম্পর্কে দুটো কথা শুনব বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক ফাতেমা রহমান আপনার কাছ থেকে।
1: ধন্যবাদ বাহার আপনাকে। আপনি বলেছেন যে ছোটর গুরুত্ব কতখানি, আজকে আমাদের আলোচনার বিষয় সেটা। তো আমরা কিন্তু এই পরিবার নিয়ে কথা বলতে যে একটা কথা সবসময় বলি যে ছোট পরিবার সুখী সমৃদ্ধ পরিবার, তাই এই ছোট ছোট সুখী সমৃদ্ধ পরিবার নিয়েই কিন্তু আবার গড়ে ওঠে একটি সুখী সমৃদ্ধ দেশ ও জাতি। আমরা যদি জ্ঞানে গুণে উন্নত কালচারের একটি সমৃদ্ধ দেশ চাই, তবে সেই দেশের প্রতিটি পরিবারকেই হতে হবে সমৃদ্ধ মানসিকতায় তৈরি ছোট একটি পরিবার, কারণ পরিবারেই হচ্ছে সমাজের ভিত্তি প্রস্তরের মূল বিষয়। ছোট ছোট পরিবারেই আমাদেরকে একটি বিশাল সমাজ এবং জাতি উপহার দিতে পারে। আমরা যদি গোটা দেশের উন্নয়নের কথা ভাবি, তাহলে সেই উন্নয়নের গোড়াপত্তন হবে এই পরিবারগুলো থেকেই। একটি পরিবারের সদস্য যারা থাকবে, তাদের মৌলিক চাহিদা পূরণের কথাটি আমাদের প্রথমেই ভাবতে হবে। মানুষ সুস্থভাবে বেঁচে থাকার জন্য চাইবে তার অন্ন, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য, শিক্ষা এবং বিনোদনের নিশ্চয়তা। এই জিনিসগুলো যদি পেতে হয়, তাহলে আমরা মনে করি আজকের দিনের প্রেক্ষাপটে ছোট পরিবারের গুরুত্বটাই সবচেয়ে বেশি, কারণ ছোট পরিবারেই এই সব চাহিদাগুলো পূরণ করতে সমর্থ হবে।
0: অনেক ধন্যবাদ ফাতেমা রহমান আপা আপনাকে। এই পর্যায়ে গুরুত্ব নিয়েই আরো কিছু গুরুত্বপূর্ণ কথা শুনবো যার কাছ থেকে। তিনি হলেন ডায়াকো টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম প্রধান দিলরুবা বেগম।
2: পরিবার ছোট রাখার গুরুত্ব কিন্তু অপরিসীম, আমরা ফাতেমা আপার কাছে এই সম্পর্কে শুনলাম। আমরা যদি ছোট পরিবার সম্পর্কে সচেতন হই, সবাই পরিকল্পিত পরিবারের কথা চিন্তা করি, তাহলে ছোট পরিবার জনগণকে ক্ষমতায়ন করবে এবং জাতীয় উন্নয়ন সম্ভব। সকলের মিলিত প্রচেষ্টায় রোধ করতে পারে জনসংখ্যা বিস্ফোরণ, গড়তে পারে সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ।
0: এই গুরুত্বকে নিয়ে কি গুরুত্ব আরোপ করেন সেতু বিভাগের অবসরপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ আব্দুর রহমান খান? শুনবো তাই।
3: আসলে ঠিক যে একটা ছোট পরিবার গুরুত্ব অনেকখানি বহন করে, কিন্তু কেন আমরা এই ছোট পরিবারটা চাচ্ছি, এটার পেছনে কি কারণ আছে? যে হারে জনসংখ্যা বাড়ছে, অর্থাৎ আমরা প্রতি বছরে নতুন মুখ দেখছি, প্রায় 20 লাখ করে যোগ হচ্ছে, যদি এইভাবে যদি জনসংখ্যা বাড়তেই থাকে, তাহলে হবে কি আগামী দিনে আমাদের দেশের জন্য এটা হবে উদ্বেগের বিষয়।
0: তার মানে অন্য অনেক ক্ষেত্রে আমরা বড়কে প্রশ্রয় দিতে পারি, কিন্তু এই যে পরিবারের ক্ষেত্রে ছোটকে গুরুত্ব দিয়ে ভাবতেই হবে। আলোচনার এই পর্যায়ে আরও একবার দিলরুবা বেগম আপনার কাছে শুনব। এই যে বিষয় যেহেতু পরিবার ছোট রাখার গুরুত্ব, এর ভিতরে কিন্তু একটা সচেতনতার আভাস আমরা পাই, এ সম্পর্কে আপনার কি বলার আছে?
2: সচেতনতার জন্য ব্যাপক প্রচারের ব্যবস্থা করতে হবে। জনসংখ্যার সমস্যাটা এত বেশি প্রকট যে এর সমাধান না হলে জাতীয় জীবনে কোনোভাবেই উন্নতি সম্ভব নয়। পরিকল্পিত পরিবারের অর্থাৎ ছোট পরিবারকে ছোট রাখার গুরুত্ব বা সুফল এবং জনসংখ্যা বৃদ্ধির কুফল সম্পর্কে আমরা যদি সবাই জানতে পারি, সচেতন হই, সজাগ হই, তাহলে জনসংখ্যা বৃদ্ধি রোধে কাজ করবে। পরিবার ছোট রাখার জন্য মানুষের সামনে তুলে ধরতে হবে নানাবিধ সুখকর বিষয়গুলো। একটি বা দুটির বেশি সন্তান গ্রহণকে নিরুৎসাহিত করতে হবে, সেজন্য উন্নত পারিবারিক ব্যবস্থা, পরিবার পরিকল্পনা, সেবা, এগুলোর দিকে দিকে আমাদের খেয়াল করতে হবে এবং ব্যাপক সচেতনার জন্য যে প্রচার মাধ্যমগুলো রয়েছে আমাদের, যেমন রেডিও, টেলিভিশন, বিভিন্ন পত্রপত্রিকা, তাছাড়া নানাবিধ যে মাধ্যম রয়েছে যেমন সভা, সেমিনার ইত্যাদির মাধ্যমে জনগণকে সচেতন করতে হবে।
0: এর সঙ্গে যোগ করে বলতেই পারি, আমরা যদি শিক্ষার বিষয়টাকে গুরুত্ব দিয়ে দেখি তাহলে কিন্তু এটা বলাই যায় যে শিক্ষিত হলেই কিন্তু আমরা অনেক ক্ষেত্রে সচেতন হবই, এবং আপনি যদি শিক্ষিত হন, আপনার ছেলে মেয়ে যদি শিক্ষিত হয়, তাহলে কিন্তু আমরা ওই যে বিপদে পড়ব না, কোনটি ভুল সেটি সহজে বুঝতে পারবো, মানে আমার ভেতরের বোধ বিবেচনায় বলে দেবে কোন পথে আমাকে চলতে হবে। আলোচনার এই পর্যায়ে ফাতেমা রহমান আপা, আপনাকে আমন্ত্রণ জানাবো। আমরা তো এক আঙ্গিকে শুনছিলাম, এবার কোন আঙ্গিকে বলবেন আপনি সেটাই শুনবো আমরা।
1: আমি দুজনের কথাই শুনলাম, যে আব্দুর রহমান সাহেব বললেন যে এই যে আমাদের অব্যবস্থা সামাজিক এবং পারিবারিক এবং জাতীয়ভাবে, আমরা পরিবার বড় রাখার কারণে, জনসংখ্যা বৃদ্ধির কারণে আমরা যে অব্যবস্থার মধ্যে জীবনযাপন করছি, সেই জীবনযাপন কিন্তু কোনো অবস্থাতেই আমরা বলবো না যে এটা সুস্থ একটা মানবিক জীবনযাপন আমরা করছি। প্রতি মুহূর্তে আমরা ধাক্কা খাচ্ছি, এটা স্বাভাবিক নয়। সেই কারণেই দিলু বাবা বললেন যে আমাদের সচেতনতা তৈরি হওয়া দরকার। সেই সচেতনতা তৈরি হওয়ার জন্য যেসব ব্যবস্থা গ্রহণ করতে হবে সেগুলো তিনি বলেছেন। তবে আমি একটি কথা বলবো, যে যেহেতু সমাজের ভিত্তিটাই হচ্ছে পরিবার, সেই পরিবার কিভাবে সচেতন হবে, সেই পরিবার বাবা মাকে আগে সচেতন হতে হবে। এমন একটা দিন ছিল যখন আমাদের মিডিয়াগুলো, মানে আমাদের এই প্রচার প্রচারণাগুলো এত বেশি ছিল না, মানুষ বুঝতে পারত না। এখন দেখুন, ইন্টারনেট থেকে শুরু করে রেডিও, টেলিভিশন, পত্রপত্রিকায় সর্বত্রই কিন্তু মানুষ বেড়ে গেলে, মানুষ বাড়ার কারণে যে দুর্ভোগ দুর্গতি হচ্ছে সেগুলো আমরা বলছি। সেজন্যই বলছি যে প্রতিদিনের নিত্যদিনের জীবনযাপনের সঙ্গে প্রতিটি বাবা মাকে সচেতন হতে হবে যে তার সন্তানকে সে কি শিক্ষা দেবে। কেবল পাঠ্যপুস্তক পড়ে যে শিক্ষা গ্রহণ করবে, যে সেই শিক্ষাই যে তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা, তা কিন্তু নয়। তাকে জানতে হবে, বাইরের জগৎ সম্পর্কে বুঝতে হবে, নিজের জীবনের অবস্থান সম্পর্কে বুঝতে হবে, এবং পাঠ্যপুস্তক ভিত্তিক যে শিক্ষা, সেই শিক্ষা কিন্তু আমাদেরকে অনেকখানি আমাদের মেধাকে পুঞ্জীভূত করে রাখে, একটি ধারায় প্রবাহিত করে। কিন্তু মানুষ হিসাবে যদি আমি সত্যিকারের একটি মানবিক জীবন যাপন করতে চাই, তাহলে সেই শিক্ষার সাথে সাথে আমাকে সুস্থ থাকা, আমাকে ভালো থাকা এবং মানুষের সঙ্গে ভালোভাবে চলার একটি শিক্ষা আমাদের গ্রহণ করতে হবে। সেটা হচ্ছে আমি বলতে চাই যে মানুষের মধ্যে একটা মনস্তাত্ত্বিক শিক্ষা এবং ধর্মীয় শিক্ষা আমাদের পরিবার থেকেই হওয়া উচিত। কারণ কি, যদি আমার মেধা বিকাশে আমি যদি শুধু পাঠ্যপুস্তকের বই মুখস্থ করে ভালো নম্বর পেয়ে, ভালো রেজাল্ট করে একজন বড় ধরনের কর্মী বা কর্মকর্তা হই, কিন্তু তার মধ্যে যদি সেই মানবিক বোধটা তৈরি না হয়, তাহলে কিন্তু আমাদের সমাজ সুন্দর হবে না। আমি এই বিষয়টাকে ফোকাস করতে চাই যে শিক্ষার সাথে সাথে আমাদের মানবিক বোধটাকে তৈরি করে দিতে হবে, এবং সেটি পরিবার থেকেই হতে হবে, যেহেতু পরিবার সমাজের মূল ভিত্তি। সেই মানবিক বোধ এবং পারস্পরিক সহযোগিতা, পরস্পরের সম্পর্কগুলোকে সুন্দর করে রাখা, এই যে বিষয়গুলো, এবং পরিবারের বাবা মাকে আরেকটি বিষয় চিন্তা করতে হবে যে আমার মৌলিক চাহিদাগুলোর সঙ্গে আমার সন্তানকে বিনোদন দিতে হবে, তাকে সময় দিতে হবে, তাকে তার মেধা বিকাশের জন্য তাকে আনন্দে রাখতে হবে। এই বিষয়গুলো কিন্তু আমরা একদম এড়িয়ে যাই আমাদের জীবনযাপনে। আমাদের বাবা মায়েরাও তো এটা ভাবতেই পারেন নাই, কিন্তু আমাদের এখন ভাবা উচিত, আমাদের সন্তানদের এখন ভাবা উচিত যে বিনোদন হচ্ছে মেধা বিকাশের জন্য একটা সহায়ক ভূমিকা রাখে। বিনোদনের জন্য সেই বাবা মাকে, তার পরিবারকে ছোট রাখতে হবে। সেই ছোটতেই ফিরে গেলাম আমি, যে পরিবার যদি ছোট রাখা না হয়, তাহলে কিন্তু সুস্থ সুন্দর একটি মানবিক সমাজ তৈরি হবে না, একটি মানুষ তৈরি হবে না।
2: আমি আপার সাথে আরেকটু যুক্ত করতে চাই, সেটা হচ্ছে জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য প্রথম পদক্ষেপ আপা যেটা বললেন যে শিক্ষার প্রসার ঘটানো দরকার, এর সাথে আমি বলবো দেশের মানুষ শিক্ষিত হলে এই সমস্যা সম্পর্কে তো সচেতন হবেই, বিশেষ করে নারী শিক্ষার প্রসার ঘটালে সচেতনতা আরও বাড়বে। আর একটা বিষয় যেটা বাল্য বিবাহ ও বহু বিবাহ প্রথার যেটা রয়েছে সেটার কিন্তু অবসান ঘটানো দরকার। এই জনসংখ্যা বিস্ফোরণ এটা কিন্তু অনেক বেশি আমাদেরকে জনগণ বৃদ্ধিতে সহায়ক হয়, সেজন্য বাল্যবিবাহ বহু বিবাহ প্রথার কিন্তু অবসান ঘটানো দরকার।
0: আমরা আলোচনা শুনে চলেছি বিষয় পরিবার ছোট রাখার গুরুত্ব। এই পরিবারকে ছোট রাখার জন্য আমাদের অনেক রকম পদ্ধতি মেনে চলা লাগে। সেখানে জনসংখ্যা পদ্ধতি আছে, সেখানে অনেক রকম স্থায়ী পদ্ধতি আছে, অস্থায়ী পদ্ধতি আছে, এর গুরুত্ব ব্যাখ্যায় কি বলবেন? আর নবদম্পতি যারা আছে তাদের কি দায়িত্ব, এ সম্পর্কে মোহাম্মদ আব্দুর রহমান খান আপনার বলা কথাটুকু শুনব।
3: নবদম্পতি যারা আছে তারা তো অবশ্যই তাদেরকে সচেতন করতে হবে। সচেতনতা তখনই আসবে যেটা কিছুক্ষণ আগে দিলরুবাকে বললেন বা ফাতেমা আপা বলছেন, সেটা হচ্ছে যে শিক্ষা। শিক্ষা হচ্ছে একটা বড় উপাদান। শিক্ষা ছাড়া কিন্তু কোনো কিছু জাতির কোনো অগ্রগতি নেই, উন্নতি নেই, কোনো কিছু নেই। শহরের লোকদের চাইতে গ্রামের লোকরাই কিন্তু জনসংখ্যায় কিন্তু বেশি। তো শিক্ষিত হলে অবশ্যই সে সচেতন হলে সে বুঝবে যে কোনটা তার মানে পরিবারের জন্য ভালো। এবং বিভিন্ন প্রচার মাধ্যমে, অর্থাৎ কিছুক্ষণ আগে দিলরুবাকে যেটা বলল সংবাদপত্র, এখন তো আমাদের ইলেকট্রনিক্স একটা প্রিন্ট মিডিয়া হয়েছে, তখন বেতারই ছিল আসল, বেতার এবং পত্রপত্রিকা, এগুলোর মাধ্যমে মানুষকে জাগিয়ে তুলতে হবে, এদের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে, সেই কথাগুলো তিনি বলেছেন। কিন্তু আরও একটি আপনার সাথে অ্যাড করতে যাই যে আসলে আমরা কিন্তু অনেকেই আমাদের মধ্যে গোঁড়ামি আছে, কুসংস্কার আছে যে এই জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করলে মনে হয় আমরা একটা হত্যা করছি। কিন্তু না, ওই ইসলামের যুগে কিন্তু আজল হতো, তখনও কিন্তু আপনার কিন্তু ওই পরিবারকে ছোট রাখার সেই প্রচেষ্টা তখন ছিল। অর্থাৎ সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ছোট পরিবার যদি হয় সেটা শুধু দেশ ও জাতির জন্য নয়, ওই পরিবারের জন্য কিন্তু অত্যন্ত মঙ্গলজনক।
0: শ্রোতা বন্ধুরা, তিনজন সম্মানিত আলোচক এতক্ষণ আলোচনায় অনেক কথাই বললেন, শেষ কথায় কথা বলবই যে আমরা যদি তুলনা করি যে বড় পরিবারের মন্দ দিক কোনটা আর ছোট পরিবারের ভালো দিক কোনটা, তাহলে কিন্তু আমাদের মন বলে দেবে যে কোন পথে আমরা হাঁটব, কোন পথে আমরা চলব। অতএব আমরা চাইব ছোট পরিবার রাখতে হবে, কারণ ছোট পরিবার রাখলেই আমার সন্তান থাকবে দুধে ভাতে এবং সেই সন্তান সুসন্তান হয়ে গড়ে উঠবে। আর ওই যে একটু আগে আব্দুর রহমান খান বলছিলেন যে কুসংস্কারকে সংস্কার করতে হবে, কারণ এখন কিন্তু সেই সময় এসছে, আমরা আধুনিক যুগে আছি, এখন অনেক রকম পদ্ধতি আছে, সেই পদ্ধতিকে মেনে নিয়েই আমাদের পরিবারকে ছোট রাখতে হবে। তাহলে নিজের পরিবারে যেমন সুখ আসবে তেমনি দেশের সুখ শান্তি আমরা পেয়ে যাব।
4: পরিকল্পিত পরিবার একটি দেশের উন্নয়নের অন্যতম প্রধান পূর্বশর্ত, কারণ যে কোনো পরিবারের আকার ছোট হলে ওই পরিবারের সদস্যদের শিক্ষা এবং স্বাস্থ্য সহ অন্যান্য মৌলিক অধিকার পূরণের সুবিধা পায়। পাশাপাশি সুখী ও সমৃদ্ধ দেশ গঠনেও পরিবার পরিকল্পনার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমাদের দেশের আয়তন, অবস্থান, জনসংখ্যা, প্রাকৃতিক সম্পদ, পরিবেশ, আর্থসামাজিক অবস্থা ইত্যাদির বিবেচনায় রেখে পরিবার পরিকল্পনার পদ্ধতি গ্রহীতার হার বৃদ্ধি করে। পরিকল্পিত পরিবার গঠনের কোন বিকল্প নেই। জনসংখ্যা বৃদ্ধি নিয়ে সচেতনতার কথা শুনব সুরে সুরে। যুগলে কণ্ঠ দিয়েছেন ইকবাল হোসেন ও ঝুমুর রায়, গানের কথা লিখেছেন শফিকুল ইসলাম বাহার, সুর করেছেন দীপক কুমার দে।

আমাদের এই জীবনের মাঝে ছোট এবং বড় এই দুটো শব্দই কিন্তু আমরা পেয়ে যাই। ছোট অনেক ক্ষেত্রে চাহিদা পূরণ করে না, কিন্তু বড় অনেক ক্ষেত্রে চাহিদা পূরণ করে।

0: আপনারা শুনছেন জনসুখের স্বাস্থ্য পুষ্টি বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতারের জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল থেকে। স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি খাতের উন্নয়নের মাধ্যমে মানসম্মত স্বাস্থ্য, শিক্ষা এবং সবার জন্য স্বাস্থ্যই গুণগত পরিবার পরিকল্পনা সেবা নিশ্চিত করে আসছে পরিবার পরিকল্পনা অধিদপ্তর। প্রত্যন্ত অঞ্চলে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছে। পরিবার পরিকল্পনার সেবা গ্রহীতার অভিজ্ঞতা নিয়ে এবারে আমরা শুনব প্রামাণ্য প্রতিবেদন। উপস্থাপন করছেন মোহাম্মদ জসিমউদ্দিন।
1: শ্রোতা বন্ধুরা, বাংলাদেশ বেতারের জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল পরিবেশিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূলের আজকের প্রামাণ্য আয়োজনে আমি দাঁড়িয়ে আছি এই মুহূর্তে মোহাম্মদপুরের পোলপার নগর স্বাস্থ্য কেন্দ্রে। এখানকার সামগ্রিক পরিবার পরিকল্পনা সেবা গ্রহীতাদের সাথে আমরা কথা বলবো এবং এখানকার সামগ্রিক অবস্থা আপনাদের সামনে তুলে ধরবো। চলুন আমরা এই মুহূর্তে কয়েকজন সেবা গ্রহীতার সাথে কথা বলি। আপনার নাম কি আপু?
2: লতা।
1: আপনার বাসা কোথায়?
2: বাসা পাবনাজগলি।
1: এখান থেকে কত দূরে?
2: এখান থেকে বেশ একটা দূর না, কাছেই।
1: আপনি আজকে এখানে কি সেবা নিতে আসছেন?
2: বাচ্চা নিব না, এই জন্য আসছি সেবা নিতে।
1: মানে পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ?
2: জি জি, পরিবার পরিকল্পনার এই পদ্ধতি নিতে আসছি।
1: আচ্ছা আচ্ছা, আজকে কি আপনি এখানে প্রথম আসলেন?
2: না না, আগেও আসছি, এখানে ভালোই সেবা পাইছি।
1: আপনার বিয়ের বয়স কত বছর?
2: বিয়ের বয়স 7 বছর।
1: ছেলে মেয়ে?
2: ছেলে একটাই।
1: একটা ছেলে। কত বয়স?
2: ছেলের 3 বছর।
1: আপনার তো ছোট পরিবার, এই ছোট পরিবার রাখার জন্য আপনি কি পদ্ধতি গ্রহণ করছেন এখন পর্যন্ত?
2: পিল।
1: পিল?
2: জি।
1: পিল খেয়ে আপনার কেমন হচ্ছে? শরীরে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে কি?
2: না, ভালোই হইতাছে।
1: এই যে আপনার পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ করতে হবে, পিল খেতে হবে, এই বিষয়গুলো আপনি জানলেন কিভাবে? প্রথম
2: জানলাম এখান থেকেই।
1: এখানে এসে?
2: হ্যাঁ।
1: এখানকার কোনো কর্মীরা কি আপনাদের বাসায় কি গিয়েছিলেন কখনো?
2: হ্যাঁ অবশ্যই, তারা যায় সেবা আমাদেরই করে, আমরা আবার এখানে আসি, আয়সা সেবা নিই।
1: কতদিন পর পর
2: যায়? ওরা মাসে একবার করে, দুইবার করে যায়।
1: আচ্ছা
2: জি।
1: আজকে আপনি যে সেবা নিতে এসেছেন আপনি কি নিয়েছেন?
2: জি নিয়েছি।
1: আপনি কি সেবা পেয়ে সন্তুষ্ট?
2: জি সন্তুষ্ট।
1: আপনি কি একটু বলবেন যে আপনার ছোট পরিবার আপনি কি কি সুবিধা পান? ছোট পরিবার থাক,
2: ভালোই সুবিধা পাচ্ছে। আমার বাচ্চাকে ডাক্তার দেখাতে পারি, আমি নিজে দেখতে পারি, আমার স্বামী দেখতে পারি।
1: এখন আমরা কথা বলছি আরো একজন সেবা গ্রহীতার সাথে। আপনার নাম কি আপা?
3: আকলিমা।
1: আপনার দাম্পত্য জীবনের বয়স কত আপা?
3: 20 বছর।
1: ছেলে মেয়ে কতজন আছে?
3: 2 জন।
1: ছেলে না মেয়ে?
3: এক মায়া এক পোলা।
1: ওদের বয়স কত বছর?
3: একটার 7 বছর আর একটার 9 বছর।
1: ছোট পরিবার কি আপনি ইচ্ছা করে রেখেছেন? আপনি নিজেই সচেতন ভাবে রেখেছেন?
3: হ্যাঁ হ্যাঁ, ইচ্ছা করে রেখেছি।
1: এই ছোট পরিবার রাখার জন্য আপনি কি কোনো পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ করেছেন?
3: হ্যাঁ হ্যাঁ।
1: কি পদ্ধতি গ্রহণ?
3: সুই লই।
1: সুই নেন? শুরু থেকে কি আপনি সুই ব্যবহার করতেন?
3: হ্যাঁ, শুরু থেকে সুই ব্যবহার করতাম।
1: আজকে এখানে আপনি কি সেবা নিতে এসেছেন?
3: আজকে সুই নিতে আসি।
1: নিয়েছেন সুই?
3: হ্যাঁ নিয়েছি।
1: আচ্ছা, ওনাদের এখানে সেবার মান কেমন? আপনাদের কি আন্তরিকতার সহিত সেবা দেয়?
3: ভালো আছে।
1: ভালো? ওনারা কি বাড়িতে বাড়িতে যান নাকি আপনি এখানে আসেন?
3: না, বাড়িতেও যা, আমরা ওই না আসি।
1: এখান থেকে আপনার বাসা কত দূরে?
3: কাছাকাছি।
1: আচ্ছা, আপনার পরিবারের আপনি ছাড়া অন্যান্য আশপাশের মানুষজন কি এখান থেকে সেবা নিতে আসে?
3: আসে।
1: আপনার নাম কি?
4: লাইজু।
1: লাইজু আপু, আপনার বিয়ের বয়স কত বছর লাইজু আপু?
4: 4 বছর।
1: 4 বছর। আপনি আজকে এখানে কি সেবা নিতে এসেছেন?
4: আজকে নিতে এসেছি শরীর দুর্বলতা, মাজা গোজা ব্যথা করে, এই সেবা নিতে এসেছি।
1: আপনার ছেলে মেয়ে আছে?
4: আমার এক ছেলে, এখানে হয়েছে সিজারে।
1: আচ্ছা, পরিবারকে ছোট রাখার জন্য আপনি কি কোনো পদ্ধতি গ্রহণ করছেন?
4: হুম, ডিপো নিচ্ছি।
1: এখান থেকে নিচ্ছেন এটা?
4: হুম।
1: ওনারাই আপনাকে দিয়েছে?
4: জি।
1: আচ্ছা, এই যে পরিবার ছোট রাখতে হবে, পদ্ধতি গ্রহণ করতে হবে, ডিপো নিতে হবে, সুই নিতে হবে, এই বিষয়গুলো আপনি প্রথম কিভাবে জেনেছেন?
4: জেনেছি দিদির কাছ থেকে।
1: এখানকার দিদির কাছ থেকে? কি এখানে এসে নাকি বাড়িতে?
4: বাড়িতেও গেছে, আমি আবার এখানেও আসছি।
1: আচ্ছা, এই যে সেবা আপনি এখান থেকে নিচ্ছেন, এই সেবা পেয়ে কি আপনি সন্তুষ্ট ওনাদের সেবায়?
4: হুম, আমি ওদের সেবায় খুশি।
1: ওষুধপত্র নিয়েছেন এখান থেকে কখনো?
4: নিয়েছি।
1: এটার জন্য কি আপনার অর্থ দিতে হয়, টাকা দিতে হয়?
4: না,
1: কোনো টাকা দিতে হয়
4: না।
1: আপনার কি কোনো পরামর্শ আছে যে এখানকার সেবার মান আর একটু ভালো হলে আরো ভালো হয়, একটু ভালো করা যেতে পারে?
4: যতটুকু আছে ততটুকু আমি খুশি।
1: প্রিয় বন্ধুরা, এ পর্যায়ে কথা বলছি এখানকার ডাক্তার নুরি জান্নাত রাখির সাথে। নুরি জান্নাত রাখি, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। আপনি কেমন আছেন?
5: আলহামদুলিল্লাহ ভালো। আপনারা ভালো আছেন?
1: জি অবশ্যই ভালো আছি। একটু জানতে চাই আপনার এই অঞ্চলে পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণের দিকে জনসাধারণের আগ্রহ কেমন?
5: আলহামদুলিল্লাহ ভালো, এটা আমাদের জন্য অনেক ভালো এবং
6: সরকারের অবদান যে মানুষের মধ্যে সবার এত আগ্রহ, এটা সত্যি লক্ষণীয়।
1: আপনার এই কেন্দ্রে প্রতিদিন কত মানুষ সেবা নিতে আসেন?
6: ন্যূনতম 70-80 জন।
1: কোনো পরামর্শ কি আছে যে আপনার এখানে আরেকটু সাপোর্ট ভালো হলে, বা আরেকটু কোনো বিষয় হচ্ছে আপনি সহযোগিতা পেলে এখানকার জনসাধারণকে আপনি আরো ভালো করে সেবা দিতে পারতেন, এরকম কোনো পরামর্শ বা চাওয়া কি আপনার আছে?
6: চাওয়া বলতে সবসময়ই সবকিছুতে আপনারা যারা মিডিয়াতে আছেন সর্বক্ষেত্রে সবার যে কনসার্নটা থাকে, আমরা যত দ্রুত পৌঁছাতে চাই মানুষের কাছে সেখানে আপনাদের অবদান সব থেকে বেশি। সুতরাং সেটা হোক রেডিও কিংবা টিভি কিংবা সোশ্যাল মিডিয়া, যেভাবেই হোক না কেন আমরা যে সার্ভিস দিচ্ছি সেটা যদি আপনারা প্রচার করেন হয়তোবা সেটা আমাদের জন্য আরো বেশি, আমাদের আমরা যে পথ পাড়ি দিচ্ছি সেটা আরো সহজ করে তুলবে। আমরা 2030 সালের মধ্যেই আমাদের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারি, আমরা মাতৃ মৃত্যু হার কমাতে পারি, আমরা শিশু মৃত্যু হার কমাতে পারি, আমাদের যে দারিদ্র সীমা নিচে থাকার জন্য যে মানুষের পুষ্টির অভাব, বিশেষ করে আমাদের মায়েদের এবং বাচ্চাদের, আমরা যেন সেইটা পূরণ করতে পারি, সেই ঘাটতিগুলো কমায় নিয়ে আসতে পারি, সবার জন্য সমান সেবা নিশ্চিত করতে পারি ইনশাআল্লাহ।
1: জি, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি ভালো থাকবেন। বন্ধুরা, কথা বলছিলাম মোহাম্মদপুরের পুলপার নগর স্বাস্থ্য কেন্দ্র থেকে, এখানকার কয়েকজন পরিবার পরিকল্পনা সেবা গ্রহীতাদের অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরলাম, এবং সরকার যে প্রান্তিক পর্যায়ে পরিবার পরিকল্পনা সেবা পৌঁছে দেওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে তারই অভিব্যক্তি, তারই মূল্যায়ন আমরা শুনতে পারলাম এখানকার সেবা গ্রহীতাদের কাছ থেকে। এভাবেই প্রতিটি ঘরে পৌঁছে যাওয়া পরিবার পরিকল্পনা সেবা আমাদের প্রতিটি পরিবার হয়ে উঠুক মানবিক, সচেতন এবং পরিকল্পিত পরিবার। এই শুভকামনা রেখে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন।
0: শ্রোতা বন্ধুরা, ডেঙ্গু মশার প্রকোপ থেকে বাঁচতে সচেতন নাগরিক হিসেবে আপনার বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হয়ে মশার উৎপত্তিস্থল ধ্বংস করুন, মশার কামড় থেকে নিজেকে রক্ষা করুন, প্রয়োজন বোধে ডাক্তারের পরামর্শ নিন।

0: আমাদের অনুষ্ঠান সম্পর্কিত যে কোনো মতামত জানিয়ে চিঠি লিখতে পারেন আমাদের কাছে এই ঠিকানায়: ডাকবাক্স, প্রযত্ন পরিচালক, জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল, বাংলাদেশ বেতার, শেরেবাংলা নগর, ঢাকা 1207। আমাদের ইমেল আইডি হল betarphnc1207@gmail.com। এবার যে বিদায় নিতে হবে, আমাদের পরবর্তী অনুষ্ঠান এসগুড়ি ছোট পরিবার প্রচারিত হবে আজ বিকেল 4:05। শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। আজকের স্বাস্থ্য সুখের মূল অনুষ্ঠানটি গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম তানিয়া পারভিন, সম্পাদনায় মোহাম্মদ নুরুল আমিন, আর স্বাস্থ্য সুখের মূল অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
1: স্বাস্থ্য সুখের মূল অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য

0: আসসালামু আলাইকুম। দুপুর ১২টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছে শামছিয়া শাম্মি। প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে উঠে কর্মকর্তাদের পদোন্নতি প্রদানে নৌ ও বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদকে নির্দেশনা দিয়েছেন। তিনি গতকাল ঢাকা সেনানিবাসে বিমানবাহিনীর সদর দপ্তরে নৌবাহিনী ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ ২০২৬ উদ্বোধনকালে এই নির্দেশনা দেন। এই পদোন্নতি পর্ষদে বাংলাদেশ নৌবাহিনীর ক্যাপ্টেন কমান্ডার ও লেফটেন্যান্ট কমান্ডার এবং বিমানবাহিনীর গ্রুপ ক্যাপ্টেন, উইং কমান্ডার ও স্কোয়াড্রন লিডার পদবীর যোগ্য কর্মকর্তারা পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন। প্রধানমন্ত্রী বলেন, এক্ষেত্রে বাহিনীর কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলার মান, সততা, বিশ্বস্ততা ও আনুগত্য এবং সর্বোপরি নিযুক্তিগত উপযুক্ততার উপর গুরুত্ব আরোপ করতে হবে। তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ নৌ ও বিমানবাহিনী দায়িত্ব পালনের পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি, শৃঙ্খলা, স্থিতিশীলতা ও দুর্যোগ মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে সহায়তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। নির্বাচনী পর্ষদ উদ্বোধনের আগে প্রধানমন্ত্রী নৌবাহিনী প্রধান খন্দকার মিসবাহ উল আজিমকে অ্যাডমিরাল র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। পরে প্রধানমন্ত্রী বিমানবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ অপারেশনাল স্থাপনা সরেজমিনে পরিদর্শন করেন। গুম, খুন, নির্যাতন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তি ও পরিবারের কল্যাণ ও পুনর্বাসনে নতুন অধিদপ্তর গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খানের সভাপতিত্বে গতকাল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রী বলেন, বিগত ১৭ বছরের ফ্যাসিবাদী দুঃশাসনে যারা গুম, খুন বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে, দৃষ্টিশক্তি হারিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে এই অধিদপ্তর গঠনের পদক্ষেপ নেওয়া হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান সরকারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে মন্ত্রণালয় ও অধীনস্থ দপ্তর সংস্থার প্রধানদের সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে প্রথম কর্মদিবসে পরিচিতি সভায় এ আহ্বান জানান। আন্দালিব রহমান বলেন, পূর্ববর্তী সরকারের সময়ে গণমাধ্যমের উপর যে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছিল, সেই সংস্কৃতি থেকে বেরিয়ে স্বাধীন ও উন্মুক্ত সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য। সভায় তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর সংস্থাগুলোর গৃহীত পরিকল্পনা দ্রুত গতিতে বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করেন। ইরানের বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সমর ক্ষেত্রে ইরানকে পরাস্ত করার চেয়ে অর্থনৈতিকভাবে দেশটিকে দুর্বল করতে ওয়াশিংটন এই পদক্ষেপ নিয়েছে। আজ মার্কিন অর্থমন্ত্রী স্কট বাসেন্ট এক সংবাদ সম্মেলনে ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের রূপরেখা তুলে ধরবেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে। এদিকে ইরানের নিরাপত্তা বিষয়ক প্রধান মোহসেন রেজাই সতর্ক করে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নিষেধাজ্ঞা শুরু হলে উপসাগরীয় অঞ্চল থেকে জ্বালানি রপ্তানি বন্ধ করে দেওয়া হবে। পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে আবর্জনার স্তূপ ধসে অন্তত ৩০ জন মারা গেছে, আহত হয়েছে ২২ জন। প্রবল বর্ষণে ভেসে যাওয়া ময়লার স্তূপে বেশ কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। জীবিতদের সন্ধান এবং দুর্গতদের উদ্ধারে সামরিক বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। খেলার খবর ক্রিকেট। বাংলাদেশ আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে রেকর্ড ষষ্ঠ স্থানে উঠে এসেছে। তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া, দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধে ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা ১টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত, আমি আবার বলছি ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঢাকা ও ঢাকার আশেপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন
2: বাংলাদেশ বেতার। এখন শুনুন আবহাওয়ার সতর্কবার্তা। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর, আমি আবারও বলছি ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়ার সতর্কবার্তা শুনলেন।
1: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

বাংলাদেশ বেতার ঢাকা। অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। শ্রোতা বন্ধুরা, আজ ২৪শে আগস্ট সোমবার, বেলা ২টা বেজে ২০ মিনিট থেকে বেলা ৩টা পর্যন্ত ঢাকা ক ৬৯৩ কিলোহার্স, এফএম ৯০ মেগাহার্স, এফএম ১০২ মেগাহার্স, এফএম ১০৬ মেগাহার্স, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ বাংলাদেশ বেতার, ইউটিউব চ্যানেল বাংলাদেশ বেতার ঢাকা, একই সাথে বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচার করা হবে স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান রোগ জিজ্ঞাসা। এবারের বিষয়, ডিমেনশিয়া রোগের কারণ ও প্রতিকার। এ বিষয়ে আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিবেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহ জহিরুল হক চৌধুরী, অধ্যাপক ক্লিনিক্যাল নিউরোলজি বিভাগ, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতাল। সঞ্চালনায় থাকবেন ডাক্তার রেজাউল আলম খান এবং ইয়াসমিন আক্তারের তত্ত্বাবধানে অনুষ্ঠানটি প্রযোজনা করবেন মোহাম্মদ হাসনাতুল আজম। আপনারা ০১৫৫৩৮৪১৫০০ নম্বরে ফোন করে সরাসরি কথোপকথনের মাধ্যমে অনুষ্ঠানে অংশ নিতে পারবেন। ঘোষণাটি শুনলেন। দেশকে ভালোবাসুন, দেশের সেবায় আত্মনিয়োগ করুন। বাংলাদেশ বেতার ঢাকা, এখন থেকে বেলা ২টা ১৫ মিনিট পর্যন্ত ঢাকা ক ৬৯৩ কিলোহার্স, এফএম ৯০ মেগাহার্স, এফএম ১০৬ মেগাহার্স এবং এফএম ১০২ মেগাহার্সে অনুষ্ঠান প্রচারে বিরতি। এরপর পুনরায় বেলা ২টা ১৫ মিনিট থেকে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল।

কম্পিউটারের অ্যাপসের মাধ্যমে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে শোনা যাচ্ছে।

in one

ক্ষমতা সন্ধানে সুপ্রিম কোর্টের বিচারক কুমার।

আর গতিশীল করতে বন্ধ থাকা সীমান্ত হাট পুনরায় চালু, স্থলবন্দরগুলোকে পূর্ণ সক্ষমতায় কার্যকর করা এবং স্থলপথে সুতা আমদানির উপর বিদ্যমান নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে আলোচনা হয়েছে। আজ সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর মধ্যে অনুষ্ঠিত বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ ও ব্যবসায়িক প্রতিবন্ধকতা দূর করা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বর্তমানে প্রায় $13 বিলিয়ন দ্বিপক্ষীয় বাণিজ্য রয়েছে। তবে গত দেড় বছরে কিছু প্রতিবন্ধকতা তৈরি হয়, বাণিজ্যিক কার্যক্রমে কিছুটা ধীরগতি এসেছে। এসব সমস্যা চিহ্নিত করে কিভাবে ভবিষ্যতে দুই দেশের বাণিজ্য সম্পর্ক আরও সহজ ও কার্যকর করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে। এ সময় ভারতীয় হাইকমিশনার বলেন, দুই দেশের মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ে কিছু মত পার্থক্য থাকলেও সাধারণ মানুষ উন্নয়ন ও অগ্রগতি দেখতে চায়। বিশেষ করে তরুণ প্রজন্মের ভবিষ্যতের জন্য দুই দেশকে একসঙ্গে কাজ করতে হবে। ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হিলাল উদ্দিন বলেছেন, পাহাড়ের পর্যটন শিল্প বিকাশে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। তিনি গতকাল রাঙামাটি জেলার শিশু পার্কের ভিতরে দৃষ্টিনন্দন ওয়াচ টাওয়ারের উদ্বোধনকালে একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, পাহাড়ের প্রকৃতি ও পরিবেশের সঙ্গে সম্পর্ক

0: بسم الله الرحمن الرحیم السلام علیکم বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ FM 106 মেগাহার্টজ FM 90 মেগাহার্টজ ও FM 102 মেগাহার্টজে বাংলাদেশ বেতার ঢাকা আজ সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঢাকা ও ঢাকার আশেপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: এবারে জানিয়ে দিচ্ছে আবহাওয়ার সতর্কবার্তা। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়ার সতর্ক বার্তা শুনলেন।
2: বাংলাদেশ বেতার ঢাকা। এখন জানিয়ে দিচ্ছি পরবর্তী সময়ে ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান রোগ জিজ্ঞাসা বেলা 2:20। জনসংখ্যার স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসো গড়ি ছোট পরিবার বিকেল 4:05। ইংরেজি ভাষা শিক্ষার আসর লেটস স্পিক ইংলিশ বিকেল 5:30। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধে 6:05। সন্ধে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান রবিশ্বর শুনবেন রাত 10:05। সঙ্গীত বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান কথা সুরে আলাপন রাত 10:30। এবারে জানিয়ে দিচ্ছি FM এর অনুষ্ঠান। FM 92 মেগাহার্টজে সন্ধে 7:00 থেকে রাত 11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। জানিয়ে দিলাম পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি।

বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান রোগ জিজ্ঞাসা। আজকের বিষয়, ডিমেনশিয়া রোগের কারণ ও প্রতিকার। সঞ্চালনায় ডাক্তার রেজাউল আলম খান।

0: আসসালামু আলাইকুম, সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা। স্বাগত অনুষ্ঠানে আমরা রোগ জিজ্ঞাসা অনুষ্ঠানে আপনাদের সাথে কথা বলি প্রতি সোমবার এই সময়। চমৎকার প্রসঙ্গ থাকে, নানা তথ্যের আলোকে আমরা আলোকিত হয়েছি, শিক্ষিত হয়েছি, জানতে চেষ্টা করেছি এবং তাতে করে অনেক দুর্ভাবনা দূর করতে পেরেছি, এটাই আমাদের সফলতা। আমাদের সঙ্গে আপনারা আছেন। আমাদের আজকে যে প্রসঙ্গ নির্বাচন করা হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভেবেচিন্তে প্রশ্ন করবেন, প্রথমে কিছুক্ষণ সময় শুনতে চেষ্টা করেন বিষয়টা কি। ডিমেনশিয়া, স্মৃতিভ্রম অনেকে বুঝতে সহজ করব আমরা আলোচনায়। আমাদের সাথে আছেন যিনি জাতীয় নিউরো সায়েন্স ইনস্টিটিউট হাসপাতালের অধ্যাপক ডাক্তার এম এস জয়ুল হক। তিনি ক্লিনিক্যাল নিউরোলজি বিভাগে কাজ করছেন, গবেষণা করছেন, প্রচুর রোগী দেখছেন, তার ব্যস্ততার মাঝে আজকে তিনি আমাদের সময় দিয়েছেন। ডিমেনশিয়া নিয়ে কথা হবে। অধ্যাপক এম এস জয়ুল হক কেমন আছেন?
1: ধন্যবাদ, খুব ভালো আছি
0: জি। আর দর্শক, আমরা শুরুতে আসি তাহলে। আমাদের ফোন নম্বর জানিয়ে দিই, 01553-841-500। আবার বলছি, 01553-841-500। আমাদেরকে ফোন করুন, জানতে চেষ্টা করুন, সংক্ষেপে বিষয়ভিত্তিক প্রশ্ন করবেন, বিষয়ের বাইরে যাবেন না। প্রথমে শুনুন বিষয়টা কি, ডিমেনশিয়া কাকে বলে, ডিমেনশিয়া বলতে কি বোঝায়, স্মৃতিভ্রম এটা বলতে কি বোঝায়। অধ্যাপক এম এস জহুল হক
1: জি, ডিমেনশিয়া আসলে একটা বয়স্ক লোকজনের এটা রোগ হয়। সাধারণত আমরা যেটা ভুলে যাওয়া রোগ বলি, যে কথাবার্তা ভুলে যায়, কোথায় মানি ব্যাগ রাখছে ভুলে যায়, নাম ভুলে যায়, তারপরে আস্তে আস্তে আচরণগত চেঞ্জ হয়, ঘুমের ব্যাঘাত ঘটে, তারপর আস্তে আস্তে পরিবার পরিজনের অনেককেই চিনে না, তারপরে দেখা যায় বাইরে যায়, মসজিদে নামাজ পড়তে যায়, বাসায় ফিরে আসতে পারে না, অনেকে আবার বাসায় বেরোয় চলে যেতে চায়, কোন জায়গায় আছে বুঝতে পারে না। তো এই ধরনের বয়স্ক পেশা রুগী যাদের, তাদের এই ধরনের ফরগেটফুলনেস ভুলে যাওয়া হয়, তখন আমরা এটাকে অ্যালজাইমার্স বলি, ডিজিজ বলি, ডিমেনশিয়া বলি, এগুলি হয় আর কি।
0: দর্শক, আমরা শুনলাম তো শুরুতে, যে সংক্ষেপে একটা আইডিয়া বা ধারণা পেলাম, যেমনটি আমরা দাদি নানি বয়স্ক বয়স্ক ব্যক্তি যিনি এসছেন তার পকেটে চশমা খুঁজে বেড়াচ্ছে, চশমা কোথায়, আমার চশমা কোথায়, সবাইকে একটা হুলস্থুল বাঁধিয়ে দিল, একটা উদাহরণ। তেমনি স্মৃতিভ্রম, আমি ভুলে যাচ্ছি, মসজিদ থেকে বেরিয়ে ডানে যাবেন না বামে যাবেন তাই খুঁজে পাচ্ছেন না, এটা একটা উদাহরণ। আসুন আমরা জানতে চেষ্টা করি যে এটা বয়স্কদের হয়, শুরুতে বলেছেন এটা মাঝ বয়সে অল্প বয়সে সাধারণত হয় না, বয়স্কদের হয়, জানতে চেষ্টা করি কেন হয়। অধ্যাপক
1: ওকে, ধন্যবাদ। এখন আমি একটু সূচনা থেকে বলি, যেমন আমরা ছোটকাল থেকে আমরা আমাদের বড় হইতে থাকি, গ্রোন আপ হইতে থাকি, সেটাতে আমাদের হাত বড় হয়, পা বড় হয়, চোখ বড় হয়, ব্রেন বড় হয়, 50-60 বছর পর্যন্ত, 40-50 বছরের পর থেকে দেখা যায় যে আমাদের যে চুলে পাক ধরে, চোখে কম দেখি, চামড়ায় ভাঁজ পড়ে, মানে কি, এগুলি প্রত্যেকটা সিস্টেম ডিজেনারেশন হয়, প্রত্যেকটা সিস্টেম ক্ষয় হয়, প্রত্যেকটা সিস্টেমের নষ্ট হওয়া শুরু হয়, আমরা মৃত্যুর দিকে আস্তে আস্তে আগাতে থাকি, তখন ব্রেনেরও ক্ষয় হয়।
0: এটাই বাস্তবতা।
1: ব্রেনের ক্ষয় হলে
0: একটা ফোন নেই ফাঁকে। হ্যালো, ওয়ালাইকুম সালাম, কে বলছেন, কোথেকে বলছেন? ভালো আছে জি, বড়খলা পাংশা থেকে লুৎফর জোয়াদার, কি জানতে চান বলুন।
2: ভাই আমি সারাটা জানতে চাচ্ছি, আমরাতে মানে যারা সাধারণ জনগণ বসছেন, এটা একটু বললে খুশি হতাম।
0: ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকুন, আরো তথ্য আলোচনা হবে, শুনতে চেষ্টা করুন, তাহলে বিষয়ভিত্তিক প্রশ্ন করতে সহজ হবে, নাহলে জটিল আলোচনায় জটিলতা বাড়বে, বুঝতে পারবেন না আপনারা, কিন্তু বুঝতে হবে। ডিমেনশিয়া, স্মৃতিভ্রম, বয়স্কদের হয়, শুনলেন তো এটা, আমরা শুনছিলাম কথাগুলো।
1: বয়স হলে যখন আমাদের 50-60 বছরের পরে, তখন আমাদের সব কিছু নষ্ট হওয়া শুরু করে, ব্রেনেরও নষ্ট হয়, তখন আমাদের পার্কিনসন্স ডিজিজ হয়, হাত কাঁপে, স্লো হয়ে যায়, পড়ে যায় বারবার, সেখানে ওনারাও ভুলে যায়
0: জি,
1: তারপরে ভুলে যাওয়ার মধ্যে অ্যালজাইমার্স হয়, ডিমেনশিয়া হয়। তো এই যে আমরা যেটা আজকে আলোচনা করতেছি, সেটাতে আমরা পুরো বাংলাদেশে একটা স্টাডি করেছিলাম, 2018-19 এর দিকে ICDRB প্লাস ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স, তখন প্রিভিলেজ ছিল বাংলাদেশে 60-এর উদ্ধব রোগীদের 8.3, মানে এই প্রিভিলেন্সটা অনেক বেশি প্রতি হাজারে এতজন। তো এটা ডিমেনশিয়া যেহেতু আমাদের গড় আয়ুষ্কাল বাড়তেছে, এখন এখন হলো 72.5, তো এই যত আমরা বেশি বাঁচি তাদেরই তো আমার হবে, আপনার হবে, সবারই হবে, যারা বেশি বয়স বাঁচবে তাদের এই ডিমেনশিয়া।
0: তাহলে ক্ষয়জনিত সমস্যা,
1: জি জি,
0: এক কথা বলা যায়
1: ভুলে যাওয়া হয়,
0: এই যে মানুষের নাম ভুলে যায়, সামনে দাঁড়িয়ে আছে তোমার নাম যেন কি
1: কি,
0: এই কথাগুলো প্রায়শ লক্ষ্য করা যায়। প্রিয় দর্শক বুঝতেই পাচ্ছেন যে স্মৃতি ভ্রম, আমি একটু জানতে চেষ্টা করি এটা কি কোনো আঘাতজনিত রোগ বা মনে কষ্টের কারণে রোগ, অথবা তিনি কোনো বিষণ্ণতা ভুগছেন তার কারণে।
1: সুন্দর কোশ্চেন, এগুলো আমি একটু পরেই বলতাম। আমি যে ভুলে যাওয়া রোগ নিয়ে আলাপ করছি সেটা হলো এই বয়সকালে যেটা হয় আর কি, মানে ন্যাচারালি যেটা হয় যে এটা অ্যালজাইমার্স,
0: এটা প্রকৃতির নিয়ম।
1: কিন্তু ওই যে আপনি বললেন ডিপ্রেশন, আপনি বলেন ওই বিষণ্ণতা, আপনি বলেন যে হেড ইঞ্জুরি, অথবা যদি ইঞ্জুরি হয় অথবা অন্য কোনো রোগ হলো, ইনফেকশন হলো, মেনজারিজেন কি বলেছে, অথবা ব্রেন টিউমার হলো, অথবা স্ট্রোক করলো, অথবা ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হলো, আমার লবণ কমে গেল, এই অনেক কিছুতেই কিন্তু আমরা ভুলে যাই,
0: অনেক কথা,
1: অনেকগুলি কথাতেই আমরা এইসব ভুলে যাওয়ার রোগ হয়। তো এই ভুলে যাওয়া আর ওই ভুলে যাওয়ার মধ্যে ডিফারেন্স আছে। এই ভুলে যাওয়া হলো কারেকশন করলে আবার আমার ফিরত আসে, আমার লবণ কমে গেছে, আমি লবণ কারেকশন করে দিলাম, আবার উনি ঠিকঠাক হয়ে গেল আমার। এবং এটা অল্প কিছুদিনের জন্য হয় এবং এটা রিসেন্টলি হয়, 7-8 দিন, 10 দিন বা 2 মাস বা 1 মাস হিস্ট্রি। কিন্তু যেটা আমরা আজকের আলোচনা সেটা হলো বয়স্কদের ডিমেনশিয়া যেটা, আর এটা হলো কনফিউশনাল স্টেট হয়, ভুলে যাওয়া, যেমন আমার একটা ব্রেন ইনফেকশন হলো, ইনফেকশন হলে আমি ভুলে গেলাম, সবকিছু বুঝি না, ডিসওরিয়েন্টেশন হয়ে গেলো, আমার টাইম প্লেস পার্সন আমি বুঝতেছি না, কাউকে চিনতেছি না। এই ভুলে যাওয়া আর ওই ভুলে যাওয়ার মধ্যে একটু ডিফারেন্স আছে। এটা হলো কি, ইনফেকশন হলে ইনফেকশন সাবসাইড হলে আমি ভালো হয়ে গেলাম।
0: একটা ফোন নেই ফাঁকে। হ্যালো, ওয়ালাইকুম সালাম, সোহেল রানা টাঙ্গাইল থেকে, কি জানতে চান?
1: হ্যাঁ, সুন্দর সুন্দর প্রশ্ন, একদম

0: আসলে এটা কিন্তু ডেফিনিট চিকিৎসা আছে, ডেফিনিট কেয়ার, যে আমরা কিভাবে কেয়ার করবো এই ধরনের পেশেন্টকে, নার্সিং কেয়ার কিভাবে করবো, কেয়ারটা কি করবো, কোন মেডিকেশন দিব, এবং অনেক ক্ষেত্রে আমরা কোনো প্রসিডিউর ইন্টারভেনশনও যদি লাগে সেক্ষেত্রে করি, ইন্টারভেনশন সার্জিক্যাল প্রসিডিউর আছে। তো এগুলি আমাদের সবার সচেতনতা হইতে হবে, সচেতনতা বাড়াইতে হবে। যেমন আপনি আজকে এই অনুষ্ঠানটা করছেন, এই অনুষ্ঠানে যারা দেখতেছে, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, আমাদের সমাজে যারা আমরা নেতৃত্বে দিচ্ছে সবাই, যারা তারাও যদি এইভাবে সচেতন হয়ে সবাইকে আমরা বলার চেষ্টা করি, জানানোর চেষ্টা করি যে ভুলে যাওয়া একটা রোগ, ডিমেনশিয়া একটা রোগ, বয়সকালে এটা হয়, এটারও
1: সমস্যার সমাধানের পথ আছে। হ্যালো, বলুন বলুন, প্রশ্ন করুন। হ্যাঁ, প্রশ্ন দ্রুত আমরা বুঝতে পেরেছি। আপনারা বিষয়ভিত্তিক প্রশ্ন ভেবে চিন্তে করুন, দ্রুত বলতে কি বোঝাচ্ছেন ঠিক বুঝতে পারি না। যাই হোক, যেটা বলতে চাইলেন আমরা সেভাবে যাই। আমাদের সাথে অধ্যাপক এম এস জহুরুল সাহেব আছেন। বার্ধক্যে কি দ্রুত আগায়? হয়তো এটাই বা উনি বলতে চাচ্ছেন।
0: এটা না, এটা বার্ধক্যে না, এটা আমাদের একটা এজের পরেই অন্যান্য সিস্টেম দিয়ে যেভাবে ডিজেনারেশন হয়, এই ব্রেনের ব্রেনও ওইভাবে ডিজেনারেশন হওয়া শুরু করে। ম্যাক্সিমাম ক্ষেত্রে
1: কত আর কাজ করবে,
0: ৬০ বছরের পরেই আমরা বললাম যে প্রিভিলেন্স আমরা দেখছি 8.3, তাহলে তার ৭০ পরে আরো বেশি প্রিভিলেন্স হবে, ৮০ পরে আরো বেশি হবে, ৯০ পরে আরো বেশি হবে,
1: লেখার সময় হাত কাঁপবে,
0: হাত কাঁপবে। এটা হলো আবার, আর একটা হলো পার্কিনসন্স ডিজিজ, যেটা আপনার হাত কাঁপা, স্লোনেস, তারপরে বারবার পড়ে যাওয়া, তারপরে ফ্লেক্স টু হাঁটা। তো এই যে এই ধরনের রোগীরা কদিন পরেই দেখা যায় উনিও ভুলে যাচ্ছে, এটাকে বলে আমরা পার্কিনসন্স ডিজিজ ডিমেনশিয়া বলি, পিডিডি। একটা হলো পিডি, একটা হলো পিডিডি, ওটাও ডিমেনশিয়া হয়।
1: তাহলে বুঝতে পারলাম দর্শক যে সময়োচিত সিদ্ধান্ত নিতে হবে, তার পরিচর্যার প্রয়োজন, এবং সঠিক চিকিৎসা দিলে একটু স্বস্তি পাওয়া যায়। যতক্ষণে আমরা ভাবছি যে তাকে নিয়ে একটা যন্ত্রণা, যন্ত্রণা থাকার কথা নয়, এ কথা আমাদের বুঝতে হবে, জানতে হবে। এই ফাঁকে একটা ফোনে যাই। হ্যালো, ওয়ালাইকুম সালাম, হ্যাঁ রামপুর থেকে, কি প্রশ্ন বলুন।
2: আমার প্রশ্ন ছিল, আমার বয়স ৪০ প্লাস, আমার হইলে অনেক সময় অনেক কথা মনে থাকে না,
1: আপনার কি উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস বা অন্য কোন রোগ আছে? জি না। ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকুন। মানসিক যন্ত্রণা, মানসিক যন্ত্রণা আপনার আছে, এই তো। ঘুম কেমন হয় আপনার?
2: ঘুম রাতে একটু কম হয় আর কি।
1: আমাদের সঙ্গে থাকুন। জি
0: ধন্যবাদ। একদম এটা কমনলি আমরা ফেস করি এই জিনিসটা, যে ইয়াং এজ এ ওনারা বলছেন স্যার আমি তো ভুলে যাই, আমি কাজকর্ম করতে এই যে একটা কাজ দিল ভুলে গেছি, আমার ওয়াইফ এটা আনতে দিল ভুলে গেছি, বাজারে গেলাম ভুলে গেছি, নিজের একটা ইম্পর্টেন্ট মিটিং আছে ভুলে গেছি। তো এটা ওনাদের যেমন, এটা কিন্তু আমাদেরও হয়। এখন এটা কেন হয়, এটা কিন্তু ডিমেনশিয়া না, এটি আমি প্রথম থেকে বোঝানোর চেষ্টা করতেছিলাম। আমাদের স্ট্রেস, অ্যাংজাইটি, টেনশন, ডিপ্রেশন, মানসিক চাপ, এগুলি যদি আমাদের থাকে তখন আমরা কিন্তু ভুলে যাই। আবার এটা ঠিক হয়ে যায় যখন আমার ডিপ্রেশন কমে যায়, যখন অ্যাংজাইটি কমে যায়, যখন আমি স্ট্রেস কমে যায়। যেমন আমরা স্ট্রেসটা কিভাবে, আমরা তখন অ্যাডভাইস কী দিই পেশেন্টদের, যে আপনার থুই ধরনের কোনো রোগ হয় নাই, আপনি অফিসের স্ট্রেসটা কমাবেন, বাসায় যে মানসিক চাপ হয় সেগুলো কমাবেন। কীভাবে কমাবেন? আপনার কাজের ডিস্ট্রিবিউশন করে দেবেন, নিজের উপরে এত লোড নেওয়া যাবে না। আপনার ব্রেন বলছে যে আপনি এত লোড নিতে পারেন না, সবাই সবকিছু পারে না, আপনাকে লোড কমাই দিতে হবে, ওয়ার্কলোড কমাই দিতে হবে। এক দুই নম্বর হলো আপনাকে ঘুমাইতে হবে ঠিক মতো, যে রাত্রে ৭-৮ ঘন্টা আপনি ঘুমানোর চেষ্টা করেন। দিনের বেলায় আমরা বলি নেই, ১ ঘন্টা আধা ঘন্টা একটু রেস্টে থাকেন, বিশ্রাম নেন, তাহলে হবে কি আপনার অনেক কিছু আবার আগের
1: মানসিক যন্ত্রণা কমাতে হবে, এটা একটা বড় ধরনের বিষয়। হ্যালো, জি ওয়ালাইকুম সালাম। জি আমাদের সঙ্গে থাকুন, তিনি অনুষ্ঠান সবসময় শোনেন, ধন্যবাদ তাকে। যেটা বলছিলেন ৪০

0: বছরে ভুলে যাওয়াটার পেছনে যে কথাগুলো বললেন খুব গুরুত্বপূর্ণ। মানসিক যন্ত্রণা কমাতে হবে, তার ঘুম কম, তিনি সিগারেট খান কিনা, অথবা কাজের চাপ তিনি সইতে পাচ্ছেন না, অথবা মানসিক যন্ত্রণা অনেকে সহ্য করতে পারে, অনেকে সহ্য করতে পারে না, একটু মানুষের ভিতরে ভ্যারি করে। আর একটা ফোনে যাই। হ্যালো, ওয়ালাইকুম সালাম। হাজি মোহাম্মদ মিন্টু, ফরিদগঞ্জ থেকে প্রশ্ন।
1: আমার এখানে একজন মানে স্কুল মাস্টার, উনি হঠাৎ করে এরকম মানে ব্রেনতে আঘাত মানে হঠাৎ করে আসছে। তার
0: বয়স কত? বয়স কত?
1: বয়স 70 হবে।
0: 70? তো তিনি কথা বলছেন না কেন? তাকে নিয়ে আসতেন, তিনি আমাদের সাথে কথা বলতেন।
1: হঠাৎ করে দেখা চিকিৎসা দেওয়া হয়েছে, উনি এখন মোটামুটি সুস্থ ভালো আছেন। এই ক্ষেত্রে আমার কষ্টটা হচ্ছে
2: মানুষ ইলেকট্রোলাইট ইমব্যালেন্স যদি আমাদের সোডিয়াম কমে যায়, লবণ কমে যায়, তখন এগুলি হইতে পারে, এই ধরনের কনফিউশন।
0: এটা সাময়িক,
2: সাময়িক, এটা এটি আমাদের আমাদের ডক্টরও অনেক সময় ভুল করতে পারে যে এটা কি ডিমেনশিয়া, বয়স বেশি ওনার ইনফেকশন হলো, এটা কি ডিমেনশিয়া আসলে নাকি এটা আসলে কনফিউশনাল স্টেজ না, এটা এটা কেন? তখন আমরা দেখি যে আমরা যখন কষ্টটা বাইর করি তখন আমরা কিন্তু দেখি যে রুগী ভালো হয়ে গেছে, ভালো যাওয়ার পর আগের মতো 7-8 দিন 15 দিন চিকিৎসার পর,
0: এমনকি এনকেফালাইটিস মেনিনজাইটিস হলেও সঠিক চিকিৎসা যদি পায় সে আবার সুস্থ জীবন চলে আসবে,
2: আবার সুস্থ জীবন চলে আসবে, আবার সে ফিরে পায়। এখন উনার কি আবার হবে কি না, এটা তো উনার মানে ইনফেকশনটা তো ওইভাবে ওটা তো উনাকে প্রিভেন্ট করতে পারলে হয়তো।
0: ধন্যবাদ। হ্যালো, হ্যালো, কথা বলুন, শুনতে পাচ্ছি। হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। শুভেচ্ছা আপনাকে।
1: আমি কথা বলছিলাম দীপক চক্রবর্তী, সভাপতি, হাজরাডাঙ্গার সুন্দর দিঘি দেবীগঞ্জ
0: পঞ্চগড় থেকে। জি বলুন।
1: জি, আমি ইতিমধ্যে বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও বেতার ভবনে আছি, এখান থেকে প্রোগ্রাম শুনছি।
0: জি,
1: আমার জানতে যা বিষয় হচ্ছে, আমি বিষয় যে কোনো রোগ থেকে আমাদের আরো কিভাবে আমরা সতর্ক থাকতে পারি। দেখা যাচ্ছে আমাদের খাওয়া দাওয়ার একটা সমস্যা হয়ে থাকে,
0: আজকের প্রসঙ্গ ডিমেনশিয়া বা স্মৃতিভ্রম। আমাদের সাথে আছেন ক্লিনিক্যাল নিউরোলজি বিভাগের যিনি জাতীয় নিউরোসেন্স হাসপাতালে কর্মরত আছেন অধ্যাপক এম এস শাহ জহিরুল হক চৌধুরী। তিনি অত্যন্ত ব্যস্ততার মাঝে আজকে এসছেন, আপনার বিষয়ভিত্তিক প্রশ্ন করতে চেষ্টা করবেন। আমি যদি খাওয়া দাওয়া কম করি, ভিটামিন কম খাই, প্রয়োজনীয় খাদ্য খেলাম না, খুব স্বাভাবিকভাবে আমি দুর্বল হয়ে যাব, মস্তিষ্ক দুর্বল হবে, এটা স্বাভাবিক কথা। কিন্তু জটিল বিষয় ভাবুন, ভেবে চিন্তে প্রশ্ন করুন, কারণ এই নিয়ে অনেক প্রসঙ্গ আছে, আপনার সে প্রসঙ্গে বলছেন না। আমরা একটা ফোন নিচ্ছি। হ্যালো, ওয়ালাইকুম সালাম। আরেকটু কথা বলি, যিনি রোগী আমরা প্রত্যাশা করব রোগী যেন নিজে এসে কথা বলেন, তাতে আরো সহজ হয়, তাকে প্রশ্ন করতে পারতাম। আপনি তার কথা বললেন, সম্পূর্ণ আমরা উত্তর হতে পাইনি, নামাজ পড়তে যে গা কাঁপলো, কিন্তু তিনি যদি কথা বলতেন তাহলে আমরা আরো একটু ভালো পরামর্শ দিতে পারতাম, রোগটাকে চিহ্নিত করতে পারতাম। রোগকে চিহ্নিত করাটা খুব জরুরি বিষয় এবং তাতে করে সময়োচিত সিদ্ধান্ত নেওয়া যায়, তাকে পরামর্শ দেওয়া যায়। এইভাবে আপনারা কথা বলাতে চেষ্টা করবেন যেন রোগী তার লোক নিজে আসে। হ্যালো, ওয়ালাইকুম সালাম।
1: আমি কথা বলতে রবুল আলম, সভাপতি স্বাধীন বাংলা সুপার ক্লাব, গ্রাম ঘাটনগর, মোল্লাপাড়া, পোর্শা, নওগাঁ থেকে।
0: হ্যাঁ, নওগাঁ থেকে। জি বলুন।
1: আপনার সংযোগে আছি আমি, ওইটা শুনছি আমার পরিবার।
0: আমাদের সঙ্গে থাকুন, ধন্যবাদ। যে কথা বলছিলেন যে এই মসজিদে যে হাত পা কাঁপা
2: রাইট
0: 70 বছর বয়সে এমনটি কিন্তু প্রায় লক্ষ্য করা যায়।
2: রাইট, এটা এটাই আমি একটু আগে এক্সপ্লেন করছিলাম যে হাত কাঁপে, স্লোনেস হয়ে যায়, রিপিটেড ফল হয়, এগুলি হলো পার্কিনসন্স ডিজিজের লক্ষণ। তো হাত পা একটু শক্ত হয়ে যায়, তো উনারাও কিন্তু একটা সময় ভুলে যাওয়া রোগ হয়, এটাকে বলে পিডিডি, পার্কিনসন্স ডিজিজ ডিমেনশিয়া। তখন উনি নার্স পড়তে গেলে দেখা যায় হাত পা কাঁপে, পড়ে যাচ্ছে, ফল হচ্ছে, আবার ভুলে যায়, সুরা ভুলে যায়, এক সুরা বারবার পড়ে, মনে করে নামাজ এক রাকাতেই ওই রাকাত পড়ে নেয়, আবার পড়তে চায়, আবার পড়তে চায়, অথবা নামাজ ছেড়ে উঠে যায়, অথবা সুরা মনে করতে পারতেছে না। তো এই ধরনের পেশেন্টের এই উনি যেটা বললো সেটা আই থিঙ্ক দ্যাট যে এটা পার্কিনসন্স ডিজিজ ডিমেনশিয়া হতে পারে, কারণ হাত পা কাঁপা এবং মসজিদে ভুলে যাওয়া, নামাজ কমপ্লিট করতে পারে না, এই ধরনের পেশেন্ট অনেক আমরা পাই।
0: একটা প্রশ্ন পেয়েছি দীপক চক্রবর্তী পঞ্চগড় থেকে, প্রশ্ন করছিলেন যে পুষ্টির অভাবে এই সমস্যা হয় কিনা।
2: গুড, আমরা এই ডিজেনারেটিভ ডিজিজের ক্ষেত্রে যে মনে করেন স্ট্রোক, এই যে অ্যালজাইমার্স এবং ডিমেনশিয়া, পার্কিনসন্স, আমরা সব সময় পেশেন্টকে কিছু কথাবার্তা বলে দিই লাস্টে যে লাইফস্টাইল মডিফিকেশন, একদম এটা ম্যান্ডেটরি ফর লাইফস্টাইল। লাইফস্টাইল মডিফিকেশনটা কি? লাইফস্টাইল মডিফিকেশন আমরা বলি যে আপনি ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়াবেন। ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা কেমন? এই যেমন আমরা হাউস হোল্ড ওয়ার্ক কোনো কিছুই করি না, ক্লিনলিনেস, ঘরটা, নিজের জামা কাপড় ধোয়াটা, নিজের বিছানাটা ঠিক,
0: বয়স হয়েছে বসে বসে সময় কাটাতে,
2: কিন্তু এই যে আমরা যদি এগুলি করি ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা, যদি মানে আমি সবসময় লিফটে উঠে নামা করি, কিন্তু আমরা সিঁড়ি দিয়ে নামতে পারি, উঠাটা নাও কষ্ট, আমরা আমার বাসা থেকে অফিসটা খুব কাছে, আমি হেঁটে যেতে পারি, আমি কাজের লোককে বলে আমাকে একটু পানিটা দাও, নিজের পানিটা নিজে খেতে পারি, আমরা ব্যাগটা ড্রাইভারের হাতে তুলে দিচ্ছি, এই যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি গুলি আমাদেরকে
0: খুব প্রয়োজনীয়। একটা কথা বলেছেন আপনি, প্রিয় দর্শক ফোন করুন, কথা বলুন। ওয়ালাইকুম সালাম, কি জোরে বলুন। জি হ্যাঁ, কি জানতে চান? হ্যাঁ, শুনতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। আমরা গুরুত্বপূর্ণ প্রসঙ্গে ছিলাম যে পুষ্টি, ভিটামিন আর কর্মক্ষম থাকাটা খুব জরুরি জীবনে। আমরা বসে বসে সময় কাটাতে চাই অনেক ক্ষেত্রে, বয়স্করা একসাথে বসলাম, আড্ডা দিলাম, কিন্তু কায়িক পরিশ্রম করাটার পেছনে অনেক বড় যুক্তি প্রসঙ্গ আছে, যেটা স্মৃতিভ্রমকে কমাতে চেষ্টা করবে, ব্রেনের ক্ষয়কে কমাতে চেষ্টা করবে। আমরা চাই না ব্রেন ক্ষয় হয়ে যাক, হাড্ডি ক্ষয় হয়ে যাক, আপনি যত্ন না নিলে হাড়ও তো ক্ষয় হবে। আমি একটা ফোনে যাই, প্রশ্ন করুন। হ্যালো, ওয়ালাইকুম সালাম। জি
1: পরবর্তীতে তার আগে, মানে তার আগে আমার ধরেন চোখে কাজ করতে গেলে, এই কামিজের কাজ করতে গেলে, ভিতরে কাজ করতে গেলে হাত কাঁপে, হাত কাঁপে, তারপরে ধরেন যে আমার মানে মুখ পাকা হয়ে গিয়েছিল।
0: আপনি একজন নিউরোমেডিসিন ডাক্তারকে দেখাবেন। আমাদের আজকের প্রসঙ্গ ডিমেনশিয়া, স্মৃতিভ্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, আপনারা ভেবেচিন্তে প্রশ্ন করছেন না, এবং প্রশ্নগুলো করা খুব জরুরি এই জন্যে যে এর নতুন তথ্য আলোচনা হওয়া দরকার। ডিমেনশিয়া, ভুলে যাওয়া রোগ, অধ্যাপক MS জহিরুল হক চৌধুরী, যিনি নিউরোমেডিসিনের ক্লিনিক্যাল নিউরো ডাক্তার, প্রফেসর, অধ্যাপক, এত ব্যস্ত হয়ে এসছেন, প্রয়োজনীয় প্রশ্ন করুন। আমি এবার একটা প্রশ্ন করতে চাই,
2: আমি যেটা বলতেছিলাম আর কি, যে আমাদের লাইফস্টাইল মডিফিকেশন সেটা একটু শেষ করি। আমাদের যে আমি যে বললাম ফিজিক্যাল অ্যাক্টিভিটি একটা বাড়াতে হবে, তারপরে আমাদের কি করতে হবে, যেমন আমরা খাদ্যাভ্যাস, খাদ্যাভ্যাস বা আমাদের আমরা কিছু খারাপ ইয়েগুলো, অনেক সময় অ্যালকোহল যারা নেই, যারা স্মোকিং করি, যারা ড্রাগ অ্যাবিউজ করি, আমি সাবস্টেন্স অ্যাবিউজার যারা, আমাদের এগুলি সব বাদ দিতে হবে, তাহলে আমাদের লাইফটা আরো আরো অনেক পরিপূর্ণ
0: হয়ে যাবে।
2: খাদ্যের মধ্যে আমরা কি কি, আমরা সবসময় ফাস্টফুড খাচ্ছি, যেমন আমি একটা কথা সবসময় বলি যে আমরা এই যে আজকে সিঙ্গারা খেলাম, দোকান থেকে পরোটা খেলাম, এরা তো এই বারবার একই তেল বারবার দিয়ে এগুলি করতেছে, সমস্যা খাচ্ছি, এই তেলটা ট্রান্সফ্যাট তৈরি করে, ট্রান্সফ্যাট যেটা আমাদের শরীরের জন্য খুবই খারাপ,
0: বেনজোডাইজিপিন তৈরি হয়, ক্যান্সার তৈরি করে,
2: এবং অবশ্যই আমরা এই ট্রান্সফ্যাট অ্যাভয়েড করতে হবে, তাহলে আমাদের স্ট্রোক, আমাদের ডিমেনশিয়া, আমাদের মাল্টি ইনফ্যাক্ট ডিমেনশিয়া, এগুলি থেকে আমরা বাঁচতে পারি।
0: কিন্তু একটা প্রশ্ন না করে পারছি না, আপনি কায়িক পরিশ্রম বলছেন, যার বয়স 72 74 বা 80 তিনি তো হাঁটতেই পারেন না,
2: গুড,
0: তিনি দাঁড়াতেই পারেন না,
2: রাইট, এটাই আমরা বলি যে যতটুকু সফটলি করা যায়, উঠতে হবে, বসতে হবে, দাঁড়াইতে হবে, জগিং করতে হবে, সাইক্লিং করতে হবে, সুইমিং করতে হবে, যে সুইমিং না পারে পুকুরে নামান, পুকুরে নামে হাঁটাইলেও যে মাসেলের যে অ্যাক্টিভিটিগুলোগুলি বাড়ে। আরেকটা হলো প্যাসিভ এক্সারসাইজ, যেমন প্রত্যেকটা জয়েন্টের একজন কেয়ার গিভার রেখে দিতে হবে। আমরা বলি এই ইস্যুর ক্ষেত্রেই কেয়ার গিভার একটা টার্ম আছে, কেয়ার গিভার রেখে দিতে হবে, মানে সাহায্যকারী, 24 hours একজন নার্সে কেয়ার করার জন্য ওনার সাথে থাকবে, উনি প্রত্যেকটা জয়েন্টের প্যাসিভ এক্সারসাইজ করবে, ধরে ধরে ধরে ধরে।
0: ঘরের ছেলেপেলারাও তো করতে পারে,
2: না ছেলেপেলারা করতে পারে, কিন্তু আসলে আমরা যেটা সেটাকে বেশি এনকারেজ করি না, কারণ এই করলো এই করলো না, এই চলে কোনো দায়িত্ব থাকে না। কিন্তু একজন বয়স্ক মানুষ তো সে নিজেও করতে চায় না জিনিসটা, যেমন পার্কিনসন্স ডিজিজে একটা রোগী রোগেই উনাকে বসায় রাখতে চাইবে, শুয়ে রাখতে চাইবে, হলের বানিয়ে রাখতে চায়, রোগী বলছে না আমার থেকে ভালো লাগছে আমি শুয়ে আসছি, এই তোমরা আমাকে ডিস্টার্ব করছো, আমি শুয়ে আছি ঘুমাচ্ছি, বসে থাকবে, কোনো জায়গায় বেড়াতে যাবে না। কিন্তু একজন কেয়ার গিভার থাকলে উনি উনাকে নিয়ে বাইরে অবশ্যই
0: পেয়েছি। একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ বলি, গ্রাম অঞ্চলে যারা আর্থিক কষ্টে নানা সমস্যায় আছেন এবং তারা তো যেন ঘরে বোঝা হয়ে না পড়ে, এটা আমাদের আজকের আলোচনা থেকে জানতে চাই। রোগ জিজ্ঞাসা অনুষ্ঠানে এই তথ্য জানা প্রয়োজন, কেউ যেন বোঝা হয়ে না যায়, বয়স বেড়েছে তাতে কি হয়েছে, স্মৃতি ভ্রম হয়েছে তো কি হয়েছে, তাকে তাকে মানসিকভাবে উৎসাহ দিতে হবে, সহায়তা করতে হবে, এবং এগুলো না করলে পারিবারিক বোঝা হয়ে দাঁড়াবে তো
2: না। এটা এটা আমি কিন্তু একটু রোগী যারা এই সন্তান যারা বাবা বা মাকে নিয়ে আসে, তখন আমি কিন্তু কিছু কথাবার্তা বলি, যেখান এই আপনার আব্বার এই নার্সিং কেয়ারগুলি করতে হবে, স্কিন কেয়ার করতে হবে, আই কেয়ার করতে হবে, মাউথ কেয়ার করে দিতে হবে, পার্সোনাল হাইজিন, আপনি যেভাবে গোসল গা ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন ওনাকে ওইভাবে রাখতে হবে, পরিষ্কার জামা কাপড় পরে দিতে হবে, বিছানার চাদরটা পরিষ্কার রাখতে হবে, মশারিটা পরে যেন ঘুমাইতে পারে ঠিক মতো, ঠিক মতো ওষুধগুলি খাওয়াইতে হবে, ঠিক মতো তিনবেলা খাওয়া রাখা হইতে হবে, ঠিক মতো ডাক্তার কাছে আনতে হবে। আপনার বাবা আপনাকে ছোটকালে তো একটা পিঁপড়ার কামড় খাইতে দেয়, একটা মশার কামড় খাইতে দেয়, এখন এগুলি রিটার্ন দেওয়ার সময়।
0: তার পুষ্টির ব্যাপারে একটু বলুন, কি স্পেশাল খাওয়া তার জন্য প্রয়োজন?
2: না, খাবার হলো রুটিন খাবার, যেটা যেটা রুটিন খাবার, যে কিন্তু আমরা বেশি এমফেসিস দিই যে শাকসবজি প্রচুর পরিমাণে খাওয়াইতে হবে, প্রচুর পরিমাণে শাকসবজি, সবুজ শাকসবজি খাওয়াইতে হবে, ফল ফ্রুটস খাওয়াইতে হবে। এখন সায়েন্টিস্টরা তো শাকসবজির উপরে বেশি জোর দিচ্ছে, মানে ফল ফ্রুটস থেকে শাকসবজির উপরে বেশি জোর দিচ্ছে, জেনেটিক্স যারা কাজ করে, যে আমরা শাকসবজি বেশি খাইলে আমাদের হয়তো মানে আমাদের ভালোভাবে বাঁচতে পারবো, সুস্থভাবে বাঁচতে পারবো, বেশি দিন বাঁচতে পারবো।
0: পারিবারিক স্বজনরা যারা আছেন তারা যদি একটু ভালো ব্যবহার করে, তাকে উৎসাহ দিয়ে আনন্দ মুখের একটা পরিবেশ তৈরি করা দরকার, এবং এটা করতে পারে না বলে তিনি আরো
2: আরো বেশি নার্ভাস থাকে, মন খারাপ থাকে,
0: পড়ে যায়। জি, ধন্যবাদ। হ্যালো, ওয়ালাইকুম সালাম, কে বলছেন? হ্যাঁ, কি জানতে চান?
3: আমি জানতাম স্যার যে আমার একটা সমস্যা,
0: দেখুন আমরা এতক্ষণ বলছি যে বিষয়ভিত্তিক প্রশ্ন করবেন, আমরা প্রশ্ন নিতে পারছি না যেহেতু প্রসঙ্গক্রমে প্রশ্ন করছেন না। ডিমেনশিয়া একটা গুরুত্বপূর্ণ বিষয়, স্মৃতিভ্রম, আমি ভুলে যাব, বয়স হয়ে গেলে বারো বলা হচ্ছে বয়স হলে ভুলে যাবেন, কোথায় চশমা, কার নাম কি, কোন দিকে উত্তর, কোন দিকে পশ্চিম, নামাজ কোন দিকে পড়বেন, কিছু ঠিক করতে পারছেন না। আমরা এই নিয়ে আলোচনা করছি, পালস নিয়ে আমরা অন্য একটা অনুষ্ঠানে আলোচনা করব, আমাদের সঙ্গে থাকুন। যে আলোচনা আমরা শুনছিলাম,
2: আমি খাদ্যাভ্যাসের কথা বললাম, যে শাকসবজি প্রচুর পরিমাণে খাইতে হবে, ফল ফ্রুটস খাইতে হবে, রিচ ফুড খাওয়া যাবে না। তারপর আমরা প্রথম থেকে যেটা বললাম যে আমাদের যাদের ডায়াবেটিস আছে, যাদের স্কিন হার্ট ডিজিজ আছে, যাদের ব্লাড প্রেশার আছে, হাইপারটেনশন আছে, তাদের মেডিকেশন দিয়ে আমাদের এগুলি, ওবেসিটি আছে যাদের, ডিসলিপিডেমিয়া যাদের আছে, যেমন ওবেস পার্সনদের ওজন কমে ফেলতে হবে, যাদের এইসব মেডিকেশন লাগে মেডিকেশন নিয়ে এগুলি কন্ট্রোল রাখতে হবে, ডায়াবেটিস কন্ট্রোল রাখতে হবে, ব্লাড প্রেশার কন্ট্রোল রাখতে হবে, ইসকেমিক হার্ট ডিজিজ, আট্রিয়াল ফিব্রিলেশন মেডিকেশনের মাধ্যমে ভালো থাকতে হবে, ডিসলিপিডেমিয়া যাদের আছে অ্যান্টিলিপিড দিয়ে ভালো থাকতে হবে, এবং এগুলি রুটিন চেক আপ করতে হবে, ডাক্তারের কাছে আসতে হবে। তাহলে হবে কি, লাইফ স্টাইল মডিফিকেশন যেটা বলি, যেমন সকালে 1 ঘন্টা হাঁটতে হবে, রাত্রে 1 ঘন্টা হাঁটতে হবে, ঘুমাইতে হবে ঠিক মতো। তো এই যদি আমরা আমাদের খারাপ যে অভ্যাসগুলি সেগুলি বাদ দিতে পারি, আমরা ঘুমাইতে পারি, আমাদের অ্যাংজাইটি, টেনশন, স্ট্রেস,
0: তাকে স্বস্তির মধ্যে রাখতে পারি,
2: হ্যাঁ, এগুলি যদি আমরা কমাইতে পারি, অবশ্যই আমাদের লাইফ আমরা এগুলি প্রতিরোধ করতে পারি।
0: ধন্যবাদ। কে আছেন? হ্যালো,
4: আমি আলোচনা বলতে চান।
0: জি, কি জানতে চান আনোয়ার সাহেব?
4: আমি
0: বলুন। চমৎকার প্রসঙ্গে প্রশ্ন করেছেন, তার শাশুড়ি বয়স 90 পার হয়ে গেছে, তো কি তিনি এক শান্ত থাকেন, এটাকে ভালো দিক বলেছেন, তো কি পরিবেশ তৈরি করলে তাকে ভালো রাখা যায়?
2: হ্যাঁ, ভালো রাখা যায় ওই যে আমরা যেই ফিজিক্যাল, প্রথম থেকে তো বললাম যে কেয়ার গিভার, নার্সিং কেয়ার, স্কিন কেয়ার করতে হবে, আই কেয়ার করতে হবে, মাউথ কেয়ার করতে হবে, পার্সোনাল হাইজিনগুলি মেনটেন করতে হবে ঠিকমতো, সরি, ঘুমাইতে দিতে হবে ঠিকমতো, ঠিকমতো ওষুধগুলি খাওয়াইতে হবে, ঠিকমতো খাওয়া দাওয়াটা খাওয়াইতে হবে, ঠিকমতো ডাক্তারের সুপরামর্শ নিতে হবে, ফিজিক্যাল অ্যাক্টিভিটির জন্য ওনার এক্সারসাইজগুলি করতে হবে, সকাল বিকেল একটু হাঁটাহাঁটি করতে হবে, বিভিন্ন জায়গায় বেড়াইতে নিয়ে যেতে হবে, যেন অ্যাক্টিভিটি, ফিজিক্যাল অ্যাক্টিভিটি।
0: আপনি এমফেসাইজ দিচ্ছেন লাইফস্টাইলের দিকে, তো আমি একটু সংযুক্ত করতে চাই, পারিবারিক স্বজনরা যারা আছে এই বয়স্ক রোগীদের সাথে যদি হাসি মুখে একটা আনন্দমুখের পরিবেশ তৈরি করতে পারে, তাকে সময় দিতে হবে, একটু
2: সময়
0: দিল, তার সাথে একটু গল্প গুজব করলে তিনি কি ভালো থাকবেন?
2: অনেকটুকু ভালো থাকবে, অনেকটুকু, অনেকটুকু।
0: আমরা এই পরিবেশটা পাই না,
2: পাই না,
0: কারণ সবাই ব্যস্ত,
2: সবাই ব্যস্ত, ওনাদের সাথে সময় দিতে চায় না, কথা বলতে চায় না, এবং এই ধরনের পেশেন্ট কথা বেশি বলে, একই কথা বারবার বলে,
0: অনেকে বিরক্ত
2: হয়ে যায়, বিরক্ত হয়, ফ্যামিলির লোকজন বিরক্ত হয়ে থাকে,
0: বিরক্ত হওয়া যাবে,
2: বিরক্ত হওয়া যাবে।
0: জি ধন্যবাদ। হ্যালো,
1: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম। জি ভালো আছি, বলুন, প্রশ্ন করুন। হ্যাঁ, জুয়েল রানা নাটোর থেকে প্রশ্ন।
1: আমার প্রশ্ন হচ্ছে, আমার নানার বয়স হচ্ছে 113 বছর।
0: আচ্ছা,
1: এখনো বেঁচে আছে কিন্তু ঠিক মতো আবার একা একা প্রচার করে, এর কারণ কি জানতে আসি?
0: একা একা কি করে?
1: একা একা কথা বলে,
0: একা একা কথা বলে। জি, 113 বছর বয়স।
2: ওই যে একটু আগে বললাম যেটা, যে একা একা কথা বলে, একই কথা বারবার বলে, একা একা কথা বলে, তারপরে দেখা যায় ফোন করে। আমার এক খুব স্বজন, আমি দেখলাম আমার সামনে বাবার ফোন ধরতেছে না, তো আমি বললাম যে এই ফোন ধরতেছে না কেন? তো বলে যে বাবা তো এখন খালি একই কথা বলবে, ওনার জমি বিক্রি করে ফেলছে, রেজিস্ট্রি করে ফেলছে, ওরা নিয়ে গেছে, ওদেরকে একটু পানিশমেন্ট দাও, ওদের যাও রেজিস্ট্রি অফিসে যাও, এই মানে জমি জামার আগের এগুলি, উনি হয়তো ডিমেনশিয়ার রোগী, উনি এগুলি, এবং একই কথা বারবার বারবার উনি ফোন করে, তো তো বুঝে এগুলি আসলে ওই বাস্তবতার সাথে মিল নাই, তো এগুলি এই ডিমেনশিয়ার রোগীগুলি এইরকম আচরণ একটু
0: সজনরা বিরক্ত হওয়া যাবে না,
2: যাবে না,
0: এটা বড় ধরনের বিষয়,
2: বারবার কোঅপারেশন করতে হবে, বারবার যাইতে হবে কাছে, কথা বলতে হবে, সময় দিতে হবে, তাইলে যাইয়া ওনারা আরো অনেকটুকু ভালো।
0: শেষ দিকে আমরা আছি আলোচনায়, আমারও বয়স হচ্ছে, আপনারও বয়স হচ্ছে, তো এই বার্ধক্যে এসে যেন আমরা ডিমেনশিয়াতে না ভুগি, তার প্রস্তুতি কি নিতে হবে এখন থেকে?
2: হ্যাঁ, রাইট, সুন্দর প্রশ্ন, যেটা আমরা এর মধ্যে আলোচনায় করছি, এই যে লাইফ স্টাইল মডিফিকেশন, আমাদের যে বডি ফিটনেসটা রাখতে হবে, আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিগুলি বাড়াইতে হবে, আমাদের এক্সারসাইজ করতে হবে, আমাদের রাত্রে ঘুমের সুন্দর ব্যবস্থা রাখতে হবে, সবসময় আমরা ভালো সময় মতো ঘুমাইতে পারি, একটা ভালো সাউন্ড স্লিপ হয় এবং সময়টা বেশি দিয়ে ঘুমাই, দুপুরবেলা একটু রেস্ট নিতে হবে, খাদ্যাভ্যাসগুলি চেঞ্জ করতে হবে যেগুলো আমরা আগে বলছি, তারপর আমাদের এই যে বিভিন্ন ধরনের স্ট্রেস, অ্যাংজাইটি, টেনশন, ডিপ্রেশন, এগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে, আমাদের যেমন এই যে আমরা মাঝে মাঝে বেশি স্মোকিং করি, অ্যালকোহল, বিভিন্ন ধরনের ড্রাগ ইউজ, মেডিকেশন, এগুলি আমাদেরকে বন্ধ করতে হবে,
0: পান, জর্দা,
2: এগুলি বন্ধ করতে হবে,
0: খৈনি, এগুলো বন্ধ করতে হবে,
2: যেমন আমাদের এই বয়সে তো ডায়াবেটিস থাকে, প্রেশার থাকে, ব্লাড প্রেশার থাকে, ডিসঅর্ডার, এগুলি আমাদেরকে মেডিকেশনের মাধ্যমে কন্ট্রোল রাখতে হবে,
0: নরমাল রাখতে হবে,
2: ওয়েট আমাদেরকে রিডাকশন করে ওয়েট ঠিকমতো রাখতে হবে,
0: পরিজনরা তাকে যদি গোসল করার সময় সহযোগিতা করে, চুলটা আঁচিয়ে দেয়, একটু গায়ে তেল মেখে দেয়, একটু মালিশ করে, এগুলো তো উপকার হয়,
2: অবশ্যই অবশ্যই, এটা তো এটাই তো আমরা বলি যে কেয়ার গিভারের কাজ, নার্সিং কেয়ার করা, স্বজনদের এই কাজগুলি করলে অনেক ভালো, ওনার ওনার মানসিক উনি যে ইয়েটা পাবে সেটাই তো ওনাকে ডিমেনশিয়া থেকে দূরে রাখবে, পার্কিনসন্স থেকে দূরে রাখবে, স্ট্রোক থেকে দূরে রাখবে,
0: পরিবারের সদস্যদের আন্তরিকতা প্রয়োজন,
2: রাইট, অবশ্যই,
0: এটা এটা সবাইকে আমাদের অনুষ্ঠান থেকে জানাতে চাই, বার্ধক্যে যারা আছেন তাদেরকে অবহেলা করবেন না এবং তাদেরকে সময় দিতে হবে, তিনি বারবার একই কথা বললেও আপনাকে ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে, কোনো ভ্রুকুচকে তার সাথে কোনো ভাব দেখাতে চেষ্টা করবেন না, কারণ এই পর্যায়ে আপনাকেও একদিন আসতে হবে, এটা মনে রাখতে হবে। আজকে অনুষ্ঠানে আমরা অনেক তথ্য জানার সুযোগ পেলাম, সার্বিকভাবে লাইফস্টাইলের কথা বারবার বলা হলো, লাইফস্টাইল সুতরাং যদি লাইফ স্টাইলের পরিবর্তন করা যায়, তার খাদ্যাভ্যাস এবং কিছু রোগ আছে সময়োচিত সিদ্ধান্তের মাধ্যমে মোকাবেলা করতে হবে। আমরা লাইফ স্টাইল নিয়ে আবার একটু আসি, যে এটা কোন বয়স থেকে শুরু করতে হবে?
2: না, লাইফ স্টাইলে মডিফিকেশন আমরা বলি যে আমরা যখন বোঝা শুরু করি তখন থেকে আমরা লাইফ স্টাইলটা ঠিক রাখতে পারি। আমাদের খাদ্যাভ্যাসটা তখন থেকে বলি, সায়েন্টিস্ট যারা জেনেটিক্স নিয়ে কাজ করে তারা বলে আমরা যদি ছোটকাল থেকে শুধু শাকসবজির উপরে থাকতাম তাহলে আমরা 150 ইয়ার্স বাঁচতাম। এবার দেখেন লাইফ স্টাইলটা মানে কেমন বলছে, খাদ্য দ্রব্যের অভ্যাসটা একদম একদিন বয়স থেকে আপনাকে মেনটেন করার কথা বলতেছে সায়েন্স। তো আমাদের যত আগে থেকে আমরা এইসব জিনিস মেনটেন করতে পারি তত আগে থেকেই ভালো।
0: আর পরিবারের সদস্যরা যখন অভিযোগ করেন যে আমার দাদা, আমার নানি, আমার স্বজন, তিনি ভুলে যাওয়ার রোগ শুরু হয়েছে 60 বছর বয়সে, তখন থেকে কি করা উচিত?
2: রাইট, তখন ওই যে আমরা বললাম যে যখন উনার ডিজিজটা শুরু হলো তখন তো নার্সিং কেয়ারটা শুরু করতে হবে।
0: কোনো ভিটামিন কি কোনো বিশেষ প্রয়োজন?
2: ভিটামিন দিতে পারে, তারপর আমরা কিছু মেডিকেশন দেই, রিভাস্টিগমিন, মেমান্টাডিন, এগুলো আমরা শুরু করি।
0: যদি তার পার্কিনসনের দিকে থাকে,
2: যদি লাগে আর কি, ডিমেনশিয়া যদি হয়, পার্কিনসন থাকলে আমরা লিবোডোপা, কারবিডোপা এগুলো দিতে পারি। তো এগুলো আমরা মেডিকেশন আমরা দিয়ে পেশেন্টের সাথে কথা।
0: এই ওষুধ কি দেশে পাওয়া যায় না বিদেশ যেতে হবে?
2: অবশ্যই, বাংলাদেশে এইসব ধরনের মেডিকেশন অনেক অ্যাভেলেবল, এবং ইভেন আপনার আছে যে হবেন যে পার্কিনসন ডিজিজে আমরা এমন একটা সার্জারি শুরু করেছি, এই পর্যন্ত 10টা করছি আমরা বাংলাদেশে। বাইরের প্রফেসর এনে, ইংল্যান্ডের, ওয়ার্ল্ডের বিখ্যাত প্রফেসর এনে আমরা অপারেশন করছি। তো এগুলি বাংলাদেশে এখন অনেকটুকু আগেছে
0: এবং ওষুধ পাওয়া যায়,
2: ওষুধ পাওয়া যায়।
0: এবং আমার তো মনে হয় আপনার কাছে জানতে চাই, যেহেতু ক্লিনিক্যাল নিউরোলজিতে কাজ করছেন, এই ওষুধ দেওয়াতে কি একটু তারা ভালোর দিকে থাকে?
2: অবশ্যই, ওষুধ দিলে তো অনেকটুকু ভালো থাকে, ওষুধে অনেকটুকু কাজ করে।
0: যারা ওষুধ সময়মতো খাচ্ছে না তারাই সাফার করে বেশি।
2: এবং মেইন একটা ব্যাপার কি, ওষুধ দিলে তো ভালো থাকে অবশ্যই, কিন্তু ওষুধ আমি কয় বছর দিব?
0: এবং চিকিৎসা করতেই হবে, সময়োচিত সিদ্ধান্ত নিতে হবে। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস খুব লাইফ লং সারা জীবন মেনটেন করতে হবে। ডিমেনশিয়া নিয়ে অনেক তথ্য জানলাম, স্মৃতিভ্রম একটা বয়স হলে হয় এবং এটা মেনে নিতে হবে, এবং তার পরিচর্যার ব্যবস্থা আপনাদের আমাকে সবাইকে সচেতন হতে হবে, সময়োচিত সিদ্ধান্ত আমাদের উপকার করবে। অধ্যাপক এম এস জহিরুল হক আজকে সময় দিয়েছেন এত ব্যস্ততার মাঝে, আমরা অনেক তথ্য জেনেছি, জানার সুযোগ পেয়েছি আপনার মাধ্যমে। আপনাকে অসংখ্য ধন্যবাদ,
2: প্রিয় দর্শক ধন্যবাদ সবাইকে,
0: আপনাদের সবাইকে শুভেচ্ছা, আবারও কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ সবাইকে।

এতক্ষণ আপনারা শুনলেন স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান রোগ জিজ্ঞাসা। সঞ্চালনা ছিলেন ডাক্তার রেজাউল আলম খান, প্রকৌশল সহযোগিতায় শামীম আহমেদ, অনুষ্ঠান সহযোগিতায় মোহাম্মদ আরিফুর রহমান, তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ হাসনাতুল আজম। বাংলাদেশ বেতার, ঢাকা। একটু পরে শুনতে পাবেন খবর।

0: আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি বিদিতা রহমান। বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া আজ বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান সৌদি রাষ্ট্রদূত। সৌদি আরবে 35 লাখের বেশি বাংলাদেশি কর্মরত উল্লেখ করে রাষ্ট্রপতি বাংলাদেশ থেকে আরও জনশক্তি নেয়ার আহ্বান জানান। সৌদি বাদশাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান রাষ্ট্রপতি। পরে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তিনি রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান। এ সময় প্রধান বিচারপতি মামলার জটসহ বিচার বিভাগের বিভিন্ন বিষয় সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খানের সঙ্গে আজ সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন টি ক্রিস্টেনসেন। সাক্ষাৎ শেষে এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম সাংবাদিকদের জানান, সৌজন্য সাক্ষাৎকালে গত 6 মাসে নির্বাচনী ইস্তেহার বাস্তবায়নের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠকে দুই দেশ পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা এবং নবায়নযোগ্য জ্বালানি নিয়ে একসঙ্গে কাজ করবে বলে জানানো হয়। বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও গতিশীল করতে বন্ধ থাকা সীমান্ত হাট পুনরায় চালু, স্থলবন্দরগুলোকে পূর্ণ সক্ষমতায় কার্যকর করা এবং স্থলপথে সুতা আমদানির উপর বিদ্যমান নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে আলোচনা হয়েছে। আজ সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর মধ্যে অনুষ্ঠিত বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ ও ব্যবসায়িক প্রতিবন্ধকতা দূর করাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, পাহাড়ের পর্যটন শিল্প বিকাশে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। তিনি গতকাল রাঙ্গামাটি জেলার শিশু পার্কের ভিতরে দৃষ্টিনন্দন ওয়াচ টাওয়ারের উদ্বোধনকালে একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, পাহাড়ের প্রকৃতি ও পরিবেশের সাথে সামঞ্জস্য রেখে এই অঞ্চলে দৃষ্টিনন্দন স্থাপনা নির্মাণের পরিকল্পনা করতে হবে, যাতে পর্যটন শিল্প বিকাশের পাশাপাশি এখানকার প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য ঠিক থাকে। ফেনীর আলোচিত মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন এবং 10 জনকে খালাস দিয়ে আপিলের রায় ঘোষণা করেছেন হাইকোর্ট। আজ বিচারপতি বিশ্বদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশিদুজ্জামান রাজার সমন্বয় গঠিত হাইকোর্টের বিশেষ বেঞ্চ এ রায় ঘোষণা করেন। বিচারপতি জুবায়ের আহমেদ চৌধুরী নারী ও শিশু নির্যাতনের গুরুত্বপূর্ণ মামলাগুলো দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে এই বিশেষ বেঞ্চ গঠন করেন। অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, সার্টিফাইড কপি হাতে পাওয়ার পর তা পর্যবেক্ষণ করে আপিলের ব্যাপারে সিদ্ধান্ত নেবে রাষ্ট্রপক্ষ। নিউজিল্যান্ড সরকার 16 বছরের কম বয়সী শিশু কিশোরদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করে একটি আইন প্রণয়ন করেছে। ইনস্টাগ্রাম ও টিকটকের মতো সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো থেকে শিশু কিশোরদের দূরে রাখার প্রচেষ্টায় কয়েকটি দেশের সাথে যুক্ত হল নিউজিল্যান্ড। সামাজিক যোগাযোগ মাধ্যমের সম্ভাব্য ক্ষতি থেকে তরুণ প্রজন্মকে সুরক্ষা প্রদানই এ আইনের লক্ষ্য। গত ডিসেম্বরে অস্ট্রেলিয়া বিশ্বে প্রথমবারের মতো এ ধরনের আইন প্রণয়ন করে। এরপর একে একে যুক্তরাজ্য, ফ্রান্স ও অন্যান্য দেশও অনুসরণ করছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোগলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যা 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 4টায়।
1: This is Bangladesh Betar, Dhaka. You are listening to World Music.

0: এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। মনে রাখবেন, ডেঙ্গু জ্বর প্রতিরোধের মূল মন্ত্রই হল এডিস মশার বিস্তার রোধ এবং এই মশা যেন কামড়াতে না পারে তার ব্যবস্থা করা, এবং প্রতিরোধ করার জন্য যেখানে পানি জমে থাকে সেগুলো সবসময় পরিষ্কার রাখা, এবং একই সঙ্গে মশা নিধনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, আয়োজন সূচিতে রয়েছে নজরুল সঙ্গীত, শিল্পী মোহাম্মদ শোয়েব।

নজরুল সঙ্গীত শুনছেন। শিল্পী এবারে গিয়েছেন আমি চিরতরে দূরে চলে যাব, মোহাম্মদ শোয়েব।

0: দুখানে নজরুল সঙ্গীত শুনলেন শিল্পী ছিলেন মোহাম্মদ শোয়েব। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। পবিত্র ঈদ এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1448 হিজরি উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন 25 আগস্ট 2026 খ্রিস্টাব্দ থেকে 8 সেপ্টেম্বর পর্যন্ত পক্ষকালব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে। আগামীকাল 25 আগস্ট মঙ্গলবার সন্ধ্যা 7টায় বাইতুল মুকাররম জাতীয় মসজিদ ঢাকায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে পক্ষকালব্যাপী অনুষ্ঠানমালার শুভ উদ্বোধন করবেন। অনুষ্ঠানে কার্যক্রম একযোগে শুনতে পাবেন বাংলাদেশ বেতার ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 90 MHz, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট কেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 102 MHz-এ এবং FM 106 MHz-এ প্রচার হবে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনবে
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, আয়োজনমালায় এখন রয়েছে পল্লীগীতি। কণ্ঠ দিয়েছেন মুসাম্মদ নিপা আক্তার। গানে গীতিকার এবং সুরকার কানাইলাল শীল।

শ্রোতা বন্ধুরা, আপনারা পল্লীগীতি শুনছেন মুসাম্মদ নিপা আক্তারের কণ্ঠে, শিল্পীর কণ্ঠে। আমরা আরও একটি পল্লীগীতি শুনবো। এবারে গানের গীতিকার সিরাজুল ইসলাম এবং সুরকার ধীর আলী।

0: পরপর দুখানি পল্লীগীতি শুনলেন। শিল্পী ছিলেন মোসাম্মদ নিপা আক্তার।
1: বাংলাদেশ বেতার, ঢাকা।
2: সব মুসল্লি সাহেবরা তো এক জায়গায় আছে, তাইলে একটা জরুরি কথা বলি। শোনেন সম্মানিত মুসল্লি ভাইগণ, দেশের বিভিন্ন এলাকায় হামের প্রকোপ দেখা দিয়েছে। আমাদের শিশুরা হইল আগামী দিনের ভবিষ্যৎ। হাম থেকে শিশুদের সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হইব।
3: ইমাম সাহেব, আপনি বলেন আমাদের কি করতে হবে?
2: শোনেন, সরকার 6 মাস থেকে 10 বছর বয়সী শিশুদের জন্য হামের টিকা কার্যক্রম শুরু করছেন। একটি শিশুও যেন টিকা দেওয়া থেকে বাদ না যায়, সেই দিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হইব।
4: আমার ছেলেটার তো হামের টিকা দেওয়া হয়েছে ইমাম সাহেব।
2: ওকেও টিকা দিন ভাই সাহেব, এতেও বুস্টার টিকা পাবে, হাম থেকে আরো বেশি সুরক্ষা পাবে ইনশাল্লাহ।
3: কিন্তু ইমাম সাহেব, অনেকেই যে বলেন টিকার দরকার নাই।
2: শোনেন, আল্লাহর উপর ভরসা রাইখা চেষ্টা করা মানুষের কাজ। টিকা দেওয়া হইতাছে সেই চেষ্টা, শিশুকে সুস্থ রাখার চেষ্টা, অবশ্যই টিকার দরকার আছে।
3: আপনি ঠিকই বলছেন ইমাম সাহেব। এই কয়দিন আগে তীব্র জ্বরে আমার ভাগ্নিটা খুব কষ্ট পাইতেছিল, গায়ে লাল লাল ফুসকুড়ি উঠছিল, সর্দি কাশিতে তো বেহাল দশা।
2: এই রকম হইলে তো দ্রুত ডাক্তারের কাছে বা নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিতে হবে।
3: হ্যাঁ ইমাম সাহেব, দ্রুত নিয়েছিলাম বলেই তো রক্ষা, ওর টিকা দেওয়া ছিল বইলা অবস্থা বেশি খারাপ হইতে পারে নাই।
2: আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হাম সংক্রমণে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কইমা যায়, ফলে শিশুর নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি, মস্তিষ্কে প্রদাহের মতো জটিলতা তৈরি হইতে পারে। এজন্যই শিশুকে টিকা দিতে হবে। ভাগ্নিকেও আবার টিকা দিতে নিবেন, কেমন?
3: জি অবশ্যই।
4: আমার নাতিটা টিকা দেওয়া ছিল না, খুব জ্বর আইল, 5 দিনেও জ্বর নামে না, শেষে হাসপাতালে নিতে হইল।
2: হাসপাতালে নিতে হইল, তারপর কি হইল?
4: ওই ডাক্তার সাহেব কইলেন সাবধান, বাচ্চাটারে অন্যদের থেকে আলাদা রাখেন। রাখলাম।
3: আচ্ছা,
4: ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়ানো যাইব না, মাইনা চলছে সেই কথা।
3: তারপর?
4: তারপর বাচ্চারে স্পর্শ করার আগে ও পরে সাবান পানি দিয়া ভালো কইরা হাত ধুইতে হইছে।
2: তারপর কি হইল?
4: আল্লাহর রহমতে নাতিটা আমার আবার হাসতেছে, কিন্তু
2: কিন্তু আবার কি,
4: হাসপাতালে দেখছি ছোট্ট ছোট্ট শিশুরা কি যে কষ্ট পাইতাছে, ভেন্টিলেটর, আইসিইউ লাগতাছে, কেউ কেউ মায়ের কোলে আর ফিরতে পারে নাই। আহারে,
2: আল্লাহ সবাই রে হেফাজত করুন,
5: আমিন।
2: শোনেন উপস্থিত ভাই সাহেবরা যারা আছেন, মুসল্লিগণ, আপনারা 6 মাস থেকে 10 বছর বয়সী সন্তানদের টিকা কেন্দ্রে নিয়ে যাবেন, সবই তো শুনলেন। একই সাথে অন্যদেরকেও বলবেন সন্তানকে এমআর টিকা দিতে, একটি শিশু যেন বাদ না যায়। মনে রাখবেন, হামের সংক্রমণ রুখতেই হবে, শিশুর সুরক্ষা নিশ্চিত করতেই হবে।
0: বাংলাদেশ বেতার, ঢাকা। একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। বিকেল ৪টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছে নুরাইন তাহমিনা কেয়া। বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর এস বিন আবিয়া আজ বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান সৌদি রাষ্ট্রদূত। সৌদি আরবে ৩৫ লাখের বেশি বাংলাদেশি কর্মরত উল্লেখ করে রাষ্ট্রপতি বাংলাদেশ থেকে আরও জনশক্তি নেওয়ার আহ্বান জানান। সৌদি বাদশাকে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানান রাষ্ট্রপতি। পরে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তিনি রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান। এ সময় প্রধান বিচারপতি মামলার জোটসহ বিচার বিভাগের বিভিন্ন বিষয় সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্রপতি মামলার জট কমাতে সালিসি নিষ্পত্তির উপর জোর দেন। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খানের সঙ্গে আজ সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন টি ক্রিসেনসেন। সাক্ষাৎ শেষে এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহ আলম সাংবাদিকদের জানান, সাক্ষাৎকালে গত ৬ মাসের নির্বাচনী ইস্তেহার বাস্তবায়নের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠকে দুই দেশ পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা এবং নবায়নযোগ্য জ্বালানি নিয়ে একসঙ্গে কাজ করবে বলে জানানো হয়। এ সময় মার্কিন রাষ্ট্রদূত স্কুল শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ব্যাগ বিতরণ এবং স্কুল ফিডিং কার্যক্রমের প্রশংসা করেন। বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য সম্পর্ক আরও গতিশীল করতে বন্ধ থাকা সীমান্ত হাট পুনরায় চালু, বন্দরগুলোকে পূর্ণ সক্ষমতায় কার্যকর করা এবং স্থলপথে সুতা আমদানির উপর বিদ্যমান নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে আলোচনা হয়েছে। আজ সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল্লাহ মুক্তাদির সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনের দীনেশ ত্রিবেদীর মধ্যে অনুষ্ঠিত বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ ও ব্যবসায়িক প্রতিবন্ধকতা দূর করাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। ফেনীর আলোচিত মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন এবং ১০ জনকে খালাস দিয়ে আপিলের রায় ঘোষণা করেছেন হাইকোর্ট। আজ বিচারপতি বিশ্বদেব চক্রবর্তী এবং বিচারপতি এ কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্টের বিশেষ বেঞ্চ এই রায় ঘোষণা করেন। বিচারপতি জুবায়ের আহমেদ চৌধুরী নারী ও শিশু নির্যাতনের গুরুত্বপূর্ণ মামলাগুলো দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে এই বিশেষ বেঞ্চ গঠন করেন। অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, সার্টিফাইড কপি হাতে পাওয়ার পর তা পর্যবেক্ষণ করে আপিলের ব্যাপারে সিদ্ধান্ত নেবে রাষ্ট্রপক্ষ। ২০১৯ সালে ৬ এপ্রিল মাদ্রাসায় নুসরাত জাহানের গায়ে আগুন দেওয়ার পর ১০ই এপ্রিল ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিউজিল্যান্ড সরকার ১৬ বছরের কম বয়সী শিশু কিশোরদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করে একটি আইন প্রণয়ন করেছে। ইনস্টাগ্রাম ও টিকটকের মতো সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো থেকে শিশু কিশোরদের দূরে রাখার প্রচেষ্টার কয়েকটি দেশের সাথে যুক্ত হল নিউজিল্যান্ড। সামাজিক যোগাযোগ মাধ্যম সম্ভাব্য ক্ষতি থেকে তরুণ প্রজন্মকে সুরক্ষা প্রদানই এই আইনের লক্ষ্য। গত ডিসেম্বরে অস্ট্রেলিয়া বিশ্বে প্রথমবারের মতো এই ধরনের আইন প্রণয়ন করে। এরপর একে একে যুক্তরাজ্য, ফ্রান্স ও অন্যান্য দেশও অনুসরণ করছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও এবং তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছধারার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল ৫টায় ইংরেজিতে।
1: জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার ঢাকা। এসো গড়ি ছোট পরিবার।
2: শ্রোতা বন্ধু, সুখী সুন্দর জীবনযাপনের জন্য সুস্থতার বিকল্প নেই। স্বাস্থ্যই সকল সুখের মূল। স্বাস্থ্য ভালো না থাকলে মন ভালো থাকে না। সুস্থ দেহে সুন্দর মন, এটি একটি প্রবাদ বাক্য যা সর্বকালে সত্য বলে প্রমাণিত। তাই বৈষম্যহীন সোনার বাংলায় সুস্থ ও সুন্দর জীবন কামনা করে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতারের আপনার ঘর আপনার সংসার অনুষ্ঠানের আজকের আয়োজনে।
3: একটি শান্তিপূর্ণ সংসার গড়ার পূর্বশর্ত হল সুন্দর দাম্পত্য জীবন। মানুষের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হল দাম্পত্য জীবন। এখানে দ্বন্দ্ব, কলহ, বিবাদ, টানাপোড়েন চলতে থাকলে বাড়ি গাড়ির সম্পদ সবই মূল্যহীন। তাই আমরা আজকের অনুষ্ঠানের শুরুতেই শুনব সমাজের বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে ধারাবাহিক আসর জীবনের গল্প। অংশগ্রহণে আফরোজা হাসান ও ইলিয়াস হায়দার, সঞ্চালনে ডাক্তার সোহরাব হোসেন।
4: জীবনের কিছু ঘটনা আছে ভয় পেলে চলে না, একটু প্রতিবাদ করতে হয়, একটু বাধা দিতে হয়। বাধা দিলে, ভালো কাজে বাধা দিলে হয়তো তারা একটু খারাপ জানবে, কিন্তু এক সময় তারাও বুঝবো যে কাজটা ঠিক করছে। মনা ভাই,
5: কি হয়েছে আপনার? মনা ভাই,
4: আরে রইস ভাইয়ের মেয়েটা, অল্প বয়সের মেয়ে, একটু গান বাজনাও করে, বাচ্চা মেয়ে, মানে 11-12-13 হবে। একজন বড়লোকের ছেলের কাছে বিয়ে দিবে, আমারে খবর দিছে বিয়ের ঘটনাগুলি বলার জন্য। আমি প্রথমেই বলছি এই মেয়ে বিয়ে দিতে পারবা না, এত একটা বাচ্চা 11-12 বছরের বা একটা বাচ্চা,
5: যাক না আর 2-3 বছর, তারপর দিতে পারবে,
4: আর 2-3 বছর যাক, এখন দিবেন। কাকে? আমার মেয়ে, আমি দিব। আমি বলছি না, আপনি যদি দেন আপনার দেখা দেখি আমরাও দিব, কিন্তু এটা সমাজ নষ্ট হয়ে যাবো।
6: মনা ভাই খুব উত্তেজিত মনে হয়।
4: তারপরে ওই ছেলের বাবা রাগ কইরে আমারে কইলো যে আমার ছেলের এখানে বিয়ে করাবো না, আজকেই বিয়ে করাবো, অন্যখানে করাবো। আপনার ছেলের বয়স আছে 22-23-24 বছর বয়স আছে, ওরে বিয়ে করাইলে আমার কোনো বাধা দেওয়ার কিছু নাই, কিন্তু এই একটা বাচ্চা মেয়ে অর্ধেক বয়স, ওই ছেলের সে অর্ধেক বয়সের, তারে বিয়ে দিবে। মেয়েটার কি হয়েছে? বেশি সুন্দর কণ্ঠে, একটু ভালো গান টান গায়, এই জন্য আর কি।
6: আচ্ছা, সুন্দর মেয়ে দেখে পুত্রবধূ করবার ইচ্ছে হয়েছে হয়তো ওই গৃহস্থ পরিবারের। এরকম হতেই পারে আমাদের দেশে, কিন্তু হর হামেশা হচ্ছে। মানা ভাই,
5: আমরা বলি না কেন,
6: বন্ধুরা যারা আমাদেরকে শুনছেন তাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জীবনের গল্প। আপনারা শুনছিলেন মানা ভাইয়ের একটি প্রতিবাদী গল্প, যে মানা ভাই আসতে আসতে দেরি হচ্ছিল এবং একটা বিয়ে ভেঙে দিয়ে সে আসলো। বিয়ে ভাঙা কোনো মহৎ কাজ নয়, কারণ জীবনে যারা জোড়া লাগাচ্ছে এই জোড়াটা ভেঙে দেওয়া হয়তো মহৎ কাজ নয়, কিন্তু বাল্য বিয়ে ভেঙে দেওয়া মহৎ কাজ।
5: হ্যাঁ, সেটাই। এই যে একটা,
6: অন্তত ডাক্তারি মতে এবং দেশের আইন মতে, দেশের আইনে বলছে যে 18 বছরের আগে কোনো মেয়ের বিয়ে হতে পারবে না, এবং বিয়ে দিলে শাস্তিযোগ্য অপরাধ হবে পিতামাতার এবং ওই পরিবারের। কেমন কাজে মনা ভাই যে কাজটি করে এসছে অত্যন্ত মহৎ কাজ। এখন আপনারা কি ভাবছেন আমরা জানি না, তবে আপনাদেরকে আমরা মোটিভেট বা একটু বোঝানোর চেষ্টা
5: করব।
4: একটা দৃশ্য, একটা মেয়ে অল্প বয়সে বিয়ে হয়েছে, তার ছোট্ট একটা মেয়ে হয়েছে, সে বাচ্চাদের কোলে নিয়ে তার বান্ধবীরা গুল্লা ছুট খেলতেছে, সে দাঁড়ায় দাঁড়ায় ওই বাচ্চা নিয়ে দেখতেছে। ওই দৃশ্যটা আমার কাছে এত খারাপ লাগলো, আমার চোখে পানি এসে পড়ছে।
6: আপনার এই পরিবর্তনটা আমার ইতিহাস স্মরণ করিয়ে দিল যে রাজা রামমোহন রায়ের কন্যা বিধবা, তাকে দেখে বিদ্যাসাগর প্রথম আপ্লুত হয়েছিল, এবং তারা রাজা রামমোহন রায় এবং বিদ্যাসাগর প্রথম হিন্দুদের এই বিধবা প্রথা বন্ধ করার জন্য, বাল্য বিয়ে যাতে না হয়, সতীদাহ প্রথা না হয়, এইসব আন্দোলন করেছিল। যাই হোক, এখন দেশে আইন আছে, এখন আর আন্দোলনের দরকার নেই। খালি আইনটা সঠিকভাবে প্রয়োগ যদি হতো, সবাই যদি মেনে চলতো, তাহলেই বাল্য বিয়ে নিয়ে এত কথা বলার দরকার নেই। বাল্য বিয়ে যে খারাপ সেটা তো দেশের সরকার স্বীকার করে নিয়ে দেশের সংসদে আইন পাশ করা হয়েছে।
5: এবং
6: আপনি দেখেন যে আমাদের সংসদে সারা দেশের প্রতিনিধি আছে, তার মানে যে বাল্য বিয়েটা আপনি ভেঙে দিয়ে আসলেন সেই পরিবারের মতামত নিয়েই তিনি সংসদে গিয়ে আইন করেছেন যে বাল্য বিয়ে আমরা হতে দিব না 18 বছরের আগে। তাহলে আমাদের সেটা মেনে নেওয়া উচিত যে আমাদের সাংসদরা, আমাদের প্রতিনিধিরা আমাদের দেশের সৌন্দর্যের জন্য, আমাদের দেশের ভালোর জন্য আইনটি করেছে, আমাদের সবার সেই আইন মেনে চলা উচিত। কাজেই বন্ধুরা, যারা 18 বছরের নিচে মেয়ের বিয়ে দিতে চাচ্ছেন, হয়তো বলবেন যে আমি সুপাত্র পেয়েছি, এই সুপাত্র হয়তো কিছুদিন পরে আর থাকবে না। হ্যাঁ নাও থাকতে পারে,
5: থাকবে না, এটা ভুল। যদি আমি বলি যে ঠিক আছে আমার মেয়েকে আর দু বছর তিন বছর পরে বিয়ে দিব, আপনার কাছেই দিব, আপনাদের কাছেই দিব,
6: কিন্তু বলতে হবে যে একদম ১৮ বছরের আগে, দেশের আইন হচ্ছে ১৮র আগে বিয়ে হওয়া যাবে না। কারণটা কি, এই ১৮ বয়সটা নির্ধারণ কেন হলো, এমনি শখ করে করা হয়নি? কারণ হচ্ছে আমরা জানি যে একটা মেয়ের যখন বিয়ে হবে তখন সে নারীতে রূপান্তরিত হবে, তারপরে তার স্বামীর সাথে থাকার ফলে তার গর্ভে সন্তান সঞ্চারিত হবে, গর্ভে ভ্রূণ তৈরি হবে, জরায়ের মধ্যে সন্তান ধীরে ধীরে বড় হবে। তার মানে আজকে যার বিয়ে আপনি ভেঙে দিয়ে আসলেন, আপনি না ভেঙে দিয়ে আসলে সেই মেয়েটির আগামী বছর বা তার পরের বছর
4: সে মা হয়ে যেত,
6: মা হয়ে যেত, গর্ভে সন্তান আসতো। তাহলে ১১ বছর একটা লিকলিকে পাতলা শিশুর পেটের মধ্যে যদি আর একটা বড় সড়ো বাচ্চা এসে যায়,
4: আর ওই বাচ্চাটাও কিন্তু সুস্থ বাচ্চা হয় না,
6: অবশ্যই
5: দুর্বল বাচ্চা হবে।
6: সেই কথাগুলি আমরা আজকে বলবো যে কি কি ক্ষতি হতে পারে। এক নম্বর ক্ষতি হতে পারে, এই যে কন্যাটির বিয়ে আপনারা দিয়ে দিচ্ছেন তার হয়তো ভালোর জন্যই দিচ্ছেন, কিন্তু তার মোটেও ভালো হবে না। তার প্রথম কথা হচ্ছে মানসিকভাবে সে আঘাতপ্রাপ্ত হবে, সে খেলছিল যেটা মনোভাই বলল যে অন্য মেয়েরা খেলছে বা পড়াশোনা করছে, জীবন তৈরি করছে, আর সে শ্বশুর বাড়ি গিয়ে লজ্জায় ঘোমটা দিয়ে বসে থাকছে, অথবা স্বামীর সেবা করছে, শ্বশুরের জন্য রান্না করে নিয়ে আসছে, এইসব কাজের মধ্যে সে ব্যস্ত হয়ে যাচ্ছে। এটা হচ্ছে মানসিক বিকাশে ব্যাহত। দ্বিতীয় হচ্ছে শারীরিক বিকাশে ব্যাহত। যখন তার শরীরটা সুগঠিত হচ্ছিল তখনই তার বিয়ে দিয়ে তার গর্ভে সন্তান দিয়ে দেওয়া হলো।
4: ডাক্তার ভাই আর একটা কথা মনে পড়লো, নিজের মেয়েরে স্কুলে যাবে হাত দিয়ে খাওয়াইতেছে, একই বয়সের ছেলের বউ তারে ধমকাইতেছে গরম পানি নিয়ে আসো, শীতের দিন আমার মেয়ে একটু গরম পানি খাবে, একই বয়সের বাচ্চা, একই বান্ধবী, নিজের মেয়ে দেখে নিজের হাতে খাওয়াই দিতেছে স্কুলে যাবে, আর ছেলের বউ দেখে তারে বলতেছে তাড়াতাড়ি গরম পানি করে নিয়ে আসো, আমার মেয়ে স্কুলে যাবে। তো
6: আচ্ছা, তাহলে দেখেন যে যাকে আপনারা মনে করলেন যে এই বড় বাড়িতে গিয়ে আমার মেয়েটা হয়তো সুখে থাকবে, সেখানে সে অন্তত তিন বেলা খেতে পাচ্ছে হয়তো, কিন্তু মানসিক ভাবে সে সুখে নেই, আর শারীরিক সুখ নেই হচ্ছে এই জন্যে সে হয়তো তার যৌন সঙ্গমের জন্য উপযুক্ত ভাবে তৈরি হয়নি ১১ বছর বয়সে। কাজেই ডাক্তাররা নির্ধারণ করছে ১৮র আগে বিয়ে নয়, আর গর্ভও তৈরি হয় না, জরায়ুর মধ্যে যে সন্তান আসবে সেটিও তৈরি হয় না উপযুক্তভাবে। ফলে
4: শাশুড়িও মনে করে যেহেতু আমার সংসারের কাজের জন্য আমি ছেলেরই বিয়ে করাইছি, ও সংসার দেখবে।
6: এটা একটা মারাত্মক প্রবণতা আমাদের দেশের, খুব ক্ষতিকর প্রবণতা, যে সংসারের হয়তো শাশুড়ির বয়স হয়ে যাচ্ছে, সে ভাবছে যে আমি একা আর কত টানবো সংসারের ঘানি, সে একটা ছেলের বউ নিয়ে চলে আসে,
4: বিনা পয়সায় একটা কাজের মানুষ পেয়ে গেল।
6: তো কাজে এই দৃষ্টিভঙ্গি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। মনে ভাই আজকে খুব জরুরি জরুরি কথা বলছে, তবে তারও যে জরুরি কথা হচ্ছে প্রত্যেকটা কন্যা সন্তানের বাবাকে আমরা বলবো, আপনার সন্তানকে যদি নিজ হাতে হত্যা না করতে চান তাহলে বাল্য বয়সে বিয়ে দেবেন না, কারণ এর ফলে বাল্য বিয়ের ফলে তার গর্ভে সন্তান আসতে পারে, এবং এই সন্তান ধারণের ফলে মাতৃ মৃত্যু ত্বরান্বিত হতে পারে, মানে দ্রুত হয়ে যেতে পারে। একসময় বাল্য বিয়ে বেশি ছিল, তখন মাতৃ মৃত্যু হার আমাদের দেশে অনেক বেশি ছিল,
4: অনেক বেশি।
6: এখন বাল্য বিয়ে সরকারি আইন করে রোধ করার ফলে অনেক মৃত্যু হার কমেছে। আর একটা কথা মনে ভাই যেটা বলেছিল যে গর্ভে যে সন্তান আসবে সেও কিন্তু পূর্ণাঙ্গ সন্তান হিসেবে নাও জন্ম নিতে পারে, বিকলাঙ্গ সন্তান হিসেবে। আপনি খুবই কম বয়স, ১১-১২ এই দিকে যদি কোনো বাচ্চা হয়, আর আরেকটা হচ্ছে ৫০-এর ওই দিকে যদি কোনো বাচ্চা হয় তাহলে বিকলাঙ্গ হতে পারে। কাজেই মনে রাখতে হবে যে শিশু সন্তানের শিশু কন্যার বিয়ে দিলে তার গর্ভে একটা বিকলাঙ্গ সন্তান জন্ম নিতে পারে। কাজে আমরা বিকলাঙ্গ ভবিষ্যৎ প্রজন্ম কখনোই কামনা করি না, প্রত্যেকেই আমরা আমাদের ঘর ভর্তি বা ঘর বাড়িতে আলো করা একটা নাদুস নুদুস নাতি নাতনি চাই। কাজে যারা কন্যা সন্তানের বিয়ে দিচ্ছেন তাদেরকে মনে রাখতে হবে যে আপনার কন্যাটা বিয়ের উপযুক্ত কিনা। আর সব শেষের কথা, খালি বয়স নয়, আপনার কন্যাকে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করুন,
5: যে কোনো কাজ
6: কন্যাকে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হতে শিখিয়ে দিন,
5: হাতে সেলাই বলো,
6: কেবলমাত্র আর পরিপূর্ণ শিক্ষা দিয়ে স্কুল। এখন স্কুলে আমি দেখি মাস্টার আপা, স্কুলে তো মেয়েরাই মনে হয় বেশি,
4: মেয়েরা মানে কিন্তু নিয়মতান্ত্রিক ভাবে স্কুলে দল বেঁধে যায়, খুব ভালো লাগে।
6: আমি দেখি মেডিকেল কলেজেও মেয়েরা বেশি। আগে আমরা যখন পড়াশোনা করেছি তখন আমরা ৮০ জন থাকলে ওরা থাকতো ২০ জন, আর এখন আপনি কেন আপনার মেয়েটাকে অযথায় তুচ্ছ করে একটা তাচ্ছিল্য ভরে অন্য পরিবারে মানে অপমানজনক স্থানে পাঠিয়ে দিবেন? হয়তো হতে পারে যে আপনার অর্থনৈতিক অবস্থা ভালো নেই, একটু চেষ্টা করুন, কারণ সরকার আপনার কন্যার জন্য অনেকভাবে এগিয়ে এসছে, তাই না? মেয়েদের শিক্ষার জন্য উপবৃত্তি চালু আছে, এছাড়াও নানান রকম সুযোগ সুবিধা চালু আছে, হয়তো আরো ভবিষ্যতে অনেক সুযোগ সুবিধা দেয়া হবে। কারণ সেই কথাটা যে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে শিক্ষিত জাতি দেব। তো কাজেই মাকে শিক্ষিত হতে হবে, মাকে মানে আজকে যে কন্যা সন্তান তাকে শিক্ষিত সুশিক্ষিত করে তুলতে হবে। এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই সুন্দর থাকুন, সুস্থ থাকুন।
3: শুনছিলাম সমাজের বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে ধারাবাহিক আসর জীবনের গল্প।
2: সুপ্রিয় শ্রোতা, জনসংখ্যা বৃদ্ধি একটি জটিল সমস্যা, যা নিরক্ষতা, গ্রীষ্মমন্ডলীয় জলবায়ু, অপ্রাপ্ত বয়স্কদের বিয়ে, বহুবিবাহ এবং বিনোদনমূলক সুবিধার অভাবের মতো বিভিন্ন কারণে ঘটে। এই জনসংখ্যা বিস্ফোরণের পরিণাম সুদূরপ্রসারী, যা বাংলাদেশের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রভাব ফেলে। এবারে শুনব জনসংখ্যা বিষয়ক গান, মুকুল সরকার ও সেজতি আশরাফি, নদীর কণ্ঠে।

0: শুনছিলেন জনসংখ্যার গান।
1: সুপ্রিয় শ্রোতা, নবজাতকের জন্মের পর তাকে মায়ের শাল দুধ পান করানো খুব জরুরি। নবজাতককে নিরাপদ ও রোগমুক্ত রাখতে এই দুধ অবশ্যই পান করাতে হবে। সন্তান জন্মের 6 মাস পর্যন্ত শিশুকে মায়ের বুকের দুধ ছাড়া অন্য কোনো খাবার দেওয়ার প্রয়োজন নেই। এ সময় মায়ের দুধই শিশুর জন্য যথেষ্ট। তবে 6 মাস পর থেকে শিশুকে বাড়তি খাবার দিতে হবে। এবারে শাল দুধ শিশুর বুদ্ধি বিকাশে সহায়তা করে এই বিষয়ে একটি কথিকা শুনব। উপস্থাপনে রেবেকা সুলতানা।
2: শিশুর জন্মের কিছুক্ষণ পর হলুদাভ ঘন আঠালো যে দুধ বেরিয়ে আসে তাকে বলা হয় শাল দুধ। প্রথম 12 ঘন্টার ভিতরের দুধকে ট্রানজিশনাল মিল্ক এবং পরের 3 দিনের ভিতরের দুধকে ম্যাচিউর মিল্ক এবং সব মিলিয়ে 9 থেকে 13 দিনের দুধকে শাল দুধ বলা হয়। এই দুধ ঘন বিধায় পরিমাণে কম হলেও নবজাতকের জন্য তা অতীব শক্তিধর ও পুষ্টি সম্পন্ন। কোনো অবস্থাতেই এ দুধ ফেলা যাবে না। অনেকে শিশুকে পানি, মধু বা চিনির পানি দিয়ে থাকে, কিন্তু এ সময় শিশুর জন্য এটা অত্যন্ত ক্ষতিকর। তাই জন্মের পরপর শাল দুধ ছাড়া আর কিছু দেয়া যাবে না। শিশু মায়ের গর্ভে যে সুন্দর পরিবেশে থাকে, সেই সুন্দর পরিবেশ থেকে যখন দুনিয়াতে আসে তখন দুনিয়ার অসংখ্য ভাইরাস, ব্যাকটেরিয়া সবকিছুর বিরুদ্ধে শিশুর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে শাল দুধ। শিশুর ইলেকট্রোলাইট দূর করা, পানির প্রয়োজন মেটানো, এসব কিছু শাল দুধ থেকে পাওয়া যায়। এছাড়া শরীরে প্রয়োজনীয় গ্লুকোজ, প্রোটিন, ভিটামিনের যোগান দেয় শাল দুধ। মোট কথা, শাল দুধ হচ্ছে শিশুর জীবনের প্রথম টিকা। শিশু যতই বুকের দুধ টানতে থাকবে ততই মায়ের বুকের দুধ বাড়তে থাকবে। ক্রমে 13 দিন পর্যন্ত এই শাল দুধ পরে নর্মাল দুধে পরিণত হবে। শাল দুধে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে, পেট পরিষ্কার থাকবে, জন্ডিস হওয়ার সম্ভাবনা কম থাকে। শাল দুধের মাধ্যমে 31% পর্যন্ত শিশু মৃত্যুর ঝুঁকি কমানো সম্ভব। জন্ম থেকেই শিশুদের কিছু প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে যা তারা মায়ের গর্ভে থাকাকালীন অবস্থায় এবং জন্মের পরে মায়ের শাল দুধ থেকে পেতে থাকে। এটা হচ্ছে সহজাত প্রতিরক্ষা ব্যবস্থা যা সারা জীবন কাজ করে, সব ধরনের রোগ থেকে আরোগ্য লাভে প্রতিনিয়ত কাজ করে এবং পুষ্টি যোগায়। শিশুর বুদ্ধি বিকাশে অর্থাৎ তাদের শারীরিক সুস্থতা, মানসিক চিন্তার দক্ষতা থাকা, অনুসন্ধান, সিদ্ধান্ত গ্রহণের যোগ্যতা, এগুলো অর্জন করতে প্রয়োজন সুষম খাবার যা তার জন্ম লগ্ন থেকে মায়ের শাল দুধ গ্রহণের মাধ্যমে পায়। সেটা পরবর্তী জীবনে সব ক্ষেত্রে উন্নয়ন সহজতর হয়। তাই বুদ্ধি বিকাশে সহায়ক হিসেবে শাল দুধের গুরুত্ব অপরিসীম।
1: শুনছিলাম শাল দুধ শিশুর বুদ্ধি বিকাশে সহায়তা করে এই বিষয়ে কথিকা।
3: শ্রোতা বন্ধু, চাইলে সুখী সংসার, জনসংখ্যা নিয়ন্ত্রণে গুরুত্ব দিতে হবে সবার। যে পরিবার হবে যত বেশি ছোট পরিবার, সেই পরিবারে থাকবে সুখ ও শান্তি সম্ভার। এমনই কামনায় এবারে শুনব জনসংখ্যা বিষয়ক গান আঞ্জুমান আরার কণ্ঠে। গানের কথা লিখেছেন খাজা সুজন।

0: প্রিয় শ্রোতা, শৈশব ও যৌবনের সন্ধিক্ষণে দ্রুত ও গুরুত্বপূর্ণ পরিবর্তনের সময়কালই কৈশোর হিসেবে সাধারণভাবে গ্রহণযোগ্য। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে 10 থেকে 19 বছর পর্যন্ত সময়কে কৈশোরকাল বলে। এ সময়ের ঝুঁকি হল বন্ধু বান্ধবদের চাপে পড়ে তারা বিপজ্জনক কাজের সাথে জড়িয়ে পড়তে পারে, কৌতূহলের বশে কিংবা কোনো অসৎ সঙ্গে পড়ে ধূমপান, মাদকাসক্তি, অনিরাপদ যৌন আচরণ সহ নানা ধরনের অসামাজিক কাজে লিপ্ত হতে পারে। প্রজনন স্বাস্থ্যের বিষয়ে সঠিক জ্ঞান না থাকায় প্রজননতন্ত্রে নানান ধরনের রোগের সংক্রমণ এবং অনাকাঙ্ক্ষিত গর্ভধারণের ঝুঁকির আশঙ্কাও এ সময় তাদের ক্ষেত্রে বেড়ে যেতে পারে। আর এসব ক্ষেত্রে বাবা মায়ের অনেক বেশি সচেতন হওয়া খুব জরুরি। প্রিয় শ্রোতা,
1: তাই প্রজননকালীন যে কোনো সমস্যায় মা ও শিশু কল্যাণ কেন্দ্রে যোগাযোগ করতে হবে। এ সম্পর্কে বলবেন ডাক্তার ডোরিন আনজুম।
2: প্রজনন সংক্রান্ত স্বাস্থ্য সমস্যাসমূহের সমাধান এবং প্রতিরোধের মাধ্যমে প্রজনন স্বাস্থ্য ও কল্যাণে অবদান রাখে এমন স্বাস্থ্যসেবাকেই প্রজনন স্বাস্থ্যসেবা বলে। যেসব মানুষের প্রজননের এবং প্রজনন ক্ষমতা নিয়ন্ত্রণে রাখার সামর্থ্য রয়েছে, যেসব মহিলা গর্ভধারণে সক্ষম এবং নিরাপদ সন্তান প্রসব করতে পারেন এবং যেসব দম্পতি গর্ভধারণ ও যৌন সংক্রমণজনিত রোগের ভয় থেকে মুক্ত হয়ে যৌন সম্পর্ক স্থাপন করতে পারেন, প্রজনন স্বাস্থ্যসেবা মূলত তাদের জন্যই। প্রজনন স্বাস্থ্য পরিষেবা বা প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা 3 স্তর পদ্ধতিতে প্রদান করা হয়, জেলা, উপজেলা ও ইউনিয়ন স্তরে। বর্তমানে জেলা স্তরে 93টি মাতৃ ও শিশু কল্যাণ কেন্দ্র, উপজেলা স্তরে 349টি মাতৃ ও শিশু স্বাস্থ্য এবং ইউনিয়ন পর্যায়ে প্রায় 3000 ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র প্রজনন স্বাস্থ্য পরিষেবা প্রদান করছে। এছাড়া সারা দেশে ইউনিয়ন পর্যায়ে প্রতি ঘরে স্বাস্থ্য পরিষেবা পৌঁছানোর লক্ষ্যে প্রায় 30,000 স্যাটেলাইট ক্লিনিক বা উপক্লিনিক বসানোর আয়োজন রয়েছে। বর্তমানে বিদ্যমান পরিষেবার মধ্যে মহিলাদের স্বাস্থ্য পরিষেবা, পরিবার পরিকল্পনা, নিরাপদ মাতৃত্বদান, অত্যাবশ্যকীয় প্রসূতির যত্ন এবং প্রসবোত্তর সেবা প্রদান করছে। বিপজ্জনক গর্ভপাত নিরোধের মধ্যে রজস্রাব নিয়ন্ত্রণ, অবাঞ্ছিত গর্ভধারণ নিরোধ, গর্ভপাতজনিত জটিলতার চিকিৎসা, প্রসবোত্তর সময়ে করণীয় বিষয়ে পরামর্শ দান, যাদের ক্ষেত্রে মাসিক নিয়ন্ত্রণের আবশ্যকতা থাকে সে সম্পর্কে তথ্য সংগ্রহ এবং তাদের উপদেশ দান, এগুলো অন্তর্ভুক্ত রয়েছে। ঘরোয়া স্তরে গৃহ পরিষেবার মধ্যে রয়েছে স্বাস্থ্য শিক্ষা, পরিবার পরিকল্পনা এবং মা ও শিশুর স্বাস্থ্য পরিষেবা, সংক্রামক এবং অন্যান্য স্থানিক রোগ নিয়ন্ত্রণ এবং প্রাথমিক পরিষেবার জন্য প্রয়োজন এবং এসব পরিচালনার জন্য স্বাস্থ্য সহকারী ও পরিবার কল্যাণ সহকারী FWA নিয়োগ করা হয়েছে। প্রতিজন সহকারীকে প্রায় 3,500 মানুষকে সেবাদান করতে হয়। পরিবার কল্যাণ সহকারীর অনুমোদিত পদের সংখ্যা প্রায় 13,500। এই পদের সংখ্যা এখন 22,500 বৃদ্ধি করা হয়েছে। কমিউনিটি পর্যায়ের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের স্টাফের সাহায্যে স্যাটেলাইট ক্লিনিক পরিচালিত হচ্ছে। দেশে প্রায় 4,500 ইউনিয়ন রয়েছে এবং আনুমানিক 3,200 স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র সেবাদান করছে। এসব কেন্দ্র প্রসব পূর্ব যত্ন, নিরাপদ মাতৃত্বদান, স্বাস্থ্য শিক্ষা ও শিশু যত্ন এবং পরিবার পরিকল্পনা, এগুলো বিষয়ে পরিষেবা প্রদান করছে। উপজেলা স্তরে স্বাস্থ্য কমপ্লেক্স, প্রসব পূর্ব ও প্রসবোত্তর যত্ন, নিরাপদ মাতৃত্বদান, পরিবার পরিকল্পনা, শিশু স্বাস্থ্যের যত্ন ও শিশুর চিকিৎসা সেবাদান করে থাকে। প্রতিটি উপজেলা হাসপাতালে শয্যার সংখ্যা 31 এবং এগুলোর মধ্যে 6টিকে শিশু ও মাতৃস্বাস্থ্য পরিষেবার জন্য চিহ্নিত করে রাখা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 9 থেকে 10 জন চিকিৎসক থাকেন এবং এরা প্রায় 2 লক্ষ মানুষকে পরিষেবা দান করেন। বাংলাদেশে উপজেলাগুলোর মধ্যে 384টি উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সগুলো সক্রিয় রয়েছে। গৌণ বা দ্বিতীয় পর্যায়ের স্বাস্থ্য পরিষেবার অধীনে 59টি জেলা সদরে স্থাপিত হাসপাতালগুলো আরোগ্যকর স্বাস্থ্য পরিষেবা প্রদান করছে। এসব হাসপাতালে 200 থেকে 250টি শয্যার ব্যবস্থা রাখা হয়েছে। তৃতীয় পর্যায়ের স্বাস্থ্যসেবার অধীনে বাংলাদেশের সরকারি ও ব্যক্তি মালিকানাধীন মেডিকেল কলেজ হাসপাতাল, স্নাতকোত্তর প্রাতিষ্ঠানিক হাসপাতাল ও সরকারি ও ব্যক্তি মালিকানাধীন উভয় প্রকারের বিশেষজ্ঞ হাসপাতাল মিলে মোট 19টিতে স্বাস্থ্য পরিষেবা প্রদান করা হয়। বেসরকারি প্রতিষ্ঠান বা এনজিও এবং ব্যক্তি মালিকানাধীন সেক্টরগুলিও কমিউনিটি ভিত্তিক চিকিৎসা পরিষেবা, পরিবার পরিকল্পনা, গবেষণা ও মূল্যায়ন এবং গর্ভনিরোধক সামগ্রীর সামাজিক বিপণন এগুলোর মতো কর্মকাণ্ডে নিয়োজিত রয়েছে। তৃণমূল পর্যায়ের অধিকাংশ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মীকে 20টি আঞ্চলিক কেন্দ্রে, 12টি পরিবার কল্যাণ পরিদর্শক প্রশিক্ষণ ইনস্টিটিউটে এবং জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রশিক্ষণ প্রদান করা হয়। সরকার জনসাধারণের প্রজনন স্বাস্থ্য উন্নয়নের লক্ষ্যে 1998 সাল থেকে স্বাস্থ্য ও জনসংখ্যা সেক্টর কর্মসূচি প্রবর্তন করেছেন। কর্মসূচির প্রধান উদ্দেশ্য প্রসূতি ও শিশু মৃত্যু সংক্রামক ব্যাধি, অবাঞ্ছিত প্রজনন এবং সার্বিক প্রজনন ক্ষমতার হার কমানো, প্রথম সন্তান প্রসবকালে মহিলাদের বয়স কম রাখা এবং মানুষের পুষ্টি স্ট্যাটাস পরিবর্তন এবং সুস্থ জীবনধারণ পরিবর্তন এবং বাংলাদেশের অবহেলিত গ্রামীণ জনসাধারণের জনস্বাস্থ্য ও

0: স্বাস্থ্য ও জনসংখ্যার সেক্টর কর্মসূচির অধীনে প্রায় 13,400 সংগঠন থাকবে এবং প্রায় 3,175টি উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ ক্লিনিক বিদ্যমান থাকা সত্ত্বেও আরও 775টি উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ ক্লিনিক নির্মাণ করা হবে। প্রতিটি ক্লিনিক প্রায় 6,000 মানুষকে পরিষেবা প্রদান করবে।
1: জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল বাংলাদেশ বেতারের শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন আপনার ঘর আপনার সংসার অনুষ্ঠান। সুপ্রিয় শ্রোতা, পৃথিবীর সবাই শান্তির পেছনে ছোটেন, কিন্তু সুস্থ ও স্বাভাবিক থাকার পরও মানসিক শান্তি পান না অনেকেই, পারেন না সুখী হতে। এর একটি প্রধান কারণ পরিবারের সদস্য সংখ্যা বৃদ্ধি। সঠিক পরিকল্পনা ও সচেতনতার অভাবে দিন দিন জনসংখ্যা বেড়েই যাচ্ছে। পরিবারের সদস্য সংখ্যা বেড়ে যাওয়ায় খরচ চালাতেও খেতে হয় হিমশিম, ফলে পরিবারে দেখা দিচ্ছে নানা অশান্তি। যদি মানুষ সঠিক পরিকল্পনার মাধ্যমে সন্তান জন্ম দেয় তাহলে অশান্তি দূর হবে। সঠিক পরিকল্পনা অনুযায়ী একটি ছোট পরিবার হতে পারে সুখী পরিবার। এবারে শুনব জনসংখ্যা বিষয়ক গান। গানটি লিখেছেন আব্দুল বারী হাওলাদার এবং কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ আক্তার হোসেন ও রোকসানা আক্তার লিজা।

0: শ্রোতা বন্ধু, আমাদের অনুষ্ঠান আপনাদের কেমন লাগে তা জানিয়ে আমাদের চিঠি লিখতে পারেন। আপনাদের মূল্যবান মতামত ও পরামর্শ পাঠিয়ে দিন এই ঠিকানায়।
1: ডাকবাক্স প্রযত্নে পরিচালক, জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল, বাংলাদেশ বেতার, শেরেবাংলা নগর, আগারগাঁও, ঢাকা 1207।
0: আপনার ভালো লাগা, মতামত বা পরামর্শ ইমেইলের মাধ্যমে আমাদের জানাতে পারেন। আমাদের ইমেইল আইডি হল betarphnc1207@gmail.com।
1: বন্ধুরা, আজকের অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে আমরা চলে এসেছি। বিদায় নেওয়ার আগে বলবো শেষের কথাগুলো। আজকের অনুষ্ঠানটি গ্রন্থনায় ছিলাম আমি জান্নাতুন নাইম পিঙ্কি,
0: আমি সাইমন রহমান, সম্পাদনায় মোহাম্মদ আকবর হোসেন, আপনার ঘর আপনার সংসার অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন
2: শাহিদা মঞ্জুরি।
3: এসো গড়ি ছোট পরিবার অনুষ্ঠানটির শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য

বাংলাদেশ বেতার ঢাকা। বিশ্বে যা কিছু আছে সবই ধ্বংসপ্রাপ্ত হবে, আর তোমার একমাত্র প্রতিপালক অবশিষ্ট থাকবেন, যিনি মহিয়ান ও গরিয়ান। যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার প্রতিটি কাজ সহজ করে দেন। আল্লাহ কোন জাতির ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ না পর্যন্ত তারা নিজেরাই নিজেদের ভাগ্য পরিবর্তনে ব্রতী হয়। এখন শুনবেন পবিত্র আসর নামাজের আজান।

0: هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: هي الله هي পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমিই প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দান করো সর্বোচ্চ স্থান সুমহান মর্যাদা বেশদের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তার শাফায়াত নসিব করো নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আন্নাহু মান কতালা নাফসান বিগাইরি নাফসিন أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করলো সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো তার আমলনামায় পৃথিবীর সকল মানুষকে হত্যা করার গুনাহ লেখা হবে সূরা আল মাঈদা আয়াত 32
3: বাংলাদেশ বেতার ঢাকা প্রিয় শ্রোতা এবারে আপনাদের জন্য ভক্তিমূলক গান গেয়েছেন ফৌজিয়া খান গীতিকার আব্দুল হাই আল হাদি সুরকার কাদের জামিলি

0: এতক্ষণ ভক্তিমূলক গান শুনছিলেন। শিল্পী ছিলেন ফওজিয়া খান, গীতিকার আব্দুল হাই আল হাদি, সুরকার কাদের জামিলি।
1: বাংলাদেশ বেতার, ঢাকা।
2: বাংলাদেশ বেতার, এখন শুনবেন পরিবেশ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ বার্তা।
3: বিসমিল্লাহ রহমান রহিম। প্রিয় দেশবাসী, আসসালাম আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে খুব সংক্ষেপে দুটি কথা বলতে চাই, যে বিষয়টি সমাজের প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে স্পর্শ করে। যে বিষয়টি কি সেটি? সেটি হচ্ছে আমাদের পরিবেশ, অর্থাৎ আমি আপনি আমরা সকলে যে পরিবেশটাতে থাকি সেই পরিবেশটি কেমন, আমার আশপাশটি কেমন। আপনারা নিশ্চয়ই অধিকাংশ ক্ষেত্রে খেয়াল করে দেখেছেন, আমরা ঢাকা শহরের যে কোনো রাস্তাঘাটই হোক, যে কোনো এলাকাই হোক, যে কোনো জেলা শহরের এলাকাই হোক, রাস্তাঘাট হোক, এমনকি উপজেলা পর্যায়েও, ক্ষেত্রবিশেষে বিভিন্ন গ্রামগঞ্জেও আমরা দেখেছি যে যেখানে বাজার ঘাট বা রাস্তা চলাচলে বেশি, সেই জায়গাগুলোতে চারিদিকে একটা জিনিস খুব পরিষ্কার ভাবে চোখে পড়ে, যেটি আমরা যখন ছোট ছিলাম আজকে থেকে 40 বছর আগে, 30 বছর আগে দৃশ্যটা এমন ছিল না, কিন্তু বর্তমানে দৃশ্যটা এইরকম। সেটা কেমন? চারিদিকে আমার আপনার আমাদের ব্যবহার করা হাতের টিস্যু, অথবা আমার আপনার খাওয়া চিপসের প্যাকেট, অথবা বাসায় ব্যবহার করা রান্নার তেল যে তার প্লাস্টিকের বোতলটি, অথবা আমি বা আপনি পানি পান করেছি প্লাস্টিকের বোতল থেকে সেই বোতলটি, এরকম আরো অনেক ধরনের আবর্জনা যত্রতত্র সব জায়গায় ছড়িয়ে আছে। কোনো জায়গায় একটু বেশি জমা হয়ে আছে, অথবা যত্রতত্র লোকালয়ের চারিদিকে ছড়িয়ে আছে। চিন্তা করে দেখুন তো, আপনার ঘরে যে ঘরটিতে আপনি থাকেন, যে বাসাটিতে আপনি থাকেন, যদি চারিদিকে এমন টিস্যু ছড়িয়ে থাকতো, যদি চারিদিকে এমন আবর্জনা ছড়িয়ে থাকতো, আপনার কাছে কি ভালো লাগতো দেখতে? নিশ্চয়ই না, আমাদের কারো কাছেই ভালো লাগতো না। কবি তো সুন্দরভাবে লিখেছেন, সবুজ শস্য শ্যামলা আমার এই ভুবন। তো আসুন না, আমরা কেন আমাদের পরিবেশটাকে সুন্দর করতে পারবো না? বাংলাদেশের অধিকাংশ মানুষই পায়ে হেঁটে চলে, অথবা রিক্সায় যায়, অথবা বাসে চলাচল করে। এই মানুষগুলো যখন রাস্তা পার হয়, বিভিন্ন জায়গায় যখন আবর্জনা জমে থাকে, ময়লা থাকে, এই মানুষগুলোর কিন্তু অনেক কষ্ট হয়, বিভিন্ন জায়গায় অনেক দুর্গন্ধ হয়, আবর্জনা জমে থাকে। তবে আমরা যদি সকলে মিলে একটু সচেতন হই, আমরা যদি নিজেরা সচেতন হই, যত্রতত্র যদি আমাদের ব্যবহারকৃত আবর্জনাগুলো যদি যত্রতত্র আমরা না ফেলে দিই, আমরা যদি একটি নির্দিষ্ট জায়গায় এই আবর্জনাকে জমা করি এবং নির্দিষ্ট উপায়ে যদি এটাকে পরে ধ্বংস করি, তাহলে যেমন আমাদের পরিবেশটি ভালো থাকবে, ঠিক একইভাবে আমরা আমাদের পরিবেশটাকে সুন্দরভাবে রাখতে পারব। দেখুন, অনেক জায়গায় আমি দেখেছি গত কয়েক মাসে যখন আমি দেশের বিভিন্ন জায়গায় গিয়েছি, হয়তো কোনো একটি পুকুরের পাশ দিয়ে যাচ্ছি, দেখেছি পুকুরের ভিতরে বিভিন্ন রকম ময়লা স্তূপ হয়ে পড়ে আছে, অথবা পুকুর পাড়ে বিভিন্ন ময়লা স্তূপ হয়ে পড়ে আছে। অথচ একসময় কিন্তু এই পুকুর পাড়েই মানুষ বিকেলে বসত, গল্প করত পরিবার পরিজন নিয়ে, কিন্তু এখন আবর্জনার জন্য সেটি সম্ভব হয় না। ঢাকা শহরেও বিভিন্ন পার্ক আছে, বিভিন্ন জেলা শহরেও বিভিন্ন পার্ক আছে। আমরা পার্কগুলোতে যাচ্ছি বিকেল বেলায় পরিবার পরিজনকে সাথে নিয়ে, কিন্তু গিয়ে যখন আমরা চিনে বাদাম খাচ্ছি, অথবা চিপস খাচ্ছি, অথবা বাচ্চারা লজেন্স খাচ্ছে, খেয়েই আমরা জিনিসটা সেখানে ফেলে দিচ্ছি। আমরা যখন যাই, তখন হয়তো যারা পরিচ্ছন্ন কর্মী তারা হয়তো পরিষ্কার করে রাখছে, কিন্তু আমরা যখন বেরিয়ে আসছি তখন আর সেটি আগের মতন পরিষ্কার থাকছে না। কিন্তু যদি যে পরিষ্কার থাকতো, আপনি যদি পরিষ্কার করে রেখে আসেন, আপনার পরবর্তীতে যে যাবে সেও সেই পরিচ্ছন্নতা, সুন্দর পরিবেশটি উপভোগ করতে পারবে। কাজে আসুন না, আমরা যদি আজকে থেকে প্রত্যেকে সচেতন হই, আমাদের হাতের আবর্জনা বা ব্যবহারকৃত আবর্জনা যদি নির্দিষ্ট জায়গায় সুন্দরভাবে আমরা গুছিয়ে ফেলি, তাহলে ধীরে ধীরে হয়তো আমরা আমাদের এই বাংলাদেশটাকে আবর্জনা মুক্ত করতে পারবো, সুন্দর একটি পরিবেশ গড়ে তুলতে পারবো। দেশটা তো আমাদের সকলের, আমরা সকলে মিলে যদি চেষ্টা করি, সকলে মিলে যদি একটু একটু করে করি, তাহলে আমরা বড় কিছু করতে সক্ষম হব। প্রিয় দেশবাসী, আপনাদের কাছে আজকে এই সহযোগিতাটা আমি চাইছি। আমরা সকলে মিলে আসুন, চেষ্টা করি আমাদের দেশটিকে পরিষ্কার সুন্দর রাখতে, আমরা সকলে মিলে চেষ্টা করি আমাদের পরিবেশটিকে সুন্দর পরিষ্কার রাখতে, যা নিশ্চিত করবে আমাদের আগামী দিনের বংশধরদের জন্য একটি সুস্থ দেশ, সুস্থ পরিবেশ। সকলকে আন্তরিক ধন্যবাদ, আসসালামু আলাইকুম।
2: পরিবেশ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ বার্তাটি শুনলেন।
1: বাংলাদেশ বেতার, ঢাকা।
4: শ্রোতা বন্ধুরা, আয়োজন মালায় রয়েছে দেশাত্মবোধক গান শিল্পী অজিত রায়। গানটির কথা লিখেছেন জাহিদুল হক, সুরকার সুজয় সাহা।

0: দেশাত্মবোধ গানটি শুনলেন অজিত রায়ের কণ্ঠে। মানব পাচার একটি গর্হিত কাজ এবং আইনত দণ্ডনীয় অপরাধ। আসুন আমরা সবাই মিলে মানব পাচার প্রতিরোধ করি।
1: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরে শুনতে পাবেন ইংরেজি সংবাদ এবং তার পরপরই শুনবেন বাণিজ্যিক সংবাদ।

0: Assalamu alaikum. This is 5 p.m. This is Bangladesh Better, the news read by Zalma Dolly. Tourism Minister, Civil Aviation and Tourism Minister M. Rashiduzzaman Millat has said Cox's Bazar International Airport will be inaugurated in October next. He said Prime Minister Tariq Rahman is expected to inaugurate it. The minister said this during a courtesy meeting with members of the Aviation and Tourism Journalists Forum of Bangladesh, an organization of journalists covering the country's aviation and tourism sectors, at the Secretariat today. He said work to transform Cox's Bazar Airport into an international airport is progressing. While several foreign airlines have already expressed interest in operating flights from the country's premier tourist destination. LGRD Minister, U.S. Ambassador in Dhaka, Brent T. Christensen, met local government, rural development and cooperatives minister Dr. Abdul Moin Khan today. They discussed various ways to strengthen bilateral cooperation in local government and development sectors. The ambassador called on the minister at his office, where they discussed mutual partnership between Bangladesh and the United States and explored various areas of cooperation. State Minister Mir Shahi Alam was present at the meeting. During the meeting, the LGRD minister expressed Bangladesh's interest in utilizing U.S. expertise and technical knowledge in several areas, including water management, development, waste management, renewable energy, agriculture, and coal storage. Finance Minister Amir Khosrow Mahmood Chaudhary has expressed the hope that recognition of innovative achievements of researchers and entrepreneurs would inspire not only those selected under the Bangladesh Industry Research Development and Innovative BIRDI initiative, but also the wider community of researchers and innovators engaged in technological advancement across the country. He said this while speaking as the chief guest at recognition and award ceremony organized under the BIRDI initiative at a hotel in the capital today. The minister said the initiative would play an important role in encouraging innovation and strengthening the country's industrial capacity. Law, Justice and Parliamentary Affairs Minister Mohammad Asadujaman has said the government wants to move forward and needs everyone's cooperation to reach a rational point on reforms. He made the remarks while addressing a discussion organized by Center for Governance Studies at CEDAW Auditorium in the capital today. The minister said a culture needs to be developed in society where people can speak without fear. Efforts are being made to move away from the past practice of harassing or arresting writers, journalists, cartoonists, and people from different walks of life for expressing their opinions. The High Court has upheld the death sentences of S.M. Sirajuddaulah and Muhammad Shahadat Hussain Shamim in the case lodged over the sensational murder of Nusrat Jahan Rafi, a madrasa student from Sunagaji in Feni. The High Court Division Bench of Justice Bishwa Madhav Chakrabarty and Justice K.M. Rashiduzzaman Raja pronounced this judgment today after hearing the death sentence and reference and jail appeals in the case. The court also continued the death sentences of four other convicts of life imprisonment. It also acquitted 10 others initially sentenced to death by lower court concerned. New Zealand's government introduced legislation today to ban children under 16 from using social media platforms. It is joining a number of countries seeking to keep youngsters off sites such as Instagram and TikTok. The move is aimed at protecting young people from the potential harms of social media. Australia implemented world-first legislation banning children from social media in December, with the UK, France and others following suit. Under New Zealand's proposed law, firms like Meta could be fined up to 10% of their global revenue if they fail to comply. Dhaka Meteorological Office says the low pressure area over Northwest Bay and adjoining coastal areas moved northwestwards, and low lines over Gangetic, West Bengal and adjoining areas of North Odisha and Northwest Bay under the influence squally weather may affect the maritime ports, North Bay and adjoining coastal areas of Bangladesh. Maritime ports of Chattogram, Cox's Bazar, Mongla and Paira have been advised to keep hoisted local cautionary signal number 3, repeat local cautionary signal number 3. All fishing boats and trawlers over North Bay have been advised to remain close the coast and proceed till caution till further notice. Meanwhile, weather and forecast valley till 1 tonight says there are chances of rain or thunder showers with temporary south-southeasterly gusty or squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Khulna, Borishal, Potuakhali, Noakhali, Chattogram and Kaksbazar. River pours in these areas are to west, cautionary signal number 1. And that's the end of the news.
1: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার বাণিজ্যিক সংবাদ পড়ছি জাইতুন্নেসা মিলা। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ থেকে আরও জনশক্তি নেওয়ার জন্য সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছেন। বাংলাদেশ নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি একথা বলেন। রাষ্ট্রপতি আরও বলেন, সৌদি আরবে বর্তমানে 35 লাখের বেশি বাংলাদেশি কর্মরত আছেন। এ সময় সৌদির রাষ্ট্রদূত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান। মার্কিন যুক্তরাষ্ট্র পানি সরবরাহ বর্জ্য ব্যবস্থাপনা এবং নবায়নযোগ্য জ্বালানি নিয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে। আজ সচিবালয়ের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসে বাংলাদেশের নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টিনেন্স একথা বলেন। এ সময় মার্কিন রাষ্ট্রদূত স্কুল শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ব্যাগ বিতরণ এবং স্কুল ফিডিং কার্যক্রমের প্রশংসা করেছেন। বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও গতিশীল করতে বন্ধ থাকা সীমান্ত হাট পুনরায় চালু স্থল বন্দরগুলোকে পূর্ণ সক্ষমতায় কার্যকর করা এবং স্থলপথে সুতা আমদানির উপর বিদ্যমান নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে আলোচনা হয়েছে। আজ সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের দীনেশ ত্রিবেদীর মধ্যে অনুষ্ঠিত বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ ও ব্যবসায়িক প্রতিবন্ধকতা দূর করাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, পাহাড়ের পর্যটন শিল্প বিকাশে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। তিনি গতকাল রাঙ্গামাটির জেলার শিশু পার্কের ভেতরে দৃষ্টিনন্দন ওয়াচ টাওয়ারে উদ্বোধনকালে একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, পাহাড়ের প্রকৃতি ও পরিবেশের সাথে সামঞ্জস্য রেখে এই অঞ্চলে দৃষ্টিনন্দন স্থাপনা নির্মাণের পরিকল্পনা করতে হবে, যাতে পর্যটন শিল্প বিকাশের পাশাপাশি এখানকার প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য ঠিক থাকে। চলতি মাসের প্রথম 22 দিনে দেশে 214.80 কোটি মার্কিন ডলারের প্রবাসী আয় এসেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় 25.60% বেশি। এদিকে চলতি অর্থবছরের বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ তথ্য অনুযায়ী 20 থেকে 22 আগস্ট এই 3 দিনে দেশে 11.70 কোটি মার্কিন ডলারের প্রবাসী আয় এসেছে। এছাড়া এবছরের 1 জুলাই থেকে 22 আগস্ট পর্যন্ত দেশে মোট 500.60 কোটি মার্কিন ডলার প্রবাসীর আয় এসেছে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে আজ 350-এর বেশি প্রতিষ্ঠানের দরপতনের কারণে সূচকের বড় পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে কমেছে ঢাকার অঙ্কে লেনদেনের পরিমাণ। ডিএসইতে 387টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 14টির, কমেছে 355টির এবং অপরিবর্তিত ছিল 18টির। এর প্রভাবে প্রধান সূচক ডিএসইএক্স 78 পয়েন্টে কমে অবস্থান করছে 5643 পয়েন্টে। ডিএসইতে 601.97 কোটি টাকার শেয়ার ও ইউনিট হাত বদল হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল 711.14 কোটি টাকা। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার আজকের বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় 123.40, ক্রয় 122.30, ইউরো বিক্রয় 145.57, ক্রয় 142.83, পাউন্ড স্টার্লিং বিক্রয় 170.10, ক্রয় 166.70, সৌদি রিয়াল বিক্রয় 33.09, ক্রয় 32.40, দিরহাম বিক্রয় 33.76, ক্রয় 33.13। বাণিজ্যিক সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধ্যা 6টায়। ধন্যবাদ।
2: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, আয়োজনমালায় এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত। কণ্ঠ দিয়েছেন আফরোজা রোজী।

আপনারা রবীন্দ্রসঙ্গীত শুনছেন আফরোজা রোজির কণ্ঠে, শিল্পীর কণ্ঠে। এবারে শুনবেন যদি তারে নাই চিনিকো।

0: পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন। শিল্পী ছিলেন আফরোজা রোজি।
1: বাংলাদেশ বেতার ঢাকা। আয়োজনমালায় রয়েছে আধুনিক গান, শিল্পী এ কে এম মনিরুল ইসলাম, প্রথম গানটির রচয়িতা খোন্দকার মোহাম্মদ আব্দুস সালাম, সুরকার এস এম তারিক।

এ কে এম মনিরুল ইসলামের কণ্ঠে আধুনিক গান শুনছেন। এবারে গানটির রচয়িতা খন্দকার খায়রুজ্জামান, সুরকার আব্দুল আজিজ বাচ্চু।

0: আধুনিক গান শুনলেন, শিল্পী ছিলেন এ কে এম মনিরুল ইসলাম, বাংলাদেশ বেতার ঢাকা।
1: নারীর জন্য গাড়ি, উন্নত সমৃদ্ধ ও নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নারীদের চলাচলে স্বকীয়তা, স্বাচ্ছন্দ্যবোধ ও নিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিআরটিসির মাধ্যমে মহিলা বাস সার্ভিস চালু করার কর্মসূচি গ্রহণ করেছে বর্তমান সরকার। এ কর্মসূচির আওতায় ঢাকায় পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাস এবং নারীদের জন্য নিরাপদ বিশেষায়িত বাস সার্ভিস চালু করা হবে, যা রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় দৃশ্যমান বৈপ্লবিক পরিবর্তন আনবে। যেখানে চালক সহ সকল কিছু নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করবে নারীরাই। সরকারের এই মহৎ উদ্যোগকে আমরা স্বাগত জানাই।
2: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, তৃতীয় পালার অধিবেশনে সবাইকে সাদর আমন্ত্রণ। আমি রাবেয়া সুলতানা শিউলি এবং আমার সাথে আছে ফাতেমা সুলতানা। প্রকৌশল দায়িত্বে রয়েছেন ইফতেহাজ আহমেদ, মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান, তাওহিদা আফরোজ, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এবং মোসাম্মদ নূর জাহান। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন হেলাল উদ্দিন আহমেদ। বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ইংরেজি ভাষা শিক্ষার অনুষ্ঠান লেটস স্পিক ইংলিশ, পরিচালনায় মোহাম্মদ আক্তারুজ্জামান।

0: Hello, good afternoon. Dear learners, I welcome all of you at today's English learning program, Let's Speak English. Amar sathe studio te dujon shikkhate uposthit royeche. Let's introduce them.
1: Hello, I'm Oshorjo Khairul Oishi, a student of the University of Dhaka, and I welcome you all to this program.
2: Hello everyone, my name is Mashur Rahman and I'm a student of A-levels.
0: Thank you Mashur and Oshorjo for coming to our studio today. Dear learners, আমাদের আজকের অনুষ্ঠানটির বিষয়বস্তু হলো habit of reading English daily, অর্থাৎ ইংরেজি সংবাদপত্র পড়ার অভ্যাস. সংক্রান্ত এই টপিকটি করা হয়েছে. উইল লার্ন সাম ওয়ার্ডস বেসড অন দিস টেক্সট অ্যান্ড বিফোর টেলিং দিস দ্য এম অফ দিস লেসন ইজ টু টক অ্যাবাউট আ মডাল ভার্ব দ্যাট ইন্ডিকেটস দ্য হ্যাবিট ইন দ্য পাস্ট টাইম অ্যান্ড বিফোর রিডিং দ্য টেক্সট উই উইল লার্ন সাম ভোকাবুলারিজ হুইচ মাইট বি আনফ্যামিলিয়ার অর ফ্যামিলিয়ার টু ইউ. Let's start to learn these vocabularies. Take some notebook or pen with you. First one is exhausting. A spelling of this word is exhausting. Exhausting, এই শব্দটির form বা structure হলো adjective, আর meaning হচ্ছে extremely tired. বাংলায় এটাকে আমরা বলতে পারি ভীষণ ক্লান্ত. Exhausting or exhausted, both are adjective, sometimes can be used as the past tense of the verb. Next word is encounter. Ei shobdotir form holo verb. A spelling of this

0: কিভাবে ইউজ টুর ব্যবহার করব, আমরা অতীতকালের কোনো অভ্যাস বোঝাতে এই সেমি মডাল ভার্বটি ব্যবহার করব। হোয়াট ইজ দ্যাট ইউজ টু? ইয়েস ডিয়ার লার্নার্স, হিয়ার উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট ইউজিং ইউজ টু। আমরা যদি ইউজ টু এই সেমি মডাল ভার্বটির আগে বি ভার্ব ব্যবহার করি, তাহলে কিন্তু পরবর্তী যে ভার্বটা হলো সেটা কিন্তু আইএনজি ফর্ম হয়ে যাবে। অর্থাৎ আমি যদি বলি এইভাবে, শি ওয়াজ ইউজ টু হ্যাভিং এ লং হেয়ার, হ্যাভিং লং হেয়ার, এটা কিন্তু হতে হবে। অর্থাৎ ইউজ টুর আগে বি ভার্ব ব্যবহার করলেই পরবর্তী ভার্বটি অবশ্যই আইএনজি ফর্ম হয়ে যাবে। যেমন, আই ওয়াজ ইউজ টু টকিং টু মাই বেস্ট ফ্রেন্ডস ইন দ্য ইভিনিং ওয়েন আই ওয়াজ দেয়ার। হাউএভার, এইভাবে বলা যেতে পারে। However, Master, can you tell us at least two sentences using this semi-modal verb, used to?
1: She used to live in a small house. I need to visit them on Fridays.
0: Okay, that's great. Dear learners, তোমরা নিশ্চয়ই শুনলে যে মাসুর বলল, শি ইউজ টু লিভ ইন আ স্মল হাউস, অর্থাৎ সে একটি ছোট্ট বাড়িতে বাস করতে, মানে বাস করত, এটা একটা অভ্যাস বোঝাচ্ছে। তারপরে মাসুর বলেছে যে, আই ইউজ টু ভিজিট দেম অন ফ্রাইডেজ, অর্থাৎ শুক্রবারের দিনগুলোতে আমি তাদেরকে দেখতে যেতাম। তাহলে এই যে বাক্যের শেষে, বাংলা বাক্যের শেষে যেতাম, খেতাম, করতাম, ভার্বের এই তাম বা তেন যদি আমরা ব্যবহার করি, যেমন তিনি সেখানে যেতেন, তাহলে তেন হয়ে গেল। এই ধরনের টার্মগুলো আমরা যদি বাংলায় আমাদের নিয়ে নিই, তাহলে আমরা খুব সহজেই এই ইউজ টু এই সেমি ভার্বটি ব্যবহার করতে পারবো। অ্যান্ড ঐশি, উড ইউ প্লিজ টেল আস অ্যাট লিস্ট টু সেন্টেন্সেস ইউজিং দিস সেমি মডাল ভার্ব ইউজ টু?
2: We used to go to the beach. Why didn't you use to like coffee?
0: Oh, that's great. Dear learners, she boleche, we used to go to the beach. That is, amra shoykote jete obhosto chilam. তাহলে কি হলো এখানে, ইউজ টু ওই অভ্যাস বোঝাচ্ছে, অর্থাৎ অতীতের কোনো অভ্যাস বোঝাচ্ছে। অলমোস্ট উই আর এট দ্য এন্ড অফ আওয়ার সেশন টুডে, হোপ টু টক টু ইউ ভেরি সুন, থ্যাংকস লট।
3: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান লেটস স্পিক ইংলিশ, পরিচালনায় মোহাম্মদ আক্তারুজ্জামান, সম্পাদনায় মোহাম্মদ মনিরুল ইসলাম, তত্ত্বাবধানে আন্দ্রু মান আরা বেগম, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মশরুফা তানজিনা নৌশিন।
4: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন ফ্যামিলি কার্ডের গান, সমবেত কণ্ঠে গানের গীতিকার আবু বকর সিদ্দিক, সুর করেছেন আবু বকর সিদ্দিক।

0: ফ্যামিলি কার নিয়ে গান শুনলেন সমবেত কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা।
2: হাসান, আসলে এভাবে বসে থাকার সময় নেই, দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
3: কামাল, তুই ঠিক বলছিস, অনেক চড়াই উত্তরাই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকবো।
2: অবশ্যই, আরে নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে, কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
3: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের, জানিস তাতে অনেক সুবিধা আছে।
2: আচ্ছা,
4: কি ব্যাপার? দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
2: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
3: আসসালামু আলাইকুম।
4: ওয়ালাইকুম আসসালাম।
2: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
4: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছো তো?
3: জি আপা, শুনেছি, আমরা তো সেই বিষয়ে কথা বলছিলাম।
2: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
4: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
3: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
4: হাসান একদম ঠিক বলেছে। বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হল এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
2: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি। খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিক মতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
4: একদম ঠিক বলেছ। তারপর ধরো, আমাদের দেশ হলো কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হলো শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
3: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
4: খাল খনন পরিবেশগতভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
2: জি আপা, আমরা বুঝতে পারছি। বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
4: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
3: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
4: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনে সহায়তা করেছিল।
2: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
4: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
3: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
4: ঠিক বলেছ। খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
5: তবে আর কেন বসে থাকা, খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের রেশ।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। শ্রোতা বন্ধুরা, আয়োজনমালায় এবারে রয়েছে নজরুল সঙ্গীত, শুনবেন লাইসা বিনতে কামাল ঐশীর কণ্ঠে।

0: নজরুল সঙ্গীত শুনলেন লাইসা বিনতে কামাল ঐশীর কণ্ঠে। এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমে ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই এবং অন্যকেও সচেতন করি। বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারিকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের গিটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘর ও তার আশপাশ পরিষ্কার রাখুন। নির্মাণ কাজে ব্যবহৃত চৌবাচ্চার পানি 5 দিনের মধ্যে পরিবর্তন করুন। বাড়ির আশেপাশে যদি এ ধরনের অব্যবহৃত চৌবাচ্চা থাকে সেগুলো সম্ভব হলে মাটি দিয়ে ভরাট করে ফেলুন অথবা ভেঙে দিন। ফ্রিজের নিচে ট্রেতে জমে থাকা পানি প্রতিদিন পরিষ্কার করুন। মনে রাখবেন, জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশা জন্ম নেয়, তাই কোথাও জমে থাকা পানি থাকলে তা পরিষ্কার করুন এবং কোথাও পানি জমতে দিবেন না। প্রতিদিন সকালে ও বিকেলে দরজা জানালার পর্দার আড়াল পরিষ্কার করুন, এডিস মশা নিধন করুন এবং ঝুলন্ত কাপড় চোপড়, ছাতা ইত্যাদি সবসময় পরিষ্কার রাখুন। ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণে করণীয় সম্পর্কে নিজে সচেতন হন এবং অন্যকেও সচেতন করুন।
1: এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, এখন শুনবেন দেশের গান। শিল্পী অনুপ ভট্টাচার্য, গীতিকার নুরুজ্জামান শেখ, সুর করেছেন সুজেয় শ্যাম।

0: দেশের গানটি শুনলেন, শিল্পী ছিলেন অনুপ ভট্টাচার্য। জ্বর হলেই আতঙ্কিত কিংবা ভীত হবেন না, ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিজ বাড়িতে চিকিৎসা নিন, জ্বর বেশি হলে বারবার মাথায় পানি দিন ও ভেজানো তোয়ালে দিয়ে মুছে দিন।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সন্ধে ছয়টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি শাহিন সুলতানা। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকট পরিস্থিতিতে সৌদি আরবকে বাংলাদেশের পাশে থেকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন। আজ ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতি দুই দেশের সরকারি ও বেসরকারি পর্যায়ে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন। সৌদি আরবে 35 লাখেরও বেশি বাংলাদেশি শ্রমিক কাজ করছেন উল্লেখ করে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভবিষ্যতেও বাংলাদেশ থেকে অগ্রাধিকার ভিত্তিতে জনশক্তি নেওয়ারও আহ্বান জানান। সৌদি রাষ্ট্রদূত এ সময় জ্বালানি সহায়তা ও বিনিয়োগ অব্যাহত রাখার আশ্বাস দেন। বাংলাদেশে পানি সরবরাহ ব্যবস্থা উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে একসঙ্গে কাজ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে ঢাকা ও ওয়াশিংটন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান এবং বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এই আগ্রহ প্রকাশ করা হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে এক সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে মন্ত্রী পানি ও বর্জ্য ব্যবস্থাপনা, নবায়নযোগ্য জ্বালানি এবং কৃষি কোল্ড স্টোরেজ সহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা ও প্রযুক্তিগত জ্ঞান কাজে লাগাতে আগ্রহ প্রকাশ করেন। বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও গতিশীল করতে বন্ধ থাকা সীমান্ত হাট পুনরায় চালু, স্থলবন্দরগুলোকে পূর্ণ ক্ষমতায়ন ক্ষমতায় কার্যকর করা এবং স্থলপথে সুতা আমদানির উপর বিদ্যমান নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে আলোচনা হয়েছে। আজ সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ ও ব্যবসায়িক প্রতিবন্ধকতা দূর করার বিভিন্ন বিষয় উঠে আসে। দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সহযোগিতা বাড়াতে একটি যৌথ টাস্ক ফোর্স গঠন এবং ডিজিটাল অবকাঠামো উন্নয়নের বিষয়েও বৈঠকে প্রস্তাব করা হয়। ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, দুই দেশের মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ে কিছু মতপার্থক্য থাকলেও বিশেষ করে তরুণ প্রজন্মের ভবিষ্যতের জন্য দুই দেশকে একসঙ্গে কাজ করতে হবে। বাংলাদেশ ও ভারত দুটি স্বাধীন ও সার্বভৌম দেশ উল্লেখ করে তিনি বলেন, এই সমতার ভিত্তিতেই দুই দেশকে কাজ করে যেতে হবে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 2030 সালের মধ্যে দেশে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করেছেন। তিনি আজ রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ও জনপদ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে সড়ক দুর্ঘটনা পরবর্তী উদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য অ্যাম্বুলেন্স প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এই অঙ্গীকার করেন। ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। একই সঙ্গে চার আসামির সাজা কমিয়ে যাবজ্জীবন ও অন্য 10 আসামিকে মৃত্যুদণ্ড থেকে খালাস দেওয়া হয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে এই মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষে আজ বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী এবং বিচারপতি এ কে এম রাশিদুজ্জামান রাজা সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন। নিউজিল্যান্ড সরকার 16 বছরের কম বয়সী শিশু কিশোরদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করে একটি আইন প্রণয়ন করেছে। ইনস্টাগ্রাম ও টিকটকের মতো সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো থেকে শিশু কিশোরদের দূরে রাখার প্রচেষ্টায় কয়েকটি দেশের সাথে যুক্ত হল নিউজিল্যান্ড। সামাজিক যোগাযোগ মাধ্যমের সম্ভাব্য ক্ষতি থেকে তরুণ প্রজন্মকে সুরক্ষা প্রদানই এই আইনের লক্ষ্য। গত ডিসেম্বরে অস্ট্রেলিয়া বিশ্বে প্রথমবারের মতো এ ধরনের আইন প্রণয়ন করে। এরপর একে একে যুক্তরাজ্য, ফ্রান্স ও অনুসরণ করছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের সাপ্তাহিক সার্ক বুলেটিন প্রচারিত হবে সন্ধে 6:35।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান সোনালী ফসল।

0: Assalamualaikum.
1: Waalaikumsalam. আরে বুবু যে এসে পড়ছে হ্যাঁ
0: তোমাদের না দেখে তো থাকতেই পারি না
1: তা তো অবশ্যই আমাদের একই অবস্থা আর আসি তো এই কারণেই একটু দেখা একটু কথাবার্তা বলা খোঁজ খবর নেওয়া
2: আমি
0: বলছি আমার আজকে খারাপ লাগছে সবাই বলছে তোমার আজকে ভালো না
2: তুমি মনের দিক দিয়ে যদি তোমার একটু কষ্ট থাকে থাকতে পারে ওই যে কথা আছে না সুখ দিক দুই ভাই কিন্তু তোমার এমনি কাপড় তো পরে কিন্তু খুবই সুন্দর
0: লাগছে আমি ওইটাই চেষ্টা করি সবার কাছে ভালো থাকি সুন্দর ভাবে তোমরাও থাকো
1: আমি তো না বলে পারতেছি না যে বিষয়টা একেবারে মেয়েলি কিন্তু বুবুকে আজকে নতুন করে ফ্যাশনেবল যারে বললাম ইংরেজি সবসময় ভালো চলে
2: কিছু সময় কিন্তু বুবুরে
1: আচ্ছা আচ্ছা যাক আসলে এগুলো আসতে তো ভালো প্রশংসাটা কোথেকে আসে ভালোবাসা থেকে আসে পরস্পরের একটা সমঝোতা এবং কল্যাণ কামনা সেখান থেকে কিন্তু আসে কাজে এই যে ভালো লাগাটা এটা নিয়ে কিন্তু আমরা আছি এখন এই ভালো লাগাটা আমাদের কৃষিকাজে যদি আমরা সফল হই তবে আরো বেশি বাড়বে বিষয়টা হচ্ছে গিয়ে কৃষিকাজের মধ্যে এবং অন্যান্য সব কাজের মধ্যে কম বেশি বিভিন্ন ঋতুতে যে বাধা বিপত্তি আসে অসুখ বিসুখ তার মধ্যে বিশেষ করে নানান ধরনের জ্বর আছে সেই জ্বরের মধ্যে অন্যতম হইল গিয়ে ডেঙ্গু জ্বর ডেঙ্গু যাতে আমাদের কারো না হয় এই ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে
3: ডেঙ্গুটা কিন্তু ইচ্ছা করলে আমরা প্রতিরোধ করতে পারি ওই যে ডেঙ্গু হয় এডিস মশা কামড়াইলে
1: ঠিক
3: আর এডিস মশার জন্ম কোথায় হয় এটা কিন্তু আমরা জানি
1: কম বেশি জানি
3: বাড়ির আশেপাশে ভাঙ্গা বোতল ভাঙ্গা
2: পরিষ্কার পানি জমে থাকে
3: নারিকেলের খোলা পানি জমে থাকে
0: এইটা যাতে না হয় যার যার মতো কাজ করলেই হয়
3: হ্যাঁ বাড়ি ঘর যদি পরিষ্কার রাখি যার যার শহরে কাও আর গ্রামেই কাও তাহলে তো এডিস মশার জন্মই হইব না ডেঙ্গু হইব না
0: ডেঙ্গু হইব না
1: তাহলে সাবধান আর সতর্কতার উপরে আর কোনো কথা নেই আমাদের থাকতেই হবে প্রতিনিয়ত সেই সঙ্গে আমাদের কৃষিকাজকেও কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে
3: তো
1: আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব কৃষির সাথে কখনো কখনো কোন কোন ক্ষেত্রে সম্পৃক্ত জড়িত সেটা হলো গিয়া আবহমান বাংলার যে ঐতিহ্য আমরা জারি সারি ভাটিয়ালি নানান কিছু শুনেছি এখনো কম বেশি শুনি তার মধ্যে আজকে আমরা সারিগান নিয়ে একটা কথা শুনব আলোচনা আবহমান বাংলার ঐতিহ্য সারিগান সিদ্ধার্থ শঙ্কর জোয়ারদার অধ্যাপক জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকায় তিনি কর্মরত তিনি এই বিষয়ের উপর ভিত্তি করে আমাদেরকে কিছু কথা শোনাবেন তাহলে আমরা আলোচনাটা শুনে আসি
4: গ্রাম বাংলার জনজীবনের সাথে বহু গান জড়িয়ে আছে হাজার বছর ধরে আমাদের জীবনের সাথে এইসব গান দারুণভাবে মিলেমিশে আছে এমনি একটি গান হল সারিগান সারিগান এক প্রকার লোকসঙ্গীত যা শ্রমসঙ্গীত বা কর্মসঙ্গীত নামেও পরিচিত নৌকার মাঝি মাঝিমাল্লাদের গান হিসেবেই এর প্রধান পরিচয় মাঝিরা সারিবদ্ধভাবে বসে বৈঠা টানার তালে তালে এই গান গেয়ে থাকে আর এই গান গাই বলেই এর নাম হয়েছে সারিগান আপনারা জানেন যে দলবদ্ধভাবে গানের তালে তালে কাজ করলে কষ্ট লাঘব হয় কাজে উদ্দীপনা বাড়ে এবং কঠিন কাজও সহজ হয়ে যায় এ কারণে শ্রমিকদের মধ্যে সারিগানের বিশেষ একটা গুরুত্ব আছে সারিগানের প্রথম উল্লেখ পাওয়া যায় মধ্যযুগের কবি বিজয়গুপ্তের পদ্মপুরাণে সেখানে সঙ্গীত অর্থেই সারি শব্দের প্রয়োগ করা হয়েছে পরবর্তীকালে মোগল নৌসেনাদের নৌবাইচের অনুকরণে গ্রাম বাংলায় নৌকাবাইচ প্রতিযোগিতার প্রচলন হলে তাতে এই গানের প্রসার ঘটে আরও পরে কৃষিকাজের বিভিন্ন স্তরে যেমন হাল বাওয়া ফসল নিড়ানো এবং কাটা ফসল তোলা ইত্যাদি এবং ছাদ পেটানোর সময়ও কৃষক শ্রমিকরা এই গান গেয়ে থাকে সারিগান প্রধানত সমবেত কণ্ঠে পুরুষের গান এককভাবে তা গাওয়া হয় না তবে ছাদ পেটানোর কাজে মেয়েদের অংশগ্রহণ থাকায় এক্ষেত্রে নারী পুরুষ একত্রে সারিগান গেয়ে থাকে সারিগানে একজন বয়াতি থাকেন এবং সেই মূল গান গেয়ে থাকেন এবং ফাঁকে ফাঁকে দোহারদের দিশা ধরিয়ে দেওয়া হয় দোহারা সমবেত কণ্ঠে তা গেয়ে বয়াতিকে ক্ষণিক বিশ্রামের সুযোগ দিয়ে থাকে সারিগান মূলত তালপ্রধান শ্রমসঙ্গীত শাস্ত্রীয় সঙ্গীতের মতো এর কোন সুনির্দিষ্ট রাগ বা বাঁধা ধরা সুরের কাঠামো নেই বরং কাজের ধরন এবং পরিবেশের উপর ভিত্তি করে এই গানের সুর এবং লয় নির্ধারিত হয়ে থাকে বাংলাদেশের মূলত পূর্ব এবং নিম্ন অঞ্চলে অর্থাৎ ভাটি অঞ্চলে সারিগান প্রধানত গাওয়া হয়ে থাকে বিভিন্ন জায়গায়। নদী হাওর খাল বিল বেষ্টিত এই সমস্ত এলাকায় বর্ষাকালে নৌকার যাতায়াত হয় এবং নৌকা বাইস হয়ে থাকে এবং এসব অঞ্চলেই এই গানের প্রচলন সবচেয়ে বেশি দেখা যায়। বিশেষত ঢাকা, সিলেট, ময়মনসিংহ, ফরিদপুর, পাবনা, রাজশাহী, রংপুর, দিনাজপুর, যশোর, খুলনা, বরিশাল প্রভৃতি অঞ্চলে সারি গান ব্যাপকভাবে প্রচলিত। কয়েকটা বিশেষ সারি গানের ভেতরে আছে, নাও ছাইড়া দে, পালুড়াইয়া দে, ও কানাই, পার করে দে আমারে, এপারে শুনে বাইয়া মোরা, হেইয়ো রে হেইয়ো, সামাল সামাল ধরে সামনে তরি বাউ, সাগরকুলের নাইয়ারে, এরকম অসংখ্য সারি গান শত শত বছর ধরে আমাদের জীবনের সাথে মিশে আছে। বাংলা সিনেমায়ও দারুণভাবে এই সমস্ত গান কিন্তু অন্তর্ভুক্ত। যেমন ধরুন, 90-এর দশকে রূপবান সিনেমায় অত্যন্ত জনপ্রিয় একটা গান ছিল সাগরকুলের নাইয়ারে। সারিগানের গভীর তাৎপর্য আছে, দলবদ্ধভাবে বা যখন শ্রমিকরা এবং মাঝিদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য এবং সহযোগিতা বৃদ্ধির প্রয়োজন হয় তখন কিন্তু এই গান গাওয়া হয়ে থাকে। একক ব্যক্তির অনুভূতির চেয়ে সমষ্টিগত জীবন এবং সংগ্রামের প্রতিচ্ছবি ফুটিয়ে তোলা হয়। বাংলার নদীমাত্রিক জীবন এবং গ্রামীণ শ্রমজীবী মানুষের সংস্কৃতির পরিচয় বহন করে থাকে সারি গান। মোট কথা, সারি গান হচ্ছে শক্তির গান, অনুপ্রেরণার গান। ঐতিহ্যবাহী সারি গান আজ গ্রাম বাংলা থেকে প্রায় হারিয়ে যাওয়ার পথে। কোন এক সময় নদীমাতৃক এই বাংলাদেশে যে গান ছিল মাঝিমাল্লা আর দিনমজুরদের দৈনন্দিন জীবনের ক্লান্তি দূর করার প্রধান হাতিয়ার, তা আজ কেবল বিশেষ কিছু লোকজ উৎসবের মধ্যেই সীমাবদ্ধ হয়ে পড়েছে। আমাদের জীবনের প্রতিটি অংশে যে প্রযুক্তির ব্যবহার বেড়েছে, নদী খাল বিল কমে গেছে, মানুষের জীবনযাত্রা এসেছে ব্যাপক পরিবর্তন, আর এসব কারণেই এই সারি গান অনেকটাই বিলুপ্তির পথে। ধন্যবাদ।
1: তো আমাদের খুব প্রিয় একটি বিষয় নিয়ে কিন্তু আমরা আলোচনা শুনলাম, সংক্ষিপ্ত আকারে হলে অনেকগুলো তথ্য আমরা পেয়েছি। যেমন এই সারি গান কিন্তু যুগ যুগান্তর ধরে চলে আসছে, আমাদের পূর্বপুরুষরা বা তারও আগে যারা ছিলেন, বিশেষ করে আমাদের কৃষিক্ষেত্রে আর নৌকা বাইচের ক্ষেত্রে, নৌকা বাওয়ার ক্ষেত্রে সারি অর্থাৎ সারিবদ্ধভাবে গাওয়া এবং সারিবদ্ধভাবে তালে তালে বৈঠা চালানো, হাল চালানো, এই বিষয়গুলো থেকেই এই নাম সেই সাথে ছন্দ, বক্তব্য, বাণী, সুর সবকিছু আমাদেরকে কিন্তু ভীষণভাবে আনন্দ দেয়। তো আমরা এটাকে ধরে রাখবার চেষ্টা করবো, এটা আমাদের প্রত্যেকের জন্য দায়িত্ব আমরা মনে করবো। মানে আমাদের ঐতিহ্য আমাদের মধ্যে থেকে
3: দেশের শিল্প,
1: হ্যাঁ, কখনো হারিয়ে যেতে দেবো না, কম বেশি আমরা ধরে রাখার চেষ্টা করবো। তো এগুলো শোনার পরে এই গানের সূত্র ধরে আবার বলতে চাই, গানকে একটু শুনতে মনে
2: চায়,
1: যাচাই বাছাই করলাম, পান খাওয়া, তাই না, সবকিছু করবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি পানের ব্যবস্থা করো, আমি গানের ব্যবস্থা করছি। আমরা এবারে শুনবো আঞ্চলিক গান, আরাবাড়ি চারিদিকে, মোটামুটি আঞ্চলিক গান। তো আমি একটু তার মতো করে ভাষাটা বলার চেষ্টা করলাম, সঠিকটা আমরা গানের মধ্যে দিয়ে জানবো। এই গানের শিল্পী হচ্ছেন শ্যামসুন্দর বৈষ্ণব। তো শুনি তিনি কি বলেন।

0: তো বাণী সমৃদ্ধ গানের মধ্যে কিন্তু অনেক তথ্য আমরা পেলাম, অনেক ভালো লাগার বিষয়। বাড়ির চারদিকে ফলে ফুলে সুশোভিত, হ্যাঁ,
1: এগুলি হলো আসল গান, গাঁও গ্রামের আঞ্চলিক কথা
0: এবং প্রকৃতির যে চিত্রটা, প্রতিচিত্র আমরা খুঁজে পাই কিন্তু মধ্যে দিয়ে,
1: ভালোই লাগে,
2: মজাও লাগে আমার শিখবার।
0: ওখানে কৃষির ব্যাপারে উৎসাহ দেওয়া হয়েছে কিন্তু সেটা মনে রাখতে হবে, ফল ফুল চাষের। হ্যাঁ বলো বুবু,
2: ফুল পাখি গান,
0: হ্যাঁ, প্রকৃতির অবদান, বাহ, এখন কিন্তু আমাদের এই গ্রামে গঞ্জেও যারা একটু সমৃদ্ধ, একটু অবস্থাপন্ন, তারা কিন্তু ছাদের দোতলা তিনতলা না হোক, অন্তত একতলা বলতে কিছু ছাদ, বাংলা ঘর অনেক উন্নয়ন হচ্ছে এখন নির্মাণ ক্ষেত্রে। ছাদের কথা বলতে চাচ্ছি, ছাদ কৃষি এবং নগর কৃষি শহরকে সবুজ করার উপায়, অর্থাৎ শহরকে ও গ্রামকে দুটোকে সবুজ করে করতে হবে,
1: সবুজে সবুজে বর্তে করতে হবে।
0: হ্যাঁ হ্যাঁ,
2: গ্রামীণ
0: সেই কথাগুলো আমরা শুনবো এখন। কৃষিবিদ মোহাম্মদ শফিকুল ইসলাম, উপপ্রধান কৃষি, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ঢাকায় তিনি রয়েছেন, আর তার সাক্ষাৎকারটি রয়েছে নিয়েছেন আফরোজা আক্তার পপি। আমি আবার একটু ভূমিকাটা বলছি, ছাদ কৃষি এবং নগর কৃষি শহরকে সবুজ করার উপায়, তো কিভাবে সবুজ করব আমরা সেই পরামর্শগুলো এখানে পাব আশা করি, শুনে আসি তাহলে।
3: দ্রুত নগরায়নের ফলে শহর দিন দিন হারাচ্ছে তার সবুজ রূপ। এই বাস্তবতায় ছাদ কৃষি ও নগর কৃষি হতে পারে সহজ ও কার্যকর সমাধান। অল্প জায়গা ব্যবহার করে কিভাবে শহরকে সবুজ করা যায়, পরিবেশের ভারসাম্য ফেরানো যায় এবং নিরাপদ খাদ্য উৎপাদন সম্ভব, এসব বিষয় নিয়ে আমরা আজকে কথা বলব। আমাদের আজকের আলোচনার বিষয় ছাদ কৃষি ও নগর কৃষি শহরকে সবুজ করার উপায়। কৃষিজীবী ভাই ও বোনেরা, আমন্ত্রণ আমাদের আজকের আসরে। আর অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন মোহাম্মদ শফিকুল ইসলাম, উপপ্রধান কৃষি, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, ঢাকা। আমন্ত্রণ আমাদের আজকের আসরে। আমার প্রথম প্রশ্ন, ছাদ কৃষিটা আসলে কি?
4: ছাদ কৃষি বলতে ভবন বা বাসাবাড়ির ছাদে টব, ড্রাম, বেড বা বিশেষ কাঠামো ব্যবহার করে শাকসবজি, ফল মূল ও অন্যান্য ফসল চাষ করাকে সাধারণত বুঝে থাকি আমরা। এটি শহরের সীমিত জায়গাকে কাজে লাগিয়ে সবুজায়ন ও নিরাপদ খাদ্য উৎপাদনের একটি কার্যকর পদ্ধতি।
3: নগর কৃষিটা কি?
4: নগর কৃষি বলতে শহরের ভিতরে বা শহরতলিতে ছাদ, বারান্দা, খালি জমি, পার্কের নির্দিষ্ট অংশ, পরিত্যক্ত স্থান কিংবা উন্মুক্ত কাঠামোতে কৃষিকাজ করাকে বোঝায়। ছাদ কৃষি নগর কৃষিরই একটি অংশ। নগর কৃষির মাধ্যমে শহরের পরিবেশ উন্নত হয়, খাদ্য নিরাপত্তা বাড়ে এবং শহর আরো সবুজ ও বাসযোগ্য হয়।
3: শহরকে সবুজ করতে এর ভূমিকা কতখানি?
4: ছাদ কৃষি শহরকে সবুজ করতে নানা উপায়ে সহায়তা করে থাকে। আমরা যদি চিন্তা করি, প্রথমত সবুজ আচ্ছাদন বৃদ্ধি করা, ভবনের ছাদে গাছপালা জন্মানোর ফলে কংক্রিটের পরিবর্তে সবুজের পরিমাণ বাড়ে, বায়ু দূষণ কমায়, গাছ কার্বন ডাইঅক্সাইড শোষণ করে অক্সিজেন ছাড়ে, ফলে শহরের বাতাস পরিষ্কার থাকে, তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, ছাদ কৃষি ভবনের ছাদকে ঠান্ডা রাখে, শহরের অতিরিক্ত গরম কমায়, পরিবেশের সৌন্দর্য বাড়ায়। সবুজ ছাদ শহরের সৌন্দর্য বৃদ্ধি করে এবং বসবাসের পরিবেশ আরামদায়ক করে তোলে।
3: জানতে চাই, খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক উপকারিতা কতটুকু এক্ষেত্রে?
4: শহরের মানুষ নিজেরাই তাজা ও নিরাপদ সবজি উৎপাদন করতে পারে, এতে খাদ্যের উপর নির্ভরতা কমে, খরচ সাশ্রয় এবং অতিরিক্ত আয় সম্ভব।
3: এক্ষেত্রে সামাজিক ও মানসিক উপকারিতাগুলো কি কি?
4: ছাদ কৃষি মানসিক প্রশান্তি দেয়, পরিবারকে সবুজের সঙ্গে যুক্ত করে এবং শিশুদের পরিবেশের সচেতনতা করে তোলে।
3: এ পর্যায়ে যে প্রশ্নটি করতে চাইছি, ছাদ কৃষির পরিবেশগত উপকারিতাগুলো যদি সংক্ষেপে একটু বলতেন।
4: ছাদ কৃষি পরিবেশগত অনেক উপকারিতায় আছে, যদি আমরা যদি চিন্তা করি তাহলে প্রথমত বায়ু দূষণ কমায়, দ্বিতীয়ত তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, তৃতীয়ত সবুজায়নে বৃদ্ধি করে থাকে, শব্দ দূষণ কমায়, বৃষ্টির পানি সংরক্ষণে সহায়তা করে, জীব বৈচিত্র্য রক্ষা করে, কার্বন নিঃসরণ হ্রাস করে, স্থানীয়ভাবে খাদ্য উৎপাদনের ফলে পরিবহন কমে এবং কার্বন নিঃসরণ হ্রাস পায়।
3: নগর কৃষি খাদ্য নিরাপত্তায় ঠিক কি কি ধরনের ভূমিকা রাখছে বা রাখে?
4: নগর কৃষি খাদ্য নিরাপত্তায় অনেক ধরনের ভূমিকা রেখে থাকে। আমরা যদি চিন্তা করি, প্রথমত তাজা ও নিরাপদ খাদ্যের সরবরাহ বাড়ে, দ্বিতীয়ত বাহ্যিক উৎসের উপর নির্ভরতা কমে, দূরবর্তী গ্রাম বা আমদানির উপর চাপ কমে, ফলে সংকটকালে খাদ্য সরবরাহ স্থিতিশীল থাকে, আর্থিক সহায়তা ক্ষেত্রে সহায়তা করে থাকে।
3: আমার সবশেষ প্রশ্ন আপনার কাছে, ভবিষ্যতে নগর কৃষির গুরুত্ব কতখানি বাড়বে বলে মনে করছেন?
4: আমাদের দেশে দিন দিন জমির পরিমাণ কমে যাচ্ছে, এই জন্য ভবিষ্যতে নগর কৃষির গুরুত্ব অনেকাংশে বৃদ্ধি পাবে। জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে আমাদের, শহরের মানুষের সংখ্যা দ্রুত বাড়ছে, কিন্তু খাদ্য চাহিদা মেটাতে নগর কৃষি অপরাজ্য হয়ে উঠবে একসময়। সবুজ এলাকা হ্রাস, যেহেতু জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে আমাদের, শহরের কংক্রিট বাড়ায় সবুজ স্থান কমেছে, নগর কৃষির ছাদ বারান্দা খালি জায়গায় সবুজায় নিশ্চিত করবে। খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে ভবিষ্যতে নগর কৃষি অনেকাংশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরিবেশ রক্ষা, নগর কৃষি বাতাস পরিষ্কার, তাপমাত্রা নিয়ন্ত্রণ ও জলবদ্ধতা কমাতে সাহায্য করবে। মানসিক ও সামাজিক, সর্বশেষ যদি চিন্তা করি মানসিক ও সামাজিক উপকারিতা, শহরবাসীর মানসিক চাপ কমাতে, সাম্প্রদায়িক কর্মকাণ্ডে বাড়াতে এবং স্বাস্থ্যকর জীবন দ্বারা নিশ্চিত করতে নগর কৃষি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
3: অনেক ধন্যবাদ আপনাকে। ছাদ কৃষি ও নগর কৃষি শুধু সৌন্দর্য বাড়ায় না, এটি শহরের তাপমাত্রা কমাতে ও পরিবেশকে সুস্থ রাখতে সাহায্য করে। সামান্য উদ্যোগ আর নিয়মিত যত্নেই প্রতিটি ছাদ হতে পারে এক টুকরো সবুজ। শহরকে বাসযোগ্য রাখতে এই অভ্যেস গড়ে তোলায় এখন সময়ের দাবি। কৃষিজীবী ভাই ও বোনেরা, আজকের আসরে আলোচনা এ পর্যন্তই, কথা হবে অন্য কোন আসরে।
0: যে কথাগুলো শুনলাম আমরা যদি মনে রাখি, আমরা যারা একটু পিছিয়ে আছে এখনো, আর যদি ভুলে যাই তাহলে কিন্তু আমাদের
1: নিজের এই ক্ষতিগ্রস্ত।
0: হ্যাঁ ঠিক,
1: তোমার
0: মতো গিট্টু দিতে হইব নাকি?
1: গিট্টু তো দিতেই,
0: সাথে কও না জানি কাম বিশেষ করে যদি সবজি রানী হইতে চাও বা ফুল রানী হইতে চাও, ওই যে ওই বাবুর মতো পুষ্প রানী আর কি, আজকে থেকে তাই দিলাম টাইটেল উপাধি।
1: ভাই তুমি খেলে আমার খোলা দাও
0: না গো, কেমন কথা বলো
1: ওই সবজি রানী বুতো হ্যাঁ নাম করে হয়ে গেছে, তো গুণীজন না?
0: তা তো অবশ্যই,
1: আমিও কিন্তু চেষ্টা করতেছি
0: অবশ্যই, তাই
1: কিন্তু কম আর বেশি, এলো বেশি আমি নিলে একটু একটু মানে আমার হইতে
0: থাকে,
1: কিন্তু এতটা আবার একের অবহেলা করে
0: না না তা তো নিশ্চয়ই না,
2: বড় হইবা না, ভালো কাজে প্রতিযোগিতা থাকা ভালো,
0: ভালো
2: তুমি এক নম্বর।
0: আটকাইলে ঠেকলে তুমি তার কাছে পরামর্শ নিবা, আর কৃষি বিভিন্ন অধিদপ্তর আছে, অফিস আছে, সেখানে তো অবশ্যই, আর ফোন নাম্বার আছে, যোগাযোগ করবা, ঠিক আছে না? তাহলে কৃষি নিয়ে কথা বলছি, আবার কৃষিতে যাবো, কারণ এটি আমাদের মূল বিষয়বস্তু, মূল উপজীব্য। সেটা হচ্ছে শাকসবজি নিয়ে আমরা একটা স্পট ড্রামা যদি শুনি এখান থেকে কিছু
1: খুবই ভালো।
0: হ্যাঁ হ্যাঁ
2: আচ্ছা, ব্যবস্থা করো তাহলে আমরা শুনি।
0: হ্যাঁ শুনি।

0: নাও ধরো বউ, এই লাল শাকগুলাও ডালায় রাখো।
1: হ রাখতাছি। এই শুনছো, লাল শাক তো আর ডালায় ধরতাছে না, ডালা তো ভইরা গেছে, আইস কি আর ও শাক তুলবা?
0: না অহন কয়টা লাউ কাটলেই হইব।
1: এই আর দশটা লাউ আইস না কাটলেই না।
0: কাটুম, অসুবিধা কি? তয় একটা লাউ আজকে রান্না করবা ইসা মাছ দিয়া, ধন্যবাদ দিবা কিন্তু বেশি কইরা। আহা, সাত যেন মহিলাইগা থাকে।
1: শুনলে মনে কয় যেন অহনই খাইতাছে।
0: তোমার হাতে রান্না তো বউ জবাব নাই।
1: তাও আর কোন লাগবো না। অহন কও, বাজারে আমগো শাক সবজির চাহিদা কেমন?
0: আরে তার কইও না, দুই চার গ্রামের মাঝে এই শাক সবজির প্রথম বাজার তো আমি, মানে ওই আমরাই ধরছি। যা নিয়ে যাই বাজারে তার চাইতে চাহিদা অনেক বেশি।
1: কও কি?
0: হ, সবই তোমার জন্য সম্ভব হয়েছে বউ, তোমার বুদ্ধিতে এবার আগাম শাক সবজি চাষ করছি, যার ফলে শাক সবজিতে দামও পাইতেছি মেলা।
1: তাই খালি আমার বুদ্ধিতেই হইতো না যদি তোমার পরিশ্রম না থাকতো।
0: তুমিও তো কম সাহায্য করো নাই বউ।
1: অহন সেই হিসাব নিকাশের সময় না, যাও গোসল কইরা সাইডটা খাইয়া হাটে রওনা দাও।
0: জমির রে ভ্যান নিয়ে আইতে গেছি, এত কিছু তো আর এমনিতে নেওয়া যাইব না।
1: হ, তা তো ঠিকই।
0: দাও দাও গামছা লুঙ্গি দাও।
1: হ দিতাছি।

0: সবুজ, ও সবুজ, বাড়িতে আসো নাকি সবুজ?
1: যে আসি তো, কেডা জিগায় একটু খারা রাইতাছি।
2: আসসালামু আলাইকুম মেম্বার চাচা।
0: ওয়ালাইকুম আসসালাম।
2: আপনি নিজে কষ্ট করে আইতে গেলেন কেন? মতিরে পাঠালেই তো হইতো, যা লাগে দিয়ে দিতাম, তাছাড়া আমার মোবাইল করলেও তো হইতো।
0: সবুজ, আজ আমি শাকসবজি তো নেবই, এছাড়াও তোমার বাড়ির আঙ্গিনায় কেমন শাকসবজির ক্ষেত করছো তা দেখতে খুব ইচ্ছা করতেছিল, তাই আইলাম।
2: ঘুম কি চাচা?
0: হ সবুজ, তোমার সাফল্যের কথা গ্রামে সবার মুখে মুখে, আমার কানেও গেছে। তুমি নাকি এই বছর শাকসবজি বেইসা আর্থিকভাবে খুবই লাভবান হচ্ছ।
2: জি চাচা, হ্যাঁ আপনাকে দোয়ায় এই বছর মেলা লাভের মুখ দেখছি। চলেন চাচা, আগে আপনারে আমার ওই সবজি ক্ষেত দেখাই, তারপর আমার বাড়িতে একটু চা নাস্তা করবেন।
0: সে করা যাবে, এখন চলো।
2: এই যে চাচা, এইখানটায় লাল শাক, পালং শাক আর ধনিয়া পাতা বুনছি, আর এইখানে সবজি দিছি, তার মধ্যে লাউ আছে, বেগুন আছে, সিম, করলা, আর যা আছে তা তো দেখতেই পারতাছেন।
0: তুমি তো রীতিমতন বিপ্লব গটায় ফেলছো, এত সবুজ আর তাজা শাক সবজির ফলন আমি খুব বেশি একটা দেখি নাই।
2: জে চাচা, এতে আমরা যেমন তাজা নিরাপদ শাকসবজি খাইতে পারতাছি, তেমনি বাজারে বিক্রি করে আর্থিকভাবে লাভবানও হইতাছি।
0: হ, এতে অনেক লাভ। একদিকে যেমন ভেজাল মুক্ত শাকসবজি পাচ্ছ, অন্যদিকে চাকরি করার চেয়ে নিজ উদ্যোগে কিছু করে স্বাবলম্বী হইতেছ।
2: জে চাচা,
0: সবাই যেন বেকার বসে না থেকে স্বাবলম্বী হয়, সেই লক্ষ্যে সবাইরে কাজ করতে হবে।
2: হ চাচা, এইটাই হইতেছে ঠিক কথা।
0: তো তোমার সবুজ নামটা সার্থক।
2: চাচা, সাথে আমার সাথীও আছে, এই যে সাথী, আমার বউ চাচা।
3: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম।
2: চাচা, তার পরামর্শ আর সাহায্যেই আমরা।
0: বাহ বাহ বাহ, বেশ তো, সবুজ সাথী,
2: জি
0: সুন্দর সুন্দর।
3: চলেন চাচা, আমগো বাড়ি একটু চা নাস্তা খাইবেন।
0: চলো চলো চলো,
2: চলেন চাচা, চলেন।

0: তাহলে বুঝলি তো সবাই, এই যে আমরা নাটক থেকে অনেক শিক্ষা তো পেলামই, ভালো ভালো পরামর্শ পেলামই, পাশাপাশি কিন্তু হালকা একটু লোভ জাগলো কি, ভালো কিছু করতে পারলে তোমাকে সবাই সম্মান করবে। ওই যে কাজে ভালো করেছে সফলতার জন্য বাড়িতে নিয়ে চা নাস্তা খাওয়াবে, তো চা নাস্তা আমরা ইনশাল্লাহ খাবো। হ্যাঁ
1: বলবো,
2: তুমি যে আমার
1: আচ্ছা
0: যাবো, বন্যা পরবর্তী যে বিষয় আমাদের কিন্তু এখনো অনেককে আক্রান্ত করছে, যারা একটু নিচু অঞ্চলে এখনো কিছু কিছু পানি রয়ে গেছে, তাদের জন্য আমাদের কিছু পরামর্শ রয়েছে অবশ্যই কৃষি অধিদপ্তর থেকে। তার মধ্যে অন্যতম কয়েকটা কথা আমরা একটু জেনে রাখলে ভালো হয়। গবাদি পশু হাঁস মুরগিকে যথাসম্ভব উঁচু স্থানে এবং শুকনো জায়গায় সম্ভব হলে মাচা বা বেড়া দিয়ে নিরাপদ জায়গায় রাখার ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে ত্রিপল ব্যবহার করে অস্থায়ী তাঁবু বা শেড নির্মাণ করে রোদ বৃষ্টি থেকে রক্ষার ব্যবস্থা নিতে হবে। গবাদি পশু পাখিকে বন্যার পানি খাওয়ানো যাবে না কোনো অবস্থাতে, যাদের এখন এলাকায় কিছুটা বন্যার পানি রয়েছে, বরঞ্চ প্রয়োজনে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বা ফিটকিরি দ্বারা বিশুদ্ধ করে খাওয়াতে হবে। মানুষের মতো তাদের প্রতি কিন্তু যত্ন দেখাতে হবে। হ্যাঁ, অবহেলা করা যাবে না, অসুবিধ হোক এমন কোন পরিবেশে তাদেরকে রাখা যাবে না। এগুলো আমাদের মাথায় রাখতে হবে, যারা একটু অবহেলা করে বা গুরুত্ব কম দেয়
2: তাকে বুঝিয়ে
0: বলতে হবে।
3: ওরা তো বলতে পারে না, আমাদের
1: বন্যা পরবর্তী যে সবুজ সবুজ ঘাস হয় নতুন,
0: ওটা খাওয়ানো যাবে না অনেক সময়। হ্যাঁ, পেটে তাদের সমস্যা হতে পারে, হজমে সমস্যা হতে পারে, কাজে এই যত্ন আমরা সবসময় চালিয়ে যাব। আর বন্যা প্রাণী নেমে যাওয়ার পর গবাদি পশু এবং হাঁস মুরগিকে উপজেলা প্রাণী সম্পদ অফিসের পরামর্শ এবং সহযোগিতার টিকা প্রদান করতে হবে। যারা প্রয়োজন মনে করেন তারা কিন্তু টিকা দেব আমরা। তো এই কথাগুলো মাথায় রেখে আমরা যাব। তার গাছটা যেগুলো

0: করতে হবে, খালি একখান দেশ আরেক খান বাড়ি করে
1: দিতে
0: হবে। হ্যাঁ
1: বুবু বাড়ি যেতে হবে, আর তুমি তো চার দত্ত দিয়েছো এই কাজে, না গিয়ে তো পারবো না। হ্যাঁ ঠিক আছে, সে ব্যবস্থা হবে। তার আগে আমরা একটু জানিয়ে যেতে চাই আমাদের সুপ্রিয় শ্রোতা মন্ডলী, এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন, আমাদেরকে সময় দিয়েছেন, আজকের এই শারদীয় সন্ধ্যায় আপনারা এতক্ষণ শুনলেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত আমাদের আঞ্চলিক অনুষ্ঠান সোনালী ফসল। আর এই আয়োজনটির প্রযোজনার দায়িত্বে ছিলেন রনিয়া সুলতানা। তাহলে আর কি,
2: হ্যাঁ
1: চলো।

0: বাংলাদেশ বেতার। একটু পরেই শুনবেন সার্ক বুলেটিন।
1: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সাপ্তাহিক সার্ক সংবাদ বুলেটিনে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। এই সপ্তাহের সার্কভুক্ত দেশসমূহের গুরুত্বপূর্ণ ঘটনাবলীর মধ্যে রয়েছে, দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন বাংলাদেশে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, র্যাব বিলুপ্ত করে পুলিশ বাহিনীর অধীনে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন SRB গঠনের বিধান মন্ত্রিসভায় অনুমোদন, অর্থবছরের সময়কাল এপ্রিল থেকে মার্চ করার সিদ্ধান্ত, 9,333 কোটি টাকা ব্যয় সম্মিলিত 10টি প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক, স্বাস্থ্যখাতকে সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে ন্যাশনাল ই হেলথ প্ল্যাটফর্ম চালুর পরিকল্পনা নিয়েছে সরকার, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান নবনিযুক্ত তথ্য ও সম্প্রচার মন্ত্রীর, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান আন্তর্জাতিক সম্প্রদায় সম্মিলিত রাজনৈতিক এবং নৈতিক দায়িত্ব বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী, ভারতে একটি হোটেলে অগ্নিকাণ্ডে এবং একটি মন্দিরে পদদলিত হয়ে নিহত অন্তত 15, এবং ICC টেস্ট র্যাঙ্কিংয়ে 3 ধাপ এগিয়ে প্রথমবারের মতো ষষ্ঠ স্থানে উঠল বাংলাদেশ। এবারে বিস্তারিত। নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত রোববার প্রথমবারের মতো বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন। এর আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত শুক্রবার দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন। বঙ্গভবনে দরবার হলে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল নতুন রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান। উল্লেখ্য যে গত বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল BNP-র সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর 255টি ভোট পেয়ে জয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামাতে ইসলামী নেতৃত্বাধীন 11-দলীয় ঐক্যের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল ডক্টর অলি আহমেদ বীর বিক্রম পান 88টি ভোট। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন SRB আইনের খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা। এর মাধ্যমে বিদ্যমান র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব বাদ দিয়ে পুলিশ বাহিনীর আওতায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন SRB নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট প্রতিষ্ঠার বিধান করা হয়েছে। গত সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে SRB আইনের খসড়া অনুমোদন করা হয়। মন্ত্রিসভা দেশে বিদ্যমান জুলাই জুন অর্থবছরের পরিবর্তে এপ্রিল মার্চ সময়সীমা অনুযায়ী নতুন অর্থবছর নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে। সরকার 2027-28 অর্থবছরটিকে একটি অন্তর্বর্তীকালীন অর্থবছর হিসেবে গণ্য করার এবং জুলাই থেকে মার্চ এই 9 মাসের মধ্যে তা সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক 9,333 কোটি 58 লাখ টাকা ব্যয়ে 10টি প্রকল্প অনুমোদন করেছে। বুধবার রাজধানীতে পরিকল্পনা কমিশনের NEC সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভায় এই অনুমোদন দেওয়া হয়। মোট প্রকল্প ব্যয়ের মধ্যে সরকারি তহবিল থেকে 8,488 কোটি 71 লাখ টাকা এবং প্রকল্প ঋণ থেকে 936 কোটি 38 লাখ টাকা অর্থায়ন করা হবে। এর মধ্যে সারা দেশে গ্রামীণ সড়ক পুনর্বাসন ও শক্তিশালীকরণ প্রকল্পে সবচেয়ে বেশি 4,963 কোটি 67 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। দেশের 8 বিভাগের 64 জেলা ও সব উপজেলায় প্রকল্পটির আওতায় 5,223 কিলোমিটার গ্রামীণ সড়ক এবং 7,000 মিটার সেতু ও কালভার্ট পুনর্বাসন করা হবে। দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক

0: নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর হিজলা মেহেন্দিগঞ্জ ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত এ সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রী ভৌগোলিক প্রতিবন্ধকতা দূর করে নিরবচ্ছিন্ন যোগাযোগ ও ব্যবসা বাণিজ্যের সুযোগ বাড়াতে সমন্বিত সড়ক ব্যবস্থা গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন। এদিকে দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে ন্যাশনাল ই হেলথ প্ল্যাটফর্ম চালুর পরিকল্পনা করছে সরকার। গত শনিবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে স্বাস্থ্যখাতে সমন্বিত তথ্য প্রযুক্তি ব্যবস্থা সংক্রান্ত এক সভায় ন্যাশনাল ই হেলথ প্ল্যাটফর্মের সম্ভাব্য কাঠামো, পরিচালনা পদ্ধতি এবং স্বাস্থ্যসেবায় এর ব্যবহার নিয়ে আলোচনা করা হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিফ রহমান সরকারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে মন্ত্রণালয় ও অধীনস্থ দপ্তর সংস্থার প্রধানদের সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি গত রোববার সচিবালয়ে প্রথম কর্মদিবসে আয়োজিত এক পরিচিতি সভায় এই আহ্বান জানান। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, পূর্ববর্তী সরকারের সময়ে গণমাধ্যমের উপর যে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছিল সেই সংস্কৃতি থেকে বেরিয়ে স্বাধীন ও উন্মুক্ত সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেছেন, বর্তমান সরকার জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় বাংলাদেশ গড়বে। তিনি গত বুধবার তার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন সংক্রান্ত কেন্দ্রীয় কমিটির সভায় সভাপতির বক্তৃতায় একথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম বলেছেন, বাংলাদেশের একার পক্ষে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান করা সম্ভব নয়, বরং এটি আন্তর্জাতিক সম্প্রদায় সম্মিলিত রাজনৈতিক ও নৈতিক দায়িত্ব। তিনি গত রোববার রাজধানীতে রোহিঙ্গা সংকটের দশ বছর মানবিক সহায়তা থেকে টেকসই সমাধানের পথে শীর্ষক সংলাপে একথা বলেন। ভারতের কলকাতার একটি হোটেলে অগ্নিকাণ্ডে অন্তত 9 জনের প্রাণহানি হয়েছে। নিহতদের মধ্যে 5 জন বাংলাদেশের নাগরিক, এছাড়া এতে আরও 6 জন আহত হয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাশ্রয়ী মূল্যের ওই হোটেলের একটি শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত হতে পারে। ভারতের পূর্বাঞ্চলে পৃথক দুটি দুর্ঘটনায় অন্তত 15 জন নিহত হয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্যে তারাপীঠে একটি হোটেলে অগ্নিকাণ্ডে 8 জন নিহত এবং বিহার রাজ্যের লক্ষ্মীসরাই জেলার অশোকধাম মন্দিরে পদতলিত হয়ে 7 জন নিহত হয়েছে। পুলিশ ও নিরাপত্তা বাহিনীর কড়া পাহারায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গত বৃহস্পতিবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে রাজধানী ইসলামাবাদের শিফা আন্তর্জাতিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর ফলে ইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন জানিয়ে তার দল ও পরিবার যে দাবি দীর্ঘদিন ধরে জানিয়ে আসছিল তা পূরণ হল। নেপালের পার্সা জাতীয় উদ্যানে গত 4 বছরে বাঘের সংখ্যা প্রায় 73% বৃদ্ধি পেয়েছে। উদ্যানে প্রাপ্তবয়স্ক বাঘের সংখ্যা 2022 সালের 41টি থেকে বেড়ে 2026 সালের সুমারিতে 71-এ দাঁড়িয়েছে। মিয়ানমারের মধ্যাঞ্চলে একটি বৌদ্ধ বিহারে সামরিক বিমান হামলায় অন্তত 14 জন নিহত হয়েছে। দেশটির মান্দালয় শহরের প্রায় 75 কিলোমিটার পশ্চিমের সাইল লেগ হো গ্রামে এই হামলা হয়। একটি জঙ্গি বিমান থেকে ওই বৌদ্ধ বিহারে আঙ্গিনায় পরপর দুটি বোমা ফেলা হয়। খেলার খবর ক্রিকেট। স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ 1-1 ব্যবধানে ড্র করার পর প্রথমবারের মতো আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে 6ষ্ঠ স্থানে উঠে এসেছে বাংলাদেশ। এক ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করেছে বাংলাদেশ। সাপ্তাহিক সার্ক সংবাদ বুলেটিন শেষ হল। গ্রন্থনায় নাহিদ নাজ, উপস্থাপনায় আমি রোকসানা আক্তার।
1: আসসালামু আলাইকুম, দিস ইজ বাংলাদেশ বেতার inviting you to our weekly SAG bulletin. First, this week's headlines from Bangladesh and other SAG countries. Newly elected President of Bangladesh, Mirza Fakhrul Islam Alamgir, begins official duties. Cabinet approves provision to abolish the RAB and form specialized unit SRB under police. Decides to change fiscal year from April to March from 2028-29. ECNAC approves 10 projects involving 9,333 crore taka. Government will launch national e-health platform to bring health sector under integrated digital system. Information and Broadcasting Minister calls to work together to ensure transparency and accountability. International community must share responsibility of Riga crisis, says State Minister for Foreign Affairs. Fire and stampede kill at least 15 in India, and Bangladesh moves to 6th place in ICC test rankings. Dear listeners, you've just heard the headlines. Now I move on to the details. Newly elected President of Bangladesh Mirza Fakhrul Islam Alamgir has held his first official engagements at Bangabhavan on Sunday last. Earlier, Mirza Fakhrul Islam Alamgir took oath as the 23rd President of the country at the Darbar Hall of Bangabhavan on Friday last. Acting Speaker Barrister Kaiser Kamal administered the oath. It is to be mentioned that Mirza Fakhrul Islam Alamgir, former Secretary General of the Bangladesh Nationalist Party, BNP, was elected president by the lawmakers on Thursday last, defeating his rival, Colonel retired Oli Ahmed B. Bikram. The Cabinet has approved the draft of the Special Response Battalion Act 2026, proposing to abolish the Rapid Action Battalion, RAB, and replace it with a new specialized unit named Special Response Battalion, SRB, under the police force. The approval was given at the Cabinet meeting held at the Secretariat with Prime Minister Tariq Rahman in the chair on Monday. The Cabinet also decided to change the country's fiscal year from the existing July to June period to April to March. The government has decided to treat fiscal year 2027-28 as a transitional fiscal year and complete it within 9 months from July to March. The Executive Committee of the National Economic Council, ECNEC, has approved 10 projects involving a total estimated cost of 9,333 crore and 58 lakh taka. The approval came at a meeting of the ECNEC held at the Planning Commission in the capital yesterday with Prime Minister and ECNEC Chairman Tariq Rahman in the chair. Of the total project cost, 8,488 crore 71 lakh taka will come from the government's own funds, while 936 crore 38 lakh taka will be financed through project loans. The ECNEC approved a major 4,963 crore 67 lakh taka project for rehabilitation and strengthening of rural roads across the country. The project will cover all 64 districts and all upazilas in the country's 8 divisions. The government has decided to connect country's island district Bhola by road with Borishal and Dhaka. The decision was taken at a meeting at Prime Minister's office in the capital on Saturday last with Prime Minister Tariq Rahman in the chair. The Prime Minister stressed on developing an integrated road network to overcome geographical barriers, ensure uninterrupted connectivity and expand opportunities for trade and economic activities. In another meeting on integrated information technology-based system for health sector, the Prime Minister asked the authorities concerned to take a pilot project to develop a national e-health platform to bring the country's healthcare under an integrated digital framework. The meeting discussed the proposed structure, operational mechanism, and potential applications of the national e-health platform in healthcare services. Newly appointed Information and Broadcasting Minister Anali Rahman has called upon the heads of different departments under his ministry to work in coordination to ensure transparency and accountability. Made the call at an introductory meeting with the officials and employees of the ministry at the Secretariat on Sunday last. The minister said, "The government's main goal is to ensure an environment of free and open journalism by breaking the culture of control that was imposed during the tenure of fallen government. The government is working to implement the core spirit of July Mass Uprising, ensure appropriate rehabilitation of the families of the martyrs and provide proper medical treatment and economic support to injured July fighters." Liberation War Affairs Minister Ahmed Azam Khan has said this while chairing a meeting of the Central Committee on Welfare and Rehabilitation of Families of Martyrs and July Fighters at the Ministry of on Wednesday last. State Minister for Foreign Affairs Shama Wahid Islam has said resolving the protracted Rohingya crisis is a political and moral responsibility that the international community must collectively bear. She stressed that Bangladesh can't be left alone to bear the burden. The state minister was addressing a dialogue titled Rohingya Crisis Entering 10 Years from Humanitarian Response to Sustainable Solutions in the capital on Sunday last. At least 9 people, including 5 Bangladeshi nationals, were killed in a devastating fire that broke out at a hotel in Indian city of Kolkata on Wednesday last. 6 other Bangladeshi nationals were injured in the fire. Of the 5 Bangladeshi victims, 4 were members of the same family. At least 15 people have been killed in 2 separate incidents in India. 8 people died in a hotel fire in Tarapith, West Bengal, while 7 others were killed in a stampede at the Ashok Dham temple in Bihar's Lokisarai district. Pakistan's former Prime Minister Imran Khan has been transferred from Rawalpindi's Adiala jail to Shifa International Hospital in the capital on Thursday last. The transfer fulfills a demand that Imran Khan's party and family had been making for months, expressing concerns over his health. Under the order, he will be examined by a medical board that includes his personal physician. Tiger population in Parsa National Park of Nepal has risen by nearly 73% in 4 years as park pursues global standards. The number of adult tigers in the park increased from 41 in 2022 to 71 in the 2026 census. However, the park now faced the challenge of keeping both tigers and local communities safe. A military airstrike has killed at least 14 people at a Buddhist monastery in central Myanmar. The attack took place in Swell Li Od village, about 75 kilometers west of Mandalay. A fighter jet reportedly dropped 2 bombs on the monastery compound, killing 14 people, including 3 women, and injuring 20 others. Cricket and Bangladesh has achieved a historic milestone by rising to 6th place in the ICC Test rankings for the first time. The uplift came after a 1-1 Test series draw against hosts Australia. And that's the end of this weekly SAARC News Bulletin, prepared by Nahid Naz and read by Akhtar Zaman.
2: Bangladesh Betar Raat Ekta Porjonto Desher Obhyontorin Nodi Bondorgulor Jonno Abhar Purbabhas খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকা নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যে 6টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সৈয়দপুরে 34.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 24.2 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.8 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 80%, সন্ধ্যে 6টায় 76%। আগামীকাল ঢাকায় সূর্য উদয় হবে 5:37, অস্ত যাবে 6:23। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
3: This is Bangladesh Betar. Here is the weather forecast for inland river ports of the country, valid till 1 a.m. as received from Dhaka Met Office and read by Aminul Islam Monju. Met Office says that in association with rain or thunder shower, temporarily south or southeasterly gusty or squally wind at a speed of 45 to 60 kilometers per hour is likely to prevail over the regions of Khulna, Borishal, Potuakhali, Noakhali, Kumila, Chattogram, and Cox's Bazar. River ports in these areas are twice. Cautionary signal number 1. I repeat, cautionary signal number 1. Now forecast for entire country. Remaining effect till 6 p.m. tomorrow. Light to moderately rain or thunder shower, accompanied by temporary gusty wind may occur many places of Rongpur, Chattogram and Sylhet divisions, and some places of Rajshahi, Dhaka, Mamensingh, Khulna and Borishal divisions. Besides, there are chances of moderately heavy rainfall overnight places of the country. The day temperature may remain nearly unchanged and night temperature may decrease slightly across the whole country. The highest temperature was 34.4 degrees Celsius at Saidpur and the lowest was 24.2 degrees Celsius at Sylhet, as recorded over inter-county today. The temperature as recorded in Dhaka today was maximum 32 degrees Celsius and minimum 26.8 degrees. Humidity recorded in air at 9 a.m. was 80% and at 6 p.m. 76%. The sun rises over Dhaka tomorrow at 5:37 a.m. and sets at 6:23 p.m. And that's all. Weather forecast for this time.
2: বাংলাদেশ বেতার শুনবেন আবহাওয়ার সতর্কবার্তা। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়ার সতর্ক বার্তা শুনলেন। অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
4: বাংলাদেশ বেতার ঢাকা। পরবর্তী

বাংলাদেশ বেতার ঢাকা। পরবর্তী সময়ে ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ। নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান রবিশ্বর শুনবেন রাত 10:05। সঙ্গীত বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান কথা সুরে আলাপন রাত 10:30। এবারে জানিয়ে দিচ্ছি এফএম এর অনুষ্ঠান। এফএম 92 MHz সন্ধ্যে 7:00-11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।

0: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1448 হিজরি উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন 25 আগস্ট 2026 খ্রিস্টাব্দ থেকে 8 সেপ্টেম্বর পর্যন্ত পক্ষকালব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে। আগামীকাল 25 আগস্ট মঙ্গলবার সন্ধ্যে 7টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদ ঢাকায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে পক্ষকালব্যাপী অনুষ্ঠানমালার শুভ উদ্বোধন করবেন। অনুষ্ঠানের কার্যক্রম একযোগে শুনতে পাবেন বাংলাদেশ বেতার ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ, সংশ্লিষ্ট কেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 102 মেগাহার্টজে, FM 106 মেগাহার্টজে প্রচার হবে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান সম্পর্কিত আরও একটি ঘোষণা। আগামীকাল 25 আগস্ট মঙ্গলবার বেলা 2:20 থেকে 3টা পর্যন্ত ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 106 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ বাংলাদেশ বেতার ঢাকা, বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচার করা হবে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে ফোন ইন অনুষ্ঠান ইসলাম ও জীবন। এবারের বিষয় দুর্নীতির পরিণাম। এ বিষয়ে আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন মাওলানা কাজী আবু হুরায়রা, সভাপতি বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি। আপনারা যে সকল নম্বরে ফোন করে সরাসরি কথোপকথনের মাধ্যমে অনুষ্ঠানে অংশ নিতে পারেন সে নম্বরগুলো হল 02448132268, 02448132269, 02448132770, 02448132777, 02448132778 ও 02448132779 এই নম্বরগুলোতে। এছাড়াও এই অনুষ্ঠান আপনারা ভিডিও সহ শুনতে পাবেন বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ বাংলাদেশ বেতার ঢাকা থেকে। সঞ্চালনে থাকবেন ফারহান আহমদ এবং মোহাম্মদ আবুল হকের তত্ত্বাবধানে অনুষ্ঠানটি প্রযোজনা করবেন মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার। ঘোষণাটি শুনলেন।

0: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন স্থানীয় সংবাদ।
1: আসসালামু আলাইকুম। সন্ধ্যে ৭টা, বাংলাদেশ বেতার ঢাকা। স্থানীয় সংবাদ পড়ছি সুতপা বড়ুয়া। সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ক এক সেমিনার আজ রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন এতে প্রধান অতিথি ছিলেন। এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, সংক্রমণের চিকিৎসার জন্য শুধু অ্যান্টিবায়োটিকের ওপর নির্ভর করলেই হবে না, সংক্রমণ প্রতিরোধের উপর বেশি গুরুত্ব দিতে হবে। সেমিনারে তিনি সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে দ্রুত একটি কার্যকর কমিটি গঠনের নির্দেশ দেন। সর্দার সাখাওয়াত হোসেন বলেন, বড় ধরনের রোগ ও সংক্রমণ প্রতিরোধ করতে হলে ধারাবাহিকভাবে কাজ করতে হবে। এছাড়া সংক্রমণ প্রতিরোধে সকলের মধ্যে সংক্রমণ সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে। গাজীপুরের শ্রীপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে অ্যাসিস্টিভ ডিভাইস বিতরণ এবং প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন বিষয়ক এক মত বিনিময় সভা আজ অনুষ্ঠিত হয়। স্থানীয় সংসদ সদস্য ডাক্তার এস এম রফিকুল ইসলাম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের সহায়ক ও সহায়ক উপকরণ বিতরণের পাশাপাশি প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। মুন্সিগঞ্জ জেলা প্রশাসক আজ জেলা কারাগার পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক কারাগারের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং বন্দীদের খোঁজখবর নেন। তিনি বন্দীদের মানবিক ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করার পাশাপাশি সংশোধন শেষে তাদের সুস্থ, স্বাভাবিক ও দায়িত্বশীল জীবনে পুনর্বাসনে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। এ সময় জেলা সিভিল সার্জন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং জেল সুপার ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি ও সরকারের নানামুখী উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন সম্পর্কে এক মত বিনিময় সভা আজ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে সভায় সার্বিক আইন শৃঙ্খলা ও বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সরকারের গৃহীত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করা হয়। সভায় উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জের ফতুল্লা বিসিক শিল্প এলাকায় ভূমিকম্প পরবর্তী জরুরি পরিস্থিতি মোকাবেলা ও বিকল্প যোগাযোগ ব্যবস্থা চালুর লক্ষ্যে ভূমিকম্প মহড়া ও কমিউনিকেশন এক্সারসাইজ আজ অনুষ্ঠিত হয়। ভূমিকম্পে টেলিফোন, ইন্টারনেট ও বিদ্যুৎ ব্যবস্থা অচল হয়ে পড়লে ইমার্জেন্সি অপারেশনস সেন্টার থেকে বিকল্প যোগাযোগ ব্যবস্থা চালু, আহত ও আটকে পড়াদের উদ্ধার, অগ্নি নির্বাপন এবং জরুরি সেবা পরিচালনার বিভিন্ন কৌশল অনুশীলন করা হয়। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যৌথ আয়োজনে এই মহড়া অনুষ্ঠিত হয়। মুন্সিগঞ্জের গজারিয়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এক অভিযান পরিচালনা করে। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, কাঁচা ও রান্না করা খাবার একসঙ্গে সংরক্ষণ এবং পণ্য উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় দুইটি প্রতিষ্ঠানকে ৪০,০০০ টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে এইরূপ অভিযান পরিচালিত হবে বলে জানান কর্মকর্তাবৃন্দ। নরসিংদী সদর উপজেলার মাধবদী বাজারে আজ নিষিদ্ধ কারেন্ট জাল ও রিং জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযান পরিচালনাকালে মাধবদী হাটের মাঝখানে প্রকাশ্যে বিক্রির জন্য রাখা বিপুল পরিমাণ কারেন্ট জাল ও রিং জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল সকলের উপস্থিতিতে উন্মুক্ত স্থানে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। উল্লেখ্য, প্রায় ২ মাস আগে একই স্থান থেকে প্রায় ২ কোটি টাকা মূল্যের কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয় এবং লক্ষাধিক টাকা জরিমানা আদায় করা হয়। আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, খুলনা, রাজশাহী ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.8 ডিগ্রি সেলসিয়াস। সকাল 9টায় বাতাসের আর্দ্রতা ছিল 80% এবং সন্ধ্যে 6টায় 76%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় 5:37 এবং সূর্যাস্ত সন্ধ্যে 6:23। স্থানীয় সংবাদ শেষ হল। এরপর আমাদের খেলাধুলার খবর, প্রচারিত হবে রাত 8:05।
2: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।

0: আসসালামু
1: আলাইকুম
2: আসসালাম।
3: কি হলো যে তোমাদের ডুবতে ডুবতে দেরি হয়ে গেল না?
4: থামতে পারে মশার কলরব, কি উল্টাবো কি উল্টাবো ওই জিনিসটা তো বুঝে নাই।
3: ছড়া ভাই, ছড়া তো খুবই ভালো, বলে দিতো ব্যাখ্যাটা করে দাও কি কি আছে উল্টে দেবো কি
2: উল্টে দিবে কি হয়েছে। তারপরে বিভিন্ন প্রকারের মনে করো পাত্র, যাতে ওই যে পানি জমি থাকে, আরো অনেক ধরনের পাত্র আছে, টায়ার মায়ার আছে, হ্যান তেন, যার
4: মধ্যে কাপের মধ্যে
2: তারপরে মনে করো যে গ্যারেজ ট্যারেজ থাকে না, ওইলের মধ্যেও পানি জমি থাকে, তারপরে ফ্রিজের নিচে পানি জমি থাকে, এসির ওই যে
3: পরিষ্কার করতে হবে কি
2: থাকে, বাড়ির আশপাশ আঙ্গিনা পরিষ্কার করা লাগবে, ছাদ পরিষ্কার করা লাগবে। তারপরে ওই যে দুইটা বিল্ডিং করে না, দুই তিনটা মেলা মেলা বিল্ডিং করে না শহর, তারও বেশি মনে করো, তার ওই যে মধ্যে চিপা জায়গাটা থাকে না, সেটা মনে করো যে পরিষ্কার করিস।
4: তুমি তো সবই জানো, তাহলে আমি বুঝলাম না কইতেছিল তো খুইলা মইলা কইলে তো
3: পরিষ্কার করে দিবে। কবিতাটা আবার শুনি একবার, কি বললো? উল্টে
4: ফেলে দেব, উল্টে দেব, সাফ করিব সব,
3: আচ্ছা
4: তবেই যেন থামতে পারে মশার কলরব।
0: ওয়া বাবা বাবা, সুন্দর
3: কথা। তাই না, তোমাদের একটা ভালো একটা প্রামাণ্য অনুষ্ঠান শুরু দিয়ে আজকের আসরে সকলকে শুভেচ্ছা জানাই, সকল স্বাগত জানাই। আজকে মাশরুম চাষ নিয়ে একটা প্রামাণ্য অনুষ্ঠান আমরা শুনবো শুরুতে। এটি নির্মাণ করেছেন সাব্বির সজীব, চলো শুনি আমরা।
0: আচ্ছা শুনি।

0: মাশরুম এমন একটি সবজি যে সবজিটি খেলে অনেক ভালো থাকে শরীর, অর্থাৎ পুষ্টি সমৃদ্ধ চমৎকার একটি সুপার ফুড আমরা বলতে পারি। এবং এই মাশরুম নিয়ে একটি প্রকল্প চলমান রয়েছে বাংলাদেশে মোটামুটি বেশ কয়েক বছর ধরে, যেই প্রকল্পের নাম হচ্ছে মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি ও দারিদ্র হ্রাসকরণ প্রকল্প। এবং এর মাধ্যমে স্পন ও মাশরুম উৎপাদন প্রদর্শনী দেওয়া হয় বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। তো আমি এই মুহূর্তে আছি বালিয়াকান্দি রাজবাড়ির ইসলামপুর ইউনিয়নের সারুটিয়া গ্রামে, এবং আমার সাথে আছেন একজন উদ্যোক্তা। কি নাম আপনার?
1: আকলিমা খাতুন।
0: আকলিমা খাতুন, তো আপনি তো প্রশিক্ষণ পেয়েছেন, তো প্রশিক্ষণের পর কিভাবে কি সহায়তা পেলেন, এক দুই হচ্ছে মাশরুম চাষ কেন শুরু করলেন এগুলো একটু বলেন।
1: আমি সাভার থেকে 10 দিনের প্রশিক্ষণ নিয়েছি। প্রশিক্ষণ নেওয়ার পরেই মাশরুমের কাজ ওইখান থেকে দুইটা স্পন আনে আমি শুরু করে দিয়েছি, মাদার এনে স্পন করা শুরু করে দিয়েছি। এবং আমার জন্য যা বরাদ্দ ছিল ওইগুলো আমি পেয়েছি।
0: তো উৎপাদন তো শুরু করেছেন মোটামুটি যেটা বললেন 2023 সালের নভেম্বর না ডিসেম্বরে নিয়েছেন?
1: নভেম্বরের 18 তারিখ থেকে আমি প্রশিক্ষণটা নিয়েছি, 27 তারিখ পর্যন্ত প্রশিক্ষণ নেওয়ার পরে বারে এসে ডিসেম্বর থেকে শুরু করে দিয়েছি।
0: উৎপাদন কেমন হলো এবং বিক্রি কেমন করলেন?
1: উৎপাদন ভালোই হয়েছে। প্রথমে আমার এলাকায় মাশরুম কি চিনতো না, অনেক কষ্ট করে আমার মার্কেটিংটা তৈরি করতে হয়েছে। মাশরুম মানে দেখা তো দূরের কথা, নামই শোনা নেই এরকম অবস্থা, অনেক কষ্ট
0: করে
1: ব্যাঙের ছাতা বলছে অনেকেই, হ্যাঁ, কিন্তু আসলে যেটা ব্যাঙের ছাতা না, বুঝাইতে অনেক কষ্ট হয়েছে। তারপরে মার্কেটিংটা তৈরি করতেও আমার অনেক কষ্ট হয়েছে। এখন প্রথমে আমি যেগুলো উৎপাদন করেছি ফ্রিতেই অনেকেরই খাওয়াইছি, আমার বাড়ির আশেপাশে আত্মীয় স্বজন মানে কেউ তো চেনে না, তাহলে বিক্রি করবো কোথায়, এইরকম অবস্থায় পড়ছিলাম। তারপর আমি যখন এই মাশরুমটা অনেকেরই ফ্রি খাওয়াইলাম, খাওয়ার পরে তখন তার গুণাগুণ সম্পর্কে বুঝলো, এবং তখন আমি স্থানীয় বাজারে এই মাশরুমটা নিয়ে যাই। প্রথম আমার একজন প্রথম ক্রেতা বলতে আমার বহরপুর স্থানীয় বাজারের একজন, ওনার কাছে প্রথম বিক্রি করে ওইখান থেকে আমার একটু প্রচার প্রচারণা হয়।
0: শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে আছি রাজবাড়ী সদরের উপজেলা কৃষি অফিসে, এবং আমার সাথে আছেন কৃষিবিদ মোহাম্মদ জনি খান, যিনি উপজেলা কৃষি অফিসার হিসেবে আছেন। কেমন আছেন?
2: জি, আমি ভালো আছি।
0: আচ্ছা, আপনি যদি বলতেন, আমরা তো জানি মাশরুমের একটি প্রকল্প চলমান রয়েছে, এবং যেই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অনেক উদ্যোক্তা তৈরি হচ্ছে, তো এর সাথে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরও জড়িত, তাই না?
2: ধন্যবাদ। মাশরুম একটি পুষ্টিগুণ সমৃদ্ধ সবজি, এটি সবজি হিসেবে ব্যবহৃত হয়, এছাড়া পাশাপাশি এর কিন্তু ওষুধি গুণও আছে। আমাদের যারা বেকার তরুণ উদ্যোক্তা এবং রয়েছে, বিশেষ করে মহিলা, তারা তাদের ঘরের কাজের পাশাপাশি কিন্তু বাড়তি একটি ইনকামের এখানে সুযোগ পেয়ে যাচ্ছে। আমরা যারা বেকার তরুণ যুবক যারা রয়েছে, যারা মাশরুম চাষে আগ্রহ প্রকাশ করে, আমরা তাদেরকে উৎসাহিত করে থাকি, এবং আমাদের মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট সাভার যেটা আছে, সেখানে মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র হ্রাসকরণ প্রকল্পের আওতায় তাদেরকে 10 দিনব্যাপী প্রশিক্ষণ দিয়ে থাকে। তারা প্রশিক্ষণ নিয়ে তার এলাকাতে তারা মাশরুম চাষের উপরে 30 জন সদস্য বিশিষ্ট গ্রুপ তৈরি করে, এবং তারা সরাসরি মাশরুম চাষ এবং বিপণন করে থাকে। এভাবে তাদের বেকারত্ব ঘুচাচ্ছে, পাশাপাশি পুষ্টির উন্নয়ন হচ্ছে।
0: আচ্ছা আকলিমাপা, আপনি যদি আরেকটা ব্যাপার বলতেন, আমরা তো জানি প্রতিটা ব্যবসায় প্রতিটা উদ্যোক্তাগণের, বিশেষ করে কৃষি উদ্যোক্তাগণের অনেক সময় কিছু সমস্যায় পড়তে হয়, তো আপনি 23 সালের ডিসেম্বরে শুরু করলেন একেবারে প্রশিক্ষণ গ্রহণের পরপর, তারপরে এখন কি অবস্থা? এখন তো 2025-এর আমি বলবো নভেম্বর চলছে, তাই তো? তো এখন এটা বাজারজাতকরণে আর কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন কি না, কিংবা কী ধরনের আর সুযোগ সুবিধা পেলে আপনার মনে হচ্ছে যে এই মাশরুম চাষটাকে আরও বেশি লাভবান করা যাবে?
1: আমার কৃষি অফিসার স্যারও প্রচার প্রচারণায় সহযোগিতা করছে, বিভিন্ন জায়গায় মেলার মাধ্যমে এটা প্রচার প্রচারণা হয়েছে। তারপরে অনেকেই আছে এখনও বুঝতে চায় না, তাদের বেশিরভাগই শিক্ষিত মানুষই বুঝতে চায় না, সত্যি কথা। এখন ডাক্তার যারা আছে তারা যদি তাদের প্রেসক্রিপশন আমাদের মাশরুমের কথা একটু লিখতো, তাহলে হয়তো আমাদের মার্কেটিংটা অনেক সহজ হইতো আরও, মানে সবাই মাশরুম জানতো, মাশরুম খাওয়ার প্রতি সবাই অভ্যস্ত থাকতো।
0: শ্রোতা বন্ধুরা, আমরা জানি বাংলাদেশের রুট লেভেলে সরকারি কর্মকর্তা যারা কাজ করেন, বিশেষ করে কৃষি নিয়ে যারা কাজ করেন, তারা হচ্ছেন উপসহকারী কৃষি কর্মকর্তা। তো রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার একটি ব্লকের যিনি আছেন তার সাথে কথা বলবো। কি নাম আপনার?
3: মাসুমা আক্তার।
0: আপনি কোন ব্লকে আছেন?
3: ইসলামপুর ইউনিয়নের হুলাইল ব্লকে আছি।
0: আচ্ছা, আমরা তো জানি এখানে মোটামুটি আকলিমা যিনি আছেন উদ্যোক্তা, উনি মাশরুম নিয়ে বেশ ভালো করছেন। 2023 সালে শুরু করেছেন ডিসেম্বর থেকে এবং এখনো তিনি চালিয়ে যাচ্ছেন। তো মোটামুটি কেমন দেখছেন মাশরুম চাষের এই ব্যাপারটা?
3: মাশরুম চাষ করে আকলিমা লাভবান হয়েছে, সে অলরেডি মার্কেট তৈরি করছে এবং মাশরুম বিক্রিও করছে। আপাতত তার উৎপাদন বন্ধ থাকলেও সে এই মাস থেকে উৎপাদন শুরু করবে এবং তার মার্কেট তৈরি করা আছে, সে মাশরুমে সফলতা অর্জন করবে।
4: আমরা শুনছিলাম, খুব ভালো লাগলো, মাশরুম চাষ নিয়ে একটা প্রামাণ্য অনুষ্ঠান এটি তৈরি করেছেন সাব্বির সজীব। আমরা এটা থেকে অনেক তথ্য পেলাম।
5: আর ভাই আমাশাবি শোনো, ওই যে আমরা না ওই যে মনে করো যে ফলের পুঞ্জ, ফল ফল ফলছে না, ওই যে
4: ফল বা খড়ের পর,
5: হ্যাঁ হ্যাঁ, ওগুলার যে বৃষ্টির দিনগুলার মধ্যে স্যাঁত স্যাঁতা হয়ে থাকলে ওটার মধ্যে যে এই যে একটা ছাতির মতো একটা জিনিস হতো না, ওইটা ব্যাঙ্গের ছাতা করতাম না,
6: ওইটাই মাশরুম,
7: ওইটাই তো মাশরুম, ওইটা আর একটু অন্য জাতের খাবার উপযোগী,
5: ওইটা বিষাক্ত মনে হয়,
7: ওইটা ওইটা বেশি,
4: ওইটা না ওইটা খাওয়া যায় না, কিন্তু এখন এটা একটা খাদ্য,
6: পরিষ্কার পরিচ্ছন্ন থাকো, চারপাশ পরিষ্কার রাখো, আর হইলো অপ্রয়োজনীয় জিনিস কত জমায় থুই না আমরা, এই কোনায় ওই কোনায় ওই সব জিনিস ফালায় দাও, পরিষ্কার করো, আর হইলো যদি পানি জমে থাকে, এই যে বৃষ্টির দিন পানি জমায়
4: ডাবের খোলার মধ্যে থাকে,
6: অনেক সময় আমরা বাসিতে পানি থুই, মাটির পাত্রে পানি থুই, চা খাইবার লিগে থুই, ডাল রান্ধার লিগে থুই, ওই ডাইকে এই থুইতে সিটিনের তলে
4: কৃষি বিষয়ক গান শুনি। রোকসানা আক্তার লিজা এবং মোহাম্মদ মনিরুল ইসলামের গাওয়া, গানটি লিখেছেন শাহ মোহাম্মদ সিরাজ আর সুর করেছেন অশোক কুমার সরকার। চলো গানটা শুনি।

0: দেখো, এখন এই যে নগর বনায়ন, হ্যাঁ, এটা আমাদের গ্রামেও যেমন হচ্ছে তেমন কিন্তু শহরেও হচ্ছে।
1: হ্যাঁ ভাই,
0: তো শহরের পরিবেশ সুরক্ষা এটা বিরাট একটা ভূমিকা রাখে, কিন্তু
2: শহরের জন্য এটা খুব জরুরি,
0: খুব জরুরি,
1: দম ইতু নিতে পারে না শহরের মানুষ।
0: চলো এই বিষয়টা নিয়ে আমরা একটু বিস্তারিত শোনা যাক, শহরের পরিবেশ সুরক্ষায় নগর বনায়নে আমাদের করণীয়, এ সম্পর্কে বলেছেন এ এম এম জহিরুদ্দিন আকন, বন সংরক্ষক, বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল, বন ভবন, আগারগাঁও, ঢাকা। এবং তার সাথে কথা বলেছেন ফাতেমা জীবন্নেসা। আমরা শুনি।
1: আচ্ছা শুনি
3: শুনি। একটি দেশের জন্য বনাঞ্চল ভীষণ প্রয়োজনীয়। আমরা জানি যে একটি দেশের আয়তনের কমপক্ষে 25% বনভূমি থাকা বাঞ্ছনীয়, কিন্তু বর্তমান সময়ে একটু একটু করে জমির পরিমাণ কমে গিয়ে মানুষ বেড়ে যাওয়ার কারণে নগর পরিকল্পনা আরও বেশি বেড়ে গিয়ে স্বাভাবিকভাবেই বনভূমি কমে গেছে। আর তাই তো বনায়নের পাশাপাশি একটি নতুন শব্দ যোগ হয়েছে, নগর বনায়ন। প্রিয় শ্রোতা বন্ধুরা, অনেক অনেক প্রীতি এবং ভালোবাসা সকলের জন্য। আমাদের আজকের আসরে আমরা আলোচনা করব পরিবেশ সুরক্ষায় নগর বনায়ন এবং আমাদের করণীয় এই বিষয়ে। আর এ বিষয়ে বিস্তারিত জানাতে আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এ এস এম জহিরুদ্দিন আকন, বন সংরক্ষক, কেন্দ্রীয় অঞ্চল, ঢাকা। স্বাগতম আপনাকে।
4: আপনাকে অনেক ধন্যবাদ, ধন্যবাদ সকল শ্রোতাদেরকে।
3: শুরুতেই যে বিষয়টা নিয়ে বলছিলাম, নগর বনায়ন, এই নগর বনায়ন বিষয়টা আসলে কি?
4: নগর বনায়ন বলতে শহর বা নগর এলাকায় গাছপালা রোপণ, সংরক্ষণ ও পরিচর্যার মাধ্যমে একটা সবুজ পরিবেশ গড়ে তোলার প্রক্রিয়াকে বোঝায়। এর মূল উদ্দেশ্য হলো শহরের বায়ু দূষণ কমানো, তাপমাত্রা নিয়ন্ত্রণ করা, জীব বৈচিত্র্য রক্ষা করা এবং নগরবাসীর জীবনযাত্রার মান উন্নত করা।
3: বায়ু দূষণের কথা বলছিলেন, আমরা সবাই জানি যে বর্তমান সময়ে ভীষণ রকম দূষণের কবলে প্রতিটি শহরের বাতাস, সেক্ষেত্রে বনায়ন কতটা সাহায্য করতে পারে?
4: আসলে বায়ু দূষণ রোধে দেখেন যে শহরের বায়ুতে আজকে 2.5 মাইক্রোমিটার ব্যাসের যে ধূলিকণা, এটা 2.5 থেকে প্রায় 10 মাইক্রোমিটার ব্যাসের ধূলিকণা আমাদের জীবনযাত্রার সাথে মিশে আছে। শুধু তাই না, যানবাহনের ধোঁয়া থেকে উৎপন্ন নাইট্রোজেন ডাইঅক্সাইড, শিল্পলাত এলাকা থেকে সালফার ডাইঅক্সাইড, জ্বালানি থেকে কার্বন মনোক্সাইড ইত্যাদি রাসায়নিক পদার্থের প্রতিক্রিয়ায় আজ মানুষের শ্বাসকষ্ট, শ্রবণ শক্তি হ্রাস, হাঁপানি বৃদ্ধি, হৃদরোগের ঝুঁকি, নাক কান জ্বলা, শিশু ও বৃদ্ধদের জন্য বাড়তি ঝুঁকি হিসেবে দেখা দিয়েছে। এছাড়াও বায়ু দূষণের কারণে নগরের মানুষের মাথা ব্যথা, ক্লান্তি, অনিদ্রা ও উচ্চ রক্তচাপ বৃদ্ধি পাচ্ছে। এমনকি বায়ু দূষণের ফলে পাখি ও অন্যান্য প্রাণীর স্বাভাবিক আচরণও বিঘ্নিত হয়। তো স্বাভাবিকভাবেই বায়ু দূষণ একটা অন্যতম একটা বিষয় যার কারণে আজকে মানুষের অস্বস্থতার ফলে দেখা দিয়েছে।
3: অর্থাৎ সেক্ষেত্রে বনায়ন যথেষ্ট জরুরি। আরও একটি বিষয়ে আমরা শুনেছি যে শব্দ দূষণ কমাতেও বনায়ন কাজ করতে পারে।
4: আপনি ঠিকই বলেছেন, শব্দ দূষণটা আসলে বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে শব্দ দূষণের রেঞ্জটা মূলত 80 ডেসিবল থেকে 110 ডেসিবল পর্যন্ত ঢাকার এই নগরীতে পাওয়া গিয়েছে। তো সাধারণত 85 ডেসিবলের উচ্চ মাত্রা শব্দ দূষণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা, স্বাস্থ্য ও পরিবেশের উপর নেতিবাচক প্রভাব ফেলে। এর ফলে শ্রবণ শক্তি হ্রাস পায়, মাথা ব্যথা বৃদ্ধি পায়, টেনশন বৃদ্ধি ইত্যাদি ইত্যাদি প্রবলেম মানুষের জন্য তৈরি
3: হচ্ছে।
4: অপরদিকে আমরা যদি দেখি যে একটা গাছপালা শব্দ তরঙ্গ শোষণ করে, দেখা গেছে একটা আদর্শ নগর বনায়নের ফলে পরিবেশটিকে শব্দের মাত্রা 5 থেকে 10 ডেসিবল পর্যন্ত কমে যেতে পারে। রাস্তা বা হাইওয়ে, রেললাইন বা শিল্প এলাকায় বিদ্যমান গাছের সারি শব্দকে দূরে ছড়িয়ে পড়তে বাধা দেয়। এছাড়াও হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানে গাছপালা বেশি থাকলে একটা শান্ত পরিবেশ সৃষ্টি হয়। গাছপালা থাকলে পাখি ডাকে আর পাখি ডাক মানুষকে শান্ত করে, ফলে এতে শব্দের বিরক্তিকর প্রভাব অনেকটাই কম অনুভূত হয়। কাজেই শব্দ দূষণ রোধে নগর বনায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
3: অনেক

0: मिनी, ओ মিনি, আরে কই গেলি রে মা? দেখ বাজার থেকে কত পদের মাছ আনছি। মিনির মা, মিনির মা, আস্তে আস্তে ঘর থেকে বাইর হও, মাছগুলা কুটান লাগবো তো।
1: আইতাছি আইতাছি। কি মাছ আনছেন?
0: হরেক রকম মাছ আনছি।
1: ও মোমেনা, দেখ তো তোর খালুজান কি বাজার আনছে। মাছগুলা রে কুলার মধ্যে ঢাইলা রাখ।
2: খালুজান, আপনি আবার গুড়া মাছ আনছেন? গুড়া মাছ কাটতে খুব কষ্ট হয়।
0: আরে দেখ, একদম তাজা, পুটি মলা ঢেলা কাসকি সকল পদের মাছ আনছি।
2: তাজা না মরা হেইটা কই নাই তো, বড় মাছ আনলে তাড়াতাড়ি কুটে নেওয়া যায়।
1: আপনি আইজু গুড়া মাছ আনছেন? এত গুড়া মাছ কাটবো কেডা?
3: হাফিজ ভাই বাড়ি আছেন নাকি?
0: জি বাড়ি আছি। আসেন ডাক্তার সাহেব, ভেতরে আসেন।
3: বাড়িতে এত কথা কিসের?
1: এই মাছ কাটা নিয়ে আমরা কথা কইতেছি।
3: ভাবি, আপনার শরীর এখন কেমন? ঔষধপত্র ঠিক মতো খাইতেছেন তো?
1: ঔষধ তো খাইতেছি, কিন্তু আপনি যে কইছিলেন মাছ খাইতে, সেই
3: কেন? হাফিজ ভাই বাজারে গেলেন, মাছ আনেন নাই?
0: আনছি তো, তাজা পুটি মলা ঢেলা কাসকি, দেখেন দেখেন কেমন চকচক করতেছে।
1: ভাইজান, মিনির আব্বাই আনে শুধু গুড়া মাছ। গুড়া মাছ খাইতে আমার একদম ভাল লাগে না ভাইজান।
0: ডাক্তার সাহেব, আপনি আস্তে আস্তে যে কথা শুনছেন এইটাই হলো বিষয়। বড় মাছ কিনলাম না কেন, গুড়া মাছ আনছি সেইটা যেন আমার অপরাধ। আরে বড় মাছও কিনছি, কিন্তু বড় মাছের আর ছোট মাছের গুণাগুণ আকাশ পাতাল ফারাক।
2: আমার তো ব্যাবাক মাছই কাটতে হইব, শুরু কইরা দিলাম।
3: এই যে গুড়া মাছ, এইসবের মধ্যে আছে ভিটামিন এ, ভিটামিন ডি, আয়রন, ক্যালসিয়াম আর ফসফরাস।
1: ভিটামিন এ আমাদের কোন কাজে লাগে ডাক্তার সাহেব?
3: ভিটামিন এ আমাদের চোখের জ্যোতি বাড়ায়।
1: আর ভিটামিন ডি আমাদের কোন কাজে লাগে?
3: ভিটামিন ডি খাইলে আমাদের হাড় শক্ত হয়।
2: তাইলে আমি গুড়া মাছ বেশি বেশি খামু, আমার শরীরের হাড় মনে হয় নরম।
0: ক্যালসিয়াম কি কাজে লাগে ডাক্তার ভাই?
3: এই যে আমাগো বয়স হইছে, হাড়ও ক্ষয় হইতেছে, এই ক্যালসিয়াম আমাদের হাড়ের ক্ষয়ক্ষতি পূরণ করে।
0: ও
2: কইলেন গুড়া মাছে আয়রন আছে, আয়রন মানে তো লোহা, লোহা কেমনে খামু?
3: আরে শোনো, এই আয়রন আমাদের রক্তে লোহিত কণিকা বৃদ্ধি করে, মানে রক্ত বাড়ায় আর কি। আর শরীরে ফসফরাসের চাহিদা গুড়া মাছ খেলে পূরণ হয়। ভাবির শরীরের ঘাটতি পূরণের জন্য গুড়া মাছ খাওয়া একান্ত প্রয়োজন।
0: ডাক্তার ভাই, আমি গুড়া মাছের উপকারিতা সম্পর্কে এই একটু একটু জানি, তাই আপনার মতো এত সুন্দর কইরা পরিবারের সকলরে বুঝাইতে পারি নাই।
1: এই জন্যই কি গুড়া মাছ বেশি বেশি কিনেন আপনি? এখন বুঝলাম, এইটা হইলো আসল মাছ। আজ আমি অনেক কিছু শিখলাম, গুড়া মাছের উপকারিতা সম্পর্কে জানলাম।
2: এখন গুড়া মাছ কোটার মজাই আলাদা। আমিও আজ থেকে গুড়া মাছ বেশি বেশি করে খাবো, আর আমার ছেলে মেয়েদেরকেও খাওয়াবো।
1: মিনির বাপ, আজ থেকে প্রতিদিন গুড়া মাছ আনবেন, আমি আর রাগ করুম না।
2: খালুজান, আমিও রাগ করুম না।
3: পুটি মলা ঢেলা কাসকি এইগুলো হইলো গুড়া মাছ, এটা সহজেই পাওয়া যায়।
0: হ ডাক্তার সাহেব, এই মাছ তো দেশের খাল বিল ডোবা নালায় সব জায়গায় পাওয়া যায়।
3: তাইলে আমরা সবল শরীর গঠনের জন্য এখন থেকে নিয়মিত কোন মাছ খাবো?
4: গুড়া মাছ বেশি বেশি খাবো।
5: শুনলে তো যে আমাদের গুড়া মাছ খাওয়ার কত দরকার।
6: মলা ঢেলা কাচ্চি,
5: আমাদের এগুলোর বাচ্চাদের খাওয়াতে হবে, গর্ভবতী মাদের খাওয়াতে হবে, বৃদ্ধ বৃদ্ধা যারা আছেন প্রবীণ তাদের সবার জন্য এটা খুবই উপকারী। এবং আমাদের চোখ থেকে শুরু করে, শুনলেই তো কত রকম, তো একটা জিনিস মনে রেখো কিন্তু, যে অনেকগুলো জায়গায় কিন্তু, সে আমাদের গ্রাম দেশেই হোক আর শহরেই হোক, নির্মাণাধীন যে সমস্ত বাড়িগুলো আছে, যে বাড়িগুলো তৈরি হচ্ছে সেখানে কিন্তু পানি জমে থাকে, এবং সেখানে কিন্তু আবর্জনা থাকে, সেগুলো কিন্তু পরিষ্কার করতে হবে। সেখান থেকে কিন্তু মশার ছড়ায় এবং আমাদের ভীষণ ভাবে আমাদেরকে আক্রান্ত করে।
6: মাস্টার ভাই, যদি ধরা পড়ে তাইলে তো শাস্তির ব্যবস্থা আছে।
5: এই জন্যই আমাদের খুব সচেতন হতে হবে। তো আমাদের আজকের আসর কিন্তু শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। প্রিয় শ্রোতা, এতক্ষণ শুনছিলেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। তত্ত্বাবধান করেছেন খালেদা পারভীন, প্রযোজনায় ছিলেন হরবিলাস রায়। তো চলো আমরা আজকের মতো উঠি, সকলকে শুভেচ্ছা, চলো।

বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূর।

0: সেনা নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। সবাইকে অনেক অনেক প্রীতিময় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের দূরবার।
1: দূরবারে আজ আপনাদের জন্য রয়েছে পাঁচ মিশালি গানের অনুষ্ঠান ঝিলমিল। প্রথমে শোনাব দেশের গান, রূপালী নদীর ফিতায় বেঁধেছ তুমি আমায়। শিল্পী আপেল মাহমুদ, গানের কথা সাজিয়েছেন ইমরান নূর, সুর করেছেন শিল্পী নিজেই।

পাঁচমিশালে গানে অনুষ্ঠান ঝিলমিলে, এবারে শোনাব আধুনিক গান সাবিনা ইয়াসমিনের কণ্ঠে। গানের গীতিকার জীবন নেসা জামাল, সুর করেছেন আজাদ রহমান।

সৈনিক ভাই বোনেরা দুর্বারে পাঁচ মিশালি গান শুনছেন ঝিলমিল অনুষ্ঠানে। এবারে ফাহিম হোসেন চৌধুরীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনবেন।

বীর সেনানী ভাই বোনেরা দুবারে আপনারা শুনছেন পাঁচমিশালি গানের অনুষ্ঠান ঝিলমিল। এবারে শোনাব ভেজা চোখ ছায়াছবির গান, শিল্পী রুনা লায়লা ও এন্ড্রু কিশোর।

বীর সেনানী ভাই বোনেরা দুর্বারে আজ আপনারা শুনছেন পাঁচ মিশালে গানের অনুষ্ঠান ঝিলমিল। এবারে শুনবেন নজরুল সঙ্গীত, শিল্পী ফেরদৌসী রহমান।

0: এই গানটির সাথে শেষ হল দুর্বারে পাঁচ মিশালি গানের অনুষ্ঠান ঝিলমিল।
1: সেনা নৌ ও বিমান বাহিনীর বীর সেনানীর ভাই বোনেরা, সময় বলছে বিদায় নিতে হবে, কথা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। যাবার আগে শেষ কথাগুলো একবার বলে যেতে চাই। আজকের দুর্বার অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলাম আমি মোহাম্মদ মহসিন মিয়া,
0: আমি ফাতেমা সুলতানা
2: এবং আমি শামী মানাসরিন।
1: দুর্বার অনুষ্ঠানটি তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
3: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

তোমরা সৎ কাজে প্রতিযোগিতার মাধ্যমে এগিয়ে যাও, সর্বদা আল্লাহকে ভয় করো এবং সত্য ও সঠিক কথা বলো। আল কোরআন, বাংলাদেশ বেতার, ঢাকা। এখন প্রচার হচ্ছে পবিত্র এশার নামাজের আজান।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
3: বাংলাদেশ বেতার, একটু পরেই শুনবেন খেলাধুলার খবর।
4: আল্লাহু আকবার।

আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলা খবর পড়ছি, এএসএম হাবিবুর রহমান। অস্ট্রেলিয়ার ডারউইনে টপ অ্যান্ড টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে আজ বাংলাদেশ হাই পারফরমেন্স দল 5 উইকেটে ভিক্টোরিয়া একাডেমিকে পরাজিত করে তাদের জয়ের ধারা অব্যাহতও রেখেছে। ভিক্টোরিয়া একাডেমি প্রথমে ব্যাট করতে নেমে 19 ওভার 1 বলে সবকটি উইকেট হারিয়ে 131 রান করে। জবাবে বাংলাদেশ হাই পারফরমেন্স 17 ওভার 2 বলে 5 উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। একই ভেন্যুতে দিনের অন্যান্য ম্যাচে নর্দার্ন টেরিটরি 12 রানে হায়দরাবাদ কিংস ম্যানসকে এবং নেপাল 39 রানে হোবার্ট হারিকেন্স একাডেমিকে পরাজিত করে। আগামীকাল বাংলাদেশ হাই পারফরমেন্স দল তাদের চতুর্থ ম্যাচে এডিলেইড স্ট্রাইকার্সের বিপক্ষে খেলবে। ডারউইনে বাংলাদেশ সময় বেলা 3:30 খেলা শুরু হবে। এছাড়া সকাল 6:30 দিনের প্রথম ম্যাচে নর্দার্ন টেরিটরি অস্ট্রেলিয়ান ক্যাপিটালের এবং বেলা 11:00 হায়দ্রাবাদ কিংসম্যাং নিউজিল্যান্ড এ দলের মোকাবেলা করবে। কলম্বোয় দ্বিতীয় শেষ টেস্টের আজ দ্বিতীয় দিনে খেলা শেষে ভারতের বিপক্ষে স্বাগতিক শ্রীলঙ্কা প্রথম ইনিংসে 2 উইকেট হারিয়ে 8 রান করেছে। এর আগে ভারত 9 উইকেটে 503 রানে তাদের প্রথম ইনিংস ঘোষণা করে। আগামীকাল বাংলাদেশ সময় সকাল 10:30 তৃতীয় দিনে খেলা শুরু হবে। সিরিজ ড্র করতে হলে এই টেস্টে শ্রীলঙ্কাকে অবশ্যই জয়ী হতে হবে। 2 ম্যাচ সিরিজে ভারত 1-0 এগিয়ে রয়েছে। সংযুক্ত আরব আমিরাতে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশ দল আগামী বুধবার ঢাকা ত্যাগ করবে। আগামী শুক্রবার থেকে এই টুর্নামেন্ট শুরু হবে। এতে 2টি গ্রুপে 8টি দেশ অংশ নেবে। দেশগুলো হচ্ছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, হংকং, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। উদ্বোধনী ম্যাচে হংকং থাইল্যান্ডের মোকাবেলা করবে। দুবাইয়ে বাংলাদেশ সময় 8:30 খেলা শুরু হবে। 31 আগস্ট বাংলাদেশ নারী দল তাদের প্রথম ইনিংসে ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে। এই ম্যাচটি বাংলাদেশ সময় 8:30 শুরু হবে। এদিকে চলতি মাসে 27 তারিখে লর্ডসে স্বাগতিক ইংল্যান্ড এবং পাকিস্তানের মধ্যে দ্বিতীয় ক্রিকেট টেস্ট শুরু হবে। বাংলাদেশ সময় বিকেল 4:00 খেলা শুরু মাঠে গড়াবে। 3 ম্যাচ সিরিজে ইংল্যান্ড 1-0 এগিয়ে রয়েছে। দুদের মধ্যে তৃতীয় শেষ টেস্ট আগামী মাসের 9 তারিখে বার্মিংহামে শুরু হবে। দেশের তৃণমূল পর্যায়ের ক্রীড়াঙ্গনে নতুন কুড়ি স্পোর্টসের দ্বিতীয় মৌসুমে রেজিস্ট্রেশন কার্যক্রম আগামী 31 আগস্ট পর্যন্ত চলবে। আগামী সেপ্টেম্বর থেকে শুরু হওয়া 12-14 বছর বয়সী কিশোর কিশোরীদের নিয়ে ইউনিয়ন পর্যায়ে ফুটবল, ক্রিকেট, সাঁতার, ব্যাডমিন্টন, দাবা ও মার্শাল আর্ট ইভেন্টে খেলা অনুষ্ঠিত হবে। দেশের 4,500-এরও বেশি ইউনিয়নে নতুন কুড়ি স্পোর্টসের দ্বিতীয় আসর খেলা অনুষ্ঠিত হবে। নরসিংদীর শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্টে 10ম শ্রেণী জেনারেল শাখা চ্যাম্পিয়ন হয়েছে। আজ অনুষ্ঠিত ফাইনালে তারা 2-1 গোলে একই বিদ্যালয়ে 10ম শ্রেণী ভোকেশনাল শাখাকে পরাজিত করে। শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি খেলা শেষে পুরস্কার বিতরণ করেন। আগামী মাসের 4-13 তারিখ পর্যন্ত চীনে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-20 জুনিয়র এশিয়া কাপ হকি ইভেন্টে অংশ নিতে বাংলাদেশ হকি দল তাদের অনুশীলন ইতিমধ্যে শুরু করেছে। বাংলাদেশ হকি ফেডারেশন ইতিমধ্যে চূড়ান্ত দলও ঘোষণা করেছে। 24 সদস্যের এই দলে দেশের সেরা প্রতিভাবান তরুণ খেলোয়াড়া স্থান পেয়েছেন। দলে 3জন গোলকিপার, 8জন ডিফেন্ডার, 6জন মিডফিল্ডার এবং 7জন ফরওয়ার্ড অন্তর্ভুক্ত হয়েছেন। আগামী মাসের 2য় সপ্তাহে আন্তঃসার্ভিসেস সাইক্লিং প্রতিযোগিতা শুরু হবে। বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, বাংলাদেশ পুলিশ, বিজিবি এবং বাংলাদেশ আনসার ভিডিপিকে নিয়ে এই প্রতিযোগিতার আয়োজনে কথা জানিয়েছে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি। আগামী মাসের 19 তারিখ থেকে 4 অক্টোবর পর্যন্ত জাপানের আইসি নাগোয়ায় অনুষ্ঠিত হবে 20তম এশিয়ান গেমস। এই গেমসে নারী ফুটবলের ড্র ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে। ড্র অনুযায়ী বাংলাদেশ নারী দল বি গ্রুপে দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া এবং মিয়ানমারের বিপক্ষে খেলবে। এছাড়া এ গ্রুপে স্বাগতিক জাপান, চাইনিজ তাইপে, ভিয়েতনাম ও থাইল্যান্ড এবং গ্রুপ সিতে চীন, ফিলিপাইন, উজবেকিস্তান, হংকং নারী দল অংশ নেবে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ 2টি দল এবং সেরা 2টি তৃতীয় স্থানাধিকারী দল কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। এশিয়ান গেমসের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এশিয়ান গেমসের ফাইনালে খেলার আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ দলের অধিনায়ক নিগাস সুলতানা জ্যোতি। আট দলের এই টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে কোয়ার্টার ফাইনালে চীনের মুখোমুখি হবে বাংলাদেশ। শেষ 8-এর ম্যাচ জিতলে সেমিফাইনালে হারমনপ্রীত কৌরের ভারতের বিপক্ষে খেলতে হবে তাদের। এদিকে গেমসকে সামনে রেখে বিকেএসপিতে অনূর্ধ্ব-20 হকি দলের আবাসিক ক্যাম্প চলছে। এতে নারী ও পুরুষ দলের খেলোয়াড়রা নিবিড় অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন। আগামী মাসে জাপানে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসে এ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ এশিয়ার অন্যতম পরাশক্তি ভারত, স্বাগতিক জাপান, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়া।
খেলাধুলার খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।

0: বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: আমাদের জনসংখ্যার উল্লেখযোগ্য অংশ হল কিশোর কিশোরী। কিশোরীরা আগামী প্রজন্মের ধারক। একজন কিশোরীর সুস্থতার উপর নির্ভর করে ভবিষ্যৎ প্রজন্মের সুস্থতা। তাই আগামী প্রজন্মকে সুস্থ ও সুরক্ষিত করতে হলে কিশোরীদের বেড়ে ওঠাকে সুস্থ ও নিরাপদ করতে হবে, তাদের জন্য বিনিয়োগের ধারা অব্যাহত রাখতে হবে। দেশের কিশোরীদের প্রয়োজনীয় স্বাস্থ্য ও প্রজনন সেবা নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব। এমনই আহ্বানে মেলে ধরছি আজকের সুখী সংসারের আয়োজন ডালিয়ে।

0: বন্ধুরা, শুরুতেই গুণীজনের কথা পর্বে সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান। এতে থাকবে ছোট পরিবার গঠন, বাল্যবিবাহের কুফল ও নারী নির্যাতন প্রতিরোধে সমাজের বিশিষ্ট জনের অভিমত। সাক্ষাৎকার গ্রহণে জান্নাতুল ফেরদৌসী লিজা।
1: প্রিয় শ্রোতা, আমন্ত্রণ গুণীজনের কথায়। গুণীজনের কথায় সবসময় আপনারা যারা আমাদের সাথে যুক্ত থাকেন, নতুন করে যারা যুক্ত হচ্ছেন, সবাই কিন্তু জানেন যে এই আয়োজনে সবসময় একজন গুণী মানুষ, আপনাদের আমাদের সকলের প্রিয় মানুষ, প্রিয় মুখ উপস্থিত থাকেন। এবং প্রিয় মানুষদের সবসময় কিন্তু জানবার একটা আগ্রহ আমাদের মধ্যে কাজ করে, এবং সেই প্রিয় মানুষরা যদি কিছু প্রিয় কথা বলেন, যেই কথাগুলো আমাদের যাপিত জীবনে খুব দরকার, সেই কথাগুলো কিন্তু আমরা খুব করে সেগুলোকে লুফে নেই এবং আমাদের জীবন বোধের মধ্যে সেই কথাগুলোকে আমরা সবসময় মেনে বুঝে চলতে চাই। আবার পাশাপাশি থাকে ব্যক্তিগত ভাবে সেই মানুষটাকে জানার কিছু আগ্রহ আমাদের থাকে, আসলে তিনি কিভাবে আসলেন, কিভাবে কি করলেন, তার শৈশব কৈশোর, বেড়ে ওঠার স্বপ্ন, এই বিষয়গুলো আমরা জানব। আর সেই ধারাবাহিকতায় আজ একজন নন্দিত মানুষ, গুণী মানুষ, আমাদের সকলের প্রিয় একজন মানুষ আছেন স্টুডিওতে এই মুহূর্তে আমাদের পাশে। এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন অভিনেত্রী মৌসুমী হামিদ, স্বাগত আপনাকে।
2: থ্যাংক ইউ লিজা আপু আমাকে এখানে ইনভাইট করার জন্য।
1: খুব ভালো লাগছে, যেটা বলছিলাম যে প্রিয় মানুষকে দেখলে তো সবসময় ভালো লাগে এবং প্রিয় সময় কিন্তু খুব দ্রুত চলে যায়। তো সেই জন্য একদম দ্রুত চলে যেতে চাই আসলে আপনার শৈশবের জায়গাটায়, সেই সাতক্ষীরার জায়গাটায়। জানি যে একটা ডানপিট এবং দুরন্ত শৈশব ছিল আপনার এবং খুব রক্ষণশীল পরিবারও ছিল পাশাপাশি, তো সেই সময়টা একটু ঘুরে আসতে চাই।
2: মানে আমার মনে হয় যে পরিবারটা রক্ষণশীল ছিল বলেই হয়তো আমি এত দুরন্ত বা এত ডানপিটে ছিলাম। কারণ আমার বড় হওয়াটা খুবই ইন্টারেস্টিং। আপনি যেরকম বললেন যে আমি হচ্ছি, আমার বাবা যেহেতু আর্মিতে জব করতেন, আমরা ঢাকাতেও আর্মি কোয়ার্টারে থাকতাম, আবার দেখা যেত যে গ্রামেও আমরা থাকতাম। সো আমার শৈশবটা না দুরকম হয়েছে। কখনো কখনো দেখা গেছে যে শৈশবের কিছু সময় আমি শহরে কাটাচ্ছি, কিছু সময় কাটাচ্ছি গ্রামে। তো দেখা যায় যে শহরের চেয়ে আসলে গ্রামে আমি বেশি এনজয় করছি আর কি, কারণ গ্রামে ওই যে দুরন্তপনা করার স্পেস অনেক, জায়গা অনেক, এবং মানে গ্রামের বিশালতায় ছুটে বেড়ানোটা আর শহরের ছোট ঘিরে রাখা মাঠের মধ্যে ছুটে বেড়ানোটা তো একটু ডিফারেন্ট। সো বাড়িতে যখন থাকতাম তখন পাখনা গজাইতো আর কি, আর ঢাকায় যখন থাকতাম তখন আসলে মানে গ্রামের পরিবেশটাই বেশি এনজয় করতাম।
1: আচ্ছা, এবং সেখান থেকে আপনি তো খুলনায় পড়াশোনা করেছেন।
2: জি জি।
1: পড়াশোনা করে ঢাকায় কি শুধু অভিনয় করবেন এজন্যই কি ঢাকায় পাড়ি জমানো ছিল?
2: পরবর্তীতে যখন 2010 এ আমি লাক্স চ্যানেলে সুপারস্টার, যেই বিউটি পেজেন্টটা বাংলাদেশে হয়, আমি সেখানে পার্টিসিপেট করি এবং ফার্স্ট রানার আপ হই।
1: এবং মানে এই যে
2: তারপর থেকে আসলে কন্টিনিউয়াসলি ঢাকায় থাকা কাজের জন্য, অভিনয় করার জন্য, যেহেতু রেগুলার অভিনয়ের জন্য বা বিভিন্ন রকম কাজের জন্য কল আসছিল, তো সাতক্ষীরা থেকে এসে এসে কাজ করাটা আসলে ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল।
1: আর এখানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবার জন্য মানে কার অনুপ্রেরণা বা এরকম কিছু ছিল?
2: এটাও এক আমার দুরন্তপনার একটা পার্ট বলতে পারেন, কারণ আমি খুব কপি করতাম। আমি যখন খুলনাতে থাকতাম তখন ওই যে সারাক্ষণ দুষ্টুমি, গান, নাচ, আড্ডা, ফান, খেলাধুলা, এগুলোর ভিতরেই থাকতাম। তো যখন এই রেজিস্ট্রেশন শুরু হলো তখন আমার সিনিয়ররাই আমাকে বলল যে তুমি কেন রেজিস্ট্রেশন করছো না। তো ওরাই আমার ফোন টোন নিয়ে যে টেক্সট পাঠাতে হয়, কি কি ডিটেল পাঠাতে হয় পাঠিয়ে দিল। তারপরে তো অডিশন দিলাম, হয়ে গেল, যা হলো হলো। তারপরে তো সবই ক্যামেরার সামনে হলো, তারপরে আর কোনো কিছু ক্যামেরা পিছনে হয়নি, সব ক্যামেরার সামনে হয়েছে আর কি।
1: আর এই যে অভিনয় করছেন, প্রথম দিকে তো আপনি ক্যাটওয়াকও করেছেন, র‍্যাম্পেও হেঁটেছেন।
2: হ্যাঁ, যেহেতু আমি আমার হাইটটা অনেক ভালো ছিল, আজরাপু টুম্পাপু সঙ্গে আমি অনেক কাজ করেছি র‍্যাম্পে। পরে আস্তে আস্তে আসলে অভিনয় করতে গেলে অন্য কোনো দিকে মনোযোগ একটু কম দেওয়া যায় আর কি। মানে যদি আপনি একদম ধ্যান জ্ঞান প্যাশন দিয়ে অভিনয়টা করতে চান, তাহলে আপনি আসলে অনেক কিছু একসাথে করা আপনার জন্য, মানে আমার জন্য ওই সময় ডিফিকাল্ট ছিল আর কি। অন্য সবার ক্ষেত্রে হয়তো ইটস ভেরি ইজি, বাট আমার জন্য ওই সময় খুবই ডিফিকাল্ট ছিল। এই কারণে আস্তে আস্তে অন্য কাজগুলো একটু কমিয়ে দিয়ে আমাকে শুধু অভিনয়ে থাকতে হয়েছে আর কি, যেহেতু অভিনয়টা আমার কাছে খুব মানে আমার কাছে ভালো লেগেছে বা আমি ওখানে আমার প্যাশন খুঁজে পেয়েছি।
1: এবং 10 থেকে তো শুরু, 2010 থেকে
2: 11
1: তো 11 থেকে 23, এত বছরে মানে আপনি নাটকে ধারাবাহিকে কাজ করেছেন,
2: হ্যাঁ 13 বছর
1: এবং চলচ্চিত্রে কাজ করেছেন, অনেক ভালো ভালো কাজ করেছেন, মানে সেই সৌভাগ্য আপনার হয়েছে। তো এখান থেকে যদি মানে একটা চৌম্বক একটা অভিজ্ঞতা নিতে চাই, যেই অভিজ্ঞতাটা আপনার হয়তো খুব মন ভালো হতে পারে, খুব খারাপ হতে পারে, বা থাকে না অনেক চাওয়ার কোন চরিত্র যেটা আপনি পেয়েছেন?
2: হ্যাঁ, আমি আসলে যে কটা কাজ করছি, আমার কোনো কাজ নেই আসলে আমার মানে রিগ্রেট নাই। মানে যদি আমি রিগ্রেট করি তাহলে মানে শিল্পীরা খুব সেন্সিটিভ হয়, তো ওই ওই সেন্সিটিভিটির জায়গা থেকে আমি যদি আমার কৃত কাজ নিয়ে আসলে আফসোস করি তাহলে ওটা আমার জন্য ক্ষতিকারক, আমার শিল্পী সত্তার জন্য ক্ষতিকারক। আমি যা কাজ করেছি আমার এই অল্প সময়ই আমি বলবো, আবার অনেক সময়ও বলা যায়, আমার ঝুলিতে অনেক সুন্দর সুন্দর কাজ আছে, সুন্দর সুন্দর সিনেমা আছে, আমি খুব সুন্দর সুন্দর নাটক করেছি, অনেক গুণী গুণী পরিচালকের নাটক করেছি। আমার প্রথম অভিনয়ের কাজ শুরু হয়েছিল খালিদ মাহমুদ মিঠুর হাত ধরে, ওনার মতো এমন বিজ্ঞ একজন মানুষ, ওনার লেখা এবং ওনার পরিচালনায় প্রথম কাজ করা, এটা আসলে আমি মানে আমি আমার জন্য এটাকে মানে ব্লেসিং হিসেবে আমি কাউন্ট করি, ওনার মাধ্যমে আমার অভিনয়ের হাতে খড়ি। তারপরে আর অনেক ভালো ভালো গুণী গুণী নির্মাতার সঙ্গে আমি কাজ করেছি এবং আমার ঝুলিতে আলহামদুলিল্লাহ অনেক মানে ওই যে সেলফ স্যাটিসফ্যাকশন যে কাজগুলা মানে মানে যত কাজ করি না কেন প্রত্যেকটা কাজ কাজ করার পর কিন্তু আপনি এন্টায়ারলি স্যাটিসফাইড হবেন না, কারণ অনেক কোনো না কোনো কিছু কিন্তু একটু কম আর বেশি হয়ে যায়, যে কারণে এন্টায়ারলি স্যাটিসফ্যাকশনটা আসে কিন্তু খুব কম কাজে। তো আমার ঝুলিতে এরকম অনেক কাজ আছে যে আমি ইন্টায়ারলি স্যাটিসফাই মানে স্যাটিসফ্যাকশন আছে আমার এই কাজগুলো করে, তো আলহামদুলিল্লাহ।
1: আর কলকাতায় তো কাজ করেছে?
2: হ্যাঁ, কলকাতায় কাজ করেছে সবার আগে, কেমন মানে তখন আসলে কলকাতায় ওভাবে কাজ করা বা আমাদের দেশের একজন শিল্পী কলকাতায় যে কাজ করছেন বা কলকাতার একজন শিল্পী বাংলাদেশে এসে কাজ করছেন, এটা তো বহু বছর ধরে আমরা দেখে এসেছি। ঋতুপর্ণা দি অনেক আগে থেকেই আমাদের দেশে এসে কাজ করে, আমাদের ফেরদৌস ভাই যে কলকাতায় কাজ করেছেন, কিন্তু আমাদের ওই টাইমটাতে আসলে যদি আমি বলি যে ওই যে প্রথম আর প্রথম কাজ করা এবং সিরিয়ালে লিড কাস্টিং এ কাজ করা ওখানের কোন একটা সিরিয়ালে, সো ওটা প্রথম
1: মানে সবকিছুর শুরুটা তো আসলে
2: শুরুটা হয়েছে আর কি।
1: এবং সেখানকার অভিজ্ঞতাটা মানে এখানে কাজ করে দুই জায়গাটা আপনার কেমন মনে হয়েছে?
2: মনে হয়েছে যে ওনারা মানে আমরা আসলে বাই প্রফেশন এই কাজটা করলেও আমাদের স্বীকৃতি কম, মানে আমাদের ইন্ডাস্ট্রিতে যারা কাজ করি আমরা অভিনয় করি যে কি করে আপনার মেয়ে, মেয়ে অভিনয় করে, আচ্ছা ওটা অভিনয় করে তো আর কি করে, আর কি অভিনয় করে
1: আর কি করে
2: আর কি করে, মানে অভিনয়টা
1: যে পেশা হতে পারে
2: না, মেইন অকুপেশন এটা অনেকেই আসলে, এটা শুধুমাত্র অভিনয় অভিনেতা অভিনেত্রীর ক্ষেত্রে না, যে কোনো মানুষের ক্ষেত্রেই আমার কাছে মনে হয় ছেলে কি করে, ডিরেক্টর, কি ডিরেক্টর, নাটক বানায়, ও আচ্ছা হ্যাঁ ঠিক আছে নাটক বানায়, আর কি করে, এরকম বহু মানুষের কাছে আমি বহু কলিগদের কাছেও এটা শুনেছি। সো ওই বাই প্রফেশনাল ওই জায়গা থেকে আসলে আমাদের মানে স্বীকৃতির জায়গাটা আমার কাছে মনে হয়েছে যে অফিসিয়াল স্বীকৃতির জায়গাটা কম, কিন্তু ওখানে আবার এটা খুব স্ট্রং।
1: যারা আমাদের দর্শক, যারা শ্রোতা, যারা আমাদের দেখছেন শুনছেন, অনেক অভিভাবক আছেন, অনেক ঘরে কন্যা সন্তান আছেন, যদিও ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট, তো সেই ক্ষেত্রে কন্যা সন্তানরা যদি, আপনি যেটা বলছিলেন একদম গ্রাম থেকে সেই ডানপিটে জীবন এবং এই যান্ত্রিক জীবন সবকিছুর মধ্যে কিন্তু মিলেমিশে একাকার হয়ে গেছেন এবং নিজের একটা তীব্র ইচ্ছা ছিল, তো অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের হয় যে এখনো প্রান্তিক অনেক এগিয়ে গিয়েছে, অনেক নারীর উন্নয়ন হয়েছে, তারপরও অনেক ক্ষেত্রে কিন্তু হয় যে এখনো বাল্য বিবাহ বা প্রাপ্তবয়স্ক হবার আগে বিয়ে দিয়ে দেওয়া অনেক নাপড়েন কিন্তু এখনো আছে। তো সেক্ষেত্রে আপনি যদি অভিভাবকদের বা এরকম যদি আমাদের কেউ শোনেন যে জীবনে একটু সামনে এগিয়ে যেতে চায়, মানে বাল্য বিবাহ দিয়ে জীবনটা শেষ করে দেয়া না, মানে বাল্য বিবাহকে না, হ্যাঁ এই জিনিসটা নিয়ে যদি কিছু বলেন হয়তো আমাদের যারা অভিভাবক আছেন, শ্রোতা দর্শক আছেন, তাদের অনেক কাজে লাগবে বা প্রিয় মানুষ বললে সেটাকে খুব ভালোভাবে নিবেন।
2: না, আমি আসলে প্রত্যেকটা মেয়ের অভিভাবকদেরকে বলতে চাই, সেটা একদম মানে শহর থেকে শুরু করে প্রান্তিক পর্যায়ে, আমি বলতে চাই যে পুশ দরকার ছোটবেলা থেকেই মেয়েদের, ওইটা ওই বিয়ে দিয়ে মেয়ের ফিউচার সেটেল করার চেয়ে মানে ওই মেয়েটাকে যদি ওর মতো করে ওর যেটা যেটা প্রয়োজনীয় ওই জিনিসগুলো ওকে প্রোভাইড করে ওকে ছেড়ে দেওয়া যায়, ওইভাবে ওকে সেটেল করে দেওয়া যায়, আমার কাছে মনে হয় বাবা মার এটা সবচেয়ে বড় দায়িত্ব। একটা মেয়ে যখন ছোট থেকে আসলে বড় হয়, আস্তে আস্তে বয়সন্ধিকাল পার করে, তারপরেই বাবা মা আসলে বিয়ে দেওয়ার জন্য এক ধরনের চিন্তা ভাবনা করেন, কিন্তু এখনকার এই এই জেনারেশনে কোন মেয়ে আসলে ঘরে বসে থাকার আর কথা না, বা ঘরে বসিয়ে রেখে একটা মেয়ের সাথে বিয়ে দিয়ে দিলেই ওইটা আসলে সেটেলমেন্ট, এটা আমার মনে হয় না এই এখন আসলে কেউ বিলিভ করে। এবং আমার কথা হচ্ছে আমরা প্রথমে সবাই মানুষ, আমাদের প্রত্যেকের চার হাত পা আছে, সো উই ক্যান ওয়ার্ক। এখন আপনি যদি অভিভাবকদের দায়িত্ব হচ্ছে ছোটবেলা থেকে বাচ্চাকে আসলে এই মানসিকভাবে প্রস্তুত করার যে এই পৃথিবীটা খুবই হার্শ অ্যান্ড প্রতি পদে পদে তোমাকে যুদ্ধ করতে হবে, এবং আমি জানি প্রত্যেকটা অভিভাবক মানে প্রত্যেকটা মা এই এই যুদ্ধটা লাইফে করে এসেছেন, তো সেম যুদ্ধটা যদি আপনি আপনার বাচ্চাকে করার জন্য ঠেলে দেন তাহলে আসলে ওর ওই গ্রোথটা কতখানি হবে আমি জানি না। তো ওই সেম স্ট্রাগলে যদি না ছেড়ে দিয়ে আপনি যদি তাকে আরো একটু গ্রেট ফাইটিং এর ভিতরে বা গ্রেট ওয়ারে ছেড়ে দেন এবং ওই ওয়ার যদি আপনার সন্তান উইন করতে পারে দিন শেষে তো আপনি প্রাউড মাদার হবেন। সো আমার রিকোয়েস্ট হচ্ছে যে সেম স্ট্রাগলের মধ্যে নিজের মেয়েকে ছেড়ে না দিয়ে নিজের বাচ্চাকে আসলে স্পেস দেওয়া উচিত, মোস্টলি মেয়েদেরকে স্পেস দেওয়া উচিত। এবং আমি দেখেছি আমি নিজেও এরকম বৈষম্যের শিকার হয়েছি ছোটবেলায় যে ভাইদেরকে বেশি আদর করা হয়, বোনদেরকে একটু কম আদর করা হয়, মাছের মাথাটা ভাইদেরকে দিয়ে দেওয়া হয়, বোনদেরকে কম দেওয়া হয়। এই ব্যাপারগুলা আসলে ছোটবেলা থেকেই আমরা আসলে পরিবার থেকেই যদি বুঝাই দিই যে তুমি কম পাবা অন্যরা বেশি পাবে, তখন আসলে ওই বেশিটা অ্যাচিভ করার যে ইচ্ছাটা বা যে মানসিক শক্তিটা ওইটা কিন্তু ছোটবেলা থেকেই আমরা বাচ্চাদের ভাঙতে থাকি জেনে না জেনে। ইন্সপায়ার এভরিওয়ান সেম আমি এটা বলতে চাই আর কি। আর সবারই আসলে নিজস্ব মানে বিচক্ষণতা আছে, সেই জায়গা থেকে আমি আসলে কাউকে ছোট করে কিছু বলতে চাই না। আপনি যেটা বললেন যে বাল্য বিবাহ, আমার কাছে মনে হয় যে অ্যাটলিস্ট নিজের পায়ে দাঁড়ানো, যে নিজের এক্সপেন্স আমার কাছে
1: স্বাবলম্বী করে
2: একটা মেয়ের নিজের এক্সপেন্স প্রথমে উচিত, আগে নিজের এক্সপেন্স নিজে বিয়ার করতে পারি এইটা এনশিওর করা, তাহলে আসলে আমার কাছে মনে হয় যে এনি ওম্যান ক্যান অ্যাচিভ এনিথিং যদি এইটুকু সে মানে এনশিওর করতে পারে, মানে ওইটা না আপনাকে কনফিডেন্ট তৈরি করে দেয়। কারণ আমি কেন বলছি এই কথা, কারণ আমি ইন্টারমিডিয়েট থেকে বাসার বাইরে হোস্টেলে থেকে পড়াশোনা করেছি এবং ইন্টারমিডিয়েট পর থেকে আমার নিজের পড়াশোনা খরচ আমি নিজে চালিয়েছি, আমি টিউশনই করেছি, আমি অনেক হ্যান্ডিক্রাফ্টের কাজ করেছি, আমি পার্ট টাইম জব করেছি, আমি যখন খুলনা থাকতাম আমি পার্ট টাইম জব করতাম, আমার পড়াশোনা খরচ কিন্তু আমার ফ্যামিলিকে বেয়ার করতে হয়নি তখন, তো আমি এটা করতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, এখন আমি 3,000 টাকা বেতনে পার্ট টাইম জব করেছি, তাও একটা কনসালটেন্সিং ফার্মে আমি রিসেপশনিস্ট ছিলাম প্রায় 1 বছর, এবং আমি জব করতে পারছি দেখে ওই সময় আমি আমার মতো করে আমার ইচ্ছা মতো চলতে পারছি, কিন্তু আই নেভার ক্রস দ্য লিমিট। এটাও বুঝতে হবে যে তুমি নিজেরটা নিজে করছো তার মানে তুমি যা ইচ্ছা তাই করবা বা তুমি আসলে তোমার লিমিট ভুলে যাবা, সেটাও না। আই নেভার ক্রস দ্য লিমিট, বাট মানে আমি ছিলাম, আমি করতে পেরেছি, আমার যেটা ইচ্ছা হয়েছে আমি করতে পেরেছি। আমি খুলনা আড়ং এ সেলস অ্যাসোসিয়েটের জব পর্যন্ত করছি ঈদের সময়, পার্ট টাইম জব। সো এবং আমি মানে আই এম প্রাউড অফ ইট। কেউ যদি বলে যে মৌসুমি তুমি খুলনায় আমি জবটা করেছি, আমার পড়াশোনা খরচ চালিয়েছি, আমি আমার ফ্যামিলির জন্য সুন্দর সুন্দর গিফট প্রোভাইড করতে পেরেছি, বাবার জন্য পেরেছি, মার জন্য পেরেছি, ভাইয়ের জন্য পেরেছি, আই এম প্রাউড অফ ইট। মানে ওই প্রাউড ফিলিং এর সাথে আসলে কোনো কিছুরই তুলনা হয় না। এক্স্যাক্টলি তাই। সো এটা আমি ছোটবেলা থেকেই করেছি, এমন না যে আমাকে কেউ পুশ করেছে বা এমন না আমি ওরকম রিবেলিয়াস ছিলাম আমাকে বাসা থেকে বের করে দিছে যে যা তুই তোর তোকে দেখতে পারবো না আমরা তোর এরকম বাদরামির জন্য। নো, ইটস নট লাইক দ্যাট।
1: আর নিশ্চয়ই আমাদের যারা দর্শক শ্রোতা আছেন, আপনার এই জীবনের যে অভিজ্ঞতা, জীবন থেকে নেওয়া যে অভিজ্ঞতা, এগুলো শুনে নিশ্চয়ই তাদেরও মধ্যেও যে আগ্রহ উদ্দীপনা কাজ করবে। আর খুব ভালো লাগলো যেটা বলছিলাম যে প্রিয় সময় খুব দ্রুত চলে যায়, আসলেই চলে গেল মনে হলো শুরুর আগে শেষ। অনেক অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য।
2: আপনাদেরকেও ধন্যবাদ, বাংলাদেশ বেতারকে ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। বাংলাদেশ বেতারের সকল শ্রোতাদেরকে জানাই পক্ষ থেকে শুভেচ্ছা।
1: প্রিয় দর্শক, প্রিয় শ্রোতা, সময় ঘুরে জানান দিচ্ছে নিতে হবে বিদায়। তবে তার আগে বলতে চাই, আজকের প্রিয় অতিথির সাথে গলা মিলিয়ে তার কথাগুলো রেশ ধরেই আমাদের পরিবারে আমাদের যে সন্তান আছে, আমাদের যে কন্যা সন্তান আছে, তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে, তাদেরকে আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে হবে এবং তারা যেন স্বাবলম্বিতা অর্জন করতে পারে সেই নিশ্চয়তা প্রতিটি পরিবার থেকে আমাদের দিতে হবে। কারণ মনে রাখতে হবে অর্থনৈতিক মুক্তির উপরে কিন্তু আসলে মুক্তি নেই। তাই আপনাদের যে সন্তান আছে, কন্যা সন্তান আছে বিশেষ করে, তাদেরকে বাল্য বিবাহ নয়, তাদের জীবনটা শুরুর আগে শেষ করে দেয়া নয়, তাদের জীবনটাকে যেন তারা উদযাপন করতে পারে সেই প্রয়াস রেখে আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা সবার জন্য।
0: গুণীজনের কথা পর্বে সাক্ষাৎকারমূলক অনুষ্ঠানটি শুনলেন। প্রিয় শ্রোতা, এবারে শোনাব জনসংখ্যা বিষয়ক গান। শিল্পী মিজান মাহমুদ রাজীব, কথা লিখেছেন পুলক রঞ্জন, সুর করেছেন মোহাম্মদ সাদেক আলী।

0: জনসংখ্যা বিষয়ক গানটি শুনলেন। বন্ধুরা, বাড়ির আশপাশ সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সহ এডিস মশা জন্মানোর স্থানে জমে থাকা পানি অপসারণ সহ সকলের সচেতন ভূমিকা পালন করতে হবে। আমরা যদি সবাই মিলে সচেতন থাকি তাহলে সকলে মিলে আমরা সুরক্ষিত থাকতে পারব। প্রিয় বন্ধু, বাংলাদেশ যেন থাকে আমাদের হৃদয়ে পরম মমতায়, একান্ত ভালোবাসায়। এমনই আহ্বানে আবারও অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি ম্যাগাজিন অনুষ্ঠান সুখী সংসার। অনুষ্ঠান গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম আমি হাসিনা পারভিন, সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
1: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি।

0: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1448 হিজরি উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন 25 আগস্ট 2026 খ্রিস্টাব্দ থেকে 8 সেপ্টেম্বর পর্যন্ত পক্ষকালব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে। আগামীকাল 25 আগস্ট মঙ্গলবার সন্ধ্যে 7টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদ ঢাকায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে পক্ষকালব্যাপী অনুষ্ঠানমালার শুভ উদ্বোধন করবেন। অনুষ্ঠানের কার্যক্রম একযোগে শুনতে পাবেন বাংলাদেশ বেতার ঢাকা ক 693 কিলোহার্স, FM 90 মেগাহার্স, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতার সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ, সংশ্লিষ্ট কেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতার ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন।
1: বাংলাদেশ বেতার একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার, খবর পড়ছি সৈয়দা হামিদা শেলি। শুরুতেই শিরোনাম, মেয়েদের জন্য সার্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের। ফেনীর আলোচিত নুসরাত জাহান হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন দিয়েছে হাইকোর্ট। বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক, দ্বিপক্ষীয় বাণিজ্য জোরদারে সীমান্ত হাট পুনরায় চালু ও স্থলবন্দর কার্যকর করার বিষয়ে আলোচনা। 2030 সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর। আগামী বছরের এসএসসি পরীক্ষা শুরু হবে 14 মার্চ। 16 বছরের কম বয়সী শিশু কিশোরদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার বন্ধে নিউজিল্যান্ডে আইন প্রণয়ন। মার্কিন অর্থনৈতিক অবরোধের হুমকির জবাবে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে জরিমানা ও আটকের পাল্টা হুমকি ইরানের। এবং অস্ট্রেলিয়ার ডারউইনে টপ অ্যান্ড টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের একাদশ ম্যাচে ভিক্টোরিয়া সিএ কে 5 উইকেটে হারাল বাংলাদেশ হাই পারফরমেন্স দল। শুনছিলেন শিরোনাম,
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণী থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের জন্য সার্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাই করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। তিনি আজ সচিবালয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের উদ্যোগে অনুষ্ঠিত বৈঠকে এই নির্দেশ দেন। বৈঠকে মেয়েদের জন্য সার্বজনীন উপবৃত্তি পুনর্বহাল করা হলে সম্ভাব্য ব্যয়, উপকারভোগীর সংখ্যা, বাস্তবায়ন পদ্ধতি এবং এর প্রত্যাশিত সামাজিক ও শিক্ষাগত প্রভাব বিশ্লেষণ করে একটি সুস্পষ্ট প্রস্তাব প্রণয়নের উপর গুরুত্ব আরোপ করা হয়। একই সঙ্গে ছেলেদের শিক্ষায় উৎসাহিত করতে মেধা ও যোগ্যতার ভিত্তিতে উপবৃত্তি দেওয়ার বিষয়েও বৈঠকে আলোচনা হয়। আলোচনায় মেয়েদের বিদ্যালয়ে উপস্থিতি ও শিক্ষাজীবন অব্যাহত রাখা এবং বাল্যবিবাহ নিরুৎসাহিত করার ক্ষেত্রে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমলে মেয়েদের জন্য চালু হওয়া সার্বজনীন উপবৃত্তির ইতিবাচক প্রভাবের বিষয়টি উঠে আসে। বৈঠকে বিদ্যালয় পর্যায়ে মিড ডে মিল কার্যক্রমের ব্যবস্থাপনা, খাবারের পুষ্টিমান এবং শিশুদের জন্য নিরাপদ খাদ্য প্রস্তুত ও সরবরাহ নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়েও বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সরবরাহ করা খাবার যাতে পুষ্টিকর, নিরাপদ ও মানসম্মত হয় এবং কোনোভাবেই খাদ্যের মানের সঙ্গে আপোষ না করা হয় সেই বিষয়ে গুরুত্ব আরোপ করেন। মিড ডে মিল কার্যক্রম বাস্তবায়নে ব্যয়, ব্যবস্থাপনার দক্ষতা, স্থানীয় পর্যায়ে অংশগ্রহণ এবং খাবারের মান নিয়ন্ত্রণের বিষয় বিবেচনায় রেখে দুটি বিকল্প পদ্ধতি নিয়েও বৈঠকে আলোচনা হয়। উভয় পদ্ধতির কার্যকারিতা, বাস্তবায়ন যোগ্যতা ও সম্ভাব্য ফলাফল যাচাই করতে পৃথক দুটি জেলায় প্রতিটি পদ্ধতির পাইলট প্রকল্প চালুরও নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বৈঠকে অন্যান্যের মধ্যে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ.ন.ম. এহসানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর মুখপাত্র মাহাদি আমিন উপস্থিত ছিলেন। ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় 2 আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। একই সঙ্গে 4 আসামির সাজা কমিয়ে যাবজ্জীবন ও অন্য 10 আসামিকে মৃত্যুদণ্ড থেকে খালাস দেওয়া হয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে এই মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষে আজ বিচারপতি ভীষ্ম দেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশিদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্টে বেঞ্চ এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ড বহাল রাখা আসামিরা হলেন সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার

0: হুমকির অভিযোগ তুলে পরিবারের নিরাপত্তার দাবি করেছেন তিনি। শিরিন আক্তার বলেন, নুসরাত হত্যাকাণ্ডের পর অনেকেই ঘটনাটিকে আত্মহত্যা বলে প্রচার করেছিল, কিন্তু এই রায়ের মধ্য দিয়ে এটি হত্যাকাণ্ড হিসেবে আবারও প্রমাণিত হলো।
1: নুসরাতের
0: বাড়িতে পুলিশি নিরাপত্তা অব্যাহত থাকবে বলে বাংলাদেশ বেতারকে জানালেন সোনাগাজী মডেল থানার উপপরিদর্শক পলাশ চন্দ্র রায়।
2: নুসরাতের বাড়িতে নিরাপত্তার জন্য তাদের পরিবারের নিরাপত্তার স্বার্থে আমরা সোনাগাজী মডেল থানা পুলিশ ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো।
0: এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে বলছে এলাকাবাসী।
3: আমাদের যে প্রত্যাশা ছিল ওই প্রত্যাশা অনুযায়ী আমরা আজকে রায় পেয়েছি।
4: তবে এর মাধ্যমে এখানে আইন বিভাগের যেই বিচার বিভাগের যেই ন্যায় বিচার সেটি প্রতিষ্ঠিত হলো বলে আমি মনে করি।
0: উচ্চ আদালতের এই রায়ে সন্তুষ্ট স্বজনরা এখন অপেক্ষা করছেন দ্রুত রায় কার্যকরের। আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ বেতার, ফেনী।
5: বাংলাদেশে পানি সরবরাহ ব্যবস্থা উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে একসঙ্গে কাজ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে ঢাকা ও ওয়াশিংটন। স্থানীয় সরকার পণ্য উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান এবং বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন টি ক্রিস্টেনসেনের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এই আগ্রহ প্রকাশ করা হয়। স্থানীয় সরকার পণ্য উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে মন্ত্রী পানি ও বর্জ্য ব্যবস্থা স্থাপনা, নবায়নযোগ্য জ্বালানি এবং কৃষি কোল্ড স্টোরেজ সহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা ও প্রযুক্তিগত জ্ঞান কাজে লাগানোর ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। রাষ্ট্রদূত ব্রেন টি ক্রিস্টেনসেন এই সকল খাতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত রাখার আগ্রহ ব্যক্ত করেন। বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও গতিশীল করতে বন্ধ থাকা সীমান্ত হাট পুনরায় চালু, স্থলবন্দরগুলোকে পূর্ণ সক্ষমতায় কার্যকর করা এবং স্থলপথে সুতা আমদানির উপর বিদ্যমান নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে আলোচনা হয়েছে। আজ সচিবালয়ে শিল্প বাণিজ্য এবং বস্ত্র পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ ও ব্যবসায়িক প্রতিবন্ধকতা দূর করার বিভিন্ন বিষয় উঠে আসে। বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী বলেন, দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সহযোগিতা বাড়াতে একটি যৌথ টাস্কফোর্স গঠন এবং ডিজিটাল অবকাঠামো উন্নয়নের বিষয়েও বৈঠকে প্রস্তাব করা হয়।
6: ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার তৈরির জন্য দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে একটা টাস্কফোর্স করা, তো এই সমস্ত প্রক্রিয়ার মধ্যে দিয়ে বাণিজ্যিক সম্পর্কের মধ্যে গতি আনা, ক্রমাগত এগিয়ে নিয়ে যাওয়া, নতুন বিনিয়োগের সুযোগ এবং ক্ষেত্র খোঁজা, এটি একটি বহমান প্রক্রিয়া, এটি চলতে থাকবে।
5: বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, দুই দেশের মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ে কিছু মত পার্থক্য থাকলেও বিশেষ করে তরুণ প্রজন্মের ভবিষ্যতের জন্য দুই দেশকে একসঙ্গে কাজ করতে হবে। বাংলাদেশ ও ভারত দুটি স্বাধীন ও সার্বভৌম দেশ উল্লেখ করে তিনি বলেন, এই সমতার ভিত্তিতেই দুই দেশকে কাজ করে যেতে হবে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম 2030 সালের মধ্যে দেশে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করেছেন। তিনি আজ রাজধানী তেজগাঁওয়ে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে সড়ক দুর্ঘটনা পরবর্তী উদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য অ্যাম্বুলেন্স প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এই অঙ্গীকার করেন। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষা আগামী বছর 14 মার্চ থেকে শুরু হবে। শিক্ষা মন্ত্রণালয়ে জারি করা এক আদেশের প্রেক্ষিতে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি আজ পরীক্ষার এই সময়সূচি প্রকাশ করে। সময়সূচি অনুযায়ী তত্ত্বীয় পরীক্ষা 15 এপ্রিল শেষ হবে এবং সকল বিষয়ের ব্যবহারিক পরীক্ষা 22 এপ্রিলের মধ্যে সম্পন্ন হবে। একাদশ শ্রেণীতে অনলাইনে ভর্তির আবেদন কার্যক্রম শুরু হবে আগামী 2 সেপ্টেম্বর এবং সারাদেশে একযোগে শ্রেণী কার্যক্রম শুরু হবে 23 সেপ্টেম্বর থেকে। আজ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এই সংক্রান্ত নীতিমালা প্রকাশ করেছে। নীতিমালা অনুযায়ী কোনো ধরনের ভর্তি পরীক্ষা ছাড়াই কেবল এসএসসির ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। দেশের বিনিয়োগ ব্যবস্থাপনায় এসেছে নতুন কাঠামো, যাত্রা শুরু করেছে ইনভেস্ট বাংলাদেশ। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ

0: বেজা এবং সরকারি বেসরকারি অংশীদারিত্ব কর্তৃপক্ষ পিপিপিএ কে একীভূত করে গঠিত এই সংস্থার মাধ্যমে বিনিয়োগকারীদের জন্য সরকারের সেবা আরও কার্যকর হবে এবং অর্থনীতিতে গতি আসবে বলে ধারণা করা হচ্ছে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: ইনভেস্ট বাংলাদেশ আইন 2026-এর গেজেট প্রকাশের পর বিডা, বেজা ও পিপিপিএ কে একীভূত করে গঠিত দেশের শীর্ষ বিনিয়োগ সেবা প্রতিষ্ঠান ইনভেস্ট বাংলাদেশ রোববার প্রথম কর্মদিবসেই আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন নতুন এই সংস্থাকে দেশের শীর্ষ বিনিয়োগ উন্নয়ন প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে বলে বাংলাদেশ বেতারকে জানান সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা ও ফোকাল পারসন মোহাম্মদ আবু হানিফ।
2: বাংলাদেশ আইন 2026-এর আওতায় গ্যাজেট প্রকাশের পর রবিবার প্রথম কর্মদিবসেই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ইনভেস্ট বাংলাদেশ। বিডা, বেজা ও পিপিপিএ কে একীভূত করে গঠিত এই নতুন সংস্থা এখন দেশের শীর্ষ বিনিয়োগ উন্নয়ন প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে বিনিয়োগকারীকে কেন্দ্রে রেখে সেবা আরও সহজ, দ্রুত ও সমন্বিত করা। বিনিয়োগ সহায়তা, নীতি সমন্বয়, অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন এবং সরকারি বেসরকারি অংশীদারিত্বের সক্ষমতা এখন একটি প্রতিষ্ঠানের আওতায় এসেছে।
1: শুধু সেবা দেওয়ার প্রক্রিয়া সহজ করাই নয়, বিনিয়োগ ও ব্যবসা সংক্রান্ত কার্যক্রমকে প্রযুক্তি নির্ভর করার উদ্যোগও রয়েছে নতুন প্রতিষ্ঠানের।
2: একই সঙ্গে বাংলা বীজের মাধ্যমে বিনিয়োগ ও ব্যবসা সংক্রান্ত সেবাকে একটি ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসা হচ্ছে। আমরা 14 দিনের ব্যবসায়িক লাইসেন্সিং কাঠামো কার্যকর করার কাজ করছি। এর মাধ্যমে বাংলাদেশে আরো দ্রুত পূর্বানুমানযোগ্য ও বিনিয়োগ বান্ধব ব্যবসা পরিবেশ তৈরির পথে আমরা এগিয়ে যেতে চাই।
1: সংশ্লিষ্টরা বলছেন, সহজ ও দ্রুত প্রক্রিয়ায় দেশি বিদেশি বিনিয়োগ বাড়িয়ে অর্থনীতিতে নতুন গতি আনতে চায় ইনভেস্ট বাংলাদেশ। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
3: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
4: খবরের বাকি অংশ পড়ছি আসফিয়া তাসনিম। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকট পরিস্থিতিতে সৌদি আরবকে বাংলাদেশের পাশে থেকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন। আজ ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতি দুই দেশের সরকারি ও বেসরকারি পর্যায়ে বাণিজ্য বিনিয়োগ বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন। সৌদি আরবে 35 লাখেরও বেশি বাংলাদেশি শ্রমিক কাজ করছেন উল্লেখ করে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভবিষ্যতেও বাংলাদেশ থেকে অগ্রাধিকার ভিত্তিতে জনশক্তি নেওয়ার আহ্বান জানান। সৌদি রাষ্ট্রদূত এ সময় জ্বালানি সহায়তা ও বিনিয়োগ অব্যাহত রাখার আশ্বাস দেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বঙ্গভবনে সাক্ষাৎকালে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের বিভিন্ন কার্যক্রম, আদালত পরিচালনার বিষয়াদি ও বিদ্যমান চ্যালেঞ্জ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তিনি রাষ্ট্রপতির কাছে অতিরিক্ত মামলা জট, প্রয়োজনীয় দক্ষ জনবলের ঘাটতি ও কাঠামোগত সংকট সহ বিচারাঙ্গনে বিদ্যমান বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং এ বিষয়ে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতি মামলার জট নিরসনে সালিসি নিষ্পত্তি ও গ্রাম আদালত ব্যবস্থার আরও প্রসার এবং কার্যকর করার উপর গুরুত্ব আরোপ করেন। দেশে আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও 5টি শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 938। আজ স্বাস্থ্য অধিদপ্তরের এই সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সময়ে হামে আক্রান্ত হয়েছে 1,232 শিশু। ঢাকা শহরসহ দেশের বিভাগীয় শহরগুলোতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। সঠিক সময়ে চিকিৎসা নিতে না পেরে মারাও যাচ্ছেন অনেকে, তাই ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
5: বর্ষার শুরু থেকেই সারা দেশে উদ্বেগ বাড়াচ্ছে মশাবাহিত রোগ ডেঙ্গু। গত 24 ঘণ্টায় মশাবাহিত এই জ্বরে আক্রান্ত হয়ে আরও 3 জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন 994 জন রোগী। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী চলতি বছরে এখন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 30,000। এমন পরিস্থিতিতে বিশেষজ্ঞদের মতে সঠিক সময়ে চিকিৎসা ও সচেতনতার অভাবে পরিস্থিতি জটিল রূপ নিতে পারে। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারনাল মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর ফজলে রাব্বি চৌধুরী জানান, তীব্র জ্বর, মাথা ব্যথা, র্যাশের মতো লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসা নিতে হবে।
6: যারা গর্ভবতী, যাদের বয়স 65 বছরের বেশি, যাদের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস আছে, যারা ক্যান্সারের পেশেন্ট, যারা এই মুহূর্তে কেমোথেরাপি পাচ্ছেন, যাদের জটিল কিডনি রোগ আছে, যারা ডায়ালাইসিস পাচ্ছেন, যথা যারা কিছুদিন আগে ট্রান্সপ্লান্ট হয়েছে, এই ধরনের রোগীরা যদি ডেঙ্গু আক্রান্ত হন অবশ্যই তিনি চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এছাড়া অন্যান্য ক্ষেত্রে কিছু কিছু লক্ষণ আছে, সেগুলো ক্ষেত্রে অবশ্যই আপনাকে নিকটস্থ হাসপাতালে যেতে হবে।
5: চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ব্যথানাশক ঔষধ না খাওয়ার পরামর্শ দেন তিনি। এডিস মশা সাধারণত জমে থাকা পরিষ্কার পানিতে বংশবৃদ্ধি করে। বসতবাড়ির ছাদ, ফুলের টব, ব্যবহৃত টায়ার কিংবা ভাঙা প্লাস্টিকের পাত্রে তিন দিনের বেশি জমে থাকা পানি এডিসের প্রধান প্রজনন ক্ষেত্র। বিশেষজ্ঞরা বলছেন, শুধু সিটি কর্পোরেশন বা প্রশাসনের উপর নির্ভর না করে ব্যক্তিগত স্তরে সচেতনতা গড়ে তোলাই ডেঙ্গু প্রতিরোধের মূল চাবিকাঠি।
7: যেহেতু এডিস মশা দিনের বেলায় কামড় দেওয়ার প্রবণতা বেশি থাকে, সে কারণে আমরা যখনই আমাদের বাচ্চারা বাইরে খেলাধুলা করবে, মাঠে যাবে, তখন তারা যাতে ফুল স্লিভের জামা কাপড় পরিধান করে, সম্ভব হলে মোজা পরে, অথবা অনেক রকম মসকিটো রিপিলেন্ট পাওয়া যায় এখন বাজারে, ক্রিম জাতীয়, স্প্রে জাতীয়, সেইগুলো যাতে ব্যবহার করেন। তাছাড়া দিনের বেলা মসকিটো রিপিলেন্ট ব্যবহার করা উচিত, অথবা মশারির নিচে যাতে ঘুমান।
5: ডেঙ্গু কোনো একক সংস্থার পক্ষে নির্মূল করা সম্ভব নয়। ব্যক্তিগত সচেতনতা, চারপাশ পরিষ্কার রাখার অভ্যাস এবং লক্ষণ দেখা মাত্রই চিকিৎসকের পরামর্শ নেওয়া, এই তিনের সমন্বয়ে আটকানো সম্ভব ডেঙ্গুর এই বিস্তার। তাওহিদুল ইসলাম, বাংলাদেশ বেতার।
3: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
8: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
3: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
4: এবারে আন্তর্জাতিক সংবাদ। নিউজিল্যান্ড সরকার 16 বছরে কম বয়সী শিশু কিশোরদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করে একটি আইন প্রণয়ন করেছে। ইনস্টাগ্রাম ও টিকটকের মতো সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো থেকে শিশু কিশোরদের দূরে রাখার প্রচেষ্টায় কয়েকটি দেশের সাথে যুক্ত হল নিউজিল্যান্ড। গত ডিসেম্বরে অস্ট্রেলিয়া বিশ্বে প্রথমবারের মতো এই ধরনের আইন প্রণয়ন করে। এরপরে একে একে যুক্তরাজ্য, ফ্রান্স ও অন্যান্য দেশও অনুসরণ করছে। ইরান সতর্ক করে বলেছে, হরমুজ প্রণালী দিয়ে চলাচলের ক্ষেত্রে শর্ত লঙ্ঘনকারী জাহাজগুলোকে জরিমানা সহ নিষেধাজ্ঞা আরোপ, বাজেয়াপ্ত কিংবা আটক করা হতে পারে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ইরানকে যাবৎকালের সর্ববৃহৎ আর্থিক অবরোধের হুমকি দেওয়ার পর ইরানের এই ঘোষণা পাওয়া গেল। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র একটি অর্থনৈতিক ডিডের মাধ্যমে দেশটির সঙ্গে সকল অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করবে এবং ইরানের সঙ্গে আর্থিক অংশীদার যে কোনো দেশের সঙ্গেও সম্পর্ক ছিন্ন করা হবে। ইরান বেসেন্টের মন্তব্য প্রত্যাখ্যান করে বলেছে, যুদ্ধ চলতে থাকলে তারা এই অঞ্চলে তেল রপ্তানি বন্ধ করে দেবে। খেলার খবর। ক্রিকেট। অস্ট্রেলিয়ার ডারউইনে টপ অ্যান্ড টি টোয়েন্টি একটি ক্রিকেট টুর্নামেন্টে 11তম ম্যাচে আজ বাংলাদেশ হাই পারফরমেন্স দল 5 উইকেটে ভিক্টোরিয়া একাডেমিকে পরাজিত করে তাদের জয়ের ধারা অব্যাহত রেখেছে। ভিক্টোরিয়া একাডেমি প্রথমে ব্যাট করতে নেমে 19 ওভার এক বলে সবকটি উইকেট হারিয়ে 131 রান করে। জবাবে বাংলাদেশ হাই পারফরমেন্স 17 ওভার 2 বলে 5 উইকেটে জয় নিশ্চিত করে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা এবং পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতার সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। মেয়েদের জন্য সার্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের। ফেনীর আলোচিত নুসরাত জাহান হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন দিয়েছে হাইকোর্ট। বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক, দ্বিপক্ষীয় বাণিজ্য জোরদারে, সীমান্ত হাট পুনরায় চালু ও স্থলবন্দর কার্যকর করার বিষয়ে আলোচনা। 2030 সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর। এবং আগামী বছরের এসএসসি পরীক্ষা শুরু হবে 14 মার্চ। খবর শেষ হলো,
9: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন মাইনুর রহিম, পড়ছি কনুজ শিকদার। বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে 23 আগস্ট এক অনন্য মাইল ফলক হয়ে থাকবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজে 1-1 ড্র করেও বাংলাদেশ আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে 3 ধাপ এগিয়ে প্রথমবারের মতো ষষ্ঠ স্থানে উঠে এসেছে। প্রথম টেস্টে অভাবনীয় জয়, বিশেষ করে অস্ট্রেলিয়ার মতো দলের বিরুদ্ধে, তাই র্যাঙ্কিংয়ে বাংলাদেশ দলের এই উল্লম্ফন। দ্বিতীয় ম্যাচে ইনিংস ব্যবধানে হারলেও র্যাঙ্কিংয়ে তার প্রভাব পড়েনি। তবে ভারত, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজ হারলেও টেস্ট ক্রিকেটে সাম্প্রতিক অতীতে বাংলাদেশের সাফল্যও এই অর্জনে ভূমিকা রেখেছে। বিশেষ করে বাংলাদেশ 2025 সালে পাকিস্তানকে তাদের মাটিতে টেস্টে হোয়াইট ওয়াশ করেছে, পরে পাকিস্তানকে দেশের মাটিতেও এবছর টেস্ট সিরিজে 2-0 হারিয়েছে। দীর্ঘদিন ধরে টেস্ট ক্রিকেটে নিজেদের অবস্থান সুদৃঢ় করার জন্য যে সংগ্রাম, ধৈর্য আর আত্মত্যাগের পথ পাড়ি দিতে হয়েছে, তারই এক উজ্জ্বল প্রতিফলন এই অর্জন। বস্তুত টেস্ট পরাশক্তি পাকিস্তানকে হোম অ্যান্ড অ্যাওয়ে সিরিজে হারানো এবং আরেক টেস্ট পরাশক্তি অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে 1-1 সিরিজ রুখে দেওয়ার কারণেই বাংলাদেশ টেস্ট সিরিজ র্যাঙ্কে এই উন্নতি। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে টেস্ট ম্যাচের সূচনা হয়েছিল 2000 সালে। সেই থেকে শুরু করে নানা উত্থান পতনের মধ্য দিয়ে এগিয়েছে দলটি। একসময় টেস্টে ধারাবাহিক বজায় পরাজয়, ব্যাটিং ব্যর্থতা কিংবা বোলিংয়ে ধারাবাহিকতা না থাকার কারণে সমালোচনার মুখে পড়তে হয়েছে, কিন্তু ধীরে ধীরে অভিজ্ঞতা, পরিশ্রম এবং নতুন প্রজন্মের ক্রিকেটারদের আত্মবিশ্বাসে ভর করে দলটি আজ এমন এক জায়গায় পৌঁছেছে যা এক দশক আগেও কল্পনার বাইরে ছিল। অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে সিরিজ ড্র করা নিঃসন্দেহে বড় অর্জন, কারণ ক্রিকেট বিশ্বে অস্ট্রেলিয়া টেস্টের অন্যতম পরাশক্তি। তাদের বিপক্ষে লড়াই করা মানেই মানসিক দৃঢ়তা, শারীরিক সক্ষমতা এবং কৌশলগত দক্ষতার সর্বোচ্চ পরীক্ষা। বাংলাদেশের ক্রিকেটাররা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শুধু সিরিজ ড্র করেনি, বরং বিশ্ব র্যাঙ্কিংয়ে নিজেদের অবস্থানও উন্নত করেছে। ষষ্ঠ স্থানে উঠে আসা মানে এখন বাংলাদেশকে আর হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। এই অর্জনের পেছনে রয়েছে দলের ব্যাটসম্যানদের দৃঢ়তা আর বোলারদের ধারাবাহিক সাফল্য। প্রথম টেস্টে অবিশ্বাস্য জয় এনে দেওয়া পেসার ও স্পিনারদের যুগপৎ অবদান যেমন ছিল গুরুত্বপূর্ণ, ব্যাটসম্যানদের চমৎকার নৈপুণ্য প্রশংসার দাবি রাখে। দ্বিতীয় টেস্টে শোচনীয় পরাজয়ের পেছনে ব্যাটসম্যানদের ব্যর্থতা অস্বীকার করা যাবে না, তবে এই টেস্টেও বোলার শরীফুল ইসলামের চোখ ধাঁধানো নৈপুণ্য ক্রিকেট বিশ্ব নিশ্চয়ই মনে রাখবে। তরুণ ক্রিকেটারদের আত্মবিশ্বাস, সিনিয়রদের অভিজ্ঞতা এবং কোচিং স্টাফদের পরিকল্পনা মিলেই এই সাফল্য সম্ভব হয়েছে। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এর আগে ওয়ানডে ও টি টোয়েন্টিতে উল্লেখযোগ্য সাফল্য এসেছে, কিন্তু টেস্টে এমন অর্জন সত্যি বিরল। ষষ্ঠ স্থানে ওঠা মানে এখন বাংলাদেশ বিশ্বের শীর্ষ দলগুলোর কাতারে প্রবেশ করেছে। ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা কিংবা পাকিস্তানের মতো দলগুলোর সঙ্গে একই তালিকায় নাম থাকা নিঃসন্দেহে গর্বের বিষয়। এখন প্রশ্ন হচ্ছে, এই অর্জনকে কিভাবে আরও এগিয়ে নেওয়া যায়। সিরিজ ড্র করে র্যাঙ্কিংয়ে উন্নতি করা এক বিষয়, কিন্তু ধারাবাহিকভাবে ভালো খেলা আরেক বিষয়। বাংলাদেশের ক্রিকেটারদের সামনে এখন সেই চ্যালেঞ্জ, তাদেরকে প্রমাণ করতে হবে যে এটি কেবল একবারের সাফল্য নয়, বরং ধারাবাহিক উন্নতির সূচনা। এই অর্জনকে কেন্দ্র করে দেশের সংবাদ মাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম, ক্রিকেট প্রেমীদের আড্ডা, সর্বত্রই আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ দলের এই সাফল্য। অনেকেই বলছেন এটি শুধু ক্রিকেট নয়, বরং জাতীয় গর্বের বিষয়, কারণ ক্রিকেট বাংলাদেশের মানুষের আবেগের সঙ্গে গভীরভাবে জড়িত। সবশেষে বলা যায়, অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ ড্র করে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে ওঠা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। আগামী দিনে এই সাফল্যকে আরও বড় করার দায়িত্ব এখন ক্রিকেটারদের হাতে। তারা যদি ধারাবাহিকতা বজায় রাখতে পারে, তবে একদিন হয়তো বাংলাদেশ টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছবে। এমন স্বপ্ন দেখাও আর অমূলক মনে হবে না। সংবাদ পর্যালোচনা শেষ হল, এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30 মিনিটে।
4: অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক 693 কিলোহার্স, এফএম 106 মেগাহার্স, এফএম 102 মেগাহার্স, এফএম 90 মেগাহার্সে।
10: আবহাওয়ার সতর্কবার্তা। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়ার সতর্কবার্তা শুনলেন।
0: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আমাদের আয়োজনমালায় এবারে রয়েছে দেশের গান। শিল্পী শাহনাজ রহমতুল্লাহ গানের কথা সাজিয়েছেন গাজী মাজহারুল আনোয়ার, সুর করেছেন আনোয়ার পারভেজ।

0: প্রিয় শ্রোতা, রাত নামার সাথে সাথে শান্ত হতে শুরু করেছে কাজের ভারে নুয়ে পড়া আমাদের নির্বিকার মন। তাই তো এই সময়টা প্রিয় অবসরের, প্রশান্তির, চিত্তের একটুকু প্রশান্তি আর বিশ্রামের পর আবারও নতুন দিনের প্রস্তুতি শুরু। প্রয়োজন আর দায়িত্বের তাড়নায় ছুটে চলা তাই তো আমাদের জীবন।
1: ভাদ্রের আকাশে ছুটে চলা টুকরো মেঘের মতোই হাজারটা ভাবনা যেন উঁকি দিতে থাকে আমাদের মনের জানালায়। তার ফাঁক গলে যেন স্বপ্নের মতো মুখ তুলে এক টুকরো ভাঙা চাঁদ, একটু ঝিরিঝিরি বাতাস আর সেই সাথে কাজহীন স্তব্ধতা। জীবনের তাড়না ভুলে একটু হলেও দেখা মেলে মুগ্ধতার। নিয়ন আলোয় ঢাকা ব্যস্ত শহর কিংবা ঝিঝি ডাকা শীতল গ্রাম, এ মুগ্ধতা যেন সব সত্তায় সব প্রাণে ছড়িয়ে পড়ে নিমেষেই।
0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজ ইংরেজি 24 আগস্ট 2026। আজ বাংলাদেশের প্রগতিশীল লেখক আবু জাফর শামসুদ্দিনের 38তম মৃত্যুবার্ষিকী। তিনি ছিলেন একজন বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক। উপন্যাস, ছোট গল্প ও মননশীল প্রবন্ধ লিখে তিনি খ্যাতি অর্জন করেন। তার রচিত পদ্মা মেঘনা যমুনা বাংলার সাহিত্যের একটি অনন্য গ্রন্থ। এছাড়াও তার রচিত বেশ কিছু গ্রন্থ ইংরেজি, হিন্দি, উর্দু, মারাঠি, জাপানি ভাষায় অনুবাদ ও প্রকাশ করা হয়েছে।
1: ব্যক্তিজীবনে আবু জাফর শামসুদ্দিন সাংবাদিকতা ও সরকারি কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করেছেন। 1950 থেকে 1951 সালে তিনি সাপ্তাহিক ইত্তেফাকের সম্পাদকের দায়িত্ব পালন করেন। 1952 সালে ভাষা আন্দোলনে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। 1957 সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত কাগমারির সাংস্কৃতিক সম্মেলনের সম্পাদকের দায়িত্ব পালন করেন। কর্মমুখর জীবনের স্বীকৃতি হিসেবে তিনি 21শে পদকে ভূষিত হয়েছিলেন।
0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, বাংলাদেশের এই প্রখ্যাত গুণী ব্যক্তির স্মৃতির প্রতি উত্তরণ পরিবারের পক্ষ থেকে জানাই সীমাহীন শ্রদ্ধা। আর সেই সাথে শুরু করছি আমাদের আজকের আয়োজন। শুরুতেই থাকছে বিশ্বের চমকপ্রদ ও বিস্ময়কর খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন বিশ্ববিচিত্রা। আজকের বিশ্ববিচিত্রা গ্রন্থনয়ন সংকলন করেছেন আফসানা আক্তার।

এই সুদীর্ঘ মানব সভ্যতার ইতিহাসে আমরাও নিজেদের নিজেদের জায়গা করে নিয়েছি একটি স্বতন্ত্র জাতি হিসেবে, যার পেছনে রয়েছে অনেক ত্যাগ আর পাওয়া না পাওয়ার ইতিহাস। প্রিয় শ্রোতা, ইউরোপের উত্তর প্রান্তে অবস্থিত নরওয়ে দেশকে নিশীথ সূর্যের দেশ বলা হয়। বছরের মে থেকে জুলাই মাস পর্যন্ত এই দীর্ঘ দুই মাসেরও বেশি সময় ধরে সেখানে সূর্য কখনো সম্পূর্ণ অস্ত যায় না।

0: ব্রাজিলের উপকূলে আটলান্টিক মহাসাগরে অবস্থিত ইলাহা দা কুইমাডা গ্রান্দে একটি দ্বীপ, যা বিশ্ব জুড়ে স্ন্যাক আইল্যান্ড বা সাপের দ্বীপ নামে সুপরিচিত। এই দ্বীপে কোনো মানুষ বা অন্য কোনো চতুষ্পদ প্রাণী বাস করতে পারে না। এখানে প্রতি এক বর্গ মিটারে অন্তত এক থেকে পাঁচটি বিষাক্ত সাপ বাস করে। এই সাপের বিষ এতটাই তীব্র যে তা মানুষের মাংস মুহূর্তের মধ্যে গলিয়ে দিতে পারে। নিরাপত্তার কারণে ব্রাজিল সরকার সাধারণ মানুষের জন্য এই দ্বীপে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ করেছে।
1: অস্ট্রেলিয়ার উত্তর পূর্ব উপকূলে অবস্থিত গ্রেট ব্যারিয়ার রিফ হল বিশ্বের বৃহত্তম প্রবাল প্রাচীর। এটি কোটি কোটি ক্ষুদ্র সামুদ্রিক জীবের সমন্বয়ে তৈরি একটি সম্পূর্ণ জীবন্ত কাঠামো। এটি দৈর্ঘ্য প্রায় 2,300 কিলোমিটার, যা আকারে পুরো জার্মানি দেশের চেয়েও বড়। এই জীবন্ত প্রাচীরটি এত বিশাল যে মহাকাশ থেকেও এটি স্পষ্ট দেখা যায়।
0: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালি মরুভূমি একটি শুকিয়ে যাওয়া হ্রদের বুকে দেখা যায় এক অদ্ভুত দৃশ্য, যার নাম রেস ট্রাক প্লায়া। সেখানকার বিশালাকার ভারী পাথরগুলো মাটির উপর নিজে নিজে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায় এবং পিছনে তাদের চলার দীর্ঘ দাগ রেখে যায়। শত বছর ধরে এটি রহস্য হয়ে থাকার পর বিজ্ঞানীরা ড্রোন ও জিপিএস দিয়ে আবিষ্কার করেন, শীতকালে রাতে মাটির ওপর বরফের পাতলা স্তর জমে এবং দিনের বেলা বাতাসে সেই বরফ গলতে শুরু করলে পাথরগুলো পিচ্ছিল মাটির ওপর দিয়ে ধীরে ধীরে পিছনে এবং সামনের দিকে এগিয়ে যায়। এই সঙ্গে শেষ হল আজকের বিশ্ববিচিত্রা।
1: প্রিয় শ্রোতা, বিরামহীন স্রোতের মতো বয়ে চলার সময়কে আমরা চিনি। সুখ, শান্তি, ভালোবাসা, কষ্ট অথবা বিগ্রহ, সবকিছুর পাশ দিয়ে সময় যেন একইভাবে বয়ে যায়। তাকে আঁকড়ে ধরার সাধ্য যেন আমাদের কারোরই নেই। তবু যেন কিছু আছে যা সময়কে বন্দী করে ফেলে মানুষের আনন্দে, ভালো লাগা এবং ভালোবাসায়।
0: আমাদের আনন্দগুলো এমনই হয় ব্যস্ততার জীবনে। ভালো লাগাকে ঠিক যেন আগলে রাখে হৃদয়ের গভীরে, আর মানুষের নন্দনে ঢেউ তুলে যারা ভালো লাগার সারথি হন তাদেরকে মানুষ কখনই ভুলতে পারে না। নিজেদের ভাবনায় আর স্মৃতিতে তাদের সবসময় আগলে রাখে পরম প্রিয় মানুষ হিসেবে।
1: সুপ্রিয় শ্রোতা, তেমনই নন্দিত মানুষদের সাক্ষাৎকার নিয়ে আমাদের এবারের আয়োজন নন্দিতজন। আজকের অতিথি বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের খ্যাতনামা পরিচালক ছটকু আহমেদ। শিল্পীর সাক্ষাৎকার নিয়েছেন নিশাত শাহরিয়ার।
2: শ্রোতা বন্ধুরা, উত্তরণের বিশেষ আয়োজন নন্দিতজনে আজ আমাদের অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক, কাহিনীকার, চিত্রনাট্যকার, সংলাপ রচয়িতা ছটকু আহমেদ। জানবো তার দীর্ঘ চলচ্চিত্র জীবনের অভিজ্ঞতার কথা। বন্ধুরা, আপনারা থাকুন আমাদের সাথে। ছটকু ভাই, কেমন আছেন?
3: 80 বছরে পা দিয়েছি, এই বয়সে যেরকম থাকা দরকার তার চেয়েও মোটামুটি ভালো আছি, এবং আল্লাহর অশেষ গুণ যে আমি এখনো কথা বলতে পারছি, এখনো চলে ফিরে খেতে পারছি।
2: আপনার শৈশব, কৈশোর, জন্ম এই বিষয়ে যদি একটু বলেন আমাদের।
3: আমার জন্ম 1946 সালের 6 অক্টোবর রবিবার। আমার বাবা বলতো যে সানলাইন নিয়ে আমার ছটকা জন্ম হয়েছে। আমার ছটকা নাম ছিল, ভালো নাম সৈয়দুদ্দিন আহমেদ, এবং সিনেমায় এসে ছটকা সৈয়দুদ্দিন আহমেদ এগুলো বাদ দিয়ে ছটকু আহমেদ করেছিলাম। শৈশবটা আমার কেটেছে নারায়ণগঞ্জে। নারায়ণগঞ্জে আমি 58 থেকে আছি, তার আগে ছিলাম চিটাগাঙে। চিটাগাঙের মিউনিসিপ্যালিটি হাই স্কুলে আমি ছোটকালে লেখাপড়া করেছিলাম ক্লাস 4 পর্যন্ত। ওখান থেকে 5 এসে ভর্তি হয়েছি এতে। আমার বাবা সরকারি চাকরি করতেন, তো সিভিল ডিফেন্স হয়ে আমার বাবা ট্রেনিং অফিসার ছিল। সেখান থেকে আমি চলে আসি নারায়ণগঞ্জে, হাই স্কুলে পড়তাম। ওখান থেকে ক্লাস 10 এ ম্যাট্রিক দেওয়ার আগে 1 বছর জয়গোবিন্দ হাই স্কুলে পড়েছি, কারণ ছাত্র হিসাবে আমি খুব ভালো ছিলাম না, দুর্দান্ত ডান পিঠে ছিলাম, এবং পরে ঢাকা পলিটেকনিকে পড়েছি। এখানেও আমি ছাত্র হিসেবে ভাগ্য ছিলাম না, কিন্তু আমি এখানে ক্রিকেট খেলতাম। আমাদের বিখ্যাত বিখ্যাত প্লেয়ার আমাদের সাথে খেলতো, বদরুল রশিদ খেলতো, নাহিদ খেলতো, জাতীয় প্লেয়ার। এবং দাবায় আমি খুব নাম করা লোক ছিলাম। দাবায় আমি কয়েকবার নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হয়েছিলাম, দাবায় হচ্ছে। এবং টেবিল টেনিসে আমি ইস্ট পাকিস্তান ইন্টার ইনস্টিটিউট চ্যাম্পিয়ন হয়েছি। ইস্ট পাকিস্তান মানে বাংলাদেশ, পুরো বাংলাদেশে আমাদের ইন্টার ইনস্টিটিউটে সিঙ্গল চ্যাম্পিয়ন হয়েছিল আমি ডিকেড অফ 1958।
4: চলচ্চিত্র জগতে আপনার একটি দীর্ঘ ক্যারিয়ার রয়েছে, তো যদি এভাবে আপনাকে বলি যে আসলে অনুপ্রেরণাটা আপনি কিভাবে পেলেন এবং কখন থেকে আপনি চলচ্চিত্র
3: মনে করেন? আমি যখন স্কুল জীবনে লেখাপড়া করি 62-তে আমি প্রথম নাটক ডাইরেকশন দিই রবীন্দ্রনাথের ডাকঘর। তারপরে আমার যে বন্ধু বান্ধব ছিল খুব বিখ্যাত প্রযোজক হাবিবুর রহমান খান, যিনি তিতাস একটি নদীর নাম, পদ্মা নদীর মাঝি, তারপরে শঙ্খচিল, মনের মানুষ, অনেক ভালো ভালো ছবি বানিয়েছেন। তখন আমরা নারায়ণগঞ্জে খুব নাটক করতাম, সাংস্কৃতিক অনুষ্ঠান করতাম, গীতি নকশা করতাম। তো তখন থেকে আমরা সংস্কৃতির প্রতি যোগ। তারপরে আমি যখন চাকরিতে চলে গেলাম সরকারি চাকরিতে ঠাকুরঘাটে, সেখানে আমি চাকরি করতাম ওয়াপ দ্য ইরিগেশন ডাইরেক্টরেটে, গভর্নমেন্টের চাকরি। ওখানে আমি সাব ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার কাম সেকশন অফিসার ছিলাম। সেই সময় হঠাৎ করে হাবিব আমার ফোন দিয়ে বলল, ছোটকু ঢাকায় চলে আয়, আমি তিতাস একটি নদীর নাম বানাবো, ঋতিক ঘটককে আমি নিয়ে এসেছি কলকাতা থেকে, খেয়ে ডাইরেকশন দিবে তিতাস একটি নদীর নাম, আমি তার সহকারী পরিচালক হব। এই একটা খুব আনন্দের খবর শুনে আমি চাকরি ওখানে রেখে দিয়ে চলে এলাম। এসে এখানে দেখলাম এ যে মিন্টু, ফকরুল হাসান বৈরাগী, আপনাদের রেডিওতে খুব নাম করার লোক, তুমি যুদ্ধে নিজবি, এরা সব মিলে আমরা একটা প্রতিষ্ঠান করলাম শাওন সাগর। এই শাওন সাগর থেকে করার আগে আমরা আশীর্বাদ চলচ্চিত্র থেকে তিতাস একটি নদীর নামটা করলেও আমি তার সহকারী পরিচালক হিসাবে সেই ব্রাহ্মণবাড়িতে চলে গেলাম। লঞ্চের উপরে আমরা শুটিং ইউনিট থাকতাম, অবসর সময়ে আমরা ঋতিক ঘটকের সাথে গল্প করতাম এবং তার কাছ থেকেই আমরা হাতে খড়ি নিলাম এবং তার ছবি শুটিংয়ের সময় থাকলাম। তিতাস একটি নদীর নামের পরে শুরু হলো আমাদের কোম্পানিটা, একটা লিমিটেড কোম্পানি হয়ে গেল, ছজন ডাইরেক্টর নিয়ে, তারা এক একজন এক একটা পরে ছবি করবে। তো তখন শিয়ানা করলো ফকরুল হাসান বৈরাগী, শিয়ানা আমরা করলাম প্রবিমিত্র আর অলিভিয়াকে দিয়ে। তখনকার সবচেয়ে সুন্দরী নায়িকা ছিল অলিভিয়া এবং প্রবিমিত্র তখন উদীয়মান নায়ক, কিন্তু সেটাও চলো না। তখন আমরা সব নিরাশ হয়ে গেলাম যে আমরা একটা নতুন ইউনিট করব। তখন আমাকে হাবিব বলল, চলো নাটকই করি। যেটা বোধ হয় 74-এর আগে আমরা মহিলা সমিতিতে দর্শনীর বিনিময়ে একটা নাটক করলাম, আমার লেখা, আমার ডাইরেকশন, আলোকিত অন্ধকার। প্রখ্যাত পরিচালক মহিউদ্দিন সাহেব ছিল, আমার মুখবন্ধ লিখে দিয়েছিল এবং যত ফিল্মে আর্টিস্ট এসেছে, রোজিনা তখন প্রথম রেণু নাম নিয়ে আমার নাটকে অভিনয় করেছে নায়িকা, দিলারা এই আমার নাটকে অভিনয় করেছে, এই যে মিন্টু, মোতালেব হোসেন বিখ্যাত বিখ্যাত ডাইরেক্টর সবাই আমার নাটকে অভিনয় করেছে, প্রবীণ মিত্র আমার নাটকে অভিনয় করেছে। সেটা মহিলা সমিতিতে আমরা 3 রাত্রি মঞ্চস্থ করলাম দর্শনীর বিনিময়ে। ওইখান থেকে আমার হাবিবকে জানি কে বসে বললো যে তুই টাকা হারিয়েছিস ফিল্মে তিতাসে, তুই আবার নাটক করে ওই টাকা আসবে, আবার ফিল্ম বানা। তখন সে বললো আবার ফিল্ম বানাবো এবং তখন শুরু হলো এই যে মিন্টুকে দিয়ে ছবি, মিন্টু আমার নাম, মিন্টু আমার নাম শুরু হলে এই যে মিন্টু সাহেব ছবি করবে, কে তার স্ক্রিপ্ট করবে কি করবে সে জানে না, সে আমাকে বললো ছোটকু সাহেব আপনি আমার স্ক্রিপ্ট করবেন। আমি বললাম আমি তো আমার নাটক ফাটক লিখেছি, আমার স্ক্রিপ্ট টিস্ক্রিপ্ট করি না। বলে না আপনি আমারটা করবেন, আমি আপনি গল্পের আইডিয়াটা দেবো। তিনি আমাকে মিন্টু আমার নামে গল্পের আইডিয়াটা দিলেন, আমার জীবনের প্রথম স্ক্রিপ্টটা করলাম মিন্টু আমার নাম। ফকরুল হাসান বৈরাগী ছিল প্রধান সহকারী পরিচালক, কিন্তু ফকরুল হাসান বৈরাগী তখন অন্য এক জায়গায় একটা ছবির ডাইরেকশন পেয়ে সে ওখান থেকে চলে গেল, আমি তখন প্রধান সহকারী পরিচালক হয়ে গেলাম। এবং সেই প্রথম ছবি আমার যেটা স্ক্রিপ্ট করলাম সেটা বাম্পার হিট, এতদিন যত ছবিতে লস হয়েছে তা সব উঠে আরও বেশি টাকা এলো। তখন সবাই বলল যে ছোটকু আহমেদের স্ক্রিপ্ট এত ভালো হয়েছে, ওনাকে দিয়ে আরেকটা স্ক্রিপ্ট করাই প্রতিজ্ঞা, ওটাও এই যে মিন্টু ডাইরেক্টর, প্রতিজ্ঞাতে আরও বাম্পার। প্রতিজ্ঞার মধ্যে ফারুক, রোজিনায় কালে, রোজিভাবি, ববিতা, পুরো একটা গ্রুপ ছিল। তারপরে এ ছিল আলমগীর, ওখানে একটা গান ছিল এন্ড্রু কিশোরের প্রথম গান আমাদের ওখানে গাওয়ালাম ওর ছবিতে, এক চোর যায় চলে, সুপারহিট গান, ওটাও বাম্পার ব্যবসা করে গেলাম। তখন এই যে মিন্টুকে মির্জা খালেক সাহেব উনি নিয়ে গেল প্রতিহিংসা করতে, সাবানা নিয়ে গেল এক ছবি করতে, তখন আবার আমাদের ছবি করলো তুমি যদি নিশবি, ওর ছবিও আমার লেখা। প্রতিজ্ঞা এবং মিন্টু আমার নাম বাংলাদেশের অ্যাকশন চলচ্চিত্রের জনক বলা যায়। তো ওগুলোর থেকে আমি প্রথম চলে আসলাম, সবাই বললো একটা সামাজিক ছবি করবে, আমার প্রথম ছবি হয়ে গেল নাচবো। তখন 1982 সাল, আমি প্রথম 1982 সালে ডাইরেক্টর হিসাবে আমি কাজ শুরু করলাম। তখনকার এমন বিখ্যাত এক নাট্যকার ছিলেন বিধায়ক ভট্টাচার্য, তাই তো একটা নাটক সুপারহিট ছিল। তো হাসান ভাই এবং ওই যে সাদেক বাচ্চুর বাবা সবাই মিলে বললো যে ওনার কাছে নাটকটা আছে, ওটা নিয়ে এসে এটাকে বানাই, বিধবা বিয়ের উপর একটা গল্প নাচবো। তা আমি ওটা গল্প বানালাম, স্ক্রিপ্ট হলো, হওয়ার পরে এটা নায়ক নায়িকা কে হবে, রাজ্জাক ববিতা আমার প্রথম ছবির নায়ক নায়িকা। বাবা যায় তখনকার দিনেও রাজ্জাকের সামনে দাঁড়াতে পারে না কেউ, আমাকে সবাই বললো রাজ্জাক তোমার ছবি করবে, আমি যাই গিয়ে দেখি করে কিনা। রাজ্জাক ভাইকে গিয়ে বললাম, রাজ্জাক ভাই বললো হ্যাঁ করবো। গল্প শুনে সে প্রশংসা করলো এবং ববিতাও রাজি হয়ে গেল। এরপরের ছবি যখন আমি শুরু করলাম সবাই বললো যে এখন তো সামাজিক ছবির যুগ না, এখন পোশাকি ছবির যুগ, মার দেখা ছবি, যত যত রাজা রাজাদের ছবি এগুলি চলবে। অঞ্জু আর ওয়াসিফ হচ্ছে এখন বিখ্যাত নায়ক নায়িকা, তুমি কি পারবো এটা নিয়ে করতে? আমি তো কেন পারবো না, আমার একটা কনফিডেন্স আছে পড়ছে নাচব করার পরে। তারপর অঞ্জু ওয়াসিফকে নিয়ে ছবি করবো রাজদণ্ড। তো এইখান থেকে আমি শুরু করলাম একটার পর একটা, রাজতন্ত্রের পরে অত্যাচার, অত্যাচারের পরে মায়া মমতা, মায়া মমতা, এরকম করতে করতে ষোলোটা ছবি করলাম।
4: বাংলা চলচ্চিত্র নিয়ে একটা সময় বাংলাদেশ বেতারে 10 মিনিট 15 মিনিট
3: এখন রাস্তা দিয়ে যদি কেউ যায় কোনো পুরনো লোক, তারা বলতো এই ছোটকালে শুনেছি রেডিওতে বলতো ছোটকু আহমেদ আসতেছে, ছোটকু আহমেদের ওরকম সংলাপ, ছোটকু আহমেদের পরিচালনা, আপনার নামটা আমরা ছোটকাল থেকে শুনি। তখন আমরা 10 মিনিট 15 মিনিট প্যাকেজ অনুষ্ঠান করতাম, যে নাজমুল হাসান ছিল, তারপর তপন ছিল, ওই যে আমাদের মাজারুল ইসলাম, এরা সব ভাষা দিয়ে বর্ণনা দিয়ে সুন্দর করে সাজিয়ে একটা ড্রামা তৈরি করে ফেলতো। ছবি আসার আগেই একটা বিজ্ঞাপন হতো, 1 মিনিটের 30 সেকেন্ডের 15 মিনিটের 10 মিনিটের এরকম। এবং রেডিও বাংলাদেশেও আমাদের প্রচুর প্রচার করতাম আমরা টিভিতেও, যে এগুলো প্রচার হতো এবং প্রচার হয়ে এগুলি বেশিরভাগ গ্রামের মানুষ থেকে শুরু করে সবাই শুনতো।
4: বাংলাদেশ বেতারে শ্রোতাদের কাছে আপনি অনেক জনপ্রিয় একজন পরিচালক, তো সেই শ্রোতাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন?
3: সবচেয়ে প্রিয় হচ্ছে আমার শ্রোতারা, আমার দর্শকরা, আমার ভক্তরা। এই যে মনে করেন 80 বছরে এখন আমি চলছি, এই পর্যন্ত আমাকে ওরা দেখছে, ওরা গ্রহণ করেছে বলেই আমি আছি, কিন্তু নাহলে কিন্তু আমি থাকতাম না। আমার চেয়ে অনেক বড় বড় লোক আগে চলে গেছে, তো আমি এখনো আছি এই শ্রোতাদের জন্যে, এই ভক্তদের জন্যে, এই দর্শকদের জন্যে, কারণ এরা আমাকে ভালোবাসে এবং এরা যতটুকু পারে আমাকে সাহায্য সহযোগিতা করে, তাদের কর্ম দিয়ে আমার ছবি দেখে, এই জন্যে আমি আছি এবং তাদের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা এবং স্নেহ মমতা সবই রইল। ও একটা কথা আপনাকে বলিনি, বাংলাদেশ বেতারে কিন্তু আমি অনেক কাজ করেছি। বাংলাদেশ বেতারে যে শাহবাগ আছে না, শাহবাগে ছিল তখন, আমি ওখানে হরচিত গল্প পাঠ করতাম, জীবন্তিকা লিখে অভিনয় করাতাম, মানে অনেক কাজ করেছি ওখানে। 60 টাকা দিত, রাষ্ট্রপতির সিগনেচার করা পর্দা খম দিত, চেক দিত।
4: বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ বেতারের শ্রোতাদের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ।
3: ধন্যবাদ আপনাদেরও, আমি আপনাকেও ধন্যবাদ, আপনার বাংলাদেশ বেতারকেও ধন্যবাদ।
2: শ্রোতা বন্ধুরা, বাংলা চলচ্চিত্রের সুদিন ফিরে আসবে আবারও, এমনই প্রত্যাশায় আশার আলো দেখছেন ঢাকাই সিনেমার গুণী নির্মাতা ছোটকু আহমেদ। দীর্ঘশ্বাসের মাঝেও সম্ভাবনার আলোয় আলোকিত হোক আমাদের শিল্প সংস্কৃতি, এমনই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আজকের মতো।
0: সুপ্রিয় শ্রোতা, শুনলেন প্রথিতযশা মানুষদের নিয়ে আমাদের নিয়মিত আয়োজন নন্দিতজন। সত্যি মানুষ তাঁর স্বীয় কৃতকর্মের নিজের নামকে তুলে ধরতে পারে অনন্য উচ্চতায়, আর এভাবেই মানুষ শ্রেষ্ঠত্ব অর্জন করে, এভাবেই তৈরি করে মানুষের স্বতন্ত্র পরিচয়।
1: মানুষ যখন সভ্যতার পরিচয়ের কারণে আলাদা, ঠিক তার মতোই প্রকৃতিও তার ভৌগোলিক বিভাজনে স্বতন্ত্র। আর প্রকৃতির সাথে যখন মানুষের সংস্কৃতিকে সামঞ্জস্যপূর্ণভাবে মেলানো হয়ে যায়, তখনই ফুটে ওঠে নানান রঙের বৈচিত্র্য। প্রকৃতি আর মানুষের এই অমোঘ মেলবন্ধনেই যুগে যুগে লেখা হয়েছে গৌরবের যত ইতিহাস।
0: প্রিয় শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের এই পর্যায়ে থাকছে বিশ্বের ঐতিহ্যবাহী বিষয়বস্তু, দর্শনীয় স্থান নিয়ে আমাদের নিয়মিত তথ্যমূলক নিবন্ধ বিশ্ব ঐতিহ্য। আজকের পর্বে থাকছে চীনের রাজধানী বেইজিংয়ে অবস্থিত তিয়ানানম্যান স্কোয়ার। এই অংশটি গ্রন্থনা করেছেন শেখ আবদুল্লাহ আর তা পড়ে শোনাচ্ছেন কনুজ শিকদার।
5: চীনের রাজধানী বেইজিংয়ের কেন্দ্রস্থলে অবস্থিত তিয়ানানম্যান স্কোয়ার জায়গাটি ইতিহাস, ঐতিহ্য এবং আধুনিক রাষ্ট্রচিন্তার এক অনন্য প্রতীক। এই নামের অর্থ স্বর্গীয় শান্তির দরজা, হলেও এই স্কোয়ার শুধু শান্তির নয়, বরং চীনের শতাব্দী জুড়ে গড়ে ওঠা রাজনৈতিক ও সাংস্কৃতিক উত্থান পতনের নীরব সাক্ষী। বিশ্বের বৃহত্তম নগর চত্বরগুলোর মধ্যে এটি অন্যতম, যার আয়তন প্রায় 2,15,000 বর্গমিটার। 1949 সালের 1 অক্টোবর এই তিয়ানানম্যান স্কোয়ার থেকেই মাও সেতুং গণপ্রজাতন্ত্রী চীনের প্রতিষ্ঠা ঘোষণা করেন, যা চীনা জাতির ইতিহাসে এক যুগান্তকারী অধ্যায় সূচিত করে। স্কোয়ারটির স্থাপত্য বিন্যাস অত্যন্ত পরিকল্পিত। চত্বরটির উত্তরে অবস্থিত তিয়ানানম্যান গেট, এর নিচ দিয়েই প্রবেশ করতে হয় এই বিস্তৃত এলাকায়। এই গেট পেরিয়ে প্রবেশ করা যায় নিষিদ্ধ নগরীতে, যা বহু শতাব্দী ধরে চীনা সম্রাটদের বসবাসের স্থান ছিল। স্কোয়ারের দক্ষিণে রয়েছে প্রাচীন চিয়ানমেন গেট, আর পূর্বে জাতীয় জাদুঘর, আর পশ্চিমে অবস্থিত পিপলস গ্রেট হল, যেখানে চীনের জাতীয় সংসদ বসে। চত্বরের মাঝখানে নির্মিত হয়েছে জনগণের বীরদের স্মারক স্তম্ভ, যা চীনের স্বাধীনতা ও বিপ্লবের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের এক অনন্য প্রতীক। স্মৃতিস্তম্ভের পাশেই রয়েছে মাও সেতুংয়ের সমাধি ভবন, যা প্রতিদিন হাজার হাজার দর্শনার্থীকে আকর্ষণ করে। তিয়েনআনমেন স্কোয়ার কেবল স্থাপত্য শৈলীর কারণেই নয়, এর সামাজিক ও রাজনৈতিক গুরুত্বের কারণেও বিখ্যাত। এখানেই 1989 সালে গণতন্ত্রকামী শিক্ষার্থী ও নাগরিকদের আন্দোলন দমন করা হয়, এবং সেই আন্দোলনের রক্তাক্ত পরিণতি আজও বিশ্বজুড়ে আলোচিত। যদিও এই বিক্ষোভকে সরকারি ইতিহাসে গুরুত্ব দেওয়া হয় না, কিন্তু ইতিহাসে এটি তিয়েনআনমেন স্কোয়ারকে গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। বিস্ময়কর হলেও সত্য, স্কোয়ারটি সরাসরি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকাভুক্ত নয়, তবে এটি সম্প্রতি বেইজিং সেন্ট্রাল অ্যাক্সিস বা কেন্দ্রীয় কক্ষের অংশ হিসেবে বিশ্ব ঐতিহ্যের মর্যাদা পেয়েছে। ইউনেস্কো এই অক্ষকে চীনা রাজধানীর আদর্শ পরিকল্পনার একটি অনুপম নিদর্শন হিসেবে স্বীকৃতি দিয়েছে, যার কেন্দ্রে রয়েছে তিয়েনআনমেন স্কোয়ার।
1: প্রিয় শ্রোতা, এই সুদীর্ঘ মানব সভ্যতার ইতিহাসে আমরাও নিজেদের নিজেদের জায়গা করে নিয়েছি নিজেদের মতো করেই, একটি স্বতন্ত্র জাতি হিসেবে, যার পিছনে রয়েছে অনেক ত্যাগ আর পাওয়া না পাওয়ার ইতিহাস গল্প। তবু সবকিছু ছাপিয়ে ইতিহাসের সেই পথ পাড়ি দিয়ে আজ চারপাশে শুধু সমৃদ্ধির গল্প, সামনে এগিয়ে যাবার গল্প।
0: কিন্তু সব গল্পের ভাঁজে ভাঁজে লুকিয়ে আছে মানুষ হিসেবে আমাদের ঘটনাবহুল জীবন। সময়ের এলোমেলো পথে যে জীবনকে আমরা সাজিয়েছি আমাদের চাওয়া পাওয়া আর ভালোবাসা দিয়ে, আর ছুটে চলা সভ্যতার পৃষ্ঠা জুড়ে আমাদের জীবনের সময়গুলো নানা রঙে সেজে উঠেছে সেই কাঙ্ক্ষিত ভালোবাসার কারণেই।
1: বন্ধুরা, এবারে থাকছে আপনাদের জন্য আমাদের পরিবেশনা, নিয়মিত যেটি থাকে আধুনিক গান। গানটি লিখেছেন সৈয়দ আওলাদ, সুর করেছেন আয়ুব বাচ্চু, এবং কণ্ঠ দিয়েছেন শিল্পী জুয়েল।

0: প্রিয় শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের পরিবেশনায় ম্যাগাজিন অনুষ্ঠান উত্তরণ। দেখতে দেখতে চলে এলাম আজকের অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে। আজকের মতো এই ছিল আমাদের আয়োজন।
1: আবারও কথা হবে উত্তরণের আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকল অবস্থায় সরকারি নিয়মের প্রতিপালন করুন। সবাই সচেতন হন, সুরক্ষিত থাকুন, নিজের পরিবার ও দেশকে সুরক্ষিত রাখুন।
0: আজকের উত্তরণ গ্রন্থনা করেছেন আমান চপল, আর উপস্থাপনায় ছিলাম আমরা দুজন। আমি জান্নাতুল ফেরদৌসী লিজা
1: এবং আমি জিএম তারিক, সম্পাদনায় মোহাম্মদ নিজামুদ্দিন,
0: তত্ত্বাবধানে আঞ্জুমানারা বেগম, এবং উত্তরণ প্রযোজনা করলেন ডক্টর শায়লা আক্তার।
1: শুভরাত্রি।

0: unprecedentedly. Even though the second match ended in a heavy defeat by an innings, the ranking remained unaffected. Moreover, Bangladesh's recent successes, despite losing series to India, Sri Lanka and South Africa, have contributed to this achievement. Most notably, Bangladesh whitewashed Pakistan on their soil in 2025 and later defeated them 2-0 at home earlier this year. These triumphs, coupled with the resilience shown against Australia, reflect the long struggle, patience and sacrifices that have shaped Bangladesh's rise in Test cricket. Defeating Pakistan, one of the traditional Test powerhouses, both home and away, and then holding Australia to a drawn series in their own backyard are the defining reasons behind Bangladesh's surge in the rankings. Bangladesh's journey in Test cricket began in 2000. Since then, the team has endured countless ups and downs. At one stage, frequent defeats, batting collapses and inconsistent bowling drew sharp criticism. Yet, through experience, relentless effort and the confidence of a new generation of cricketers, the team has reached a place that was unimaginable even a decade ago. Drawing a series against Australia is no small feat. Australia remains one of the giants of Test cricket, and competing against them demands mental toughness, physical endurance and tactical brilliance. Bangladesh's players passed that test, not only drawing the series but also improving their global standing. Rising to sixth place means Bangladesh can no longer be underestimated. This achievement was built on the determination of the batsmen and the consistency of the bowlers. In the first test, the combined brilliance of pace and spin secured an extraordinary victory, while the batsmen's resilience added to the glory. In the second test, batting failures led to a crushing defeat, yet the dazzling performance of bowler Shariful Islam stood as a highlight that the cricketing world will remember. The blend of youthful confidence, senior experience and strategic planning by the coaching staff made this success possible. For cricket fans in Bangladesh, this news is a source of immense joy. For years, there was frustration about the team's standing in Test cricket. Many believed Bangladesh could only excel in limited overs formats, but competing with the giants in Test seemed far-fetched. This achievement has shattered that perception. Bangladesh is no longer just a participant, it is now a genuine contender. The success will also inject new energy into the country's cricketing structure. Young players will be inspired, seeing that hard work can carve out a place in world cricket. At the same time, the responsibility of the cricket board has grown. To sustain this position, investments in infrastructure, long-term planning, and the mental and physical preparation of players are essential. Bangladesh has already enjoyed notable success in ODIs, the T20s, but such achievements in Test are rare. Rising to sixth place means Bangladesh has entered the ranks of the world's elite teams. Sharing the same bracket with India, Australia, England, South Africa and Pakistan is a matter of immense pride. The question now is how to build on this success. Improving rankings through a drawn series is one thing, but maintaining consistency is another. Bangladesh's cricketers must prove that this is not a one-off achievement but the beginning of sustained progress. Across the nation, the achievement has sparked widespread celebration. In the media, on social platforms, and in cricketing circles, Bangladesh's success has become the focal point of discussion. Many are calling it not just a sporting triumph, but a matter of national pride, given now how deeply cricket is woven into the emotions of the people. In conclusion, drawing the series against Australia and climbing to sixth place in the ICC Test rankings is a landmark event in Bangladesh's cricketing history. The responsibility now lies with the players to carry this momentum forward. If they can maintain consistency, one day, Bangladesh may well dream of reaching the very top of the Test rankings, and the dream will no longer seem impossible. That is the end of the news commentary.
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে।
2: সংবাদ প্রবাহ আজকের পরিবেশনা সড়ক দুর্ঘটনা পরবর্তী জরুরি সেবা প্রদানের লক্ষ্যে অ্যাম্বুলেন্স সেবা উদ্বোধন, নির্বাচন পরবর্তী বাংলাদেশ রাজনৈতিক প্রতিশ্রুতি ও বাস্তবতা শীর্ষক সংলাপ, সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর সাথে ভারতীয় হাইকমিশনারের বৈঠক পরবর্তী প্রেস ব্রিফিং, বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্রে সংক্রমণ ও প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ক সেমিনার এবং সাউথ এশিয়া রিজিওনাল ক্লাইমেট কোঅপারেশন ইনসেপশন মিটিং। সড়ক দুর্ঘটনার পর দ্রুত জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করতে 7টি বেসিক লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স, 40টি মোটর সাইকেল অ্যাম্বুলেন্স এবং ট্রাফিক ব্যবস্থাপনা ও দুর্ঘটনা প্রতিরোধে হাইওয়ে পুলিশের জন্য 80টি টহল মোটর সাইকেল চালু করা হয়েছে। এ উপলক্ষে আজ রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম এমপি বলেন,
3: আমরা সড়ক পরিবহন মন্ত্রণালয় যেটা করি, সড়ক নির্মাণ করি, রক্ষণাবেক্ষণ করি, সংস্কার রাখি, চলাচলের উপযুক্ত রাখি, যান চলাচলের অনুমোদন প্রদান করি। হাইওয়ে পুলিশ তারা সড়কের যানবাহন চলাচল ব্যবস্থাপনা করে। সড়কে দুর্ঘটনা ঘটলে তার চিকিৎসাটা প্রাথমিকভাবে নিশ্চিত করবার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় একটা দায়িত্ব আছে, তারাও এখানে আছেন এবং এই প্রকল্পের সাথে এই তিনটি মন্ত্রণালয় যুক্ত আছেন। কারণ নিরাপদ সড়ক প্রতিষ্ঠিত করবার জন্য এই তিনটি মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করার প্রয়োজন রয়েছে। জনগণকে সচেতন করবার জন্য অথবা এই পরিবহন সেক্টরে যারা যুক্ত আছে তাদেরকে ক্রমান্বিত ভাবে এই প্রকল্পে এবং এই রকমের একটা বিপর্যয় থেকে দেশকে বাঁচানোর জন্য সম্পৃক্ততা কম। আমাকে যদি বলেন সড়ক দুর্ঘটনার 5টি কারণ আমার কাছে মনে হয়েছে, এত গবেষণার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। ফিটনেস বিহীন যানবাহন, ফিটনেস বিহীন ড্রাইভার। ফিটনেস বিহীন কেন ড্রাইভার বললাম, তিনি হয়তো মেন্টালি ফিজিক্যালি ফিট আছেন কিনা, তিনি দক্ষ এবং যোগ্য কিনা। আমার জানা মতে অনেক ড্রাইভার বাংলাদেশে হয়েছেন, অধিকাংশ ড্রাইভার হয়েছেন পরিবহনে থাকতে থাকতে, একসময় হেল্পার ছিলেন, পর্যায়ক্রমে স্টিয়ারিং ধরতে ধরতে তিনি ড্রাইভার হয়ে গেছেন। তিনি গাড়ি চালানো যা বোঝেন, হাইওয়েতে বা সড়কে কি বিধি মেনে কি নিয়ম মেনে গাড়িটা চালাতে হয় সেটা কতটুকু জানেন সেটা সম্ভব আছে। কিন্তু এই প্রকল্পে তার প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে, তাকে আবার শারীরিকভাবে ফিট কিনা সে ব্যাপারও এই প্রকল্পের মধ্যে কাজ রয়েছে, সেটা করা হচ্ছে। আরেকটা হচ্ছে জনসচেতনতার অভাব। আমরা যখন সড়ক পার হই বাজার এলাকায়, আমাদের হাইওয়ের পাশে অনেক বাজার আছে, স্কুল আছে, কলেজ আছে, সাময়িক বাজারও আছে, আবার বিদ্যমান বাজার আছে। আমরা জনগণ যারা হয় রাস্তা পার হওয়ার সময় ডানে এবং বায়ে তাকে তিনি একটা মেজারমেন্ট করে ফেলেন যে যতটুকু দূরে গাড়িটা আছে তিনি নিরাপদে হয়তো দৌড় দিয়ে অথবা জোরে হেঁটে পার হয়ে যেতে পারবে। এই মানসিকতা আমাদের জনগণের মধ্যে আছে। পাশে ওভার পাস আছে, যাচ্ছেন না, পার হচ্ছেন না, উঠতে চাইছেন না, তার মানে হচ্ছে জনসচেতনতার অভাব আছে। আরেকটা আছে সীমাহীন গতি, অনিয়ন্ত্রিত গতি, আছেন হেলমেট ব্যবহার না করার প্রবণতা। এই কয়েকটি কাজ যদি আমরা করাতে পারি এই প্রকল্পের মাধ্যমে তাহলে এটা এই প্রকল্প সার্থক। এবং আমাদের যে অঙ্গীকার রয়েছে 2030 সালের মধ্যে এই 5,000-এর কাছাকাছি লোক প্রতি বছর জীবন দিচ্ছে তা অর্ধেকে হ্রাস করা, তাহলে সেটা সম্ভব হবে। এই মুহূর্তে আমাদের প্রয়োজন রয়েছে একটা নিরাপদ সড়ক আইন, যেটা আমরা 2027 সালের ডিসেম্বরের মধ্যে করতে চাই। একই সাথে যদি ড্রাইভারদের প্রশিক্ষণ দেওয়া যায়, বাসের বয়স আয়ুষ্কাল 20 বছর আমরা নির্ধারণ করেছি, ট্রাক 25 বছর এটা আমরা নির্ধারণ করেছি। আমরা ইতিমধ্যে স্ক্রাব এবং রিসাইক্লিং এর একটা নীতিমালা চূড়ান্ত করেছি, কার্যকর করতে চলেছি। আমরা ডাম্পিং স্টেশন করছি, ফিটনেস বিহীন গাড়ি সেখানে গিয়ে নিয়ে যেতে চাই এবং রিসাইক্লিং করতে চাই এবং স্ক্রাবিং এ নিয়ে যেতে চাই। এটা ছিল না, এই সরকার করেছে। আমরা আইন প্রয়োগ করব, এট দা সেম টাইম জনগণকে সচেতন করব, এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য হবে। আমরা অ্যাম্বুলেন্স গুলি স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করছি। আমরা চাইবো হাইওয়ে এর পাশে যে সমস্ত হাসপাতাল গুলি আছে সেখানে আলাদা ইউনিট একটা থাকবে এবং 10 কিলোমিটারের মধ্যে একটা অ্যাম্বুলেন্স আমাদের রাখার যে পরিকল্পনা আছে সেটা আমরা নিশ্চিত করব। কিন্তু অ্যাম্বুলেন্স গুলি যথাযথ সুবিধা নিয়ে আহত হওয়া বা দুর্ঘটনা কবলিত ব্যক্তিকে যাতে প্রাথমিক এবং প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে পারে সেই প্রস্তুতিগুলি হাসপাতালে থাকতে হবে। কয়েকটা ট্রমা সেন্টার আমরা করছি, পাশাপাশি অনেকগুলি ট্রমা সেন্টার আছে, সেগুলি অকেজো আছে, সেটাকে আমরা সচল করার চেষ্টা করব। আমরা আশা করছি এই সড়ক নিরাপদ করার দায়িত্ব আমাদের। আমরা নিজে সচেতন হব, যারা দায়িত্বে আছে তারা দায়িত্ববান থাকবো, আর যারা জনগণ আছে তাদেরকে সচেতন করে নিরাপদ সড়ক প্রতিষ্ঠিত করব।
2: বিশেষ অতিথির বক্তৃতায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মুহিত এমপি উল্লেখ করেন,
4: তীব্র যানজটে মোটরসাইকেল অ্যাম্বুলেন্স সার্ভিসটি দ্রুততম সময়ে ফার্স্ট এইড নিয়ে পৌঁছাতে পারবে। একইভাবে হাইওয়ে পুলিশের 60টি নতুন পেট্রোল মোটরসাইকেল মহাসড়কের গতি নিয়ন্ত্রণ রুটিং পেট্রোলিং এবং দুর্ঘটনাস্থলে শৃঙ্খলা বজায় রাখতে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখতে পারবে।
5: এই একই মহাসড়কগুলোকে কেন্দ্র করে আমরা 24টি ট্রমা সেন্টার চালু করার জন্য ইতিমধ্যে উদ্যোগ নিয়েছি। এই অ্যাম্বুলেন্সগুলো এবং এই মোটরসাইকেলের মাধ্যমে যে প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকরা আসবেন, এই ধরনের নেটওয়ার্কটা আমরা ভবিষ্যতেও সাস্টেইনেবলভাবে আমাদের হেলথ সিস্টেমের রেগুলার হেলথ সিস্টেমের পার্ট হিসেবে পরিচালিত করতে পারি, সেই লক্ষ্যে আমরা কাজ করছি।
2: আজ রাজধানীর সিডাব মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত নির্বাচন পরবর্তী বাংলাদেশ রাজনৈতিক প্রতিশ্রুতি ও বাস্তবতা শীর্ষক সংলাপে প্রধান অতিথির বক্তৃতায় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান এমপি বলেন,
6: আমাদের যে কোনো সংবিধান সংস্কারকে বা সংবিধান সংশোধনকে একটা টেস্টের মধ্য দিয়ে যেতে হবে। সেই টেস্টটা হলো বেসিক স্ট্রাকচার থিওরি কনস্টিটিউশনের, যেটা ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট কেশবানন্দ ভারতীর মামলায় 1972 ডিসাইড করে দিয়ে গেছেন। বেসিক স্ট্রাকচার থিওরি সেটা আমাদের দেশের সংবিধানে সাংবিধানিক মামলার রায়গুলোতে, বিশেষ করে অষ্টম সংশোধনের রায়গুলোতে অ্যাডাপ্ট করে গেছেন। ফলে আমরা যে কোনো অ্যামেন্ডমেন্ট করতে যাই না কেন, সেই অ্যামেন্ডমেন্টের জায়গায় আমাদের মাথায় ওইটাও রাখতে হবে। প্রশ্ন এসেছিল 72 সংবিধান সুরে ফেলে এই সংবিধানকে রিরাইট করতে হবে, সেটা অন্য একটা এপিসোড হতে পারত। কিন্তু আমরা যখন জুলাই সনদে স্বাক্ষর করেছি, 33টি রাজনৈতিক দল পার্লামেন্টের দক্ষিণ প্লাজায় বসে সই করেছি, সেখানে আমরা সুনির্দিষ্টভাবে বলেছি 6টা অনুচ্ছেদ আছে, এখানে 7টা ডিক্লারেশন আছে, 6টা অনুচ্ছেদের 6 নম্বর অনুচ্ছেদের ক এবং খ পাঠ করা আছে। ক পাঠে 1-47, খ পাঠে 48-84 পর্যন্ত। ক পাঠে বলা হচ্ছে প্রতিটা পরতে পরতে যে সংবিধান সংশোধন করে এই কাজগুলো করতে হবে। আমি 72 সংবিধানকে অ্যাডাপ্ট করে নিলাম, আমি যা কিছুই করি না কেন 72 সংবিধানকে সামনে রেখেই আমাকে এগিয়ে যেতে হবে। এইটা হলো আমার জুলাই সনদের একটা পাঠ। ফলে যারা বলছিলেন যে 72 সংবিধানকে ছুঁড়ে ফেলে দিয়ে করতে হবে, সেইটা করলে আমি এক লাইনে যেতে পারতাম, কিন্তু আমার 72 সংবিধান যতক্ষণ পর্যন্ত আছে এই সংবিধানকে আমার অ্যামেন্ডমেন্ট করতে হবে। অ্যামেন্ডমেন্টের প্রক্রিয়ায় যে জুলাই সনদকে আমার সামনে রাখতে হবে, যেটি একগুলোকে আমরা সংস্কারের জন্য স্বাক্ষর করেছি।
2: আজ সোমবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদি এমপির সাথে বৈঠক করেছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বৈঠক শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেন,
7: 24-এ আমরা একটা রাজনৈতিক ট্রানজিশন দেখেছি এবং সেই ট্রানজিশন পরবর্তী সময়ে পট পরিবর্তনের পরে দুই সরকারের তরফ থেকে বা দুই রাষ্ট্রের তরফে অনেকগুলি বিধিনিষেধ এসেছে, আন্তঃ বাণিজ্যের পথে অনেকগুলি বিধিনিষেধ এসেছে। ইভেন ডিফাইং দোজ রেস্ট্রিকশনস, গত বছর দুই দেশের মধ্যে আন্তঃদেশীয় বাণিজ্যের পরিমাণ প্রায় $13 billion। ইকোনমিক কনসিডারেশন অনেক সময় অনেক কিছুকে ছাড়িয়ে যায়। হাইকমিশনার ত্রিবেদী সাহেবের এই কথার সাথে পুরোপুরি একমত যে ইকোনমিক ইন্টারেস্টটা আমাদের দেখতে হবে, কারণ ইকোনমিক ইন্টারেস্ট মানে হচ্ছে আপনি দুই দেশের ভোক্তাকে অধিকতর প্রতিযোগী কম মূল্যে তার পণ্য বা সেবা ভোগ করার সুযোগ করে দেবেন। কয়েকদিন আগে ভারতীয় একটি বাণিজ্যিক প্রতিনিধি দল আমাদের সাথে দেখা করতে এসেছিলেন, পরবর্তীতে তারা ফেডারেশনে গিয়েছেন। তারাও দুটি প্রস্তাব করেছেন, একটি হলো ভারত এবং বাংলাদেশের ব্যবসায়ীদের সমন্বয়ে একটি টাস্কফোর্স করা এই দেশের অবকাঠামোর বিনিয়োগের জন্য, আরেকটি হচ্ছে এখানকার ডিজিটাল অবকাঠামো নির্মাণের জন্য, ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার তৈরির জন্য দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে একটা টাস্কফোর্স করা। তো এই সমস্ত প্রক্রিয়ার মধ্যে দিয়ে বাণিজ্যিক সম্পর্কের মধ্যে গতি আনা, ক্রমাগত এগিয়ে নিয়ে যাওয়া, নতুন বিনিয়োগের সুযোগ এবং ক্ষেত্র খোঁজা, এটি একটি বহমান প্রক্রিয়া, এটি চলতে থাকে।
2: আজ ঢাকায় ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি মিলনায়তনে বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্রের সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ক সেমিনারে মাননীয় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডাক্তার এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন,
8: আমরা কালচারালি, আমার কাছে কেন জানি মনে হয় পরিষ্কার পরিচ্ছন্নতাকে আমরা একটু ভিন্ন ভাবে ডিফাইন করি। গ্রামে আমি আমার মা চাষিকে দেখেছি, আমি যখন গ্রামে গিয়েছি, তারা আতিথ্যতার পাশে আপনার পান খেতে দেয়, পানটাকে খুব সুন্দর করে প্রথমে তারা ধোয়, পরে তার শাড়িতে পানটা মোছে, খুব যত্ন করে শাড়িতে মোছে, যে শাড়িটা খুব পরিষ্কার না। তো এই যে আপনার understanding of high personal hygiene is so different within our social context, amra jodi ei ke perceive na kori as a very important aspect of our life. ami amar kaj upolokkhe apnar je desh gulo kotha bollam shekhankar primary healthcare center e giyechi, ami jela level hospital e giyechi, jemon cambodia parker income way lower than us, kintu oder ekta hospital e je apnar level of cleanliness ebong tar sathe ami amader hospital compare kori, believe me amake tokhon lojja pete hoy. dekhate amar mone hoy ei kotha gulo ektu harsh shunale হলেও এটা আমাদেরকে একটু চিন্তা করতে হবে এবং দেখতে হবে যে অ্যাজ আ ন্যাশন, অ্যাজ আ সোসাইটি, হাউ উই ক্যান রিয়েলি বিল্ড এ ক্লিন সোসাইটি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের নির্বাচনী প্রচারণের একটা বড় অংশ ছিল আপনার ওয়েস্ট ম্যানেজমেন্ট। আমরা এই মুহূর্তে এই ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করছি। আপনার বিভিন্ন পৌরসভা বলেন, আমরা সিটি কর্পোরেশন বলেন, সেখানে এফেক্টিভলি কীভাবে ওয়েস্ট ম্যানেজমেন্ট রিসাইকেল করা যায় এগুলো নিয়ে আমরা কাজ করছি। আমরা হসপিটাল ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়েও, মানে মেডিকেল ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে আমরা কাজ করা শুরু করেছি। আপনারা শুনলে খুশি হবেন যে আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি এবং ডিজাইন করাও আমাদের শেষ হয়ে গেছে। আমরা বাংলাদেশের প্রত্যেকটি, আমরা যে প্রাইমারি হেলথ কেয়ার নেটওয়ার্কের কথা বলছি, প্রত্যেকটি ইউনিয়নে ওয়ার্ড একটি করে প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার আমরা উইল এস্টাবলিশ, এবং প্রত্যেকটাতে আপনার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট আপনার ওখানে ব্যবস্থা রাখার ওই ডিজাইনের মধ্যেই এটাকে ইন্টিগ্রেট করা হয়েছে আপনার ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে। সিমিলারলি উপজেলা হেলথ কমপ্লেক্স, আপনারা জানেন যে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন এগুলোকে 50 বেড থেকে 151 বেড করা হবে, এবং তার সাথে সাথে আমরা এটাও সিদ্ধান্ত নিয়েছি প্রত্যেকটা উপজেলা হেলথ কমপ্লেক্সে সলিড এবং লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান্ট আপনার স্থাপন করা হবে, যেখানে শুধুমাত্র সরকারি হাসপাতালের বর্জ্যই না, বেসরকারি যে হাসপাতাল আছে আশেপাশে তারাও বাধ্যতামূলকভাবে তাদেরকে আসতে হবে এবং তাদের বর্জ্য, তাদের নিষ্কাশন ওখানে তাদের করতে হবে। এভাবেই আমরা জেলা হাসপাতাল বলেন, মেডিকেল কলেজ হাসপাতাল বলেন, এখানে আমরা এই সুবিধাগুলো ইনশাল্লাহ করছি। এবছরই আমরা অনেক উপজেলা জেলা হাসপাতাল বলেন সেখানে আমরা একটা ফাংশনাল সলিড অ্যান্ড লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম আমরা দেখতে পাব।
2: আজ রাজধানীর সিরডাপ মিলনায়তনে সাউথ এশিয়া রিজিওনাল ক্লাইমেট কোঅপারেশন ইনসেপশন মিটিংয়ে প্রধান অতিথি বক্তৃতায় পরিবেশ বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এমপি বলেন,
9: যারা আগ্রহী কাজ করতে, এই যে স্বেচ্ছা, যে আগ্রহ, এটা যদি প্রবল হয় তাহলে আমাদের পরিবেশ প্রতিবেশকে আমরা সহজে রক্ষা করতে পারবো, সরকারকে দিয়ে ওটা হবে না। তবে আমি এতটুকু বলতে পারি যে বর্তমান সরকার অত্যন্ত আন্তরিক, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রতিনিয়ত এইগুলো নিয়ে কাজ করছেন। আমাদের সামাজিক বনায়নের একটা অংশ এবং আকাশমণি গাছ লাগানো হয়েছিল, যেটাকে আমরা ডিসকারেজ করছি, আমরা বলছি যে বিদেশি কোন প্রজাতি আমরা গাছ লাগাবো না। এখানে হচ্ছে সামাজিক বনায়নে যারা গাছ লাগায় তাদের একটা কমিটমেন্ট থাকে, 20 বছর বা 25 বছরের কমিটমেন্ট। 2003-04 সালের দিকে লাগানো হয়েছে, এখন ওইটা তাদের কমিটমেন্ট অনুযায়ী কাটতে হবে এবং এখানে 85 জন মানুষ এটা শেয়ার পাবে, লভ্যাংশ পাবে। যদি আমরা সত্যিকার অর্থে আমাদের যে ওয়েস্ট ম্যানেজমেন্ট এটা নিয়ে আমরা হিমশিম খাচ্ছি, এই সরকার আসার পরে পুরনো কিছু প্রযুক্তি নিয়ে কাজ শুরু করেছে, আমি একজন কর্মী হিসেবে আমি কিন্তু স্যাটিসফাইড না। অর্গানিক ওয়েস্টকে আমি বার্ন করে আমি ওদিকে যেতে চাই না, কিন্তু একটা এগ্রিমেন্ট হয়েছে, এখন আমাকে দেখতে হবে যে আমাকে আগে 100% দূষণ হতো, আমি এখন 10% বা 20% করে আমি 80% সেভ করতে পারছি। আমাকে কিন্তু এখন কম্পারেটিভ স্টাডি করে, তুলনামূলক স্টাডি করে কাজ করতে হচ্ছে, বাট নতুন যে প্রযুক্তিগুলো আছে সেইগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে, সেইগুলোকে আমাদের সাপোর্ট দিতে হবে, নতুন প্রজেক্ট আনতে হবে, এইগুলো করতে পারবে। আমি কক্সবাজারে গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখলাম যে কক্সবাজার হোটেলের যত ভাত তরি তরকারি যা পড়ে আছে সবগুলো কালেক্ট করে আমাদের ওখানে কম্পোস্ট করে এখানে সার বানানো হচ্ছে, 10 টাকা করে কেজি, 30 কেজির করে প্যাকেট করা হচ্ছে। আমার খুব ভালো লাগলো দেখে যে কক্সবাজারের যত যত্রতত্র বর্জ্য, বিশেষ করে কিচেন বর্জ্য বা ভাত বা বিরিয়ানি, এগুলো সব তারা প্রসেস করে তারা এটা করছে, এবং শতভাগ এটা কিন্তু রিনিউয়েবল। তার পাশেই একই কম্পাউন্ডের ভিতর সিঙ্গেল ইউজ পলিথিন, সেটা নিয়ে তারা কাজ করছে, চিপস এর প্যাকেট এগুলো সব সংগ্রহ করে ওখানে তারা বাই প্রোডাক্ট করছে। সত্যিকার অর্থে রিসোর্স যেটা বলে সেটা তারা কিন্তু করছে, কিন্তু সম্পদ তারা পরিণত করছে এবং এখানে কাঠ সহ বিভিন্ন ধরনের প্রোডাক্ট বানাচ্ছে।
2: সংবাদ প্রবাহ শেষ হলো। বর্ণনা আসফিয়া তাসনিম, সম্পাদনা ASM আহাদ, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, প্রযোজনা মোহাম্মদ দুলাল হোসাইন।
1: অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।
10: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন মনিটরিং পরিদপ্তরের অনুষ্ঠান বিশ্ব বেতারে বাংলাদেশ বাংলা।

0: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, বিশ্ববেতারে বাংলাদেশ সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মিজান খন্দকার। বাংলাদেশ সম্পর্কে বিশ্বের বিভিন্ন দেশের বেতার কেন্দ্র থেকে প্রচারিত গুরুত্বপূর্ণ সংবাদের উপর ভিত্তি করে এই সাপ্তাহিক আয়োজন বিশ্ব বেতারে বাংলাদেশ সাজানো হয়েছে। প্রচারিত হয় সপ্তাহের প্রতি সোমবার রাত ১০টায় ঢাকা ক থেকে। বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তাকে শপথ বাক্য পাঠ করান। বিবিসি বাংলা জানিয়েছে, শপথ গ্রহণের আগেই অনুষ্ঠান স্থলে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান সহ মন্ত্রিসভার সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা। এদিকে নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পরদিন মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। উল্লেখ্য, দীর্ঘ সময় পর সংসদ সদস্যদের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটের মাধ্যমে গত বৃহস্পতিবার বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ে জারি করা সাম্প্রতিক সংবাদ বিজ্ঞপ্তির অনেক উপাত্তই ভুল তথ্যের উপর ভিত্তি করে তৈরি বলে জানিয়েছে বাংলাদেশ। প্রসঙ্গত, গত ১৫ই আগস্ট মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশ থেকে দেয়া ৮২৮,৮২৪ শরণার্থীর একটি তালিকা মিয়ানমার গত জুলাই শেষ নাগাদ যাচাই বাছাই নিশ্চিত করেছে। যাচাই করা ৪,২৬,৫৪৫ ব্যক্তির মধ্যে ৩,০৮,৭৯৭ জন রাখাইন বাসিন্দা ছিলেন। এসব তথ্য ঠিক করার তাগিদা দিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এক্ষেত্রে জাতিসংঘের অধীনে নিবন্ধিত তথ্যই রোহিঙ্গাদের সঠিক সংখ্যা প্রতিফলিত করে। গত মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে মহাপরিচালক মিয়ানমার অনুবিভাগ মোহাম্মদ তৌফিকুর রহমান বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ইয়াও কিয়াও সো মোর সঙ্গে নিজ কার্যালয়ে বৈঠকে বিষয়টি তুলে ধরেন বলে ডয়েচে ভেলের রিপোর্টে বলা হয়েছে। এ সময় তিনি দুই দেশের সম্মত দ্বিপক্ষীয় কাঠামোর ভিত্তিতে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের যাচাইকরণ প্রক্রিয়া দ্রুত করার জন্য রাষ্ট্রদূতকে অনুরোধ জানান। বৈঠকে জানানো হয়, বাংলাদেশ বর্তমানে রোহিঙ্গাদের নিবন্ধনে কাজ করছে এবং ৮২৮,৮২৪ জনের প্রাথমিক তালিকার পরে রোহিঙ্গাদের তথ্য যথাসময়ে মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে বিনিময় করা হবে। পাশাপাশি বৈঠকে রোহিঙ্গারা যে বাঙালি নন এ বিষয়টিও তুলে ধরা হয়। পহেলা জুলাইয়ের পরিবর্তে পহেলা এপ্রিল থেকে নতুন অর্থবছর শুরুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের মন্ত্রিসভা। গত প্রায় ৫৫ বছর ধরে বাংলাদেশের আর্থিক হিসাব নিকাশের বর্ষ শুরু হয় পহেলা জুলাই আর শেষ হয় ৩০শে জুন। সেভাবেই বাজেট প্রণয়ন থেকে শুরু করে সরকারি আয় ব্যয়, ব্যাংকিং ব্যবস্থা বা আর্থিক সব হিসাব করা হয়। গত ১ আগস্ট সচিবালয়ে মন্ত্রিসভার এক বৈঠকে অর্থবছর পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে বিবিসি বাংলার রিপোর্টে বলা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকে সিদ্ধান্ত হয় যে ২০২৮-২৯ অর্থবছর থেকে বাংলাদেশের অর্থবছর হবে ১এপ্রিল থেকে ৩১শে মার্চ। এক্ষেত্রে ২০২৭-২৮ অর্থবছরকে ট্রানজিশনাল ধরে জুলাই ২০২৭ থেকে মার্চ ২০২৮ পর্যন্ত ৯ মাসে শেষ করা হবে। অর্থবছরের সময়সূচি পরিবর্তনের প্রধান কারণ হিসেবে তুলে ধরা হয়েছে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের বিষয়টি। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, বর্তমানে অর্থবছরের শেষ ৩ মাস এপ্রিল, মে ও জুন এ সময় দেশে বর্ষা শুরু হয়, ফলে সড়ক, সেতু, পানি উন্নয়ন, স্থানীয় সরকারের অবকাঠামো কাজে ধীরগতি দেখা দেয়। এতে কাজের মান নষ্ট হয় এবং জনদুর্ভোগ বাড়ে। এপ্রিল মার্চ অর্থবছরের সময়কাল করা হলে অর্থবছরের শেষ ৩ মাস হবে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। এতে করে শুষ্ক মৌসুমে কাজ দ্রুত শেষ করা যাবে বলেও উল্লেখ করা হয়েছে। অর্থনীতিবিদ ও গবেষকরা বলছেন, অর্থবছর ঠিক করার মূলত কোনো আন্তর্জাতিক নিয়ম নেই। প্রতিটি দেশ তার নিজস্ব আবহাওয়া, কৃষি, রাজনৈতিক চক্র দেখেই এটি ঠিক করে। বাংলাদেশ থেকে কর্মী নিয়োগে ২৫টি রিক্রুটিং এজেন্সির তালিকা প্রকাশ করেছে মালয়েশিয়া। ড্যাশে ভ্যালে জানিয়েছে, মালয়েশিয়ার ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেমের ওয়েবসাইট এজেন্সিগুলোর তালিকা দেওয়া হয়েছে, যদিও মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের নিয়োগ কীভাবে হবে তা এখনও অস্পষ্ট রয়ে গেছে। পাশাপাশি নতুন ব্যবস্থার অধীনে এজেন্সিগুলো কীভাবে কার্যক্রম পরিচালনা করবে তা নিয়েও বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি। উল্লেখ্য, অতিরিক্ত অভিবাসন ব্যয়, কর্মীদের কাজ না পাওয়া এবং অন্যায় অত্যাচারের অভিযোগের পর 2024 সালের জুনে বাংলাদেশি কর্মী নিয়োগ স্থগিত করে মালয়েশিয়া। প্রধানমন্ত্রী তারেক রহমান চলতি বছরের জুনে মালয়েশিয়া সফরকালে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় শ্রম অভিবাসন নিয়ে আলোচনা করেন। ওই আলোচনায় বিদ্যমান সমঝোতা স্মারক পর্যালোচনা এবং একটি সংশোধিত চুক্তি তৈরির জন্য যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনে সম্মত হয় দুই নেতা। বাংলাদেশ সহ 75টি দেশে অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করেছে মার্কিন আদালত। ট্রাম্প প্রশাসনের এসব দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা দেওয়া স্থগিত করার সিদ্ধান্ত বেআইনি ঘোষণা করে বাতিল করেছেন দেশটির একটি আদালত। বিচারক তার রায়ে বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নিজের আইনি ক্ষমতার অতিরিক্ত ব্যবহার করেছেন। চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সিদ্ধান্তের কারণে দক্ষিণ এশিয়ার পাকিস্তান ও বাংলাদেশ সহ অনেক দেশের ভিসা আবেদনকারীরা ক্ষতিগ্রস্ত হন বলে বিবিসি বাংলা জানিয়েছে। স্টেট ডিপার্টমেন্ট এ সময় দাবি করেছিল, এসব দেশের অভিবাসন প্রত্যাশীদের যুক্তরাষ্ট্রের স্থানীয় রাজ্য ও কেন্দ্রীয় সরকারের সম্পদের উপর নির্ভরশীল হয়ে পড়ার উচ্চ ঝুঁকি রয়েছে। শ্রোতা বন্ধুরা, এরই সঙ্গে শেষ হল আমাদের আজকের সাপ্তাহিক আয়োজন বিশ্ববেতারে বাংলাদেশ। এরপর আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 11টায় বাংলায়।
1: শুনলেন মনিটরিং পরিদপ্তরের অনুষ্ঠান বিশ্ববেতারে বাংলাদেশ।
2: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান রবিস্বর। সঙ্গীত পরিবেশনায় সুরাইয়া মোজাম্মেল, গ্রন্থনা ও উপস্থাপনায় আজিজুর রহমান তুহিন।
3: প্রিয় শ্রোতা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান রবিস্বর। আমাদের আজকের শিল্পী সুরাইয়া মোজাম্মেল। আমরা সুরাইয়া আপার কাছে কিছু গান শুনব আর গান নিয়ে গল্প করব। আপা, কোন গান দিয়ে শুরু করবেন আজকে?
4: তোমায় গান শোনাব।
3: তো আগে আমরা গানে যাই, তারপর ফিরে এসে গান প্রসঙ্গে বা আমরা গল্প করব, কথা বলবো গান নিয়ে।

0: আমরা যে গানটি শুনলাম এটি রক্তকরবীর গান। রক্তকরবীতে বিশু পাগল নন্দিনীকে গানটি শুনিয়েছিলেন। রবীন্দ্রনাথ তার নাট্যচর্চা শুরু করেছিলেন একেবারে প্রথম বয়সে, কাব্যনাট্য দিয়ে তার নাটক রচনা শুরু, তারপর গীতিনাট্য, তারপর ধীরে ধীরে রূপক নাটক বা সংকেত নাটক যদি আমরা বলি, সেটা পেরিয়ে শেষে গিয়ে তার একদম শেষ জীবনে নৃত্যনাট্য। এই গানটি তেমনি কবির পরিণত বয়সের রচনা এবং সেই আমরা যেটাকে রূপক নাটক বলি, অর্থাৎ যক্ষপুরীর গল্প, সেখানটায় একজন শ্রমিক নন্দিনীকে শোনাচ্ছেন গানটা। এই গানটি আমরা শুনলাম, আমরা প্রথমে বললাম যেটা প্রেমের গান এবং নাটকের। আপা, আমরা কি আবারও প্রেমের গানেই থাকব না এবার পূজাতে যাব?
1: প্রেমেই থাকি।
0: হ্যাঁ, কোন গানটি করবেন আপা এখন?
1: হৃদয়ের একুল উকুল দুকুল ভেসে যায়,
0: কবির একদম প্রথম বয়সের রচনা। গানটি নিয়ে কথা বলে নেই, তারপর গানটি শুনছি। রবীন্দ্রনাথের একদম প্রথম বয়সের প্রেমের গানে যেটা স্বরূপ, আমার কাছে মনে হয় যে সেখানটায় অনেক ব্যক্তিকেন্দ্রিকতা ছিল, অর্থাৎ প্রেম বিষয়টা মিলন কেন্দ্রিক ছিল, পাওয়া না পাওয়া কেন্দ্রিক ছিল। আমরা যদি একদম শুরুর দিকে গানে যাই, আমার অপর্ণা যাওয়া চায়, এই গানটাতে এই যে মিলনের আকুতি সেটা খুব স্পষ্টভাবে দেখা যায়। তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস, দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বরষ মাস। যত কবি বয়স বেড়েছে, পরিণতির দিকে গিয়েছেন, তত তার প্রেমের গানে আমরা লক্ষ্য করি প্রেম মিলন বিরহের ঊর্ধ্বে একটা কিছু। এই গানটিতে প্রেম বিষয়টাই এখানে উপভোগ্য। হৃদয়ের একুল অকুল দুকুল ভেসে যায়, উথলে নয়ন বাড়ি। এই যে সখী এখানটায় অন্তত, এই সখীটা এখানে মুখ্য না, প্রাপণীয়তাটা মুখ্য না। মুখ্য হচ্ছে কেন এমন হলো গো আমার এই নব যৌবনে, সহসা কি বহিল কোথাকার কোন পবনে। এই যে হৃদয়ের ঔদাস্য, হতাশ বা হুতাশ যে হৃদয়ের যেই বাসনা, এবং সেই বাসনাটাই এই বেদনাটাই, কি বেদনা কি বাসনা কেমন আপনা নিবাড়ি, অর্থাৎ এই আকুলতাটাই এই গানটার, এই বয়সের গানের মুখ্য। কবির মোটামুটি প্রথম বয়স থেকে, ত্রিশোর্ধ্ব বয়স থেকে আমরা দেখতে পাই তার প্রেমের গানগুলো, বিশেষ করে পাওয়া না পাওয়ার ঊর্ধ্বে একটা ভিন্ন আকাঙ্ক্ষা ভিন্ন সম্বিত। আমরা তাহলে গানটি শুনছি, হৃদয়ের একুল অকুল দুকুল ভেসে যায়।

0: প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান রবিশ্বর। আমি আজিজুর রহমান তুহিন আছি আপনাদের সাথে, এবং আমাদের সাথে আজকে গান শোনাচ্ছেন শিল্পী সুরাইয়া মোজাম্মেল। আমরা তার কণ্ঠে দুটো গান শুনলাম পরপর। এবারে কোন গানটি শুনবো আপা? আমরা প্রেমের দুটো গান শুনলাম, এবার পূজা পর্যায়ে যেতে পারি। কোন গানটি করবেন?
1: আমি কান পেতে রই ও আমার আপন হৃদয় গহন বারে বারে।
0: আমরা অন্য অনেক আয়োজনে ভিন্ন প্রসঙ্গে বলা হয়েছে রবীন্দ্রনাথ একটা সময় কাটিয়েছেন এই পূর্ববঙ্গে, এখানকার বাউল সুর তাকে মুগ্ধ করেছে, বাউলের যে আধ্যাত্মিকতা, বাউল দর্শন তাকে মুগ্ধ করেছে, এবং সেই বাউল সুরের যে প্রভাব সেটা যত না তার এই পূর্ববঙ্গ বাসকালে উনি রচনা করেছেন তার চেয়ে বেশি আমরা দেখতে পাই এখান থেকে যাওয়ার পর শান্তিনিকেতন জীবনে বা কলকাতার জীবনে, বিশেষ করে বঙ্গভঙ্গের সময় বাউল সুরের গান বা লোকসুরের গান। কিন্তু বাউল যে বিষয়টি, বাউল দর্শনটি, এটি কিন্তু রবীন্দ্রনাথের জীবনে রয়ে যায় তার একদম শেষ জীবন পর্যন্ত। প্রথম জীবনের ব্রাহ্ম ভাবধারার যে রবীন্দ্রনাথ, সেই রবীন্দ্রনাথ পরিণতিতে একেবারে রবুই বাউল হয়েই গান রচনা করেছেন। আমরা এ পর্যায়ে যে গানটির কথা আপা বললেন সেটি বাউল সুরের গান এবং কবির পরিণত বয়সের গান, কিন্তু সেই আবার পূর্ববঙ্গে ফিরে আসার সময়ের একটা গান। রবীন্দ্রনাথ পূর্ববঙ্গ থেকে চলে যান অনেক আগেই, তার মোটামুটি 30-এর দশকের জীবনের, কিন্তু আবার ফিরে ফিরে এসছেন অনেকবার। এই গানটি কবির 61 বছর বয়সে আচ্ছায় নদীতে লেখা। গানটিতে দুটো বিষয় আমার কাছে মনে হয়, একটা হচ্ছে বাউল সুর, একইভাবে বাউল দর্শন। আমরা গানটি শুনি।

0: প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান রবিশ্বর। আমরা আমাদের আয়োজনের প্রায় শেষ পর্যায়ে, আমরা আরেকটি গান শোনার মতো সময় আমাদের আছে। কোন গানটি আমরা শুনবো শেষ গান হিসাবে?
1: দাঁড়িয়ে আছো তুমি আমার গানের উপরে,
0: দাঁড়িয়ে আছো তুমি আমার গানের উপরে,
1: পূজা পর্যায়ের,
0: একদম পূজা পর্যায়ের গান। পূজা পর্যায়ের গানের যে অনেকগুলো উপপর্যায়, তার মধ্যে একটা হচ্ছে গান। গান উপপর্যায়ের গানগুলোতে এই প্রসঙ্গটা বোধহয় একাধিকবার আলোচনা হয়তো করা হয়েছে। গানকে কবি দেখেছেন হচ্ছে পূজার, প্রার্থনার, আধ্যাত্মিকতার মাধ্যম রূপে। এই গানটির প্রথম লাইন, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে, আমার সুরগুলি পায় চরণ, আমি পাইনে তোমারে। এবং শেষ লাইনটি যেটা আমাকে সবচেয়ে মুগ্ধ করে, কবে নিয়ে আমার বাঁশি, বাজা বেগো আপনি আসি, আনন্দময় নীরব রাতের নিবিড় আধারে। গীতবিতানের প্রথম যে গানটি, কান্না হাসির দোল দোলানো পৌষ ফাগুনের পালা, সেই গানেও ঠিক একই কথা। অন্য অনেক গানেও, আমার বাঁশি তোমার হাতে ফুটোর পরে ফুটো তাতে, এখানেও কবি তার যে গীত, তার যে কবিতা, তার যে প্রকাশ, তার যে গান, প্রার্থনা করেছেন যে আমার বাঁশি তুমি বাজাবে এই নীরব আধারে। আমরা কথা না বাড়িয়ে গানটা শুনছি, এবং শেষ যেহেতু গান, সেই শেষ গানের আগে আমি বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা গান চর্চা করুন, রবীন্দ্রসঙ্গীত চর্চা করুন, শুনুন শুভরাত্রি।

0: এতক্ষণ শুনলেন নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান রবিশ্বর, সঙ্গীত পরিবেশনে সুরাইয়া মোজাম্মেল, গ্রন্থন উপস্থাপনায় আজিজুর রহমান তহিন, অনুষ্ঠান সম্পাদনায় তানভীর সিদ্দিকী সৈকত, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান। রবিশ্বর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: শ্রোতা বন্ধুরা, একটু পরে শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
2: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে সঙ্গীত বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান কথা সুরে আলাপন।
3: প্রিয় শ্রোতা, সঙ্গীত বিষয়ক পাক্ষিক ম্যাগাজিন অনুষ্ঠান কথা সুরের আলাপনের সপ্তম পর্বের অনুষ্ঠানে আপনাদেরকে সুস্বাগত জানাচ্ছি। আমি আশরাফ শাহিন,
4: আমি রোজানা শারমিন নিঝুম।
3: বন্ধুরা, কথাসুরের আলাপন অনুষ্ঠানের সপ্তম পর্বে উপস্থিত আছেন বিশিষ্ট সুরকার শেখ সাদী খান। আপনারা নিশ্চয়ই জানেন শেখ সাদী খান আমাদের অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন। আমরা তার সুরে স্মৃতিময় কিছু গান শুনব, সেই সাথে গানগুলো নিয়ে তার স্মৃতিচারণমূলক আলোচনা শুনব। শেখ সাদী খান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য।
5: ধন্যবাদ জানাচ্ছি আমি এই অনুষ্ঠানের যারা উপস্থাপনা করছে তাদেরকে, এবং কলা কৌশলী যারা আছেন তাদের সবার প্রতি আমার শুভেচ্ছা অভিনন্দন। এই ধরনের অনুষ্ঠান আসলে হওয়া উচিত। তো এখন যে একটা পরিকল্পনা নিয়েছে যে এক একজন সনামখ্যাত লোকজনকে নিয়ে এনে তাদের যে সৃষ্টি, সেই সৃষ্টি নিয়ে আলোচনা করা, এটা ভালো, মানুষ জানতে পারবে, তাতে করে মানুষ আর একটু ভালো করে বুঝতে পারবে যে হ্যাঁ, এই মানুষগুলি এই কাজগুলি করেছিল।
3: বন্ধুরা, বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের একজন প্রখ্যাত সঙ্গীত ব্যক্তিত্ব, সুরকার ও সঙ্গীত পরিচালক হলেন শেখ সাদী খান। তিনি বাংলা গানে অসামান্য অবদান রেখেছেন, তার সুরে অসংখ্য জনপ্রিয় গান সৃষ্টি হয়েছে যা শ্রোতাদের হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছে। তিনি দীর্ঘদিন বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন ও চলচ্চিত্র সহ বিভিন্ন মাধ্যমে যুক্ত থেকে এদেশের সঙ্গীতের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সুর সৃষ্টিতে তার মৌলিকতা, শুদ্ধতা ও নান্দনিকতা তাকে স্বতন্ত্র মর্যাদা দিয়েছে। তার সুরে গান করেননি দেশের নামে দামি এমন কোনো শিল্পী খুঁজে পাওয়া যাবে না। সঙ্গীত জীবনে তিনি দেশ বিদেশে বিভিন্ন সম্মাননা ও স্বীকৃতি অর্জন করেছেন।
4: সঙ্গীতের অসামান্য অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদক প্রদান করেন। তিনি দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন। 2006 সালে ঘানি চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনার জন্য শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালকের পুরস্কার লাভ করেন। 2010 সালে ভালোবাসলে ঘর বাঁধা যায় না চলচ্চিত্রে সুরকার হিসেবে শ্রেষ্ঠ সুরকারের পুরস্কার লাভ করেন। এছাড়া বাচসাস পুরস্কার সহ অগণিত সাংস্কৃতিক সম্মাননা তিনি পেয়েছেন। বাংলা সঙ্গীতের সমৃদ্ধকরণে তার নিরলস প্রচেষ্টা স্মরণীয়। শেখ সাদী খান বাংলাদেশের সঙ্গীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র। আমরা তার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি।
3: আমরা এই মহান সুরকারের কিছু গান আর কথামালা নিয়ে আমাদের আজকের অনুষ্ঠান সাজিয়েছি। নতুন প্রজন্মের শিল্পীদের কণ্ঠে তার সুরের গান শুনব, সেই সাথে এ সকল গানের নেপথ্য কথা শুনব তার কাছ থেকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের এই অনুষ্ঠানের শুরুতে আমরা যে গানটি শুনব সেটি গাইবেন এ প্রজন্মের সম্ভাবনাময় শিল্পী রোজানা শারমিন নিঝুম। গানটির কথা হল, ছোট্টবেলায় মা আমাকে হারিয়ে যাওয়ার ভয়ে পায়ে নূপুর পড়াত। আসুন আমরা গানটি শোনার আগে গানটির নেপথ্য কথা শুনি আমাদের আজকের প্রিয় সুরকার শেখ সাদী খানের কাছ থেকে।
5: ছোট্টবেলা মা আমাকে হারিয়ে যাওয়ার ভয়ে পায়ে নূপুর পড়াত। এই গানটি আমি যখন তৈরি করি, এটা বোধহয় 79 সনের দিকে, বসে আমি আমার যে গীত রচনা করেছে মনিরুজ্জামান মনির, সেও একজন প্রখ্যাত গীতিকবি, তো তাকে নিয়ে বসে আমি বললাম যে মনির, চলো না এই ধরনের একটা গান করি। তো বলছে কি কি ধরনের গান করতে চান বলেন। আমি, দেখো আমার মেয়ের ডাকনাম নূপুর, তার নামটা রেখে একটা কাজ করতে চাই। কেউ বলেন কেমন? আমি ছোট্টবেলা যেন আমরা হারিয়ে যাওয়ার পর অনেক ছোট্টবেলায় বাচ্চাদেরকে কোমরে তাগা বেঁধে রাখতো, তো মা কাজ করতো। হ্যাঁ, তো তখন তো অত

0: গাইবে রোজানা শারমিন নিঝুম, ভালো গাবে আশা করি।
1: রোজানা শারমিন নিঝুম, আজকের অনুষ্ঠানে এসে তোমার কেমন লাগছে? গানটি তুমি কিভাবে শিখলে? এই সম্পর্কে তোমার মতামত কি?
2: আজকে আমার খুবই ভালো লাগছে, কারণ আমাদের শ্রদ্ধেয় শেখ সাদিক খান আমাদের সামনে বসে আছে। এই গানের সুরকার অসম্ভব রকম সুন্দর একটা গান। এই গানটি আমার ছোটবেলা থেকে খুবই পছন্দ, আর ছোটবেলা থেকেই এই গানটি গাওয়ার জন্য আমার একটা আকাঙ্ক্ষা ছিল। তো আজকে সেই আকাঙ্ক্ষা পূরণ হতে যাচ্ছে। গানটি গাওয়ার চেষ্টা করব, যাতে গানটি ভালো করতে পারি।

0: ধন্যবাদ রোজানা শারমিনী ঝুমকে। বন্ধুরা, আপনারা শুনছেন কথা সুরের আলাপন অনুষ্ঠানে সুরকার ও সঙ্গীত পরিচালক শেখ সাদী খানের সুরে কালজয়ী সব গান এবং তার আলাপন। এখন আমরা গান শুনব শিল্পী সেলিম দৌলা খানের কণ্ঠে। গানের কথা হল ওগো বিদেশিনী তোমার চেরি ফুল দাও। প্রিয় অতিথি, গানটি নিয়ে আপনি আমাদের আজকে কিছু বলুন।
1: ওগো বিদেশিনী তোমার চেরি ফুল দাও, আমার শিউলি নাও, এই প্রত্যেকটি গানের পিছনে ছোট ছোট কিছু ঘটনা থাকে, কিছু কিছু কাহিনীও থাকে। ওই সময়ে জাপানিজ একজন ট্রেনার ছিল, আমাদেরকে স্টাফ নোটেশন শেখাতেন ট্রান্সক্রিপশন সার্ভিসে। আমি চাকরি করতাম রেডিওতে, কমার্শিয়াল সার্ভিসে চিফ কম্পোজার ছিলাম, মিউজিক ডিরেক্টর ছিলাম। আমরা কয়েকজন ছিলাম, আমরা স্টাফ নোটেশন শিখতাম কোনো কোনো মতো এর কাছে। তো তার সঙ্গে আমার একটা সম্পর্ক ছিল আমাদের, যারা

0: ক্লাস করতাম তখন শি ওয়াজ আওয়ার টিচার, আর যখন আমরা ক্লাসের বাইরে থাকতাম তখন বন্ধুর মতো ছিল, তো ভালো সুন্দর বাংলা বলতে পারতো। আমি তাকে বলতাম যে তুমি বিয়ে করো নাই কেন? সে কিন্তু অবিবাহিত ছিল, তো বলতে যে টাইম পাই নাই। তো আমি তাকে বললাম যে আমি তোমার নিয়ে একটা গান করতে চাই। কি গান করতে চাও? আমি বললাম যে একটা বাংলা গান করতে চাই। ওগো বিদেশিনী, তোমার চেরি ফুল দাও, আমার শিউরি নাও, আমরা দুজনে প্রেমে হইলিনি। তো ওইভাবে কিন্তু এই গানটাকে তৈরি করলাম। পরে রাত্রে গিয়েই বসলাম যখন, তখন মনিরুজ্জামান মনিরকে বললাম, মনিরুজ্জামান মনির এই আর একটা গান লেখো তো, এরকম একটা গান লেখো না, কথাটাকে সাজালো, সাজিয়ে গান লেখলো, আমি সঙ্গে সঙ্গে সুর করে ফেললাম, সুর করে রেখে দিলাম। তারপরে আমি আর্টিস্টদের গান গাওয়ালাম। তো এই গানটা গাইবে সেলিম দোলা, সেলিম ভালো গাবে আশা করি, তার প্রতি আমার অবশ্যই ভালোবাসা আছে, দোয়া আছে, এবং সে গানটাকে আরো সুন্দর করে গাবে।
1: সেলিম দৌলা খান ভাই, আজকে আপনি আমাদের এই অনুষ্ঠানে এই গানটি গাওয়ার জন্য এসেছেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। তো গানটি আপনি কিভাবে শিখলেন, গানটি আপনার কেমন লাগছে, আপনি আমাদেরকে বলুন।
2: অনেক ধন্যবাদ। আজকে আমার জীবনের অত্যন্ত স্মরণীয় একটি দিন আমি মনে করি, কারণ যার সামনে আমি বসে আছি বাংলাদেশের একবারে জীবন্ত কিংবদন্তি শ্রদ্ধাভাজন বরেণ্য সঙ্গীত ব্যক্তিত্ব শেখ সাদী খানের সামনে। আমি কিছুটা নার্ভাস ফিল করছি, কারণ এরকম একজন সঙ্গীতের মহিরুর সামনে বসে কথা বলা আমার জন্য একটু কষ্টকর। তো আর এরকম একটি সুন্দর আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি অনেক অনেক অনেক ধন্যবাদ জানাই। আর শুধু গান গেয়ে চলে গেলাম তা না, গানের পেছনে যে গল্প সেগুলো আমার মনে হয় শ্রোতাদের জানার উচিত। আজকে আমি নিজেও ঋদ্ধ হলাম, আমি জানতাম না গানের পেছনে এই সুন্দর ঘটনা।
1: ধন্যবাদ সেলিম দৌলা খান, আপনি আমাদের অনুষ্ঠানে এসেছেন, আমরা আপনার গান শুনব, আশা করি শ্রোতাদের ভালো লাগবে।

0: প্রিয় শ্রোতা, আমরা এখন যে গানটি শুনব সেটি গাইবেন হুমায়রা বশির। গানটি হল জীবন মানেই যন্ত্রণা, নয় ফুলের বিছানা। আসুন গানটির বিষয়ে আমরা কথা শুনি আমাদের কিংবদন্তি সুরকার শেখ সাদী খানের কাছ থেকে।
1: এই গানটি জীবন মানে যন্ত্রণা নয় ফুলের বিছানা, সে কথা সহজে কেউ মানতে চায় না। এটা আমার প্রথম চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনা, আব্দুলাল মামুন পরিচালিত ছবি এখনই সময়, সেই ছবিতে আমি এই গানটি করেছিলাম। জীবন ভিত্তিক কথাবার্তা ছিল গানটির এবং ক্যারেক্টারটাও ছিল এরকমই চরিত্র, সেই চরিত্রটা নিয়ে গানটা তৈরি করা হয়েছিল। তো গানটা ভালো লেগেছে, মানুষ গ্রহণ করেছে, গ্রহণ করাতেই হয়তো গানটা এখনো মানুষের প্রাণে স্পন্দন জাগায়।
0: হুমায়রা বশির, আপনাকে ধন্যবাদ। এখন আমরা আপনার গানটি শুনবো।

0: প্রিয় শ্রোতা, আমরা এখন সোহেল সামির কণ্ঠে শুনব সেই প্রেম নিয়ে আজও আমি বেঁচে আছি এই গানটি। সম্মানিত অতিথি, গানটি নিয়ে আমাদের কিছু বলুন।
1: এই গানটি প্রথম আমি গাইয়েছিলাম, আমাদের নায়ক ছিল রকি নায়ক বলি আমি, জাফর ইকবালকে। হ্যাঁ, জাফর ইকবাল কয়েকটা গান করেছিলাম আমি, কিছু গান ছিল জাফর ইকবালের, দু তিনটে গান করেছে, তার মাঝে এই একটি গান ছিল সেই প্রেম নিয়ে আজও আমি বেঁচে আছি। তো তাকে বললাম যে তুমি তো এই ধরনের গান কখনই গাও না, তুমি তোমার জন্য একটা গান বানালাম, তৈরি হয়েছে গানটা, তো তুমি এই গানটা গাবে। তো তখন তাকে আমি বসে, তখন স্টুডিও ছিল ধানমন্ডিতে, BMDA স্টুডিও ছিল, তারপরে এই গানটা গাইতে চাইল সোহেল সামি। সোহেল সামি গানটা গাইল, আমি আশা করি ও ভালো গাবে।

0: ধন্যবাদ শিল্পী সোহেল সামির। বন্ধুরা, আমরা এখন যে গানটি শুনব সেটি গাইবেন শিল্পী ইয়াকুব হোসেন বাবলা। গানটি হল এ কেমন প্রেম এ কেমন ভালোবাসা।
1: এ

0: গানটি বিষয়ে আসুন শুনি আমাদের প্রিয় সুরকার শেখ সাদী খানের কাছ থেকে।
1: হ্যাঁ, এই গানটি ছবির গান। এই গানটি ছিল টাকার পাহাড় ছবির গান, সুবীর নন্দী গিয়েছিল এই গানটি। যেহেতু গান ফিল্মের গান তো অ্যাকচুয়ালি হয় সিচুয়েশনের উপরে গান হয়, তো এই সিচুয়েশনের উপরেই এই গানটি তৈরি করা হয়েছিল। এই গানটি লিখেছিল এম এ খান সবুজ, তো লিপসিং এ ছিল বোধহয় খুব সম্ভব অভিনেতা দীপজলের, সেই ছিল ছবির নায়ক। তো চলতে ফিরতে আমরা অনেক কিছু চিন্তা করি, ভাবি, যখন গীতিকার শুরু করার জন্য একসঙ্গে বসি তখন নানা রকম কথার ভিতর থেকে অনেক কিছু বেরিয়ে আসে। তো এইভাবে এক একটা গানের সৃষ্টি হয়।
0: বন্ধুরা, আমরা এখন যে গানটি শুনবো সঞ্জিতা জহুরা বীথিকার কণ্ঠে, যাকে পাখি খোলো আঁখি।

0: আসসালামু আলাইকুম। রাত ১১টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি মনিরুল ইসলাম। প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণী থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের জন্য সার্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাই করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। তিনি আজ সচিবালয়ে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের উদ্যোগে অনুষ্ঠিত বৈঠকে এ নির্দেশ দেন। বৈঠকে মেয়েদের জন্য সার্বজনীন উপবৃত্তি পুনর্বহাল করা হলে সম্ভাব্য ব্যয়, উপকারভোগীর সংখ্যা, বাস্তবায়ন পদ্ধতি এবং এর প্রত্যাশিত সামাজিক ও শিক্ষাগত প্রভাব বিশ্লেষণ করে একটি সুস্পষ্ট প্রস্তাব প্রণয়নের উপর গুরুত্ব আরোপ করা হয়। একই সঙ্গে ছেলেদের শিক্ষা উৎসাহিত করতে মেধা ও যোগ্যতার ভিত্তিতে উপবৃত্তি দেওয়ার বিষয়েও বৈঠকে আলোচনা হয়। আলোচনায় মেয়েদের বিদ্যালয়ে উপস্থিতি ও শিক্ষাজীবন অব্যাহত রাখা এবং বাল্যবিবাহ নিরুৎসাহিত করার ক্ষেত্রে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমলে মেয়েদের জন্য চালু হওয়া সার্বজনীন উপবৃত্তির ইতিবাচক প্রভাবের বিষয়টিও উঠে আসে। বৈঠকে বিদ্যালয় পর্যায়ে মিড ডে মিল কার্যক্রমের ব্যবস্থাপনা, খাবারের পুষ্টিমান এবং শিশুদের জন্য নিরাপদ খাদ্য প্রস্তুত ও সরবরাহ নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়েও বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সরবরাহ করা খাবার যাতে পুষ্টিকর, নিরাপদ ও মানসম্মত হয় এবং কোনোভাবেই খাদ্যের মানের সঙ্গে আপোষ না করা হয় সে বিষয়ে গুরুত্ব আরোপ করেন। মিড ডে মিল কার্যক্রম বাস্তবায়নে ব্যয়, ব্যবস্থাপনা দক্ষতা, স্থানীয় পর্যায়ে অংশগ্রহণ এবং খাবারের মান নিয়ন্ত্রণের বিষয় বিবেচনায় রেখে দুটি বিকল্প পদ্ধতি নিয়েও বৈঠকে আলোচনা হয়। উভয় পদ্ধতির কার্যকারিতা, বাস্তবায়নযোগ্যতা ও সম্ভাব্য ফলাফল যাচাই করতে পৃথক দুটি জেলায় প্রতিটি পদ্ধতির পাইলট প্রকল্প চালুরও নির্দেশ দেন প্রধানমন্ত্রী। ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। একই সঙ্গে চার আসামির সাজা কমিয়ে যাবজ্জীবন ও অন্য ১০ আসামিকে মৃত্যুদণ্ড থেকে খালাস দেওয়া হয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে এই মামলা ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষে আজ বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ড বহাল রাখা আসামিরা হলেন সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার বরখাস্ত হওয়া অধ্যক্ষ সিরাজউদ্দৌলা ও শাহাদাত হোসেন শামীম। রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন নুসরাতের মা, সেই সঙ্গে পরিবারের নিরাপত্তার দাবি জানান তিনি। বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও গতিশীল করতে বন্ধ থাকা সীমান্ত হাট পুনরায় চালু, স্থলবন্দরগুলোকে পূর্ণ সক্ষমতায় কার্যকর করা এবং স্থলপথে সুতা আমদানির উপর বিদ্যমান নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে আলোচনা হয়েছে। আজ সচিবালয়ে শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ ও ব্যবসায়িক প্রতিবন্ধকতা দূর করার বিভিন্ন বিষয় উঠে আসে। বৈঠক শেষে বাণিজ্য মন্ত্রী বলেন, দুদেশের ব্যবসায়ীদের মধ্যে সহযোগিতা বাড়াতে একটি যৌথ টাস্ক ফোর্স গঠন এবং ডিজিটাল অবকাঠামো উন্নয়নের বিষয়েও বৈঠকে প্রস্তাব করা হয়। বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, দুদেশের মধ্যে রাজনৈতিক অর্থনৈতিক বিষয়ে কিছু মতপার্থক্য থাকলেও বিশেষ করে তরুণ প্রজন্মের ভবিষ্যতের জন্য দুই দেশকে একসঙ্গে কাজ করতে হবে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম ২০৩০ সালের মধ্যে দেশে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করেছেন। তিনি আজ রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে সড়ক দুর্ঘটনা পরবর্তী উদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য অ্যাম্বুলেন্স প্রদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এ অঙ্গীকার করেন। প্রতি বছর প্রায় ৫,০০০ মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান উল্লেখ করে মন্ত্রী বলেন, এ পরিস্থিতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শেখ রবিউল আলম নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করার বিষয়ে গুরুত্ব আরোপ করেন। ২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষা আগামী বছর ১৪ মার্চ থেকে শুরু হবে। শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক আদেশের প্রেক্ষিতে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি আজ পরীক্ষার এই সময়সূচি প্রকাশ করে। সময়সূচি অনুযায়ী তত্ত্বীয় পরীক্ষা ১৫ এপ্রিল শেষ হবে এবং সকল বিষয়ের ব্যবহারিক পরীক্ষা ২২ এপ্রিলের মধ্যে সম্পন্ন হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকা অবস্থানরত লঘুচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন উত্তর ওড়িশা ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ছোড়ো হওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতার সংকেত দেখাতে বলা হয়। হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আগামীকাল সকাল 9টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমক অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদী বন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর রাত 12টায় কেবল ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত হবে।
1: বাংলাদেশ বেতার আগামীকালে ঢাকা কয়েল অনুষ্ঠান পরিচিতি। সকাল 6টায় অধিবেশন শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করবেন কারি মোহাম্মদ রফিক আহমদ। পথ পাঠে অনুষ্ঠানে ক্ষমাশীল মহানবী সম্পর্কে বলবেন মাওলানা মিজানুর রহমান রায়হান। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঞান কৃষি সমাচার সকাল 6:50। জনসংখ্যার স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা সকাল 7:20। পবিত্র ঈদি মিলাদুন নবী 1448 হিজরি উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন 25 আগস্ট 2026 খ্রিস্টাব্দ থেকে 8 সেপ্টেম্বর পর্যন্ত পক্ষকাল ব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে। সন্ধে 7টায় বাইতুল মোকাররম জাতীয় মসজিদে ঢাকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসাবে পক্ষকালব্যাপী অনুষ্ঠানমালার শুভ উদ্বোধন করবেন। অনুষ্ঠানের কার্যক্রমে একযোগে শুনতে পাবেন বাংলাদেশ বেতার ঢাকা ক 693 কিলোহার্স FM 90 মেগাহার্জ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ, সংশ্লিষ্ট কেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়েল পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 102 মেগাহার্জে এবং FM 106 মেগাহার্জে প্রচার হবে। নজরুল বর্ষ 2026 উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশীর সকাল 7:45। ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর সকাল 8:30। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা 11:30। ফোন ইন অনুষ্ঠান ইসলাম ও জীবন শুনবেন বেলা 2:20। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসো গড়ি ছোট পরিবার বিকেল 4:05। শিক্ষার্থীদের আসর শুনবেন বিকেল 5:10। বিকেল 5:30 লেটস স্পিক ইংলিশ। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে 6:05। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। বেতার ম্যাগাজিন উত্তরণ রাত 9:05। ট্রান্সক্রিপশন সার্ভিস সর্বকৃত হারানো দিনের গানের গ্রন্থিত অনুষ্ঠান সুরের মোহনায় রাত 10:05। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে কবিতা আবৃত্তির বিশেষ অনুষ্ঠান ইয়া রাসূল লও সালাম রাত 10:30।
2: এছাড়া FM 90 মেগাহার্জ রাত 12:15 নিশুতি অনুষ্ঠানে শুনবেন নাটক কত যে চেনা, রচনা আজিজ ইকবাল, প্রযোজনা কুদরত এ খোদা। এবার FM এর অনুষ্ঠান। FM 92 মেগাহার্জে সন্ধ্যে 7:00 থেকে রাত 11:00 পর্যন্ত শুনবেন ঢাকা কয়েল অনুষ্ঠান। FM 90 মেগাহার্জ, FM 102 মেগাহার্জ ও FM 106 মেগাহার্জে সকাল 6:00 থেকে বেলা 12:10 এবং বেলা 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কয়েল অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা আগামীকালে অনুষ্ঠান পরিচিতি শুনলেন।

0: বাংলাদেশ বেতার জানিয়ে দিচ্ছে আগামীকাল সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধে 6টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল সৈয়দপুরে 34.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 24.2 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.8 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 80%, সন্ধে 6টায় 76%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে 5:37, অস্ত যাবে 6:23। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: অনুষ্ঠানের যুগে প্রচারিত হল বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে মধ্যম তরঙ্গ ঢাকা ক 693 কিলোহার্টজ ও এফএম 106 মেগাহার্টজ, এফএম 102 ও এফএম 90 মেগাহার্টজে।
0: এখন শুনবেন পবিত্র কুরআন তেলাওয়াত ও তরজমা।

0: আজ আমরা শুনলাম সূরা ইউনুসের 31 এবং 32 আয়াত, যার অর্থ হচ্ছে, আপনি বলুন, কে তোমাদেরকে রিজিক দান করেন আসমান ও জমিন থেকে, অথবা তিনি কে যার কর্তৃত্বাধীন শ্রবণ শক্তি ও দৃষ্টিশক্তি, এবং কে বের করেন জীবিতকে মৃত থেকে, আর কে বের করেন মৃতকে জীবিত থেকে, এবং কে যাবতীয় বিষয় নিয়ন্ত্রণ করেন? তখন তারা অবশ্যই বলবে, আল্লাহ। আপনি বলুন, তবু কি তোমরা সতর্ক হবে না? সুতরাং তিনিই আল্লাহ তোমাদের প্রকৃত রব। সত্য প্রকাশিত হওয়ার পর গোমরাহী ছাড়া আর কি থাকে? সুতরাং কোথায় তোমাদের ফিরিয়ে নেওয়া হচ্ছে?
1: পবিত্র কোরআন তিলাওয়াত ও তর্জমা শুনলেন। শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের অধিবেশন এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।
2: বিসমিল্লাহির রহমান।

0: बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम बांग्लादेश बेतार ढाका सकाल छटा आज मंगलवार दशी भाद्र 1433 बंगाब्द 11 रबिउल आवाल 1448 श्री 25 आगस्ट 2026 ख्रीष्टाब्द
1: सुंदरी सकाले श्रोतादेर प्रति रइल आमादेर प्राण ढाला भालोबासा अनेक अनेक प्रीति ओ शुभेच्छा शुरू होच्छे আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মিডিয়াম ওয়েভ 693 কিলোহার্টজ, এফএম 90 মেগাহার্টজ, এফএম 106 মেগাহার্টজ এবং এফএম 102 মেগাহার্টজে। বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে এই অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে। অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছে শাকিল আহমেদ ও ফারহানা খান পুরবী। প্রকৌশল দায়িত্বে আছেন উত্তম চন্দ্রগোপ, মোহাম্মদ আতিকুর রহমান পলাশ, মোহাম্মদ রাশিদুল ইসলাম, মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান ও মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
0: এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন হেলাল উদ্দিন আহমেদ।
2: অধিবেশনের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত। আজ সূরা নাহালের 41 আয়াত থেকে 44 আয়াত পর্যন্ত তেলাওয়াত করছেন কারি রফিক আহমদ।